শিল্পী ছিলেন উর্মিমালা ঘোষ, আনন্দধ্বনির পরবর্তী শিল্পী সর্বাণী সান্যাল বৈদ্য।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 29 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 52 সেকেন্ড। আজ 14 অক্টোবর 2026 বুধবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার কোনো সতর্কবার্তা আজ নেই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন, আজ শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।

বাংলার গৌরব রেশমের কাজ। ইউরোপীয়রা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বৎসর চেষ্টা করিয়া তাহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। তাহাদের সংস্কার চীনই রেশমের জন্মস্থান, চীনেরাও তাহাই বলে। তাহারা বলে খ্রিস্টের 2640 বৎসর পূর্বে চীনের রানী তুঁতগাছের চাষ আরম্ভ করেন। রেশমের ব্যবসা সম্বন্ধে অতি প্রাচীন কাল হইতেই চীন দেশে অনেক লেখাপড়া আছে। চীনেরা রেশমের চাষ কাহাকেও শিখিতে দিত না, ওইটি তাহাদের উপনিষদ বা গুপ্তবিদ্যা ছিল। জাপানিরা অনেক কষ্টে খ্রিস্টের 3rd শতকে কোরিয়ার নিকট রেশমের চাষ শিক্ষা করে। ইহারই কিছুদিন পরে চীনের এক রাজকন্যা ভারতবর্ষে উহার চাষ আরম্ভ করেন। ইউরোপে খ্রিস্টের 1st ও 2nd শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা বেশি করিয়া সোনার টাকা চালান। ইউরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে, কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই বাংলাদেশে খ্রিস্টের 3-4 বৎসর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভালো কাপড়ের নাম পত্রর্ণ, অর্থাৎ পাতার পশম। পোকাতে পাতা খাইয়া যে পশম বাহির করে সেই পশমের কাপড়ের নাম পত্রর্ণ। সেই পত্রর্ণ 3 জায়গায় হইত, মগধ, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকুড়ে। নাগবৃক্ষ, লিকুজ, বটগাছ আর বকুলে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুজের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রং গমের মতো। বকুলের রেশমের রং সাদা, বট ও আর গাছের রেশমের রং ননির মতো। এই সকলের মধ্যে সুবর্ণকুড়ের পত্রর্ণ সকলের চেয়ে ভালো। ইহা হইতেই কৌশেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যাখ্যা হইল। অর্থশাস্ত্রের যে অধ্যায়ে কোন কোন ভালো জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ওই সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষ প্রবেশ্য রত্ন পরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরাজহরত নয়, যে পদার্থের যাহা উৎকৃষ্ট সেইটিরই নাম রত্ন। এই রত্নের মধ্যে অগরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে। ভারতবর্ষের অন্যত্র যে রেশমের চাষ ছিল একথা চাণক্য বলেন না, তিনি বলেন বাংলায় ও মগধেই রেশমের চাষ ছিল। চাণক্যের পরে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে রেশমের চাষ হইত, কারণ মান্দাসোরে খ্রিস্টীয় 476 অব্দে যে শিলালেখ পাওয়া যায় তাহাতে লেখা আছে যে সৌরাষ্ট্র হইতে একদল রেশম ব্যবসায়ী মান্দাসোরে আসিয়া রেশমের ব্যবসা আরম্ভ করে এবং তাহারাই চাঁদা করিয়া এক প্রকাণ্ড সূর্য মন্দির নির্মাণ করে।

অর্থশাস্ত্র হইতে আমরা যে সংবাদ পাইলাম সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালিরা সকলের আগে রেশমের চাষ আরম্ভ করিয়া থাকেন, তাহা হইলে তো তাহাদের গৌরবের সীমাই না।

সচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন ললিত ও টোরি রাগে শরদ, পরিবেশন করবেন রণজিৎ সেনগুপ্ত।

ললিত টোড়ির আগে শরদ শুনলেন, পরিবেশন করলেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। দিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে শেষ বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে। বিহারের বৈশালী জেলায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু, ৬ জন উদ্ধার। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সহমতে পৌঁছেছেন। বাণিজ্য জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। উভয় নেতাই তাঁদের মধ্যে আলোচনা আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও কানাডা এক স্থিতিশীল সমৃদ্ধ বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে। তিনি নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ।
1: ভারত মে কুছ সো স্টার্টআপ হি হুয়া করতে আব দেশ মে ইনকি সংখ্যা ঢাই লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো অর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপস মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়। ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে হ্যায়।
0: নতুন দিল্লিতে গতকাল বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এদিকে দিল্লি ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে ভুক্ত দেশগুলি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদ এবং হিংসাত্মক উগ্রবাদের তীব্র নিন্দা জানিয়েছে। ঘোষণায় রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদকে উস্কানি দেয় এমন উপাদানগুলিকে প্রতিরোধ, মোকাবিলা ও নির্মূল করার বিষয়ে দেশগুলি তাদের ঐক্যমত পুনর্ব্যক্ত করেছে। এছাড়া সংযুক্ত, নিরাপদ, স্থিতিস্থাপক, উন্নত ও সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে এই গোষ্ঠীর আওতায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে। বর্তমানে একটি খসড়া চুক্তি প্রণয়ন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা এ বিষয়ে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পরিবর্তন করেছে এবং সব দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হলে দুই দেশের সম্পর্কে তার নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। তিনি বলেন, ভারত ও চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, চীন এক্ষেত্রে ভারতকে সমান প্রতিযোগিতার সুযোগ দিচ্ছে না। বিহারের বৈশালী জেলার রাঘুপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানান, এই নৌকাডুবির ঘটনায় ৬ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজ এখন অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই নাবালক বলে তাঁর দাবি। তারা একটি ভোজ সভায় যোগ দিতে নৌকায় করে যাচ্ছিল বলে

0: খবর। তল্লাশি অভিযান পরিচালনার জন্য জেলা পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নৌকাটিতে 20 জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। এই ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। একটি প্রতিবেদন,
1: দেশের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও সুলভ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হল আয়ুষ্মান ভারত প্রকল্প। 2018 সালে চালু হওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হল আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা। 2024 সালে এই প্রকল্পের আওতা আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আয় নির্বিশেষে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা এক কথায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিক।
2: আয়ুষ্মান ভারত হচ্ছে একটা আমব্রেলা প্রোগ্রাম, যেটা হচ্ছে হেলথ রিফর্মস বলা যেতে পারে আমাদের সারা দেশের ক্ষেত্রে। কেন এটা বেশি ভালো? এজেড পেশেন্টের দেখবেন প্রিমিয়াম অনেক বেশি, অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল করা যায় না, বা প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে বলে তাদের ক্ষেত্রে ক্লেম দিতে চায় না। কিন্তু এক্ষেত্রে 70+ হলে সেগুলো কিন্তু দেখা হবে না।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলছে মণ্ডপ ও আলোকসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের মেজাজে মেতেছেন মানুষ। এদিকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওইদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে সৌজন্যে যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দিনভর পুজো পরিক্রমা শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে UPI MDR চার্জ না নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে UPI এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট UPI লেনদেনের উপর MDR কার্যকর হতে পারে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ থেকে নতুন দিল্লিতে বৃহত্তর ভারত, পৃথিবী জুড়ে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। উল্লেখ্য, 1926 সালের 14 অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় ভারতীয় শিক্ষাবিদরা পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বা বৃহত্তর ভারত পরিষদ প্রতিষ্ঠা করেন। এই সম্মেলন ওই সংস্থার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ভারত আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে। কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রের নির্দিষ্ট স্থানসহ চিহ্নিত করেছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। গত রবিবার ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারানোর পর 5 ম্যাচের সিরিজ ভারত 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে 2026-এর উদ্বোধনী ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তানভি শর্মা ও কিদাম্বি শ্রীকান্ত। তানভি জাপানের নাৎসুকি ইনদাইরিকে 3 গেমের লড়াইয়ে 2-1 ব্যবধানে পরাজিত করেন। পরবর্তী রাউন্ডে তিনি জার্মানির ইভান লির মুখোমুখি হবেন। অন্যদিকে 2 বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জার্মানির ইভান লির বিরুদ্ধে হার্ডার লড়াইয়ের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। দিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদ

0: তীব্র নিন্দা জানানো হয়েছে। বিহারের বৈশালী জেলায় এক বনকডবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু, 6 জন উদ্ধার। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন প্রেমেন্দ্র মিত্রর জীবন কথা।
2: 1904 সাল, 4 সেপ্টেম্বর কাশীতে জন্ম হল প্রেমেন্দ্রর। বাবা জ্ঞানেন্দ্রনাথ রেলের উচ্চপদস্থ অফিসার ছিলেন, মা সুহাসিনী। কিন্তু দুর্ভাগ্যবশত শৈশবেই মাকে হারান তিনি। এরপর মির্জাপুরে মামার বাড়িতে প্রতিপালিত হতে থাকেন। কলকাতায় এসে প্রেমেন্দ্র 1920 সালে সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরিস্থিতির কারণে তাঁকে কলকাতার বিভিন্ন কলেজে ভর্তি হতে হয়। ঢাকা, এমনকি শ্রীনিকেতনেও কিছুদিন পড়াশুনো করেছিলেন। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সর্বশেষে চলচ্চিত্রকার। 1924 সালে প্রবাসী পত্রিকায় তাঁর প্রথম গল্প শুধু কেরানি প্রকাশিত হয়। মাত্র 15-16 বছর বয়সে লেখা পাঁক উপন্যাসটি শ্রমজীবীদের পত্রিকা সংহতিতে 1927 সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। পত্রিকার সম্পাদক ছিলেন বিপিনচন্দ্র পাল। 1926 সালে কল্লোল পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে কবি হিসাবে প্রেমেন্দ্র মিত্রের। মাত্র 17 বছর বয়সে উত্তরা পত্রিকায় প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা বিনামি বন্দর। লিখলেন, মহাসাগরের নামহীন কুলে হতভাগাদের বন্দরটিতে তাই, জগতের যত হতভাগাদের ভিড়, মাল বয়ে বয়ে ঘাল হল যারা, আর যাহাদের মাস্তুল চৌচির, আর যাহাদের পাল পুড়ে গেল বুকের আগুনে তাই, সব জাহাজের সেই আশ্রয় নীড়। পরবর্তীকালে তিনি তাঁর গল্পে 3টি চরিত্র সৃষ্টি করেন, বিজ্ঞান সাধক মামাবাবু, গোয়েন্দা পরাশর বর্মা, ভূত শিকারী মেজকর্তা। অনুবাদ করলেন উইটম্যানের কবিতা সমারসেট মমের গল্প। প্রভূত জনপ্রিয় হয় বিজ্ঞান ভিত্তিক গল্পে তাঁর সৃষ্ট চরিত্র ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা। গানও লিখেছিলেন তিনি, যা জনপ্রিয় হয়েছিল। ভীষ্মদেব চট্টোপাধ্যায় তাঁকে দিয়ে লেখান আকাশস্বরূপী হে মহাকাল। কাননদেবীর কণ্ঠে তাঁর লেখা যদি ভালো না লাগে তো দিও না মন গানটি সেই সময় লোকমুখে ফিরত। লিখেছেন ক্লান্ত দিনের পাখি নও একাকি, নাবিক আবার নোঙর ফেল ইত্যাদি। ভাবিকাল নামের একটি চলচ্চিত্রে প্রেমেন্দ্র সম্পূর্ণ নতুনভাবে সঙ্গীতকে ব্যবহার করেন। চলচ্চিত্র সমিতি ছবিটিকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছিল। তিনি ছদ্মনাম নিয়েছিলেন কৃত্তিবাস ভদ্র। প্রমথেশ বড়ুয়ার অনুরোধে চিত্রনাট্য লেখেন রিক্তা ছবির। চিত্রপরিচালক হিসাবে 1943 সালে তাঁর প্রথম ছবি সমাধান। সাগর সঙ্গমে ছবিটি রাষ্ট্রপতির পুরস্কার লাভ করে। সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য 1957 সালে আকাদেমি পুরস্কার পান। 1958-তে রবীন্দ্র পুরস্কার ছাড়াও বহু পুরস্কারে ভূষিত হন। 1957 সালে আন্তর্জাতিক কবিতা উৎসবে বেলজিয়াম যান, সোভিয়েত রাশিয়া, ইউরোপ আর আমেরিকাতেও যান। আকাশবাণীর সঙ্গেও যুক্ত ছিলেন। পদ্মশ্রী আর দেশিকোত্তম উপাধি লাভ করেন। খোকার খেলনায় প্রেমেন্দ্র তাঁর সত্তাকে তুলে ধরেছেন। ঘুম আর জাগরণের মধ্যে যে গোধূলি ছায়ার অস্পষ্ট জগৎ, সেইখানেই সবে তখন আমি প্রবেশ করেছি। কিন্তু যে জগৎ সাধারণত আলস্যের মধুর অবসাদে আচ্ছন্ন থাকে, রাত্রে সুরভি যা থেকে সহজে মিলতে চায় না, সেই জগৎ আমার কাছে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। 1988 সালে

0: তেসরা মে তাঁর প্রয়াণ দিবস।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্রেমেন্দ্র মিত্রর জীবন কথা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন তানিয়া চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামীণ শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লাভজনকভাবে বেবি কর্নের চাষ। এ বিষয়ে বলছেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
2: বেবিকর্ন চাষের

0: ক্ষেত্রে একাধিক মোচাযুক্ত বেটে ও মাঝারি জাত কিন্তু বিশেষভাবে কার্যকরী। সেক্ষেত্রে G5414, G5417, VL মক্কা 42, গোল্ডেন বেবি, এই জাতগুলো খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সারা বছরই আমরা বেবিকনের চাষ করতে পারি। যদি খারিফ খন্ডে চাষ করি সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ, রবি খন্ডের ক্ষেত্রে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং প্রাক খারিফ খন্ডের ক্ষেত্রে মার্চ মাসের প্রথম সপ্তাহ উপযুক্ত। তবে শীতকালীন ফসল চাষে বেবিকনের ক্ষেত্রে আমরা বেশি ফলন পাব। বীজ বোনার ক্ষেত্রে হাইব্রিড ভুট্টার থেকে একটু আলাদা হবে, আমাদের সারি থেকে সারির দূরত্ব বেবিকনের ক্ষেত্রে 45 থেকে 50 সেন্টিমিটার হবে এবং সারিতে গাছের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। বিঘা প্রতি প্রায় 5 কেজি মতো বেবিকনের বীজ লাগে এবং প্রতি বিঘা চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই জৈব চাষ আমরা কিছুটা করতে পারি এবং আমরা সমন্বিত পদ্ধতিতেও চাষ করলে বেবিকনে খুব আরও বেশি আমরা ফলন পেতে পারি। সেক্ষেত্রে আমরা প্রাথমিক সার হিসাবে প্রতি বিঘায় 10 কেজি ইউরিয়া, 50 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 9 কেজি মতো মিউরিয়েট অফ পটাশ আমরা প্রয়োগ করতে পারি এবং ফসলের 25 থেকে 30 দিন যখন বয়স হবে তখন বিঘা প্রতি আরও 10 কেজি ইউরিয়া আমরা চাপান হিসাবে প্রয়োগ করব এবং শেষ চাপান হিসাবে 40 থেকে 45 দিন বয়সে 10 কেজি আরও কিছুটা ইউরিয়া আমরা প্রয়োগ করব দ্বিতীয় চাপান হিসাবে। এবং মাটিতে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে অবশ্যই আমরা 0.5 থেকে 1 কেজি মতো জিঙ্ক সালফেট আমরা প্রয়োগ করতে পারি। এবং সেচের ক্ষেত্রে শীতকালীন বা প্রাক্ষারিক ফসলে 3 থেকে 4টা জলসেচের প্রয়োজন হবে, ফুল আসা পর্যন্ত 1 থেকে 2টি, ফুল আসার সময়ে 1টি এবং ফুল আসার পরে আরেকটি জলসেচ আমরা প্রয়োগ করব। ফসলের যখন 45 থেকে 50 দিনের বয়স হবে তখন ডগা শেষ পাতার কোল থেকে পুরুষ ফুল বের হওয়ার আগেই আমরা কিন্তু ফসলটাকে তুলে নেব, এর ফলে পরাগ সংযোগটা আমাদের হবে না এবং ফসলের গুণাগুণ বজায় থাকবে। সঠিক সময় ফসল তুললে কিন্তু অধিক মূল্য আমরা বাজার থেকে পাব। খারিফ খন্ডের ক্ষেত্রে 50 থেকে 55 দিন এবং শীতের মরশুমে প্রায় 75 দিন পরে ফসল আমরা তুলব এবং যখন মোচার মুখ থেকে রোয়া বের হচ্ছে তার ঠিক 24 ঘন্টার মধ্যে আমরা ফসলটাকে তুলব। বেবিকন লম্বায় 6 থেকে 10 সেন্টিমিটার লম্বা হবে এবং চওড়ায় 1 থেকে 1.5 সেন্টিমিটার হবে, তবে আমাদের বাজারে এর চাহিদা বাড়বে এবং সাধারণত সিকেটিয়ার বা ছুরি দিয়ে আমরা এটাকে কেটে নেব, তাহলে বেবিকর্নের কোনো ক্ষতি হবে না। আর ফলনের ক্ষেত্রে বলি, বেবিকর্ন যদি সঠিক পদ্ধতি মেনে চাষ করা হয় তাহলে প্রতি বিঘায় 2 থেকে 4 কুইন্টাল আমরা খোসা ছাড়া বেবিকর্ন পাব এবং গোখাদ্যের জন্য যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটা তার যেটা ওজন সেটা প্রায় বিঘা প্রতি হবে 1 টন থেকে 2 টন মতো। ফসল তোলার পরেই ঠান্ডা অবস্থায় বেবিকনকে রাখা জরুরি। বেবিকনের মোচাগুলো কোনোভাবেই যেন রোদে গরম না হয়, এজন্য প্রথমে ঠান্ডা করে, যেটাকে আমরা প্রি কুলিং বলি, তারপরে এটাকে হিমঘরে রাখা প্রয়োজন। ফসল তোলার 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঠান্ডা করা প্রয়োজন, এজন্য মোচার খোসা ছাড়িয়ে রোয়া পরিষ্কার করে লম্বা বোটা ছেঁটে ফেলে বেবিকনগুলোকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই পদ্ধতিতে বেবিকনকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে বেবিকনের মিষ্টত্ব বাড়ে এবং গুণগত মানও বৃদ্ধি পায়। ছাড়ানো মোচাগুলোকে ছোট প্লাস্টিকের ঝুড়িতে বা থলিতে রেখে ওই একই দিনে যদি আমরা বাজারে পাঠিয়ে দিতে পারি তাহলে যথেষ্ট মূল্য আমরা পেতে পারি। সাধারণত রেফ্রিজারেটরে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 90% আপেক্ষিক আর্দ্রতায় দীর্ঘদিন ধরে কিন্তু বেবিকনকে মজুদ রাখা যায়। বাজারে বেবিকনের যে চাহিদা রয়েছে বর্তমানে রেস্টুরেন্টে বা অন্যান্য যেই সমস্ত জায়গায় আমরা একটু হাই ভ্যালু ভেজিটেবলকে পছন্দ করি সেই জায়গায় বেবিকনকে আমরা খুব সহজেই বাজারজাত করতে পারবো। এবং বেবিকন যদি বলি আমরা একদম অনিষিক্ত স্ত্রীফুল হিসাবে এই বেবিকনটাকে যেহেতু তুলছি এবং খুব সরু একদম আঙুলের মতো দেখতে এই বেবিকন হবে, তবেই কিন্তু কৃষকরা বিভিন্ন আড়তদারের কাছে পর্যাপ্ত মূল্য তারা পেতে পারেন। বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে আমরা ভেজ যে সমস্ত খাবার রয়েছে, ভেজিটেবল যে খাবার রয়েছে, সেই রেসিপিতে বেবিকন খুবই গুরুত্বপূর্ণ। এবং খাদ্যগুণের ক্ষেত্রে যদি বলা হয়, খাদ্যগুণের ক্ষেত্রেও বেবিকনের কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ রয়েছে। বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলস কিন্তু বেবিকন থেকে আমরা পাই, এছাড়াও ক্যালোরির পরিমাণ কম থাকে। লো কার্ব ডায়েট হিসাবেও কিন্তু বেবিকনকে আমরা ব্যবহার করতে পারি।
1: এতক্ষণ শুনলেন লাভজনকভাবে বেবিকনের চাষ। এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:35 শুনবেন। মাফ করবেন, ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। ভারতীয় সময় সকাল 8:30 শুনবেন বুধ সকালে, বিষয় জমিয়ে বসে গল্প, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন নট ভৈরব রাগে সেতার, পরিবেশন করবেন সৌমেন ভট্টাচার্য। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন রাগ প্রধান গান, শিল্পী সূর্য তপাধর। তারপরেই পুরাতনী শুনবেন বিপ্লব মুখোপাধ্যায়ের কণ্ঠে। 11:00 শুনবেন সংগ্রহশালা থেকে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 শুনবেন রম্যগীতি। 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। 12:30 শুনবেন নজরুল গীতি। 1:00 শুনবেন নাটক নর রাক্ষস, রচনা সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা কল্লোল দত্ত। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় দেবোপমা মিশ্র। বিকেল 4:35 শুনবেন কলকাতা কলতান, বিষয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। ভারতীয় সময় বিকেল 4:50 শুনবেন লালন গাথা, 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। ভারতীয় সময় বিকেল 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় সন্ধে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, বিষয় স্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতায়, এ বিষয়ে বলবেন ডক্টর অরবিন্দ চক্রবর্তী। সন্ধে 7:00 শুনবেন নাটক নররাক্ষস। ভারতীয় সময় রাত 8:00 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন সিনেমা জগৎ, বিষয় পুজো ও সিনেমা, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আজ শুনবেন বাগেশ্রী রাগে সেতার, পরিবেশন করবেন শিল্পী সৌমেন ভট্টাচার্য। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকগীতি।

শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আসুন বেরিয়ে যান ভারতে, আজ আপনাদের নিয়ে যাব তাড়োবা, মহারাষ্ট্র। একেবারে সকাল সকাল বাঘ দর্শন করিয়ে ছাড়ব। আপনারা যারা বন্য প্রাণী ভালোবাসেন, বিশেষ করে বাঘ দেখতে চান, তারা অবশ্যই চলে আসুন তাড়োবা, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বাঘ বন তাড়োবার মোহরলি গেট হল বাঘ দেখার সেরা প্রবেশপথ, আর সেরা সময় এই সময়। যদিও এই সময় গেলে বাঘ দেখতে একটু অসুবিধে হতে পারে, কারণ সদ্য বর্ষা শেষ হয়েছে, গাছ একেবারে সবুজে সবুজ, চারিদিকে আগাছা ঝোপ জন্মেছে, তাই এই সময়ে বাঘের লুকিয়ে থাকা বেশ সহজ। কিন্তু যদি আপনি ফেব্রুয়ারির শেষ নাগাদ যান, তাহলে তো আর কথাই নেই, তখন একেবারে ধুধু প্রান্তর চারিদিকে আপনি চাইলেই বাঘ দেখতে পারেন। তাহলে আপনি প্ল্যান করতে পারেন ফেব্রুয়ারি, কিংবা যদি মনে হয় যে না পুজোর ছুটিতে কোথাও ঘুরে আসবেন, তাহলে অবশ্যই যেতে পারেন তাড়োবা, কারণ এই অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দারুণ একটা সময়, যেই সময়টা আপনি প্রকৃতিকে চমৎকারভাবে উপভোগ করতে পারবেন, আর তার সঙ্গে দারুণ সুন্দর ওয়েদার পাবেন, যেটা ফেব্রুয়ারির শেষ কিংবা এপ্রিলে গেলে আপনাকে ভীষণ কষ্ট সহ্য করতে হবে, সেই সময়টা প্রচণ্ড গরম থাকে। যাই হোক, সেটা ভেবে দেখবেন কখন যাওয়া যায়, কিন্তু গিয়ে কি কি দেখবেন চলুন সেটি চটপট জেনে নিই। প্রথমেই বললাম তাড়োবা হল বাঘ বন, মানে একেবারে বাঘেদের স্বর্গরাজ্য বলা চলে। রিজার্ভে প্রচণ্ড জলকষ্ট হয় গ্রীষ্মে, আর তাই সে সময়টা বাঘ দেখার চান্স অনেক বেশি থাকে। ওই সময়টা বনচরদের দেখার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। এখানে বাঘের সংখ্যা বেড়ে ওঠায় কোর বা বাফার দু জায়গাতেই সাইটিং বেশ ভালো হয়। তবে ইদানিং নাগপুর থেকে 180 কিলোমিটার দূরে গেট মোহরালিতে নাকি বাঘের দর্শন মিলবে, মানে আপনি গেলেই বাঘের দেখা পাবেন, এরকম একটি কথা প্রচলিত হয়েছে। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় 1727 বর্গ কিলোমিটার পরিধি নিয়ে তাড়োবা। অন্ধেরি টাইগার রিজার্ভে আরও কিছু এন্ট্রি পয়েন্ট রয়েছে, আর এগুলি হল খুটওয়ান্ডা, কোলারা, নভেগাঁও, পাংড়ি আর জারি। আদিবাসী গণ্ড গ্রাম প্রধান তাড়ুর মৃত্যু হয় বাঘের সাথে লড়াই করে, আর তখন থেকেই তাড়োবায় ভেসে বেড়ায় বাঘেদের নানান কীর্তিকলাপ। এখানে এলে বাঘ দেখার সঙ্গে সঙ্গে আপনি নানান গল্প বা লোকগাথা শুনতে পাবেন। আজও এখানকার আকাশে বাতাসে রিসর্টের ভেতরে এন্ট্রি গেটের জটলায় উচ্চারিত হয় তারা মায়া, ছোটিতারা, গব্বর, মাধুরী আর মটকা সুরের গল্প। আর এই সমস্ত গল্প জিপে করে যখন আপনি সাফারিতে যাবেন, তখন শোনার মজাই আলাদা। বাঘ তো আপনি দেখতে পাবেন, তার সঙ্গে চোখ ঘোরালেই আপনি দেখতে পাবেন সাম্বর, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, লাঙ্গুর, নীলগাই, ইন্ডিয়ান গাউড, এছাড়াও দেখতে পাবেন স্লথ, ভালুক, বনশুয়োর এবং চিতা। আর রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। আপনি যদি পাখি ভালোবাসেন বা পাখির ছবি তুলতে ভালোবাসেন, তাহলে কিন্তু তাড়োবা আপনার জন্য একেবারে আদর্শ জায়গা। তাড়োবায় জঙ্গল বলতে বেশিরভাগটাই শুষ্ক পর্ণমোচী অরণ্য, যার মধ্যে রয়েছে প্রচুর বাঁশ ঝাড়, আর সেই বাঁশ ঝাড়ের মাঝেই বাঘ দেখা যায়। সঙ্গে রয়েছে মহুয়া, পাইন, জাম, অর্জুন, বহেড়া নানান গাছ। এছাড়াও আদিবাসী পরিবারে এখানে যখন আদিবাসী পরিবারে শিশুর জন্ম হয়, তখন নাকি সেই শিশুর মুখে মহুয়া ফুলের মধু দেওয়া হয়। এখানে

প্রচুর মহুয়া গাছ দেখতে পাবেন আপনি। আর তার সঙ্গে রয়েছে ঘোস্ট ট্রি অথবা ভূত গাছ। ভাবছেন তো, ভূত গাছ আবার কিরে বাবা? আসলে দূর থেকে অন্ধকারে দেখলেই এই গাছকে ভূত বলে বিভ্রম হয়। বেশ খানিকটা সাদা ধরনের দেখতে, আর তাই এই গাছকে বলা হয় ঘোস্ট ট্রি বা ভূত গাছ। আর বিভিন্ন ঋতুতে এই গাছের নাকি রং বদল হয়, কখনো সবুজ, কখনো বা লাল, আবার কখনো নাকি সাদা হয়ে যায়। তাড়ু নামে এক মহাপুরুষ এই জঙ্গল ও পশু পাখিদের রক্ষা করার ব্রত নিয়েছিলেন। তাকে এলাকার সকলে শ্রদ্ধা করত, সম্মান করত, এমনকি রাজা উজিরেরাও নাকি তাকে সম্মান করতেন। তার প্রাণ যায় একটি বাঘের কবলে পড়ে। তার স্মরণেই এই ব্যাঘ্র প্রকল্পের নাম করা হয়। ব্যাঘ্র প্রকল্পটি 620 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর 20% এলাকায় পর্যটকরা ঘুরতে পারেন, বাকি 80% এর কোর এরিয়া। এই অঞ্চলটা একসময় গন্ড রাজাদের অধীনে ছিল। তারা জঙ্গলের ভেতর দিয়ে চলাফেরা করার জন্য 100 থেকে 150 মিটার অন্তর একটি করে মিনার তৈরি করেছিলেন পথ নির্দেশিকা হিসেবে, না হলে রাস্তা হারিয়ে ফেলার ভয় থাকে। আর সেই মিনারগুলোর পাশ দিয়েই কিছু গাছ কেটে এখনকার রাস্তাগুলো তৈরি হয়েছে। ইদানিং জঙ্গলের ভেতরের বেশ কিছু বসতি ও গ্রামকে বাইরে বের করে আনা হয়েছে বাঘের উৎপাতের জন্য। আপনি যদি তাড়োবার প্ল্যান করেন, তাহলে প্রথম দিন চলে যাবেন পান্ডারপৌনি লেকে। সেখানে এক বাঘিনী থাকে। লেকের মাঝখানে রয়েছে একটি দ্বীপ, আর সেই দ্বীপের মাঝখানে একটি বিশাল ঝোপ। সেই ঝোপের নিচে আপনি দেখতে পাবেন স্বয়ং বাঘিনীকে। আর এখান থেকে সোজা চলে আসুন তাড়োবা লেকে। বিশাল এক লেক, এপার ওপার প্রায় দেখাই যায় না। এই লেকটার শুধু একদিকেই ঘোরার অনুমতি আছে, বাকি তিন দিক পর্যটনের জন্য বর্জিত। তবু যেহেতু এটি একটি বিরাট জলাশয়, তাই এখানে আপনি তাকালেই দেখতে পাবেন হরিণ, বুনো কুকুর, পাখি হনুমান আর কুমির। আচ্ছা, কিভাবে যাবেন তাড়োবা? তাড়োবার সবচেয়ে কাছের স্টেশন হলো নাগপুর। নাগপুর থেকে আপনি গাড়ি রিজার্ভ করে নিয়ে মোহরলি চলে আসতে পারেন, অথবা নাগপুর থেকে ট্রেনে করে আপনি চন্দ্রপুরা পৌঁছে সেখান থেকে 45 কিলোমিটার দূরে মোহরলি পৌঁছতে পারেন। ট্রেন মানে লোকাল ট্রেন। থাকার ব্যবস্থা, এখানে অসংখ্য থাকার জায়গা রয়েছে, তবে চেষ্টা করবেন সরকারি কটেজে থাকতে, বন বাংলোতে থাকতে। আর বন বাংলোতে যদি তাড়োবায় থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার জঙ্গলে আসা, জঙ্গলে থাকা একেবারেই সার্থক হবে। নানান পশু পাখি তো দেখতে পাবেন, আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে পাবেন জঙ্গলের নিস্তব্ধতা, পশু পাখির ডাক, পাখির কুজন, আর তার সঙ্গে রাতের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। একেবারে নিস্তব্ধ নিঝুম রাত, কখনো দূর থেকে ভেসে আসা নানান পশু প্রাণীর ডাক, সে এক কথায় একেবারে অনির্বচনীয়, সত্যি বর্ণনা করা যায় না। আর এই অভিজ্ঞতা যদি নিতে হয়, তাহলে আপনাকে আসতে হবে তাড়োবা। তাহলে আর দেরি কিসের, চটপট প্ল্যান করে ফেলুন তাড়োবার জন্য। শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে বৃহত্তর ভারত পৃথিবী জুড়ে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হবে আজ। দিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে।

0: বিহারের বৈশালী জেলায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু, 6 জন উদ্ধার। কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়ে গেছে, এখনও পর্যন্ত 4,000-এর বেশি মানুষের মৃত্যু। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ থেকে নতুন দিল্লিতে বৃহত্তর ভারত, পৃথিবী জুড়ে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। উল্লেখ্য, 1926 সালের 14 অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় ভারতীয় শিক্ষাবিদরা পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বা বৃহত্তর ভারত পরিষদ প্রতিষ্ঠা করেন। এই সম্মেলন ওই সংস্থার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনায় জন্য 3 দিনব্যাপী এই সম্মেলনে 85 দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত ও শিক্ষাবিদরা অংশ নেবেন। এ উপলক্ষে এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাওয়াতে সম্মত পৌঁছেছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে। তিনি গতকাল নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরাম বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যান্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সব থেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ।
1: क्या नॉलेज केवल कुछ लोगों की ताकत बनी रहेगी या सबकी क्षमता बढ़ाएगी? यहीं से एक नया विचार जन्म लेता है और ये विचार है पावर टू एम्पावर, पावर टू कंट्रोल से आगे पावर टू एनेबल, पावर टू कॉम्पीट से आगे पावर टू कोलैबोरेट, पावर टू सक्सीड से आगे पावर टू हेल्प अदर सक्सीड।
0: তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতের স্টার্টআপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে 2.5 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি গতকাল নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে।
2: आतंकवादियों, उनके सहायकों, आपराधिक नेटवर्क, वित्तीय चैनल और सीमा पार गतिविधियों पर सत्यापित तथा कार्रवाई योग्य सूचना का समय पर आदान प्रदान हमारी सामूहिक सुरक्षा को मजबूत कर सकता है।
0: এদিকে দিল্লি ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে বিমস্টেকভুক্ত দেশগুলি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদ এবং হিংসাত্মক উগ্রবাদের তীব্র নিন্দা জানিয়েছে। নতুন দিল্লিতে স্বাক্ষরিত এই ঘোষণায় রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদকে উস্কানি দেয় এমন উপাদানগুলিকে প্রতিরোধ, মোকাবিলা ও নির্মূল করার বিষয়ে দেশগুলি তাদের ঐক্যমত পুনর্ব্যক্ত করেছে। এছাড়া একটি সংযুক্ত, নিরাপদ, স্থিতিস্থাপক, উন্নয়ন ও সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে এই গোষ্ঠীর আওতায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আসন্ন কেন্দ্রীয় বাজেটের বিষয়ে আলোচনার সময় লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা দীর্ঘমেয়াদী মূলধনী লাভের উপর কর প্রত্যাহারের বিষয়ে কোনো পরামর্শ থাকলে সরকার তা বিবেচনা করতে প্রস্তুত। গতকাল নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি বলেন, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার সঠিক দিকে এগোচ্ছে, বর্তমানে একটি খসড়া চুক্তি প্রণয়ন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা এ বিষয়ে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পরিবর্তন করেছে এবং সব দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। চীনের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় স্থান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হলে দুই দেশের সম্পর্কে তার নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। তিনি বলেন, ভারত ও চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ভারত চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, চীন এক্ষেত্রে ভারতকে

0: সমান প্রতিযোগিতার সুযোগ দিচ্ছে না। বিহারের বৈশালী জেলায় রাঘবপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বৈশালী জেলা শাসক বর্ষা সিং বলেন, এই নৌকাডুবির ঘটনায় ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই নাবালক বলে তাঁর দাবি। তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় করে যাচ্ছিল বলে খবর। তল্লাশি অভিযান পরিচালনার জন্য জেলা পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নৌকাটিতে ২০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলা আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোয় সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণ সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তে টুকিটাকি কাজ। অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা। কলকাতা সহ শহরতলির একাধিক পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় গতকাল রাতভর শহরের রাজপথ ছিল জনমুখর। অন্যদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপূজায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২ দিনের অন্ধ্রপ্রদেশ সফরে আজ বিজয়ওয়াড়া পৌঁছবেন। তিনি সন্ধ্যায় শ্রী কনক দুর্গা মন্দিরে পুজো দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি বিজয়ওয়াড়ায় জাতীয় সরস মেলা ২০২৬-এর উদ্বোধন করবেন। অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে মেলা আয়োজন করা হচ্ছে। ৩০টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর ১,০০০ জনেরও বেশি মহিলা এই মেলায় অংশ নিচ্ছেন। প্রদর্শিত হবে গ্রামীণ পণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং আঞ্চলিক খাবার। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপপ্রধানমন্ত্রী তথা শিল্প বাণিজ্যমন্ত্রী কারেল হাভরিসিকের সঙ্গে বৈঠক করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার পাশাপাশি যৌথ উৎপাদন ও শিল্প অংশীদারিত্বকে বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪,৩৮১ জনের। ৭টি প্রদেশে ছড়িয়ে পড়া এই রোগ মোকাবেলায় স্বাস্থ্য দপ্তর লড়াই চালিয়ে যাচ্ছে। মৃতের সংখ্যা আক্রান্তের প্রায় অর্ধেকে পৌঁছেছে। অধিকাংশ মৃত্যুই হচ্ছে চিকিৎসা কেন্দ্রের বাইরে। ৭টি প্রদেশে ৬৫টি স্বাস্থ্য এলাকায় বিপদের মাত্রা অপেক্ষাকৃত বেশি। অধিকাংশ ক্ষেত্রেই রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। ইবোলার সঙ্গেই বিরল ভাইরাস বুন্দিবুগিয়র উপস্থিতি জড়িয়ে রয়েছে, যার কোনো টিকা বা চিকিৎসা এখনও পর্যন্ত নেই। মার্কিন অর্থ দপ্তর মঙ্গলবার জানিয়েছে, অর্থ তছরূপ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাংক অফ আমেরিকার উপর ১২০ কোটি মার্কিন ডলার জরিমানা আরোপ করেছে তারা। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই ব্যাংকের উপর ধার্য করা এই জরিমানা অর্থ দপ্তরের ইতিহাসে তৃতীয় বৃহত্তম। এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই ধরনের একটি ব্যাংক যখন অর্থ তছরূপ ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়, তখন তার পরিণতি কেবলই ব্যাংকের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের উপর হামলা নিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সতর্ক করে দিয়েছেন। ইয়েমেনের পরিস্থিতি মোকাবিলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়াপ এরদোগানের সাহায্য নেওয়ার কথা বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি। তবে হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। ইরানকে ব্যর্থ রাষ্ট্র বলে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। এদিকে হুথিদের ছোঁড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর রিয়াদে সেগুলির ধ্বংসাবশেষে পড়ে ৪ জন আহত এবং ১৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে বৃহত্তর ভারত, পৃথিবী জুড়ে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হবে আজ। দিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকে এগোচ্ছে। বিহারের বৈশালী জেলায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু, ৬ জন উদ্ধার। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় রয়েছে আমি স্পন্দন দাস।

বলদে চড়িয়া শিবে সিংহাই দিল হাঁক, সিংহাসনী মর্ততে বাজিয়া উঠিল ঢাক। শিবের শনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। ভগবতীর আসার সময় হল, বাপের বাড়িতে প্রায় এসে পড়েছে ভগবতী। সুপ্রভাত, আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের সকালের আড্ডা। পুজো এসে গেছে, সকালের আড্ডা তাই আজকে পুজোর গান গল্প আর হইচই দিয়ে ভরানো থাকছে। এই যে গৌরী এলো গান চালালাম, বাংলার লোকসঙ্গীতের পাতায় এমন অসংখ্য গান আছে যে সমস্ত গানের মধ্যে শিব দুর্গার কাল্পনিক সংসারে মেয়ে জামাইয়ের আহ্লাদ নিতে উমা বা গৌরী, পার্বতী বা মহাশক্তির অসংখ্য রূপকে ঘরের মেয়ে রূপে বরণ করে নেয় বাঙালি। আর তাই গৌরী বা উমা আমাদের একেবারেই বাড়ির মেয়ে, ঘরের মেয়ে, আপনার জন, যার জন্য সারা বছর আমরা প্রতীক্ষা করে থাকি। কবে আসবে পুজো, কবে আসবে মা উমা, সেই অপেক্ষাতেই বাঙালি থাকে সারা বছর। আর সেই অপেক্ষার অবসান

হাতে চলেছে আর চতুর্থে। এই যে পুজো আসছে, এই দুটো শব্দে যেন কোনো জাদু আছে, তাই না? ছেলেবেলা থেকেই এই পুজো আসছে বললেই মন কেমন উচাটন হতো। হাজারো ব্যঞ্জনা, কারো কাছে পুজো মানে ঘরে ফেরা, কারো কাছে শরৎ শেউলে কাশ আর নীল আকাশ, কারোর কাছে আবার দারুণ হই হুল্লোড় আড্ডা খাওয়া দাওয়া, আবার কারো কাছে একটু বুক ধুক বুক, আর যার আরেক নাম পুজোর প্রেম। অন্য সময় বাড়িতে হাজার কড়াকড়ি, ষষ্ঠী থেকে দশমী কিন্তু কোনো শেকল নেই। বাড়ি ফিরতে একটু রাত হলে বড়দের চোখ রাঙানিতেও যেন প্রচ্ছন্ন প্রশ্রয় মিশে থাকে। আর তাই এই সময়টা আমরা বাঙালি ছেলেমেয়েরা খানিক বেপরোয়াও হয়ে উঠি। আর বুক ধুক বুকের কারণ যদি পাড়ার পুজোতেই থাকে, তাহলে তো একেবারে সোনায় সোহাগা, দিনরাত মণ্ডপেই বসে থাকা, নানা নাচিলায়, অষ্টমীর অঞ্জলিতে ফুল, আর তার সঙ্গে সামান্য খুনসুরি। আর সেখানে যদি শাড়ি পাঞ্জাবির রং মিলে যায়, তাহলে কিন্তু বাড়ির হিটলার মামা কাকারা যেন তা দেখেও দেখেন না। কে জানে, হয়তো তাঁদেরও মনে পড়ে যায় ঠোঁটের ওপর সরু গোঁফের রেখা ওঠার সেই দিনগুলোর কথা, মানে তাঁদের যৌবনের কথা। আসলে এই পুজোতে প্রত্যেক শৈশব, প্রত্যেক যৌবন প্রায় একইভাবে কাটিয়ে আসছে সেই পুরনো দিন থেকে। সকালের আড্ডাতে পুজোর গল্প আর পুজো নিয়ে নানান কাহিনী শোনাব। সবচেয়ে আগে যেটি আমি আপনাদের শোনাব, এই পুজোর আনন্দের দিনে এক ঝাঁক কচি কাঁচা নিজেদের টিফিনের টাকা জমিয়ে দুস্থদের হাতে পোশাক তুলে দিল। শুনব সেই সমস্ত কথা। ফিরে যাব আমাদের সেই ছেলেবেলার পুজোতে। কিন্তু তার আগে অন্তরা চৌধুরীর কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

জানেন, ছেলেবেলায় পুজো কবে আসবে অপেক্ষা করে থাকতাম, তার কারণ নতুন জামা প্যান্ট আর জুতো পাবো বলে। অনেকেই এই কারণেই পুজোর জন্য অপেক্ষা করে থাকত যে সেইবার সে অনেকগুলো নতুন জামা প্যান্ট আর জুতো পাবে। এটা ছোটবেলায় সবচেয়ে বেশি আকর্ষণ করত যে পুজো আসা মানেই নতুন জামা পাবো, হাত খরচের কয়েকটা টাকা পাবো, তার সঙ্গে জুতো পাবো। এটা নিয়ে একেবারে মেতে থাকতাম। আর ওই যে বললাম, তার বেশ কিছুদিন পরে আর একটু বড় হওয়ার পরে এই যে বাড়ির প্রচ্ছন্ন প্রশ্রয়, একটু রাত করে বাড়ি ফেরা, তারপর অষ্টমী, তার খানিক পরে প্রেমী, সমস্ত কিছু তো রয়েছে, এগুলো পুজোর অঙ্গ হয়ে গেছে, বাঙালি সমাজের অঙ্গ। কিন্তু ছেলেবেলা থেকে আমরা যে কথাটা বারবার ভুলে যাই, পুজো উৎসব অনুষ্ঠান মানে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, সকলকে এই আনন্দে সামিল করা। বাড়ির মেয়ে বাড়িতে এলে যেমন আনন্দ হয়, বহু বছর পরে বাড়ির ছেলে বা মেয়ে বাড়ি ফিরে এলে যেমন আনন্দ হয়, মা উমাও যখন বাড়িতে আসেন তখন সবাই আনন্দ করব, হইচই করব, কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে, সবাই একসঙ্গে মিলেমিশে, যে কথাটা আমরা বারবার ভুলে যাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি, কিংবা যে কথাটা হয়তো আমাদের সবসময় মাথায় থাকে না, কিন্তু তাদের মাথায় থাকে যাদের বয়স এখনো দশ ছাড়ায়নি। ওরা প্রতিদিন একটু একটু করে টিফিনের টাকা জমিয়েছিল গত এক বছর ধরে। সারা বছর ধরে জমানোর পর কারো তহবিলের অর্থরাশি পৌঁছলো 500-তে, কারো 700-তে। আসলে ওরা যে খুব ছোট্ট, ওদের সকলেরই বয়স বছর দশেকের মধ্যে, কিন্তু ওদের নির্মল সহজ সরল মনটা যে এই পোড়া দেশের অসংখ্য ধনী বিত্তশালী প্রতিষ্ঠিত সফল মানুষদের মনকে ছাপিয়ে গিয়েছে। তার কারণ হলো সারা বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে সবার সঞ্চয় একত্রিত করে আর্থিকভাবে পিছিয়ে থাকা 100-এর বেশি মানুষকে পুজোয় নতুন জামাকাপড় কিনে দিল প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়ারা। একেবারেই ঠিক শুনছেন, প্রাথমিক স্কুলের কয়েকজন খুদে পড়ুয়া তাদের টিফিনের টাকা বাঁচিয়ে 100-এর বেশি দুস্থ মানুষকে পুজোতে তাদের নতুন পোশাক উপহার দিলেন। মালদার ইংরেজবাজার পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গঙ্গাবাগ এলাকার ললিতমোহন শ্যামমোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 650 জন পড়ুয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা। গত সোমবার সকালে স্কুল চত্বরে শতাধিক পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন হল। স্কুলের সাফাই কর্মী, মিড ডে মিলের সঙ্গে যুক্ত কর্মী এবং তাদের পরিবার সহ আশপাশের দুস্থ মানুষদের মধ্যে এই পুজোর আনন্দ ভাগ করে নিতে নতুন পোশাক বিলি করা হয়েছে। সমাজসেবার শিক্ষাকেই বাস্তব রূপ দিয়েছে খুদেরা। স্কুলের প্রধান শিক্ষক বললেন, বইয়ের পাতায় মানবিকতার শিক্ষা দেওয়ার পাশাপাশি তাকে বাস্তবে প্রয়োগ করতে শেখানোই প্রকৃত শিক্ষা, আর সেই শিক্ষা পেয়েছে এই কচি কাঁচারা। পড়ুয়াদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সত্যিই তাই, এই ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে ভাবতে শিখেছে এই বয়সে, সেই ভাবনা আমরা কতজনই বা ভাবতে পারি বলুন তো?

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য,
4: ও

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। অশোক কুমার ও কিশোর কুমারের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

জন্ম 13ই অক্টোবর 1911। মা বাবার দেওয়া নাম কুমোদলাল গাঙ্গুলি। ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ডাকত অশোক কুমার নামে, আর বন্ধুরা ভালোবেসে ডাকতেন দাদামণি।

অশোক কুমারের শিল্পী জীবনের শুরু বম্বে টকিজে। সেখানে তিনি প্রথমে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন। শোনা যায়, একটি ছবিতে দেবিকা রানীর হিরো নাজমুল হোসেন একবার হঠাৎই সেট থেকে চলে যান। সে সময় বম্বে টকিজের এক মালিক হিমাংশু রায় অশোক কুমারকে নায়কের পাঠ দেওয়ার কথা ভাবেন। দেবিকা রানীর সঙ্গে অশোক কুমারের জুটি বেশ জনপ্রিয় হয়। অচ্ছুত কন্যায় তাদের অভিনয় যথেষ্ট সাড়া ফেলে। এরপর ইজ্জত, সাবিত্রী ও নির্মলায় অশোক কুমারের রীতিমতো জোরদার পারফরমেন্স দেখা যায়। তবে তার ভাগ্যের চমক কিসমত ছবিতে। সেখানে তার রোলটি অবশ্য অ্যান্টি হিরোর। দাদামণি নানান ধরনের রোল নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা বলা যায় রিস্ক নেওয়া চলতই। এই ছবিটির সঙ্গে সঙ্গেই ফিল্মের দুনিয়ায় তিনি তার আলাদা ছাপ রাখতে শুরু করেন। বম্বে টকিজের জন্য বহু ছবির প্রযোজনাও করেন তিনি, এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মহল।

ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর সঙ্গেও অশোক কুমারের বেশ কিছু জনপ্রিয় ছবি হয়। নাম করা যেতে পারে বহু বেগম, পাকিজা, এক হি রাস্তা, আরতি, বন্দিশ, পরিণীতার মতো ছবির। শৌকিন ছবিতেও তাকে দেখা যায় অন্য রূপে।

0: বাংলা ছবির মধ্যে রয়েছে তপন সিংয়ের হাটে বাজারে,
1: ছিপলে।
2: হ্যাঁ বাবুজি।
1: দেখ রে মন্দ জমেনি, আজকে তো সারাদিন নষ্ট হলো না রে।
2: না বাবুজি, ভালো কাম ভালো লাগে।
1: তুই ফল তরকারি বিক্রি করে কত রোজগার করিস?
2: কাহা রোজগার করি বাবুজি, এই দেড় টাকা খাটতে খাটতে মরে গেল।
1: আমি তোকে 40 টাকা করে মাইনে দেবো, খাওয়া পড়া সব কাজ কর, নার্সের কাজ আস্তে আস্তে শিখে দেবো। জীবনকে জানবার একটা রাস্তা হয়তো আপনার অজান্তে এরাই আপনার মনের মধ্যে গেঁথে দিয়েছেন।
3: What is buzzing in my ears now that I come to die? Do I view the world as a veil of tears? Ah, reverence,
1: not I. দেখলেন তো এদের জীবন থেকে বাদ দিতে পারেননি।
3: আপনার কথা বলুন ডাক্তারবাবু, অনেকদিন পরে দেখা হয়ে আপনার সঙ্গে বড় ভালো লাগলো।
1: আমার কথা, I am contented with what I have still like.
3: কিন্তু এ তো ব্রাউনিং না, লর্ড কন্টেন্টমেন্ট, এসব ওয়ার্ডস এ বোধহয় টেনিসন না?
1: আর জানি লাইন দুটো ভালো লেগেছিল তাই মনে রেখেছি।
0: প্রথম দিকে ছবির মধ্যে খুবই জনপ্রিয় হয় হসপিটাল।

তারপরে আনন্দ আশ্রমেও তাকে দেখা যায়। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা যায় ছোট পর্দাতেও। আটের দশকের সিরিয়াল হামলোগে তিনি সূত্রধারের ভূমিকা পালন করেন।

0: চলচ্চিত্রবেত্তা সঞ্জয় মুখোপাধ্যায় অশোক কুমারকে নিয়ে তার ভাবনার কথা জানালেন।
1: অশোক কুমার দাদামণি হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত, কিন্তু অশোক কুমার যে চল্লিশ গায়ক ছিলেন এটা অনেকেই আজকে জানে না। এমনকি অশোক কুমার যখন ক্রিসমাসে, তখন অশোক কুমারের আধুনিকতা ভারতবর্ষে খানিকটা বিদ্রোহ হিসেবে করা হল। পরবর্তীকালে তিনি একজন স্থায়ী অভিভাবক হয়ে গেলেন। রাউন পরিহিত তুরুপমুখী অশোক কুমারকে দেখে আমাদের স্নেহশীল পিতা বা করুণাময় ব্যারিস্টার অনেক কিছুই মনে রয়েছে, কিন্তু তার অভিনয় এমন স্বাক্ষরিত অভিনয়, হিন্দি ছবির এমনকি অনেক ক্ষেত্রে বাংলা ছবি একটা যুগ, সেটা ভুলে যাই। এবং এই যুগ

0: অনেক দিন পর্যন্ত বেঁচে তার মধ্য দিয়ে সামন্ততান্ত্রিক অভিভাবকের এক স্থায়ী চিহ্ন আমাদের অভিজ্ঞতায় উত্তীর্ণ আছে।
1: এক সময়ের চির যুবকের আখ্যা পাওয়া অশোক কুমার পরবর্তী প্রজন্মের মনে দাদামণি হয়ে থেকে যাবে।

1929 সালে 4 আগস্ট জন্ম। অভিনেতা হিসেবে কাজ শুরু 1946 সালে। প্রথমবার সিনেমায় গান গাইবার সুযোগ মেলে 1948-এ রিলিজ হওয়া জিদ্দি সিনেমায়। তারপর শুরু সাফল্যের সিঁড়ি বেয়ে যাত্রা।

হিন্দি বাংলার পাশাপাশি আরও অন্যান্য অনেক ভাষাতেই গান গিয়েছেন কিশোর কুমার। বহুমুখী প্রতিভাবান এই শিল্পীর পুরস্কারের ঝুলিও ভরপুর। পরপর আটবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। তার গাওয়া অধিকাংশ গানই সুপারহিট।

শুনছেন সকালের আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছে আমি স্পন্দন। আশা ভোঁসলের কণ্ঠে শুনলেন গানটি। আড্ডা দিচ্ছি পুজো নিয়ে, কিন্তু এমন অনেক মানুষ আছেন আমাদের সমাজে যাদের কাছে এই পুজো, আনন্দ, নতুন জামা কাপড়ের সমস্ত কিছু বিলাসিতা। ঠিক তেমনই একটা ভিডিও দেখতে পেলাম এই কিছুক্ষণ আগে। এক বুক স্বপ্ন নিয়ে তিনি ছুটে চলেছেন, পরনে ছেঁড়া শাড়ি, খালি পা, ছুটে চলেছেন জীবনের পরীক্ষায় সফল হবেন বলে, ছুটে চলেছেন তাঁর একরত্তি দুই সন্তানকে দুধে ভাতে রাখার জন্য, দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে দেওয়ার জন্য। হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতা দেবীর। রামগড় জেলার শোশগ্রামের বাসিন্দা কবিতা দেবী জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও দুই সন্তানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। কয়েক বছর আগে দীর্ঘ অসুস্থতার পর স্বামী দীপক মাহাতো মারা যান, আর তারপর সংসারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রথমে তিনি বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেন, আর তারপর ইটের ভাটায় কাজ করতেন দুবেলা দুমুঠো অন্ন যোগানোর জন্য। সেই তিনি তীব্র জেদ ধরে রুখে দাঁড়ালেন, তাকে বাঁচতে হবে, সন্তানদের মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। আর তাই পায়ে নেই দৌড়ের জুতো, পরনে স্পোর্টস ড্রেসও নেই, ওসব যে তাঁর কাছে স্বপ্ন। আর তাই শাড়ি পরে খালি পায়ে 1600 মিটার দৌড়, তাও আবার মাত্র 6 মিনিটে। ঝাড়খণ্ডের রামগড়ের কবিতা কুমারীর এই লড়াই যেন এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। ঠিক সেই সময় যখন নতুন প্রজন্মের কাছে শাড়ি পরে শাড়ি সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ, ঠিক সেই সময় শাড়ি পরে খালি পায়ে দৌড়চ্ছেন তিনি। কঠিন পরিস্থিতিকে হার মানিয়ে সরকারি চাকরি পাওয়ার স্বপ্নে ছুটছেন কবিতা দেবী। প্রতিদিন ভোর 4টে সন্তানরা ঘুম থেকে ওঠার আগেই তিনি ঘুম থেকে উঠে গ্রামের রাস্তার ধারে দৌড়ের অনুশীলন করতেন। তার কাছে ছিল না প্রশিক্ষণের উপযুক্ত পোশাক কিংবা ভালো মানের রানিং শু, আর তাই সাধারণ পোশাকেই আর খালি পায়ে চলত অনুশীলন। প্রতিকূল পরিস্থিতি তাঁর জেদকে আরও শক্ত করেছে, বললেন তিনি। সম্প্রতি হোমগার্ড নিয়োগের প্রস্তুতির অংশ হিসেবে একটি স্থানীয় প্রশিক্ষণ একাডেমিতে ট্রায়াল রানের আয়োজন করা হয়, আর সেখানেই অন্য প্রার্থীদের সঙ্গে দৌড়ে অংশ নেন কবিতা দেবী। জুতো বা আধুনিক প্রশিক্ষণের সরঞ্জাম না থাকলেও যে স্বপ্ন থেমে থাকে না, কবিতা দেবীর 1600 মিটারের দৌড় যেন সেই বার্তাই দিয়ে গেল আমাদের। তাঁর সামনে এখন একটাই লক্ষ্য, আসন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় সফল হয়ে হোমগার্ড হিসেবে নিজের জায়গা তৈরি করা। আপনাকে কর্ণিশ জানাই কবিতা দেবী, আপনার স্বপ্ন নিশ্চয়ই সফল হবে।

0: সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
1: জানা অজানায় আজ শুনবেন চেনা অচেনা গাছপালা শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। লিখেছেন জয়শ্রী দত্ত। কোকারবুম গাছটাকে তুনির গাছও বলে। দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে দক্ষিণ নামিবিয়া অঞ্চলের স্থানীয় গাছ এটা। স্থানীয় সান প্রজাতির লোকেরা গাছটার গোলাকৃতি শাখাগুলোকে গর্ত করে তার ভেতরে তাদের তীরগুলো জমা করে রাখত, তাই গাছগুলোকে তুনির গাছ বা কুইভার ট্রিও বলে। গাছটার বিজ্ঞানসম্মত নাম অ্যালোইডেন্ড্রন ডিচোটোমাম। অ্যালোইডেন্ড্রন নামটা দুটো শব্দ একসঙ্গে যোগ করে হয়েছে, অ্যালোই মানে সাকুলেন্ট প্লান্টস আর গ্রিক ভাষায় ডেন্ড্রন মানে গাছ, রসালো গাছ হিসেবে এই নাম। ডিকোটোমাম শব্দটা দুটো ভাগে ভাগ করা একটা ল্যাটিন শব্দ। এখানে এর অর্থ যেখানে গাছের শাখা বারবার দুটো ভাগে ভাগ হয়। কোকারবুম গাছটা 7 মিটারের মতো লম্বা হয় আর 5 বছরেরও বেশি বাঁচে। গাছের

খুব মোটা। এর শাখা প্রশাখাগুলো বারবার দু ভাগে ভাগ হতে থাকে। পাতাগুলো নীলচে সবুজ মোটা। ওই মোটা পাতাগুলো জল ধরে রাখতে পারে। গাছের মাথায় পাতাগুলো গোল হয়ে থাকে। পাতাগুলোই কোনো বোটা থাকে না। গাছের গুঁড়ি সাদা বাকলে ঢাকা থাকে। শুধু গুঁড়ি শাখা প্রশাখাগুলো পাউডারের মতো আবরণে ঢাকা। গাছের ফুল উজ্জ্বল হলুদ রঙের। পরিণত গাছে ফুল ফুটতে দেখা যায়। জুন থেকে জুলাই গাছে ফুল ফুটতে দেখা যায়। এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণাঞ্চলের ফুল ফোটার সময়। ওই সময় এটা শীতকাল। তারপরে গরমে বা বসন্তে গাছে ফল হয়। বসন্তেই গাছের ফলে বীজ হয়। ফলগুলো ডিম্বাকৃতি ক্যাপসুল জাতীয় ফল। পরিণত হলে ফলের ভেতর থেকে ছোট ছোট পাখনাওয়ালা বীজগুলো হাওয়ায় ভেসে উড়ে যায়। মরুপ্রায় অঞ্চলে কোকার বুম গাছ হয় আর এরা খুব ধীরে বাড়ে। ডালপালা গর্ত করে তাতে তীর জমা করার কারণে গাছটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আবার গাছটা পরিবেশ ধ্বংসের কারণেও দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। ইউনাইটেড স্টেটস অব আমেরিকার জর্জিয়া অঞ্চলে আল্টামাহা নদীর ধারে পাওয়া যেত ফ্র্যাঙ্কলিন ট্রি গাছ। এটা উত্তর আমেরিকার স্থানীয় গাছ, খুবই দুষ্প্রাপ্য। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের সম্মানে গাছটার গণেশ নাম দেওয়া হয় ফ্র্যাঙ্কলিনিয়া। আর আল্টামাহা নদীর ধারে পাওয়া যেত বলে প্রজাতির নাম দেওয়া হয় আল্টামাহা। গাছটার বিজ্ঞানসম্মত নাম ফ্র্যাঙ্কলিনিয়া আল্টামাহা। এটা থিয়াসি গোত্রের গাছ। এটা আমাদের দেশে পাওয়া না গেলেও চা গাছটা এই গোত্রেরই, আর চা গাছ ভারতবর্ষেও পাওয়া যায়। ফ্র্যাঙ্কলিনিয়া এই গোত্রের একমাত্র গাছ। 1760 সালে জন এবং উইলিয়াম বাট্রাম নামের দুজন উদ্ভিদ বিজ্ঞানী আল্টামাহা নদীর ধার থেকে গাছটা আবিষ্কার করেন। 19 শতকের গোড়ায় এটা বিলুপ্ত হয়ে যায় স্বাভাবিক বন্য অবস্থা থেকে। এখন যেসব গাছ পাওয়া যায় সবই জন ও উইলিয়ামের সংগ্রহ করা বীজ থেকে তৈরি। এটা ছোট পাতা ঝরা গাছ বা বড় গুল্মজাতীয় গাছ, লম্বায় 3 থেকে 19 মিটার পর্যন্ত হতে পারে। গাছের কাণ্ড গোলাকার, এর থেকে 5টা পর্যন্ত কাণ্ড দেখা যায়। বাকুল ধূসর রঙের, বাকুলের গায়ে লম্বালম্বি সাদা রেখা দেখা যায়। একবার টিকে গেলে গাছটা 100 বছর বাঁচতে পারে। পাতাগুলো পর্যায়ক্রমে ডালের সাথে যুক্ত থাকে আর আগার দিকে গোছা ধরে থাকে। পাতাগুলো সাধারণত 12 থেকে 18 সেন্টিমিটার লম্বা হয়, তবে কখনো কখনো 25 সেন্টিমিটার লম্বাও হয়। এরা চওড়ায় 5 থেকে 9.5 সেন্টিমিটার হতে পারে, তবে সাধারণভাবে 7 সেন্টিমিটারের কম হয়। গ্রীষ্মকালে গাছের রং উজ্জ্বল সবুজ হয়। পাতা ঝরার সময় পাতার রং কমলা বা লাল হয়ে যায়। ফুলগুলি বেশ বড় আর আকর্ষণীয়। ফুলগুলি গোলাকার, অনেকটা কাপের মতো। মাখন সাদা 5টা পাপড়ির ঠিক মাঝখানে সোনালি হলুদ রঙের একগুচ্ছ পুংকেশর থাকে। বীজ ক্যাপসুল জাতীয়। বর্তমানে স্বাভাবিক বন্য অবস্থায় পাওয়া না গেলেও চাষ করে গাছটাকে বড় করা যায়। গাছটা ভিজে আম্লিক জমিতে ভালো হয়, তবে জমা জল সহ্য করতে পারে না। ঠান্ডা পরিপূর্ণ সূর্যলোকে গাছটা ভালো হয়। গাছটাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় বসাতে গেলে শিকড়ে আঘাত লাগার কারণে গাছটা যেখানে বসানো হয় সেখানেই লাগাতে হয়। এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় লাগানো যায় না। চেনা অচেনা গাছপালা শিরোনামে 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব আজ শুনলেন। লিখেছেন জয়শ্রী দত্ত।

গানটি শুনলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডায় কথা হচ্ছে, আড্ডা হচ্ছে পুজো নিয়ে, সেই সঙ্গে চলছে পুজোর গানও। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্রেন্ডিং কুমোরটুলি। একটা সময় কুমোরটুলি মানে ছিল মৃৎশিল্পীদের বসবাস করার জায়গা এবং নানান মূর্তি বানানো। কিন্তু এখন কুমোরটুলি একেবারে ছবি তোলার জায়গায় পরিণত হয়েছে। কুমোরটুলিতে এখন সারাক্ষণ নেটিজেনরা ভিড় করে থাকে আর ছবি তোলা হচ্ছে। প্রত্যেকটা কোণে, প্রত্যেক মুহূর্তে ছবির পর ছবি উঠে যাচ্ছে। সেই কুমোরটুলি যে এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া জুড়ে, চলুন চটপট সেই কুমোরটুলির ইতিহাস জেনে নিই। আর কুমোরটুলির ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সপ্তদশ শতকের গোড়ার দিকে। কলকাতা শহরের উত্তরে শোভাবাজার সুতানোটিতে অবস্থিত এই কুমোরটুলি, অবিভক্ত বাংলায় 1606 সালে দুর্গাপুজোর প্রচলন ঘটিয়েছিলেন নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র। পরবর্তীতে পলাশির যুদ্ধের পর 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আদেশ দেওয়া হয় একই পেশার সঙ্গে যুক্ত মানুষেরা থাকবেন একটি নির্দিষ্ট স্থানে। যেমন সুরা বিক্রেতাদের জন্য সুঁড়িপাড়া, কাঠের মিস্ত্রিদের জন্য ছুতোরপাড়া, কুমোরদের জন্য কুমোরটুলি। আর সেই অনুযায়ী গড়ে ওঠে কলুটোলা, আহিরিটোলা, ছুতোরপাড়া এবং অবশ্যই কুমোরটুলি। সেই বছর অর্থাৎ 1757-এ শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেব কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কলকাতায় আনেন নিজের বাড়ির দুর্গা প্রতিমা তৈরির জন্য। মনে রাখুন সালটা 1757। পলাশির যুদ্ধে জয়লাভের পর লর্ড ক্লাইভ ও তাঁর সাঙ্গপাঙ্গদের নিমন্ত্রণ করেছিলেন তিনি সেই পুজোতে। আর সেই সমস্ত মৃৎশিল্পী তথা পটুয়াদের উত্তর কলকাতায় এখন যেখানে কুমোরটুলি, সেই অঞ্চলেই নাকি থাকতে দেওয়া হয়েছিল। আর ক্রমশ তারা সংখ্যায় বাড়তে থাকে। কলকাতায় বারোয়ারি পুজো বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর থেকে বহু সংখ্যায় মৃৎশিল্পীর আগমন ঘটতে থাকে শহর কলকাতায়। আর তার সঙ্গে দুর্গা প্রতিমার চাহিদা বৃদ্ধিও হতে থাকে। এবং সেই দুর্গা প্রতিমার চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুমার বা পটুয়ার সংখ্যাও বৃদ্ধি পায় ধীরে ধীরে। সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিমাও তৈরি করতে থাকেন এই পটুয়ার দল। সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, কালী, নানান ঠাকুরের মূর্তির চাহিদাও বাড়তে থাকে শহর কলকাতা জুড়ে। আর তাই প্রতিমা শিল্পীদের মহল্লা হিসেবে কুমোরটুলি বা কুমারটুলির খ্যাতি উত্তরোত্তর বাড়তে থাকে। এইভাবেই সৃষ্টি হয়েছিল আজকের কুমোরটুলির। সময় আর বেশি নেই, এবার বিদায় নিতে হবে। সকলে ভালো থাকবেন, পুজোতে জমিয়ে আনন্দ করবেন। এই পুজোর চার দিন একটু খাওয়া দাওয়া সম্পর্কে সচেতন তো থাকবেন, সেই সঙ্গে মন চাইলে একটু আধটু বেনিয়মও করতে পারেন, কিন্তু অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখবেন আর প্রিয়জনেদের মুখে হাসি ফোটাবেন। ভালো থাকবেন সকলে, সকলকে নিয়ে জমিয়ে আনন্দ করুন, আড্ডা মারুন, আর সেই সঙ্গে পুজো কাটান।

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। এই বিষয়ে আমরা বেশ কিছু চিঠি পেয়েছি, কিছু চিঠি এসেছে মেইলের মাধ্যমে, কিছু চিঠি এসেছে ডাকযোগে। যারা এখনও চিঠি পাঠাননি তাদের জন্যে চিঠি পাঠানোর ঠিকানাটি আরেকবার বলে দিই, ডাকযোগে।

এ চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মৈত্রী আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আজকের বিষয় জমিয়ে বসে গল্প, সেই বিষয়ে প্রথমে যে চিঠিটা পড়ব, কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর। নাতির বিয়ে উপলক্ষে গিয়েছিলাম মেয়ের বাড়িতে, প্রচুর আত্মীয় স্বজনও হাজির হয়েছে। বিয়ের লগ্ন ছিল সন্ধে 6টায়, আর যেতে হবে কলকাতায়, তাই খাওয়া দাওয়া হলেই বরযাত্রীরা তৈরি হয়ে গেল। আনুষ্ঠানিক কাজকর্ম সেরে বরযাত্রীরা বর নিয়ে বেরিয়ে পড়ল, বাড়ি শুনশান হয়ে গেল। আমরা জোনা কয়েক বয়স্কা দূর পথে যাত্রা থেকে বিরত থাকলাম, তাই আমরা সকলে জমিয়ে বসে গল্প জুড়ে দিলাম। জমিদার বাড়ির কথা উঠতেই একজন বলল, দিদি, শুনেছি আপনার দাদামশাই পরাধীন আমলে এক জমিদার ছিলেন। দিদি, আপনি অনেক কিছু দেখেছেন, বলুন না দিদি, বড্ড শুনতে ইচ্ছে করছে। আমিও উত্তেজিত হয়ে শুরু করে দিলাম। আমার জন্মের 3 বছর আগে দেশ পেল তার বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা, আর ঠিক তার পরেই হল জমিদারি প্রথার বিলোপ। তখন পুজো বলতে আমার দাদামশাইয়ের জমিদার বাড়ির পুজোই ছিল একমাত্র পুজো। আশেপাশের এমনকি বহু দূরের গ্রাম থেকেও লোকে আসত মাতৃদর্শনের জন্যে। দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজোয় নহবত, ঢাক, কাঁসর বাজত, কখনো আবার 2 দিন, কখনো আবার 3 দিনের যাত্রাপালাও অনুষ্ঠিত হতো। যাত্রার সময় দুপুরবেলা থেকেই লোকজন এসে চাটাই পেতে বসে থাকত। কাছারি বাড়িতে ঢোকার মুখেই বিশাল সিংহ দরজা ছিল, সেখানে পাহারা থাকত বিশাল বড় গোঁফওয়ালা এক দীর্ঘদেহি নেপালি দারোয়ান। দরজার পাশেই ছিল দারোয়ানের থাকার ঘর, উল্টো দিকে ছিল জমিদার বাড়ির সমস্ত কাজের মেয়েদের থাকার ঘর। দরজা দিয়ে ঢুকে কিছুটা গিয়ে ছিল বিরাট বড় রান্নাশালা, সেখানে দেখেছি বিরাট বড় বড় উনুন, বড় বড় কড়াই, হাঁড়ি। প্রজারা খাজনা দিতে এসে ওখানে একেবারে খেয়ে দেই ফিরত। আর একদিন বাকি গল্পটা বলব, গল্প শেষ করলাম। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর। এবারে পরের চিঠি। অমিতাভ মাইতি, হরেন্দ্রনগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সারা দিন কেটে যায় স্কুল আর টিউশন পড়িয়ে, মাঝে মাঝে মন ক্লান্তিতে ভরে ওঠে, ইচ্ছে করে দাদু দিদার কোলে মাথা রেখে রূপকথার গল্প শুনতে, কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠে না। সেদিন রাতে টিউশন ছুটির আগে একজন ছাত্র বলল, স্যার, একটা ভূতের গল্প বলুন না। আমিও সবার মাঝখানে বসে শুরু করলাম বানিয়ে বানিয়ে ভূতের গল্প। সবাই চুপচাপ বসে শুনছিল। গল্প বলার সময় হঠাৎই কারেন্ট চলে গেল। একটা ছেলে তার টর্চ লাইট জেলে বসে রইল, কারণ আমাদের গ্রামে কারেন্ট প্রায়ই চলে যায়। পুরো ক্লাব নিস্তব্ধ। গল্পটাও ভালোই জমে উঠেছে, শীতের সময়েও সবাই গরমের উষ্ণতা অনুভব করছিল। আমার গল্পের আসল মূল ছিল একটি বাচ্চা ছেলে। গল্প সম্পূর্ণ হওয়ার আগেই কেউ একজন এসে দেখল ক্লাবের বারান্দায় একটি বাচ্চা ছেলে কাঁথা মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে লাগল, সবাই মিলে চিৎকার শুরু করল। আমিও দেখলাম একটি ছায়া মূর্তি বারান্দা থেকে চলে গেল। তৎক্ষণাৎ আমিও বেরিয়ে গিয়ে দেখি কেউ নেই। সবাই ভয়ে কান্নাকাটি শুরু করে দিল। কয়েকজন অভিভাবক রাস্তায় বসেছিল, তারা এগিয়ে এসে বলল,
ও স্যার,

0: ভূত ভূত আর কেউ না, আমাদের রাজা দীপালীকে ডাকতে গিয়ে গল্প শুনছিল, আর সবাই ভয়ে চিৎকার করতে সেও ভয়ে পালিয়েছে। গল্প শোনাতে গিয়ে আমার তো একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হতে বসেছিল। এই গল্পটি লিখেছেন অমিতাভ মাইতি, হরেন্দ্রনগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনারা শুনছেন বুধ সকালে, আর বিষয় জমিয়ে বসে গল্প। এবারে পরের চিঠি। পরের চিঠিটি লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, জ্ঞানদাস, কান্দরা থেকে। সত্তরের দশকে বিহারের কোডারমাতে ছিল আমার দাদুর কর্মস্থল। তার হাত ধরে চাকরিতে যোগ দিয়েছিল দুই মেসুমশাই আর দুই দাদা। সারা বছরে তাদের ছুটি বলতে ওই পুজোর কটা দিন। ওই কদিন আমরা সবাই মিলে আনন্দ করতাম মামার বাড়িতে। সারাদিন পুজোর আয়োজন, পুষ্পাঞ্জলি আর হই হুল্লোড়ে কেটে যেত। সন্ধে খাওয়া দাওয়া শেষ হতে চওড়া বারান্দায় ছোট বড় সবাই মিলে বসে যেতাম জমিয়ে গল্প করতে। সে সময় কোডারমার ওই অঞ্চলটি ছিল গভীর জঙ্গলে ভর্তি। তারই মাঝে ইতস্তত ছড়িয়ে রয়েছে খনি আর কারখানাগুলো। সেই শৈলবেষ্টিত সাপদ সংকুল অরণ্য প্রান্তরে সন্ধের পর ডিউটি শেষ করে বাসায় ফিরতে গিয়ে বন্য শুকরের ভয়ে গাছে উঠে রাত কাটানোর গল্প। রাস্তার পাশে ঝোপ থেকে বুনো হাতির তাড়া খেয়ে ছোট মেশোর মাইল দুই দৌড়নোর ঘটনা। শীতের রাতে কোয়ার্টারের উঠোনে হুড়ালের মানে নেকড়ের দল ঘুরে বেড়ানোর গল্প শুনতে শুনতে ঘড়ির কাঁটা কখন যে এগিয়ে যেত ঘণ্টার পর ঘণ্টা, তা খেয়ালই থাকত না আমাদের। এমনই একদিন শুরু হল এক মানুষ খেকো বাঘের গল্প। কুলি বস্তি থেকে এক একটা মানুষ শিকারের কথা। পোষা কুকুরটির তৎপরতায় সেই নরখাদকের মুখ থেকে দাদুর বেঁচে ফেরার কথা, আর বন্য মহিষের জেরার দলের মধ্যে পড়ে সেই আদমখোরের মর্মান্তিক পরিণতির কথা শুনতে শুনতে কখন যে রাত পার হয়ে গেছে কেউ জানতেই পারেনি। কার্তিকের ভোরে টহলে সুরে ঘুম ভেঙে দিদু এসে বলল, এমন জমিয়ে বসে গল্প শুরু করেছ তোমরা যে সারা রাত কেটে গেল। এই চিঠিটি লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, জ্ঞানদাস, কান্দরা থেকে। পরের চিঠিটি লিখেছেন পিউপা ঘোষ, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে।
1: গল্প করব তো অল্প কেন করব বাছা, ক দেখি।
0: নঠাকুমা দেওয়ালে ঠেস দিয়ে বেশ জুত করে বসল।
1: এককালে অনেক দুঃখ ছিল জানিস, ঘরে পাঁচ বোন, বাবা একা। দাদুর যে জমে জায়গা ছিল না তা নয়, কিন্তু তা শুকাও তো প্রায় বছর। খাড়াই লাগানো ধানও ঝলসে যেত। ধান যে বড্ড তৃষ্ণার্ত ফসল, এক দু ফোঁটা জলে তার তৃষ্ণা মেটে না। কি করে চাল হবে বল? ছিঁড়ে খুঁড়ে শেষ ভাগে যা পেতাম তাতে সারা বছর খেতে পেতাম না। কখনো শাক সেদ্ধ, কখনো গম সেদ্ধ, ওই চলত। মা যে কতদিন মিথ্যে ঢেকুর তুলে ঘুমিয়ে পড়েছে তার গল্প বাতাসেও জানে না।
0: গল্প চলল। আসলে গুণী শ্রোতা ছাড়া গল্প ছানা কেটে যায়, তেমন জমে না। কিন্তু শ্রোতার সংখ্যা বাড়তে লাগল। ওপাড়ার খুড়ি, রাঙা জেঠি, তার মাঝে গোয়ালার বউ, মা কাকিমাও কাজের ফাঁকে শ্রীখোলের সাথে খঞ্জনির মতো সঙ্গ দেয়। আবার জমে উঠল আরও। আসলে মানুষের পাশে এই যে মানুষের বসা, তার মনের কথাগুলো ভাগ করে নেওয়া, এতে মনের বোঝা বেশ কিছুটা হালকা হয়। কষ্টের ফাঁকে পাঁচমিশলি কথার মানুষ একটু আনন্দ দেয়। কিন্তু এখন একটা ফ্যাশন আছে, ফোনে আঙুল চলেই যাচ্ছে ক্রমশ। মুখে বলি সময় নেই, সময় নেই। গল্প জ্ঞান বাড়ায়। সন্ধে চায়ের দোকানে এই গল্প দেশ দুনিয়ার

সকল খবর চায়ের পাশে বিস্কুটের মতো নামিয়ে দেবে। তাই কাজের ফাঁকে একটু গল্প করা যেতেই পারে, তবে ক্লাসে বসে নয়। তাহলে কিন্তু সেই শাস্তি, কান ধরে দাঁড়াও। চিঠিটি পাঠিয়েছেন পিউপা ঘোষ, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন কুন্তলা ঘোষ, বিরাটি, কলকাতা থেকে। সে নব্বইয়ের দশকের গল্প। মফস্বলের এক সচ্ছল পরিবার। সন্ধ্যের মেনু বাড়ি ভাজা মুড়ি সঙ্গে ধনে পাতা, গাজর, পেঁয়াজ, চানাচুর, সর্ষের তেল সহযোগে এক গামলা মুড়ি। আর পাড়ার যে কজন উপস্থিত হতো সকলের জন্যেই চা। বাবার বয়সী কাকু জেঠুরা গল্প জমাতে নিচের বারান্দায়। কান পাতলে মারাদোনা থেকে শচীনের নব্বইয়ের ঘরে থেমে যাওয়া অসমাপ্ত সেঞ্চুরি, আর কি নেই সেসব গল্পের আসরে। তবে ছোটদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। একান্নবর্তী পরিবারে পাঁচ ছ ভাই বোন, মুড়ির আসলে ভুড়িভোজ ছেড়ে মায়ের চোখের চাহনিতেই উঠে যেতে হতো ওপরের ঘরের বারান্দায়। সব ভাই বোন মিলে দুলে দুলে পড়া মুখস্থ করতাম। একটু বড় দাদা দিদিরা কেসি নাগ মহাশয়ের কঠিন নাকপাশে বিদ্ধ হত, ছোট কাকা এসে নাকপাশ থেকে মুক্ত করতেন। যেই পরীক্ষা শেষ হত জমে উঠত আমাদের গল্পের আসর। পাশের বাড়ির বিল্টু, কালটু, মন্টুরাও যোগ দিত আমাদের আসরে। মধ্যমণি হয়ে বসতেন আমার দাদু। নব্বই দশকের গাছপালায় ভরা অন্ধকারের বুকে হীরক দূতির মতো উড়ে বেড়াত জোনাকি। ভৌতিক গল্পের আদর্শ পরিবেশ। দাদুকে গোল করে বসতাম আমরা দশ বারো জন। একটার পর একটা গল্প বলতেন দাদু, তার মধ্যে সিংহভাগই ভূতের গল্প। মফস্বলের বাংলা মানেই খাল বিলে ভর্তি। মাছময়ে খাল বিলে নাকি চলত মেছো ভূতেদের রাজত্ব। একবার পূর্ণিমা রাতে দাদু মাছ ধরতে গেছেন। একটা বেশ বড় শোল মাছ চকচক করছে জলে, কিন্তু দাদু কিছুতেই মারতে পাচ্ছেন না। দাদুরও জেদ চেপেছে ওই মাছটাই ধরবেন। ক্লান্ত হয়ে গেলেন কিন্তু মাছ মারতে পারলেন না। পরে দাদু বুঝতে পারেন আগের দিন প্রচুর মাছ ধরে ফেরার পথে নাকি সুরে মেছো ভূত মাছ চেয়েছিল, দাদু দেননি। সেই কারণেই আজ শোল মাছ সেজে দাদুকে নাকি নাকানি চুবানি খাইয়েছে মেছো ভূতটা। গল্পের ফাঁকে লোডশেডিং তো অবধারিত। তখন বারান্দায় গোল গোল মোটা থামগুলো দাদুর গল্পের মেছো ভূত, কোনোটা বা ব্রহ্মদৈত্য, কোনোটা স্কন্দকাটা হয়ে আমাদের সম্মুখে নৃত্য করত। আসর জমে বরফ হয়ে যেত। গল্প হোক বা সত্যি, সেই আসরে আনন্দ ভীতি মিশ্রিত স্মৃতি। আজ নিউক্লিয়ার পরিবারে একমাত্র সন্তানকে গল্প বলার কত যে রসদ যোগায়। এই চিঠিটি লিখেছেন কুন্তলা ঘোষ, বিরাটি, কলকাতা থেকে। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব। তাপস কুমার ঘোষ, কালনা, পূর্ব বর্ধমান থেকে। সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। আসলে সকলের চিঠি তো আমাদের এই স্বল্প পরিসরে পড়াটা সম্ভব হয় না। পরের বার নিশ্চয়ই আপনাদের চিঠি আমরা পড়ে শোনাব। বুধ সকালের বিষয়, জমিয়ে বসে গল্প। আর এই জমিয়ে বসে গল্পতে অনেক অনেক চিঠি এসেছে। এবারে পরের চিঠিটি লিখেছেন কৃষ্ণাচন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। তখন ভাদ্র মাস, সন্ধেবেলা টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। আমরা পাঁচজন জেঠিমার হাতের তাল পিঠে খাব বলে বসে আছি। আবছা অন্ধকার, বেশ গুমোট। হঠাৎ এক কাকু এসে হাজির। কাকু বললেন, পিঠে তৈরি হোক, আমরা একটু বরঞ্চ গল্প বলি। কাকুর এক বন্ধু সকালবেলা তাল কুড়োতে গিয়ে পায় নাই। কাকুর সেই বন্ধু প্রায় রাত একটার সময় হাতে লণ্ঠন নিয়ে তালতলায় উপস্থিত হলেন।

0: পারল না, একটু জলে নামল, দেখল তাল সেই 1 ইঞ্চি সরে গেছে। কাকুর বন্ধু এগোয়, তালও 1 ইঞ্চি সরে যায়। কাকুর বন্ধু আরেকটু এগোয়, তাল আরও 1 ইঞ্চি সরে যায়। এইভাবে সেই বন্ধু গলা পর্যন্ত জলে ডুবে গেছে। হঠাৎ পিছনে দুম করে তাল পড়া শব্দ, সে বুঝতে পারছে না এগোবে না পেছোবে। তখনই খেঁকি গলায় বলে উঠল, আর এগোবি না বা পিছনেও আসবি না, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। সেই বন্ধু তখন জলে দাঁড়িয়ে রাম নাম জপতে লাগলো। খেঁকি গলায় বলল,
1: তুই তাল পেতনির পাল্লায় পড়েছিস।
0: ভয় কাট হয়ে আরো জোরে রাম নাম করতে লাগলো। ভোর হতেই একজন এসে জল থেকে হঠাৎ তুলে দিল। সেই বন্ধু প্রাণপণে ছুটে পালালো আর বলছে,
1: আর কুড়োবো না তাল, তাল থেকে হয়েছি বেহাল, তাল তোকে গড় করি কান মুলে কেটে পড়ি।
0: এরপর জেঠিমা বলল, চলে আয় পিঠে রেডি। এতক্ষণে আমাদের হুঁশ এলো। এই চিঠিটি লিখেছেন কৃষ্ণাচন্দ্র গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠিটি লিখেছেন তপন দাস নকপুল উত্তর চব্বিশ পরগনা থেকে। সে কি আজকের কথা, চুপচাপ করে শুনতে হবে, কিন্তু গোলমাল করবে না একটুও। ঠাকুরদা আমাদের সবাইকে নিয়ে গোল হয়ে বসেছেন। সবে সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হয়েছে। মাঝখানে কালি পড়া একটা হ্যারিকেন, পুরনো আমলের এক দালানের বড় ঘর, ওপরে কড়ি বর্গা দেওয়া উঁচু ছাদ, দেওয়ালগুলো অনেক চওড়া, গরমকালে মোটেও গরম লাগে না। ঘরের মধ্যে বসলে কেমন একটা পুরনো স্মৃতির গন্ধ ভেসে আসে। দুটো বড় মাদুর জোড়া করে জাটতুতো খুঁড়তুতো ভাই বোনেরা গা ঘেঁষা ঘেঁষি করে বসেছি। বড় এই বাড়িতে আমরা সবাই মিলে থাকি। সামনে প্রশস্ত খোলা মেলা এক উঠোন, ভাই বোনেরা মনের খুশিতে খেলে বেড়াই। ঠাকুরদার গড়গড়ি টেনে তামাক খাওয়ার অভ্যেস, পায়ের ওপর পা উঠিয়ে সামনের চেয়ারে বসে কথার ফাঁকে ফাঁকে লম্বা নলের মুখটা মুখে দিচ্ছে। একটু টানলেই গড়গড় করে আওয়াজ। আমরা ছোটরা অবাক হয়ে দেখছি কলকের আগুন ফুসফুস করে জ্বলে উঠছে। ঠাকুরদা শুরু করলেন,
2: শোনো, আমাদের ছোট্টবেলায় এসব এলাকায় ঘন জঙ্গলে ভর্তি ছিল, কত রকম জন্তু আর শেয়াল ঘুরে বেড়াত, সন্ধে হলেই দিকে দিকে হুক্কা হুয়া ডাক শোনা যেত, সারা জঙ্গল জুড়ে অজস্র জোনাকির আলো মিটমিট করে জ্বলত। তো একদিন হয়েছে কি, অনেক রাতে মশাল জ্বালিয়ে একদল ডাকাত রে রে করে আমাদের এই বাড়িটি ঘিরে ফেলল। মুখে তাদের বিচিত্র আওয়াজ, সবার গায়ে কালো পোশাক, মাথায় লাল ফেট্টি মাথা, হাতে লম্বা বল্লম, কারো কারোর হাতে বড় খড়গ, হুঙ্কার ছাড়ছে সব কিছু কেড়ে নিয়ে যাবে।
0: হঠাৎ কোথা থেকে এক মা কালীর রূপ ধরে দরজায় কে যেন দাঁড়িয়ে, রণরঙ্গিনী রূপ, হাতে খড়গ, চড়া হুঙ্কার দিয়ে বলছে,
2: খবরদার আয় কে আসবি আয়, এক এক কোপে গলা নামিয়ে দেব।
0: মুহূর্তে সবাই চুপ হয়ে গেল। ডাকাত সর্দার সামনে এসে হাঁটু গেড়ে প্রণাম নিবেদন করে বলল,
3: মা আমাদের কৃপা করো মা, তোমার একটুও ক্ষতি করব না।
0: দলে সবাই সর্দারের দেখা দেখি প্রণাম করল। ডাকাতরা যে যার মতো ফিরে গেল। বাড়ির সবাই মেজ বউয়ের বুদ্ধি দেখে অবাক, প্রশংসাও জুটল ততোধিক। তখনকার নাম করা রঘু ডাকাত এ এলাকার বড় ত্রাস। মায়েরা দুষ্টু ছেলেকে রঘু ডাকাতের ভয় দেখিয়ে ঘুম পাড়াত। কোথাও ডাকাতির আগে মা কালীর পুজো দেওয়া তার নিয়ম ছিল। মা বোনেদের গায়ে কেউ হাত দিত না। ধনীদের থেকে ডাকাতি করা ধন

গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত। বাড়ির মেজ বৌমার এমন সাহস নিয়ে রুখে দাঁড়াবে কেউ ভাবতেই পারেনি। গ্রামের সবাই উঁচু মুখে বাহবা দিল। তখনকার দারোগাবাবু আমাদের বন্দুকের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটুকু বলে ঠাকুরদা একটু থামলেন, তারপর জিজ্ঞাসা করলেন, এই যে গল্পটি বললাম, তোমরা কি শিখলে? আমরা চুপ করে আছি দেখে তিনি বললেন, যে কোনো পরিস্থিতিতে ভয় পেতে নেই, সাহস করে বুক চিতিয়ে দাঁড়াতে হয়, বুঝলে? আমার গল্পেরও ইতি এখানে। এই চিঠিটি লিখেছেন তপন দাস, নকপুল, উত্তর চব্বিশ পরগনা থেকে। এবারে যে চিঠিটি পড়ব, চিঠিটি লিখেছেন কাকলি মণ্ডল ঘোষ, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। তোমার এই মাসের বিষয় নিয়ে লিখতে বসে মনে পড়ে গেল প্রায় ৩০ বছর আগে ফেলে আসা আমার গ্রামের ভিটে বাড়ির কথা, যে প্রতিটি আনাচে কানাচে, প্রতি দেওয়ালে রিট, ঘর বারান্দা, সব কিছু আজও আমার বড্ড প্রিয়। তবে মায়ের হাতে সাজানো রান্নাঘরটি ছিল আমার সবথেকে বেশি প্রিয় জায়গা। ছোটখাটো অনুষ্ঠান কিংবা পুজো পার্বণে আমরা সব ভাই বোন মিলে যখন একসঙ্গে হতাম, তখন ওই রান্নাঘরের ফাঁকা মেঝেতে বসে একসঙ্গে খাওয়ার যে স্বাদ, যে আনন্দ, তা আমি আজও ভুলতে পারিনি। খাওয়া শেষে এঁটো হাতে সেই যে গল্প শুরু হতো, তা শেষ হতো আমাদের বাড়ির বহু পুরনো পরিচারিকা, যাকে আমরা সকলে বড়মা বলে ডাকি, তিনি আসার পর। বিকেলবেলা বড়মা এসে যখন দেখতেন আমরা সকলে মিলে বসে বসে তখনও গল্প করছি, স্নেহের ধমক দিয়ে তিনি বলতেন, বলিহারি গল্প বটে তোদের, হাতের এঁটো যে কখন উঠবে, হ্যাঁ, ভাবতেও পারি না, কিরে, এবার না উঠলে আমি লাঠি নিয়ে আসব কিন্তু। বলতে বলতেই বর্দি হুড়মুড়িয়ে উঠে বলতেন, তাড়াতাড়ি সব উঠে পড়ো, তাড়াতাড়ি সব উঠে পড়ো, বড়মা কিন্তু খুব খেপে গেছে। রাতের খাওয়ার পর আবার শুরু, আবার হাহাহিহি। মা এক একবার উঠে এসে বলতেন, কাল সকাল সকাল উঠে ফোঁটা সব কিছু রেডি করতে হবে কিন্তু, অনেক হলো, এবার শুতে যাও, শুতে যাও সবাই। কোনো গল্প থাকত না আমাদের আড্ডায়। দিদির শাশুড়ির কথা বলার ধরন থেকে পাড়ার গোপাল দাদুর একাকিত্ব জীবন, বুলুপিসির অকাল বৈধব্য, দিনু কাকার বুড়ো বয়সে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে, এসব কত যে কেজো অকেজো গল্প থাকত ওই আড্ডায়, তার কোনো সীমা পরিসীমা ছিল না আমাদের। কিন্তু আজ, আজও সব ইতিহাস। কর্মব্যস্ত এই ইঁদুর দৌড়ের জীবনে উদ্ভ্রান্তের মতো দিন রাত ছুটে চলেছি এদিক থেকে ওদিকে, পরিচিত অপরিচিত কারুর সাথে বসে দুদণ্ড কথা বলা তো দূর, নিজের সাথে নিজেরই কথা বলার সময় হয় না আজকাল। তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে গিয়ে মুঠো ফোনের মাধ্যমে ভিডিও কল কিংবা কনফারেন্স কলে প্রিয় মানুষগুলোর সাথে গল্প করি ঠিকই, কিন্তু একসাথে বসে গল্প করার যে মজা, যে আনন্দ, তা আর অন্য কিছুতে আছে বলে অন্তত আমার তো মনে হয় না বন্ধু। চিঠিটি লিখেছেন কাকলি মণ্ডল ঘোষ, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। পরের চিঠিটি লিখেছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। বিলুপ্ত প্রায় ঐতিহ্য আমাদের, রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কিংবা বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত, স্মৃতির মঞ্জুষায় অগণিত সঞ্চয় গল্প, এমন ঠাকুরমা ঝুলি, আরব্য রজনী, ঈশপের গল্প, অবন ঠাকুরের রাজকাহিনী, একটু বড় হয়ে রামায়ণ, মহাভারত, বেতাল পঞ্চবিংশতি, ঠাকুরদাদা ঠাকুরমার কোলে সেই রোমহর্ষক প্রহর কাটিয়ে কৈশোরের রবি, শরৎ, বিভূতি, বঙ্কিম, বনফুল।

মানিক শিবরাম। গোয়েন্দা কাহিনী পড়ে বন্ধুদের সঙ্গে আড্ডাখানায় গোয়েন্দাগিরি করতেও ছাড়িনি। মন্দিরের দাওয়া ক্লাব ঘরে সন্ধ্যা রাত কাটানোর বিপুল স্মৃতি কালের দোলাচলে সবই হারিয়ে গেছে। মনে পড়ে কলেজ জীবনে মেসে কাটানো ফাঁকির ফক্করিতে কত কত নামগোত্রহীন জমিয়ে গল্পের রাত কাটানো অর্থহীন সময় অপচয়। একবার হয়েছিল এমন সত্যি ভূতের গল্প শুনে অমলকান্তির ভিড় মিখাওয়া। সেদিনের পর থেকে সে একলা বিছানায় শুতোই না, রাতে সে বেরোতে ভয় পেত। তার মনোরোগ সারাতে বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য পর্যন্ত নিতে হয়েছিল। এখন সে প্রবীণত্বে পৌঁছে পূর্ব স্মৃতিতে লজ্জিত হয়। সেই আশ্চর্য যৌবনের অমলালোকে আজও স্নান করি। আর সেই গল্পের দিনগুলো সরিয়ে দিয়েছে কেমন মুঠোফোন, অনুপরিবার আর অনর্থক অর্থকরী সামাজিক পট পরিবর্তন। হায়, জমিয়ে বসে গল্পের দিন এখন জাদুঘরে ঠাঁই নিয়েছে। চিঠিটি লিখেছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। আজ বুধ সকালে এখানেই শেষ করছি। অক্টোবর মাসে বুধ সকালে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। চিঠি লিখতে থাকুন বুধ সকালের দপ্তরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুদীপ্ত মিত্র, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন নট ভৈরব রাগে সেতার, পরিবেশন করবেন সৌমেন ভট্টাচার্য।

শুনলেন নট ভৈরব রাগে সেতার, শিল্পী সৌমেন ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মনের মতো গান।

আকাশবাণী মৈত্রী দুই বাংলার শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। আজ দেবী পক্ষের চতুর্থ দিন অর্থাৎ চতুর্থী, পূজোর মাত্র আর দুই দিন বাকি, তারপরই মহাষষ্ঠী, মায়ের বোধন। সবার মনে এখন পূজোর আনন্দ, মনের মতো গানের আড্ডাও আজ তাই সেজে উঠবে পূজোর আনন্দে। আর সেই আনন্দের সফর সঙ্গী হয়ে থাকব আমি, তর্পণা ভট্টাচার্য।

প্রতি আশ্বিন মাসে মা ভগবতী সপরিবারে মর্তে আসেন। কৈলাসে শিব সিঙ্গাপুকে জানান দেন, আর মর্তে বাংলার প্রতিটি কোণে কোণে ঢাকের শব্দে শুরু হয় বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। কিন্তু কখনো মনে প্রশ্ন জাগেনি যে এই যে এত সুন্দর দুর্গা মায়ের পরিবার, তার নেপথ্য কাহিনী কি? হ্যাঁ, বলবো সেই গল্প, কিন্তু তার আগে একটা গান।

গানে যাওয়ার আগে বলছিলাম না মা দুর্গার পরিবারের গল্প। আসলে মা দুর্গা তো শক্তির রূপ, আর গোটা বিশ্ব সংসার চলছে কিন্তু কিছু না কিছু শক্তির মাধ্যমে। শক্তি যা জীবনের নিয়ন্ত্রক, নদী জল দেয়, মাটি ফসল ফলায়, সূর্য তাপ যোগায়, অরণ্য রক্ষা করে। অর্থাৎ সূর্য, নদী, পাহাড়, অরণ্য, বায়ু সকলেই কিন্তু পৃথিবীকে আসলে শক্তি যোগাচ্ছে। শক্তি তো কেবল ভয়ের নয়, তাই শক্তি সৃষ্টিরও। আর সেই ভাবনা থেকেই জন্ম নিল মাতৃশক্তি বা মহামায়া।

তাহলে মহামায়া, মহামায়া কিন্তু আসলেই সর্বশক্তিমান, সৃষ্টির রক্ষার প্রতীক। পরবর্তীকালে প্রাচীন কল্পে দেবী দুর্গা আবির্ভূত হলেন অসুরনাশিনী রূপে। তখন তার পরিবার ছিল তার দুই সহযোদ্ধা জয়া ও বিজয়া। মতান্তরে এই জয়া বিজয়াই পরিবর্তিত সামাজিক প্রেক্ষাপটে হয়ে যায় লক্ষ্মী ও সরস্বতী। লক্ষ্মী ও সরস্বতী হলেন সত্য ও রজগুণের প্রকাশ এবং কার্তিক ও গণেশ তমগুণের প্রতীক। এভাবেই জীবনের সব দিককে প্রতিকায়িত করে আবির্ভাব হল দেবী দুর্গার চারজন সন্তানের। পরিবারের চিত্র পূর্ণ করতে যুক্ত হলেন শিব, দেবাদিদেব, মহাদেব, দুর্গা, উমা, পার্বতী, সতী, আদ্যাশক্তির ভিন্ন ভিন্ন রূপের সঙ্গী। তাদের মিলনেই সৃষ্ট প্রকৃতি, যা ধারণ করে রেখেছে মানব অস্তিত্ব। এভাবেই ষোড়শ শতকে গড়ে উঠল সপরিবার দুর্গার আজকের রূপ।

এতক্ষণ যে সকল তথ্য দিচ্ছিলাম বা যুক্তির কথা বলছিলাম সেগুলো তো শুধুই যুক্তি বা তথ্যেরই কথা, কিন্তু মহামায়া নিজ মহিমায় কখন যেন হয়ে উঠেছেন আপামর বাঙালির ঘরের মেয়ে উমা। তার আসার আনন্দে প্রতিটি বাঙালি ঘরের সাথে প্রকৃতিও সেজে ওঠে। শিশির ভেজা শিউলি ফুলের সাথে আসে মায়ের আগমন বার্তা, কাশির বন চামড় দুলিয়ে জানান দেয় মা আসছেন।

ঘরের মেয়ে উমাই ও সুরনাশিনী দেবী দুর্গা। স্কন্দ পুরাণ অনুসারে দুর্গ নামক অসুরকে বধ করে দেবী দুর্গা নামে পরিচিতা হয়েছিলেন তিনি। দৈত্য রুরুর পুত্র দুর্গ কঠোর তপস্যার পর ব্রহ্মার বর পেয়ে ত্রিভুবন জয় করে সেইন্দ্রকে করল সিংহাসনচ্যুত। তার অত্যাচারে পৃথিবীতে ত্রাহি ত্রাহি রব উঠল, বদলে গেল প্রকৃতির ঋতুচক্র, দেবতারা দ্বারস্থ হলেন মহাদেবের। মহাদেবের অনুরোধে পার্বতী কাল রাত্রি রূপ ধারণ করলেন, দমন করলেন অসুর বাহিনীকে এবং দুর্গাসুরের বিনাশ করলেন।

মার্কণ্ডেয় পুরাণ এবং বরাহ পুরাণের ব্যাখ্যা আবার একটু ভিন্ন। কিন্তু লোককথা বা পুরাণ অনুযায়ী গল্প যাই হোক না কেন, দেবী দুর্গা মর্তে নিয়ে আসেন অপার্থিব শান্তি ও নির্মল আনন্দের বার্তা। ঘরে ঘরে দীপ জ্বলে ওঠে, মায়ের আগমন গানে ভরে ওঠে ধরণী।

উড়ান যাই বলুক না কেন, দুর্গাপূজা মানেই সব মান অভিমান ভুলে সবার সাথে একাত্ম হওয়ার উৎসব। জমে থাকা অভিমানে এতদিন যে আত্মীয় পরিজনের সঙ্গে কথা বন্ধ রেখেছেন, এটাই তো সময় আলিঙ্গনের উষ্ণতায় বরফ গলানোর। খুব রাগ করে প্রিয়ের সাথে কথা বন্ধ, সব কিছু ভুলে উৎসবের মরশুমে হাতে তুলে নিন মুঠোফোন আর কথা বলুন তার সাথে। উৎসবের আনন্দে নতুন করে সেজে উঠুক সম্পর্কগুলো।

পুজো মানেই কিন্তু এক আবেগ, এক আবেগ, আনন্দ, উচ্ছ্বাস, সারা বছরের জমে থাকা ইচ্ছেগুলোর পূরণের সময়, একঘেয়ে জীবন থেকে কটা দিন মুক্তি। কেউ মাতে উৎসবে, কেউ বা আবার বেরিয়ে পড়ে অজানাকে জানার সন্ধানে। আরও একটা বিষয় না বললেই নয়, পুজো মানেই কিন্তু ঘরের আলমারির পুরনো খোলস পাল্টে নতুন পোশাকে ভরিয়ে তোলা, ছোটদের গুনতে থাকা নতুন পোশাকের সংখ্যা।

শরতের নীল আকাশটা বিদেশে আবার একটু অন্যরকম লাগে। শিউলি বিছানো উঠোন কিংবা প্রান্তরে নিঝুম কাছে কাশের দোলা না থাকলেও ক্যালেন্ডারের পাতায় আশ্বিন মাস হাজির হতেই প্রবাসের হাজার মাইল দূরের দিনগুলোয় হঠাৎ যেন স্মৃতির সুবাস ছড়ায়। দুর্গাপুজোর দিনগুলো যত কাছে আসে মনটা অজান্তেই ডানা মেলে ফেলে আসা সেই ছেলেবেলার অলিগলিতে চলে যায়। তীব্র নস্টালজিয়া আর নিজের মানুষের কাছে ফিরে আসার অদম্য টান ও প্রবাস জীবনের শিকড়কে শক্ত করে ধরে রাখার এই ব্যাকুল প্রয়াসে সাগর পারেও সেজে ওঠে দুর্গা মণ্ডপ, দুর্গা প্রতিমা।

দুর্গাপুজো, দুর্গাপুজো প্রত্যেক বাঙালির কাছে একটা আলাদা আবেগ ও অনুভূতি। সারা বছর ধরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দেবীর আগমনের। ঢ্যাঙ্কুরাকুর ঢাকের আওয়াজ, চারদিকে কাশফুলের ছড়াছড়ি, শিউলির মিষ্টি সুবাস, কুমোরটুলির মাটির প্রতিমা, রাস্তায় জনস্রোত, নতুন জামা, নানান খাওয়া দাওয়া, আর বছরের এই চার পাঁচটা দিন দেদার মজা। ঢাকের বাদ্যির সাথে মিশে যায় মানুষের হাসির রোল। পূজোর অঞ্জলি আর মায়ের কাছে একটাই প্রার্থনা, যেন কাছের মানুষগুলো ভালো থাকে।

সময় প্রায় শেষের দিকে। তো যেতে যেতে একটাই কথা বলি, পুজোয় আনন্দ ঘোরা খাওয়া দাওয়ার মাঝেও কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলবেন না। তাই যাই করুন না কেন, দেখবেন যেন শরীরটা ভালো থাকে, কারণ পুজোর ছুটির পরেই কিন্তু আবার কাজে ফেরার পালা, তাই না? আর তাই কটা দিন হই হুল্লোড়ে সবাইকে সঙ্গে নিয়ে আনন্দে উৎসবে মেতে উঠুন, আর খুব ভালো করে আনন্দে সবাইকে একসাথে নিয়ে পুজো কাটান। নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন।

মনের মতো গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু তর্পণা ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সময় রামধনুর। রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন রাগ প্রধান, শিল্পী সূর্য তপা ধর।

রাগপ্রধান শুনলেন সূর্যতপাধরের কণ্ঠে। এবার রামধনু অনুষ্ঠানে শুনবেন পুরাতনী, শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়।

পুরাতনী শুনলেন বিপ্লব মুখোপাধ্যায়ের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম।

0: ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পুজো আসছে, মায়ের আগমন বার্তায় আকাশ বাতাস মুখরিত, শরতের কাশের গুচ্ছ আর শিউলি চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে বরণ করতে উন্মুখ। আকাশবাণী কলকাতা সঙ্গীত বিভাগ এবারও মাতৃবন্দনায় প্রস্তুত নানা রঙের শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে। সুরেলা নিবেদনে হৈমন্তী শুক্লা। রূপঙ্কর বাগচি।
2: এই জীবনে সব কথারা।
1: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।
3: কখন ঝিমিয়ে পড়া মনটা আবার পেয়েছে ফিরে ছন্দ।
1: শুভঙ্কর ভাস্কর।
4: নিশি ভোর হলো শরতানি না মাঝে।
1: সৌম্য বসু।
5: আমি আজ ইচ্ছে ডানায় মন ওড়ানো পাখি, ঘর ছেড়ে তাই পালিয়ে বেড়াই আকাশ ছুঁয়ে থাকি।
1: জয়া সিনহা, অমিত গাঙ্গুলি, পল্লবী ঘটক। পুজোর গান শোনা যাবে 7ই অক্টোবর থেকে 11ই অক্টোবর প্রতিদিন সকাল 1:30 ও রাত 9টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও FM 107-এ, FM গোল্ডে সকাল 10:15 ও মৈত্রী প্রচার তরঙ্গে সকাল 11:30। শারদীয়া পুজোর গান।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার। আজ দ্বিতীয় পর্ব।
1: আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করছি। এর আগের দিন আমরা কথা বলছিলাম আপনার প্রচার সচিব হিসাবে আপনার যে ভূমিকা, পথিকে আপনি যেভাবে ডিজাইন করেছিলেন, পাবলিসিটি ডিজাইন করেছিলেন, তো আপনার নিজের ছবির পাবলিসিটি ডিজাইন কি আপনি বরাবর নিজে করে এসেছেন?
2: না, বরাবর নয়, শুরুর দিকে যখন চাওয়া পাওয়া হয়, স্মৃতির কোথাক হয়, কাঁচের স্বর্গ হয়, পলাতক, বালিকা বধু, এরকমভাবে কিছুদিন আমি করার পরে আমি দেখলাম যে আমার অন্য ছবির কাজের সঙ্গে পাবলিসিটির কাজটা ক্র্যাশ করছে, মানে আমি সময় দিয়ে উঠতে পারছি না। তখন আমি কী করলাম, আমার ছবির লোগোগুলো আমি করতে শুরু করলাম, আর মাঝে মাঝে এক একটা লেআউট। এখন প্র্যাকটিক্যালি সমস্ত জিনিসটাই আমার পাবলিসিটির ব্যাপারে, সমস্ত জিনিস ওই লোগোর বাইরে আর কিছুই করা সম্ভব
1: করে ওঠেন না। কিন্তু তখন পাবলিসিটির ক্ষেত্রে আপনি যে জিনিসগুলো করেছিলেন, যে আপনি মানে যেটা তার আগে অবধি চালু ছিল না টালিগঞ্জের ছবির ক্ষেত্রে, যে আপনি একেবারে পেশাদার শিল্পীদের ব্যবহার করেছিলেন, যেমন সমীর সরকার বা পুণ্যেন্দুপতি, এরা আপনার সঙ্গে কাজ করছেন, এই এই ভাবনাটা কীভাবে এসেছিল আপনি তখন?
2: ব্যাপারটা হচ্ছে আমার এই ছায়াছবির প্রচারের যে ডিজাইন সেগুলো দেখে আমার মনে হচ্ছিল বড্ড একঘেয়ে হচ্ছে। একঘেয়ে হচ্ছে মানে চিন্তার দিক থেকে, লেআউটের দিক থেকে, মানে কোনো নতুনত্ব বলতে আর কিছু নেই। আর আমি একটা জিনিস বরাবর বিশ্বাস করি, সেটা হচ্ছে মানুষকে নতুনত্ব যতটা টানে অন্য কোনো ফ্যাক্টর অতটা চট করে টানতে পারে না। তো আমি ওই এরপর একটা ছবির প্রচারের দায়িত্ব আমার পর এসে পড়লো, সেটা হচ্ছে বাংলা ভার্সন সাহেব বিবি গোলাম। সেই বাংলা ভার্সন সাহেব বিবি গোলামের পাবলিসিটিতে আমি একই সঙ্গে অনেকগুলো জিনিস করার চেষ্টা করলাম। যেমন আমি সমীর সরকার, বিখ্যাত আর্টিস্ট, তাকে আমি অনুরোধ করলাম যে ডিজাইনসগুলো করে দিতে, প্রেস লেআউট।
1: যেহেতু কলকাতার একটা পুরনো কলকাতার একটা ব্যাপার ছিল সমীর সরকারের,
2: এই এইগুলো আমি করলাম। প্লাস হচ্ছে যে হোর্ডিংস, যাতে আমি সমস্ত মানে যাতে করে ওই ছবিটার হোর্ডিং যেটা, এটা মানে
1: আলাদা সিগনেচার,
2: আধ মাইল দূর থেকে যাতে বোঝা যায় যে মানে পেছনে একটা পিঙ্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে তার উপরে ওই ওয়াশ ড্রয়িংয়ের মতো করে, মানে আমাদের এখানে তো পোর্ট্রেটের উপর খুব বেশি নজর দেওয়া হয়, আর সাহেব বিবি গোলামে অনেক আর্টিস্ট ছিলেন, তো পোর্ট্রেট দিয়ে শেষ করা যাবে না। আমি তার বদলে থিমটাকে প্রজেক্ট করার চেষ্টা করলাম। হ্যাঁ, কতগুলো তাস তার সাহেব বিবি গোলাম, কিংবা কতগুলো সিম্বল, যেমন ধরুন একটা ভালো গড়গড়া, ভালো ইয়ে, মানে এক একটা সিম্বল ধরে ধরে ধরে কাজ করতে পারবে,
1: মানে ওই বাবু সংস্কৃতি সেই জায়গাটা থেকে।
2: তো এটা দেখলাম খুব এফেক্টিভ হলো আর কি, আমার মনে আমারও খুব আনন্দ হয়েছিল কাজটা করে। পূর্ণেন্দু পত্রী তখন তিনিও নাম করতে শুরু করেছেন। তো আমরা যখন প্রথম ছবি করি চাওয়া পাওয়া, তো একটা সূত্রে তার সঙ্গে আমার আলাপ ছিল, মানুষ হিসেবেও আমি মনে করতাম যে একটু তার নিজস্ব স্ট্রং মতামত ছিল, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। আমি ওকে অনুরোধ করি যে আমাদের টাইটেল কার্ডটা কি আপনি একটু লিখে দিতে পারবেন, দেবেন? তো উনি এক কথায় রাজি হয়ে যান, যাওয়ার পর টাইটেল কার্ড।
1: সেই অর্থে বোধহয় মানে সিনেমার জন্য কিছু করা বোধহয় পূর্ণেন্দুপতি বোধহয় এটাই প্রথম
2: আমার যতদূর মনে হয়।
1: চাওয়া পাওয়ার প্রসঙ্গ যখন উঠলই, চাওয়া পাওয়া আপনারা করছেন মানে তরুণ মজুমদার নন, আপনারা ওটা করছেন যাত্রিকের ব্যানারে। এই যে যাত্রিক, এই যাত্রিকটা কীভাবে তৈরি হলো?
2: আমি তো বললাম যে আমি যখন শ্রীমতী পিকচার্স অর্থাৎ কানন দেবীর ইউনিটে জয়েন করি, তখন আমি ছিলাম সব থেকে সর্বকনিষ্ঠ অ্যাপ্রেন্টিস, আর আমার উপরে আরও দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, দিলীপ মুখোপাধ্যায় আর শচীন মুখোপাধ্যায়। আপনি শুনে অবাক হবেন, আমি 5 বছর ওখানে আনপেইড অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করেছি, এবং তারপরে একেবারেই ডিরেক্টর হয়ে,
1: মানে একদম অ্যাপ্রেন্টিস থেকে সরাসরি
2: আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার হওয়া হয়নি। তো আমরা বন্ধুত্ব আমাদের ভেতর এক ধরনের ছিল। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা একটা গ্রুপ তৈরি করে যাত্রিক তার নাম দিলাম, আমরা ছবি করব।
1: এটা একটা মানে আমি একটু ইন্টারাপ্ট করি বলছি, এই দল বেঁধে সিনেমা বানানোর কথাটা মাথায় এলো কি করে? এটা কি বিভূতি লাহাদের অগ্রদূতের সাফল্য দেখে?
2: অনেকটা অনেকটা অগ্রদূত বিভূতি লাহা, তারপরে অগ্রগামী যেটা সরোজ দেরা করেছিলেন আমাদের ঠিক আগে, এইরকম আমরা মনে করি আমরা একসঙ্গে কাজ করব।
1: এখানে আমি এই প্রসঙ্গটা ভেতরে যাওয়ার জন্য যেটা জিজ্ঞেস করছি যে সিনেমাতে তো একটা অথরশিপের ব্যাপার থাকে, মানে যতই কম্পোজিট আর্ট হোক, টিম ওয়ার্ক হোক, মানে একা এবং কয়েকজনের ব্যাপার সিনেমাটা, মানে একজন ডিরেক্টর এবং তার সঙ্গে তার সহকারীরা, তো সেটা তিনজনে মিলে হয়, মানে জব ডিস্ট্রিবিউশন যতই করুন আপনি।
2: এই অসুবিধাটা বুঝতে আমার কিছু সময় লেগেছিল, এই অসুবিধাটা কিন্তু খুব খাঁটি, যে অনেক জিনিস আছে তো যেগুলো বোঝানো যায় না, এমনকি আপনার ঘনিষ্ঠ সহকর্মীদের আপনি বোঝাতে পারবেন না যে এটা এরকম করলে এরকম হতে পারে, এটা সিক্সথ সেন্সের মতো কাজ করে, সেগুলো বোঝানোর ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছিল। আর আমাকে প্রথম এই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে প্রডিউসার ভদ্রলোকের হয়ে আমি পলাতক করেছিলাম, আসলে তার নাম হচ্ছে ভি শান্তারাম, সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে একজন অসাধারণ প্রযোজক পরিচালক, তো উনি যে কোনো কারণ হোক আমাকে খুব ভালোবাসতেন, আমাকেই ছবি করার জন্য ডেকেছিলেন। তা আমি যখন বললাম যে ছবি আমি করবো কিন্তু নাম থাকবে যাত্রিকের, উনি কিছুতেই রাজি হননি গোড়ার দিকে। তারপর আমি ওকে বোঝালাম যে আপনার কী ক্ষতি হচ্ছে, আপনি যা আমাকে রেমুনারেশন দিতেন সেটাই যদি আমরা তিন ভাগে ভাগ করে নিই এবং আমার নামের বদলে যে যাত্রিক নামটা থাকে, উনি সেসবটি মেনেছিলেন, কিন্তু আমাকে বলেছেন তরুণ এই ফিল্ম মেকিংটা কিন্তু এরকম দল বেঁধে কাজ করার ব্যাপার না।
1: আপনি দল বেঁধে শুরু করেছিলেন কেন, মানে তখন জাস্ট এটা
2: তখন আমরা বুঝতে পারিনি যে পরে এই অসুবিধাটা হবে,
1: এটা ভেঙে গেল কেন যাত্রী?
2: ভেঙে কিন্তু কোনো বিরোধের মধ্যে দিয়ে এটা ভাঙেনি, যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই ছবি তৈরি করতে করতে আমাদের তৃতীয় যে ছবি কাঁচের স্বর্গ, সেটা যখন করি চিত্রনাট্য এবং গল্পটা আমার, গল্পটা আসলে একটা খবরের কাগজের সংবাদ থেকে তোলা আর কি, সেটাকে বাড়িয়ে এটা করা, তো তখন মানে নায়কের খোঁজ পড়ে এবং অনেক নায়কের কথা ভাবা হয়, উত্তমের কথাও ভাবা হয়, কিন্তু উত্তম এই রোলটা দেখে পরে বলেন যে আমার কাছে একটু বেশি শুকনো শুকনো লাগছে, ড্রাই লাগছে রোল, তা আমি তৎক্ষণাৎ ওই ভাবনা ছেড়ে দিই। তারপরে একদিন হঠাৎ আমার মনে হয় যে আমাদেরই সঙ্গে দিলীপ মুখোপাধ্যায় যিনি আছেন ওকে দিয়ে চেষ্টা করলে কেমন হয়, তো বেশ কিছু বাধা হয়েছিল কিন্তু আমার যে প্রযোজক তাকে ধন্যবাদ দিতে হবে, তিনি এক কথায় রাজি হয়ে যান।
1: হঠাৎ

0: মনে হলো কেন দিলীপ মুখোপাধ্যায় তো তার আগে অভিনয় করেননি বা আপনি?
1: উনি ওর একটা বলার চলার ধরন ছিল, বুঝতে পারছেন? সব জিনিস অভিনয় করে দেখাতে হয় না, মানে দেখাবার প্রয়োজন হয় না।
0: আপনি ওটাকে দেখে চরিত্রের সঙ্গে কোথায়?
1: হ্যাঁ, আমি আসলে একদিন ভারতীয় সিনেমার চারতলার উপরে আমাকে একটা ঘর দেওয়া হয়েছিল, যেখানে বসে আমি চিত্রনাট্য লিখতাম, খুব নিরিবিলি ঘর। একদিন বিকেলে চা খাবার জন্য দোতলায় আসছিলাম, এমন সময় দেখলাম দিলীপবাবু দোতলায় ম্যানেজার যিনি আছেন তার দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, কার সঙ্গে কথা বলছেন। আমি টপ থেকে ওকে দেখে হঠাৎ আমার মনে হলো, আচ্ছা এই কে করলে কেমন হয়, তার আগে কিন্তু আমার কাছে ব্যাপারটা অকারি করেনি। তখন আমি আমার প্রযোজককে বলি, শ্রী অমরনাথ, তিনি বললেন আপনি যাকে ভালো মনে করবেন আপনি তাকে নিয়ে। এই দিলীপবাবুর আগমন, এবং ওই ছবিতে দিলীপবাবুর যথেষ্ট সুনাম হয়। সুনাম হবার ফলে উনি অভিনয়ের দিকে ঝুঁকে পড়ে। হ্যাঁ, ন্যাচারাল ওর মনে হয়েছিল যে আমার পরিচালনার থেকে অভিনয়টাই হচ্ছে আমার চাই,
0: নিজের ক্ষেত্র আর কি।
1: হ্যাঁ, তো এই এই করে ডিসইন্টিগ্রেশনটা শুরু হয়।
0: না, তাহলে আপনারা দুজনে তো করতে পারতেন,
1: দুজনে হয়নি। তার কারণ হচ্ছে যে দিলীপবাবু যখন ওখানে চলে গেলেন তখন শচীনবাবু মনস্থির করতে পারলেন না। হ্যাঁ, উনি বললেন যে ঠিক আছে আমি তাহলে দেখি, ইত্যাদি ইত্যাদি। এবং এমনকি যখন আমাদের ইউনিট ভেঙেও গেছে তখনও পলাতক ছবি তৈরি হচ্ছে এবং পলাতকের টাইটেল কার্ডের যাত্রীকের নামই গেছে। তারপর আমি যখন দেখলাম যে এটা আর থাকবার নয়, থাকবে না, তারপরে ছবি আলোর পিপাসা থেকে আমি আমার নিজের নাম ব্যবহার করতে
0: চাই। এখানে কোনো ভুল বোঝাবুঝির জায়গা কি?
1: কোনো ভুল বোঝাবুঝি
0: নেই, বাস্তবের প্রয়োজনে ঘটনা ঘটলো। ভাঙাভাঙি গল্প ছেড়ে আমরা যদি একটু গড়ার দিকে বা গোড়ার দিকে যাই আর কি, মানে আপনাদের প্রথম ছবি চাওয়া পাওয়া, এটা তো সেই সময় উত্তম সুচিত্রার রান অফ দ্য মিল যে ধরনের ছবি হয় সেরকমই, মানে আপনি যেটা বলছিলেন এর আগে আপনি পাবলিসিটি ডিজাইনের ক্ষেত্রে যে অন্যরকম করার কিছু, মানে যে কোনো কিছু অন্যরকম করতে হবে, তো এই আপনাদের প্রথম ছবির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু
1: আমি সে দাবি করতে পারি না যে এর ভেতরে নতুনত্ব কিছু ছিল। আসলে আজকে বলি, এই গল্পটা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা, এবং পরবর্তীকালে আমি টের পাই যে এটা একটা হলিউডে প্রায় এইরকম থিম,
0: রোমান হলিডের সঙ্গে, তো
1: রোমান হলিডে নয়, ইট হ্যাপেন্ড ওয়ান নাইট বলে ছবির সঙ্গে অনেকটা মিল আছে। তখন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় অসম্ভব সফল চিত্রনাট্যকার, আচ্ছা উনি লিখেছেন, ওটা করেছি। পরের ছবিতে ওইটা যাতে না হয় সেই জন্যে চেষ্টা করেছি। এই সময় ছবি বিশ্বাস, ছবি দা আমরা বলতাম, উনি একটি এক্সারসাইজ খাতা আমাকে দিলেন, দিয়ে বললেন যে মেদিনীপুর থেকে মালবিকা রায় বলে একটি মেয়ে, সে একটি গল্প লিখে পাঠিয়েছে, এতে লেখা আছে সেটা, তো এবার পড়ে দেখিস তো কেমন লাগে। তো সেটা পড়ে আমরা ঠিক করলাম যে ঠিক আছে, কিন্তু এটাকে একটু বদল করতে হবে। এবং তখন আমার সঙ্গীরা কখনোই এটা বিশ্বাস করতেন না যে পরিচালকদের চিত্রনাট্য লেখা উচিত।
0: আচ্ছা, এটাও একটা ভাবনার তফাৎ বলা যেতে পারে।
1: তখন সেটা প্রেমেন্দাকে দেওয়া হলো, প্রেমেন্দ্র মিত্র।
0: আচ্ছা,
1: তারপরে তার থেকে ছবি হয়, যদিও সেই চিত্রনাট্যে অনেক কিছু কাটাকাটি করতে হয়। সেই সময় আমি আপন মনে এই কাচেশ্বরের চিত্রনাট্য লিখছিলাম।
0: আচ্ছা, মানে যখন স্মৃতিটুকু
1: তখন আমি ঠিকই করে নিয়েছিলাম যে আমাকে যদি পরিচালক হিসেবে নিজের অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে পরে চিত্রনাট্য আমাকে নিজেকে লিখতে হবে। তো এইভাবে কাঁচের স্বর্গটা হয়
0: না। এখানে আমি স্মৃতিটুকু ঠাকুর প্রসঙ্গে একটু বলতে চাইছি, মানে আপনারা যেটা বললেন যে প্রথম যে ছবিটা সেটা মোটামুটি রান অফ দ্য মিল ছবি, কিন্তু সেখানে হয় কিন্তু আপনার প্রথম ছবি তো চাওয়া পাওয়াতে যথেষ্ট বক্স অফিস সফল ছবি, সেক্ষেত্রে যেটা হতো তখনকার দিনে যে পরের ছবিতে ওই সাকসেস ফর্মুলাই রিপিট করা হতো, তো আপনি সেটা না করে আপনারা স্মৃতিটুকু থাকতো সেই অর্থে ফর্মুলার খানিকটা বাইরের দিকে,
1: ফর্মুলার খানিকটা বাইরের দিকে আবার খানিকটা ভেতরের দিকেও বটে। তার কারণ অতি সুচিত্রা সেন উত্তম নেই, সুচিত্রা সেনের দ্বৈত চরিত্র,
0: মানে এই এই সাহসটাকে আপনারা পেলেন কি করে? মানে উত্তম সুচিত্রা জুটি ভেঙে সুচিত্রা সেনের দ্বৈত চরিত্র, তার সঙ্গে আবার অনিল চ্যাটার্জি এবং অসিত বরণ।
1: আসলে বলি যে অন্যায় হলো মাঝে মাঝে একটু সারা জীবনে কোনো কোনো জায়গায় একটু একটু সাহস হয়তো দেখাতে পেরেছি, সেটা আরও বেশি প্রকাশ হয়েছে তারপরের ছবি কাঁচের স্বর্গতে, যেখানে একেবারে নায়ক নতুন, নায়িকার কোনো নাম নেই, এবং তাদের চারপাশে চরিত্রাভিনেতা অনেক আছে, তাদের অনেক নাম আছে, তাদের দিয়ে এমন একটা বিষয়বস্তু যে বিষয়বস্তুর একটা অসম্ভব

0: মানবিক আবেদন আছে, মানে অর্থাৎ আস্তে আস্তে ফর্মুলা থেকে সরতে সরতে নিজেদের জোরের জায়গাটা, নিজের জোরের জায়গাটা আমি খুঁজে পাবার চেষ্টা করলাম, যে মানবিক আবেদন আছে এবং ব্যাপারটা ভেতরে নতুনত্ব আছে। আপনি হয়তো এটা স্বীকার করবেন যে কাঁচের স্বর্গের ক্ষেত্রে বোধ হয় এই দুটোরই কিছু কিছু ছিল।
1: মানে আমরা কি এই কথাটা বলতে পারি যে তরুণ মজুমদার নামে চলচ্চিত্রকার ভদ্রলোকটি যে ভবিষ্যতে টালিগঞ্জের চেনা চালু স্টার সিস্টেমকে আর পাত্তাই দেবেন না, তার সলতে পাকানোর পর্বটা কাঁচের স্বর্গ থেকেই শুরু হয়েছিল? আপনি তো সেই অর্থে স্টার সিস্টেম আপনার তো দরকারই হলো না। আপনার প্রথম ছবিতে উত্তম সুচিত্রা, দ্বিতীয় ছবিতে উত্তম কুমার নেই সুচিত্রা সেন, আর তৃতীয় ছবিতে তো কেউ নেই, তারকাই নেই,
0: কেউ নেই, এবং চতুর্থ ছবিতে সেটা আরও ইয়েতে গেল যে সেটা আমার পরে আসছি যে অনুপকে নিয়ে যখন
1: আমি এই প্রসঙ্গটাতেই যাচ্ছি যে মানে চতুর্থ ছবিতে এলো যে আপনার পলাতকের নায়ক হচ্ছেন অনুপ কুমার, মানে যার সেই অর্থে নায়ক ব্যাপারটার সঙ্গেই তিনি যান না, মানে তার যে ইমেজ তার আগে অবধি তার ছবিতে যে ইমেজ, মানে তিনি কমেডিয়ান হিসেবেও তখনও সেইভাবে স্বীকৃত নন আর কি,
0: মাঝারি মাপের কমেডিয়ান।
1: হ্যাঁ, মানে চরিত্রাভিনেতার কোনো জায়গা তখনও তৈরি হয়নি, তো মানে উনি তো পরীক্ষিতই ছিলেন না, তো আপনি মানে ওনাকে নায়ক করবেন এই সাহসটা আপনি কি করে পেলেন আর কি?
0: সাহস নয়, এটা আমি চিত্রনাট্য লিখতে লিখতে আংটি চট্টোপাধ্যায়ের ভাই, এটা মনোজ বসুর গল্প, সেটাকে যখন চিত্রনাট্য আকারে আমি বাড়াতে থাকি তখন প্রতিটি মুহূর্তে আমার অনুপের কথা মনে পড়েছে। এই ছবিটা হচ্ছে একটি ইমপারফেক্ট হিরোকে নিয়ে কাজ করা, মানে এমন একটা নায়কের চরিত্র যে কোনো অর্থেই পারফেক্ট নয়। আমাদের তখন তো নায়কের কী ইমেজ ছিল, সে পড়াশোনায় ফার্স্ট হয়, সে দারুণ খেলতে পারে, খুব ভালো গান গাইতে পারে, সর্ববিদ্যা বিশারদ। আমি চাইলাম যে এমন একটা চরিত্র যার ভেতর গুণও আছে দোষও আছে, দোষে গুণে মানুষ, তার চেহারাটা গড়পড়তা বাঙালির চেহারার মতো, মেটে খাটো নায়কের মতো চেহারা নয়, তার আচার ব্যবহারও সেই রকম, সে অনেক জিনিস করছে যে জিনিসগুলো নায়ক হলে পরে তার করা উচিত নয়, অনেক ভুল করছে, অনেক মানুষকে ব্যথা দিচ্ছে, আবার পরে তার জন্য নিজে ব্যথাও পাচ্ছে। আস্তে আস্তে আমি সরলীকৃত জীবন থেকে আস্তে আস্তে সরে সরে আমার মতো করে জীবনটা যে তার থেকেও অনেক বেশি জটিল, মানুষ এক পথে যেতে চায় অন্য পথে চলে যায় এবং তার জন্য তাকে তার প্রাইজ দিতে হয়, এই সমস্ত জিনিসগুলো আমি আমার মতো করে খুঁজতে শুরু করলাম, এইটুকুই বলতে পারি। কতটা পেরেছি না পেরেছি সেটা সম্পূর্ণ অন্য কথা, খুঁজতে অন্তত শুরু করলাম। তো এই পলাতক থেকেই আমার ইমপারফেক্ট হিরোর কনসেপ্টটা আমার মাথার ভেতর খুব বসে গেল, যে বেশিরভাগ দর্শক যে আমাদের তাদের বেশিরভাগই তো ইমপারফেক্ট, আমি নিজেও তো ইমপারফেক্ট, কত জিনিস আমার নেই, তো সুতরাং এদের কথা বললে পরে দর্শকদের মন থেকে একটা সঙ্গে সঙ্গে তার জবাব আসবে।
1: আমি একটু যদি ইন্টারাপ্ট করি, মানে আমরা তো জেনারেলি জেনে থাকি যেটা হচ্ছে যে ইচ্ছা পূরণ, দর্শক নিজে ইমপারফেক্ট কিন্তু সে পর্দায় যে নায়ককে দেখতে চায় সে সর্বগুণ সম্পন্ন হবে, এই ইচ্ছা পূরণটা যত ভালোভাবে ঘটবে বক্স অফিস সাফল্য তত বেশি আসবে। এই যে উল্টো রাস্তাতে আপনি যেতে পারলেন আবার একই সঙ্গে আপনি কিন্তু ভীষণভাবে সফলও হলেন, এই এই কেমিস্ট্রিটা কীভাবে ঘটবে?
0: প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন থিওরি হিসেবে আমি সেটাকে কোনো মান্যতা দিই না, যে হিরো হলে পরেই তাকে এই এই এই হতে হবে এবং হিরোর চরিত্রে যদি কিছু খামতি থাকে তাহলে পরে সেটা একটা কী বলবো, সেটা একটা হ্যান্ডিক্যাপ হয়ে গেল, আমি মানি না। কারণ আপনি লক্ষ্য করবেন অনেক বছর পরে আমি যখন, আমি মাঝে মাঝে এটা করেছি কিন্তু অনেক বছর পরে আমি যখন দাদার কীর্তি করি, দাদার কীর্তির যে নায়ক সেও কিন্তু সর্বগুণ সম্পন্ন নয়, সে আরম্ভই হচ্ছে সে পরীক্ষাতে ফেল করে যায়, তার জন্যে সে বাবার হাতের একটি চর খেয়ে সে পশ্চিমে স্থানান্তরিত হয় এবং শেষ অবধি যেটা কি রিভিল্ড হয় সেটা হচ্ছে সে শেষ অবধি এটা রিভিল্ড হয় যে সে পরীক্ষাতে কোনো মেডেল পায় না বটে কিন্তু ঈশ্বর তার হৃদয়ের ভেতর একটা সোনার মেডেল রেখে দিয়েছে।
1: হ্যাঁ, আমি আমি যেটা বলছি যে তার মানে যে এই যে চালু যত কতগুলো যে ধারণা রয়েছে আমাদের যে আমার যদি নায়ককে নায়কের মতন না হয় তাহলে ছবি চলবে না, এই এই ধারণাটা ভাঙার সূত্রপাতটা আপনি পলাতক থেকে শুরু করছেন?
0: এই ধারণার ভাঙার সূত্রপাত আমি কাঁচের স্বর্গ থেকে শুরু করেছি, পলাতকে সেটা আরও আরও আরও বেশি করে মানে যাকে বলে ক্লাইম্যাক্সে পৌঁছানো।
1: এবং এই যে অনুপ কুমারকের মতো একজন অভিনেতাকে আপনি মূল যে প্রোটাগনিস্ট চরিত্র হিসেবে আনলেন, এবং তারপরেও আপনার ছবিতে ঠকিয়ে নিতে এসছেন।

0: অন্ত নিয়ে এসেছেন, কিন্তু তার আশেপাশে আমরা অনুপ কুমারকে অন্যান্য ছবিতে যেভাবে দেখি আর কি, তার সঙ্গে তো একদম যায় না। মানে আপনি এইভাবে ভাবছেন কি করে, মানে অনুপ কুমারকে দিয়ে যে এইগুলো করিয়ে নেওয়া যেতে পারে, বা অনুপ কুমারের ভেতরে যে টোগিনীর ওই চরিত্রটা করার মতো, বা অনুপ কুমার যে তাকে আমরা পর্দা নিয়ে যেভাবে দেখে থাকি, তার বাইরে যে উনি তার এতখানি স্প্যান ছিল অভিনয়ের, মানে এই আবিষ্কারের জায়গাটা কিভাবে?
1: এটা অনেকটা মানে নিজের ধারণা একটা থাকে, তো সেই নিজের ধারণাটাকে পরীক্ষা করার জন্য আমি, তার ভ্যালিডিটি পরীক্ষা করার জন্য আমি এটা করেছি। আপনি শুনে অবাক হবেন, যখন তিনটে ছবি আমাদের হয়ে গেছে, তিনটেই খুবই জনপ্রিয় হয়েছে, তো উপরন্তু কাঁচের স্বর্গ তখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তারপরে পলাতক ছবিতে আমি যখন ঠিকই করলাম যে অনুপ ছাড়া কাউকে আমি নায়কের চরিত্রে নেব না, সেই সময় আমি কিছুদিন কোনো প্রোডিউসার পাইনি। শুধু তাই নয়, আমূল লোকের মুখে মুখে শুনে, আমাদের খুবই শ্রদ্ধেয় লোক অসিত চৌধুরী মশাই একদিন উত্তমবাবুকে নিয়ে আমার কাছে এলেন। এখন উত্তমবাবুর সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক, বলে আমার একটা চিত্রনাট্যটা শুনতে চাই। এখন তখন উত্তমবাবু আবার ছবি প্রডিউসও করছেন, আমি ভাবলাম বোধ হয় এরা প্রডিউসার হিসেবে আসছেন। আমি চিত্রনাট্য পড়ার পরে অসিত উচ্চ খুব ভালো বার্তালো বলে চলে গেলেন, আবার পরে আমাকে টেলিফোন
0: করলেন। এটা কোন সময়টায়?
1: এটা হচ্ছে ঠিক পলাতক 1963-তে হয়তো, এটা 1962 শেষের দিকে হবে। তো অসিতবাবু এবং উত্তমবাবু দুজনেই প্রডিউসার, দুজনেই শুনে চলে গেলেন। পরের দিন অসিতবাবু আমাকে টেলিফোন করে বললেন, খুব ভালো লাগলো চিত্রনাট্যটা, তবে উত্তম বলছিল যে ওই একটা বিশেষ জায়গা অভিনয় করার ক্ষেত্রে ওর, মানে বলছি যে এটা যদি এরকম না হয় একটু এরকম হতো। আমি বললাম যে দাঁড়ান দাঁড়ান, আপনি কি ভাবছেন এই চরিত্র উত্তমবাবু করবেন নাকি? আমি কিন্তু সেটা ভেবে এই চিত্রনাট্য লিখিনি। এই চিত্রনাট্য এমন এক, মানে তার হিরো এমন একজন হতে হবে যে দেখতে অতি সাধারণ, যে দেখতে উত্তম কুমারের মতো নয়। আমি যদি ছবি করি তাহলে আমি এরকমই করব। তো যাই হোক, এরপরে আমি পশ্চিমবাংলা থেকে কোনো প্রডিউসার সেই সময় এগিয়ে আসেননি। ঘটনাচক্রে সেই সময় বম্বে থেকে মিস্টার ভি শান্তারাম, তার একজন বিশ্বাসভাজন লোকের মারফত আমাকে খবর পাঠালেন যে তিনি একটি হিন্দি ছবি করবার প্ল্যান করছেন, হাথি মহল বলে, তার জন্য একজন ডিরেক্টর খুঁজছেন, তার জানাশোনা কোনো ডিরেক্টর আছে কিনা, এবং তাকে যেন ইমিডিয়েটলি বম্বে নিয়ে যাওয়া হয়। তো সেই হাতি মহলের ডিরেক্টর হিসেবে আমাকে বম্বে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যাবার সময় শেষ মুহূর্তে পলাতকের চিত্রনাট্যটা বগল দাবা করে আমি গিয়েছিলাম যে আমি একটু ডায়ালগুলোকে আর একটু ঘষামাজা করব। তো প্লেনে আমি সেটাই করতে করতে যাচ্ছিলাম, ওখানে নামবার পরে মিস্টার শান্তারামের সেক্রেটারি আমাকে এসে সোজা মিস্টার শান্তারামের কাছে নিয়ে যান। পলাতকের চিত্রনাট্যটা আমার বকলে ছিল, ওখানে গিয়ে অবাক কাণ্ড, উনি বললেন যে ওটা কি তোমার হাতে? এমন যে এটা চিত্রনাট্য বাংলা ছবির, তো বললেন মে আই হ্যাভ এ লুক অ্যাট ইট। আমি এগিয়ে দিলাম, উনি পাতাটা তা উল্টে টুলটে হঠাৎ বললেন যে এটাকে তুমি একটু পড়ে শোনাতে পারো আমাকে, ঠিক সেইভাবে যেইভাবে কিনা তুমি চাইবে যে তোমার আর্টিস্টরা অভিনয় করুন, এবং সাইমালটেনিয়াসলি এটাকে কিন্তু ইংরেজিতে একটু অনুবাদ করে দিতে পারবে। তখন আবার বগলে ওই চিত্রনাট্যটি দেখে উনি বললেন যে এটা কী? এমন এটা একটা বাংলা ছবির চিত্রনাট্য। তো বললো মে আই হ্যাভ এ লুক অ্যাট ইট। তো আমি এগিয়ে দিলাম, উনি ভালো করে দেখলেন, দেখে বললেন যে তুমি কি এটা আমাকে পড়ে শোনাতে পারো একটু আগাগোড়া, এমনভাবে যে তুমি তোমার শিল্পীদের যেরকমভাবে চাইতে যে অভিনয় করুক সেরকমভাবে, এবং সঙ্গে সঙ্গে তুমি কি এটা একটু ইংরেজিতে আমাকে বুঝিয়ে দিতে পারবে? তো স্বীকার করতে কোনো বাধা নেই, এটা খুব একটা হারকিউলিয়ান টাস্ক।
0: অবশ্যই, মানে
1: একই সঙ্গে ওটাকে অভিনয় করে পড়া, আবার ইংরেজিতে অনুবাদ করা, এই করতে করতে আমি খেয়াল নেই কখন দিন থেকে রাত হয়ে গেছে। মানে ওর অফিসে আমি বসে আছি, এয়ার কন্ডিশন অফিস, বিশাল ঘর, রিমোট কন্ট্রোল ডোর ইত্যাদি ইত্যাদি, কখন দিন থেকে রাত হয়ে গেছে, আমি পড়ে যাচ্ছি, আমি তো আর চোখ তোলারই কোনো, আমি ওর মুখের দিকেও তাকাবার কোনো সুযোগ পাচ্ছি না। হঠাৎ একটা সময় আমার মনে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, একটা খসখস খসখস বলছেন। তা আমি তাকিয়ে দেখি যে উনি রুমালটা এরকমভাবে চশমার ভেতর দিয়ে গিয়ে চোখ মুছছেন আর নাক টানছেন, কাঁদছেন উনি
0: চিত্রনাট্য শুনতে শুনতে।
1: তো যেই আমার চোখে চোখ পড়েছে, হঠাৎ উনি খুব গম্ভীর হয়ে গিয়ে এক্সকিউজ মি বলে উনি উঠে চলে গেলেন সোজা টয়লেটে গিয়ে। কিছুক্ষণ পরে দেখি যে মুখে
0: এলেন,
1: এসে বললেন যে কন্টিনিউ।

0: এর পরে যখন
1: মানে আপনার ওই ইংরেজি অনুবাদই ওনার ওই আবেগের জায়গাটাতে কোথাও ছুঁয়ে গেছে
0: মনে হয়, কী হয়েছে আমি তো বলতে পারবো না, আমি শুধু এফেক্টটা বলতে পারি। করে যখন শেষ হয়ে গেল তখন প্রায় অন্ধকারাচ্ছন্ন ঘর, আমি বসে আছি উল্টো দিকে, উনি বসে আছেন, কেউ কোনো কথা বলছেন না, উনি কোনো কথা বলছেন না, আমি তো বলছি না। অনেকক্ষণ পরে উনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে যে ইউ কেয়ারে কাপ অফ টি, তোমরা বাঙালির তো খুব চা খেতে ভালোবাসো। আমি তো বললাম হ্যাঁ। উনি একটা টেলিফোন তুলে মারাঠিতে কাকে কি ইনস্ট্রাকশন দিলেন। ওর স্টুডিও ক্যাম্পাসে 100টা কানেকশন ছিল ইন্টারকম, তো ক্যান্টিনে। তারপরে আবার টেলিফোন করে কাকে আবার মারাঠিতে কি ইনস্ট্রাকশন দিলেন। কিছুক্ষণ পরে দরজায় একটা আওয়াজ হলো, উনি এখান থেকে নব টিপে দরজাটা খুলে দিলেন, তিনজন ওয়েল ড্রেসড ভদ্রলোক মাঝ বয়সী ঢুকলেন। হঠাৎ কোনো রকম ভূমিকা ছাড়াই উনি বলে যেতে লাগলেন, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি কলকাতা থেকে এসছেন, আমার পরের ছবির ডিরেক্টর তরুণ মজুমদার, ইনি হচ্ছেন মিস্টার হাজারে, ইনি হচ্ছেন ডিস্ট্রিবিউশন সেকশনের ইনচার্জ, ইনি মিস্টার অমুক, ইনি মিস্টার তমুক, বলে তিনজনের সঙ্গে আমরা এই ছবিটা আরম্ভ করতে যাচ্ছি ওই মাসে, পুরো টিম বোম্বেতে আসবে, ওই ওই জায়গাগুলো খালি করে দাও। মানে আমাকে চমকে দিয়ে উনি পরপর পরপর পরপর পরপর বলে যেতে লাগলেন। এবং ওই সামনে যে ডিস্ট্রিবিউশন অফিসটা, আই ওয়ান্ট ইট টু বি ভেকেটেড উইদিন 15 days, তখন ওই মিস্টার শিভালকার বলে যে ভদ্রলোক শিরোদকার, উনি বললেন যে কিন্তু স্যার আমাদের মধ্যে আমি বলেছি না 15 দিন সময় দিলে তারপরে তো তোমাদের এখান থেকে চলে যেতে হবে। উনি অলরেডি প্ল্যান করে ফেলেছেন। আর আমি পরবার আগে উনি যখন বারবার আমাকে পড়তে বলছিলেন, আমি তখন বারবার বলছিলাম যে এটা একটা বাংলা ছবির চিত্রনাট্য, তো সো হোয়াট, আমি কি বাংলা ছবির চিত্রনাট্য বুঝবো না? আর আমি যেই ধর বাংলা ছবি করি, তখন আমি একটু সবিনয়ে বলেছিলাম যে যদি করেন তাহলে পরে আমার আরেকটা কথা বলতে হবে আপনাকে, সেটা হচ্ছে যদি এটা আপনি করেন আমি একটি বিশেষ শিল্পীকে হিরো হিসেবে ঠিক করেছি, সে কিন্তু কোনোরকমভাবেই কলকাতায় বক্স অফিস প্রপোজিশন নয়, অ্যান্ড হি ইজ এ ব্র্যান্ডেড কমেডিয়ান, এই ছবির শেষটা কিন্তু অসম্ভব সিরিয়াস, কিন্তু আমি যদি করি আমি তাকে নিয়ে করব। হোয়াটস হিজ নেম? অনুপ কুমার। এইবার যখন উনি অফিসার্সদের বলছেন এটা ওটা, তারপর হঠাৎ আমাকে বললেন যে হ্যাঁ তোমার ওই কাকে যেন তুমি নেবে বলেছিলে হিরো হিসেবে, তাই বললেন যে অনুপ কুমার, ওর বাড়িতে টেলিফোন আছে, তাহলে জানিয়ে দাও এক্ষুনি যে হি হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য হিরো অফ দিস ফিল্ম। আমার ওর বাড়িতে তো টেলিফোন নেই, তাহলে তার টেলিগ্রাম পাঠিয়ে দাও। দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড, এইরকমভাবে এই ঘটনাটা ঘটেছিল। তারপর অবশ্য এত দ্রুত, এই একটা সন্ধ্যের ভেতরে, এবং উনি আমাকে প্রত্যেক দিন বলতেন যে তরুণ, পরে উনি আমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসত, ছেলেরা বলতো যে আমার বাবারা আমাদের কথা শুনে না বলতে পারেন কিন্তু আপনার কথা শুনে কোনোদিন না বলবেন।
1: এরপরে ওনার সঙ্গে কোনো হিন্দি ছবি করার কথা?
0: উনি আমাকে বলেছেন তোমার যখন সময় পাবে তুমি আমার হয়ে ছবি করবে, কিন্তু উনি আমাকে বলেছেন তুমি আমার হয়ে বাংলা ছবি করবে।
1: কিন্তু আর তো উনি বাংলা ছবিও
0: করেছেন, পরে ওই পথপ্রাসাদ বলে একটা ছবি করেছিলেন,
1: সেটা অনেক পরে,
0: অনেক পরে। আমার আমি আমাকে এত লিবার্টি দিয়েছিলেন, ওর রেকর্ডিং থিয়েটারে কারো রেকর্ডিং করতে দিতেন না, সং রেকর্ডিং একমাত্র নিজের ছবির হতো আর আমার ছবির হতো।
1: একটা যেটা হয়েছিল যে উনি আপনাকে বললেন যে ওখানে ভ্যাকেট করে দেওয়া, মানে পুরো শুটিং ইউনিটটাকে এখানে নিয়ে আসার ব্যাপারটা, সেটা সেই সব দিকে করে আপনি
0: হয়নি? এই কারণে যে সেই সময় ওরও একটা ছবি চলছিল সেহরা বলে, তো ওটা প্রায় শেষ হয়ে যাবার পরে উনি ঠিক করলেন যে ওখানে মহেন্দ্র কাপুরের গাওয়া একটি গান পিকচারাইজড হয়ে গেছে, কিন্তু সেটাকে উনি ফেলে দেবেন, করে মোহাম্মদ রফিকে দিয়ে গাওয়াবেন এবং তার নতুন করে পিকচারাইজ করাবেন। আমাকে উনি বলেছিলেন ইউ উইল গেট বোথ দি ফ্লোরস অ্যাট ইউর ডিসপোজাল, তুমি আমার যে দুটো ফ্লোর আছে তোমার রইল, তুমি এখানে একটাতে সেট তৈরি করবে অন্যটাতে ভাঙবে, এইরকমভাবে তুমি করে যাবে। পরে একদিন খুব কিন্তু কিন্তু করে আমাকে বললেন তরুণ আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি, আমাকে এই কাজটা করতে হবে, আমার ছবির একটা অংশ রিশুট করতে হবে, আমি তো একটা ফ্লোরে বেশি তোমাকে দিতে পারবো না, তো তাতে করে কি তোমার হবে? আমি বললাম আপনার অনেক সময় বেশি লাগবে ছবিটা তৈরি মানে শেষ হতে, তার চেয়ে কেন আমরা কলকাতায় করি না ছবিটা? আমার ওখানে অন্য অসুবিধা হচ্ছিল, স্পেশাল প্রপার্টিগুলো পেতে এই যে চোর ধামা কুলু ঝাঁটা ওদের সমস্তই একটু অন্যরকম, তো সেগুলো পেতে অসুবিধা, কলকাতা হলে তার কোনো অসুবিধা নেই। আর বংশী ছিল আমার আর্ট ডিরেক্টর, বংশী চন্দ্রগুপ্ত, ও আমাকে খোঁচাচ্ছিল যে

0: এগুলো এখানে পার্থে কলকাতায় করার সুবিধে। তো আমি যে মিস্টার শান্তারামকে বললাম যে এটা আমি কলকাতায় করলে কেমন হয়, উনি এক কথা বললেন না, ডান। তারপর আমাদের ছবির প্রথম শুটিংয়ের দিন উনি এসেছিলেন, আর সারা ছবিতে কোনো দিন এক ফুট রাশও দেখেননি, ছবিটা দেখেছেন একদম তৈরি হয়ে যাবার পরে।
1: এরকম প্রযোজক যে কোনো ইন্টারফিয়ারেন্সে মানে ন্যূনতম
0: ইন্টারফিয়ারেন্স না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের যখন গান রেকর্ডিং হচ্ছে বম্বেতে ওর নিজস্ব রেকর্ডিং থিয়েটারে প্রথম দিন, হঠাৎ দুপুরবেলা একটি প্রোডাকশন বয় এসে আমাকে একটা চিট দিলেন, তাতে লেখা আছে তরুণ মে আই কাম ইন, ভীষণ তারা
1: ভাবা যায় না মানে এই ভদ্রতাবোধ এই জায়গাটা। আমাদের এই পর্বের তরুণ মজুমদারের সঙ্গে আমাদের এই পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি। অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ভীষণ বাংলা ছবির একটা সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের একটা জায়গা উনি আমাদের সামনে মেলে ধরছেন। বাকিটা আমরা আলোচনা করব আগামী পর্বে।
2: সংগ্রহশালা থেকে অনুষ্ঠানে শুনলেন বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পূজোর গান,
2: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান রম্যগীতি।

আজ রম্যগীতিতে প্রথম গানটি শুনবেন শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে, গীতিকার সব্যসাচী সেনগুপ্ত, সুরকার অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

রমগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন শিল্পী সুজিত কুমার লায়েকের কণ্ঠে। গীতিকার অজয় মুখোপাধ্যায়, সুরকার প্রশান্ত সেন।

শুনছেন রম্য গীতির অনুষ্ঠান। এবারের শিল্পী সুকন্যা কর্মকার, গীতিকার রীতা সিংহ রায়, সুরকার পার্থ বসু।

রমগীতির অনুষ্ঠানে এখন শুনবেন যে গানটি শুনবেন শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার শেখ ইসমাইল, সুরকার অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়।

রোমো গীতিতে এবারের গানটি শুনবেন শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গীতিকার সৌমিত্র মজুমদার, সুরকার সুপ্রকাশ চাকী।

রম্যগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার।

ক্যালেন্ডার বলছে আজ 14ই অক্টোবর চতুর্থী, মানে মা আসতে আর মাত্র মাত্র দুদিনের অপেক্ষা। বাতাসে শিউরির গন্ধ দূর থেকে ভেসে আসছে ঢাকের বাদ্যি। মাসের পর মাস, দিনের পর দিন কাজ করে অবশেষে মাকে সাজানোর অন্তিম পর্বে এসে পৌঁছেছেন বহু কারিগর। আমাদের যেমন 365 দিনের অপেক্ষা, তেমনি মাকে যারা সাজিয়ে তোলেন, একটু একটু করে তিলে তিলে গড়ে তোলেন, তাদেরও এটা দীর্ঘদিনের সাধনা। আর হবে নাই বা কেন বলো তো? মায়ের যে ভুবন ভোলানো রূপ দেখে জীবনের শত কষ্ট ভুলে যাই আমরা, আমরা শত কোটি বাঙালি। সেই রূপ, সেই রূপের জন্য সাজ প্রস্তুত করা, এ কি মুখের কথা? সত্যি এ এক সাধনাই বটে। আজ মায়ের এমনই এক সাজ নিয়ে গল্প করব আমরা। তবে গল্পে ঢোকার আগে আমার একটা সংলাপ বারবার খুব খুব করে মনে পড়ছে, কি বলো তো? ওই যে তোমাদের খুব চেনা একটি সিনেমার সংলাপ। শঙ্করদা বলতো, ওই চালচিত্তির ডাকের সাজ ড্যাবড্যাবে চোখ না হলে ঠিক ভক্তি আসে না। সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত ছবির নায়ক, হ্যাঁ ঠিক ধরেছ। উত্তম কুমারের মুখে শঙ্করদার এই সংলাপটা শুনলেই মুহূর্তের মধ্যে চোখের সামনে তোমার আমার যারই বলো না কেন একটা চিরচেনা ছবি ভেসে ওঠে, তাই না? মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেই চোখের সামনে ভেসে থাকতে দেখতে পাই সেই অপরূপ মাতৃমূর্তিকে, দুর্গা প্রতিমার সেই শ্বেত শুভ্র রূপ, তার ছটায়। সেই শ্বেতশুভ্র রূপের মধ্যেই একটা এমন সুন্দর স্নিগ্ধ রূপলি ছটা, সেই ছটায় ঝলমুলিয়ে উঠছে চারিদিক। মায়ের মাথায় সুন্দর মুকুট, গলার গয়না, পিছনে সাজানো সাদা চালচিত্র, তাতেও রূপলি ছোঁয়া। অপরূপ সেই সাজ দেখে মুগ্ধ হই আজও 8 থেকে 80, তাই আমরাও শঙ্করদার দলেই বারবার ভোট দিতে ভালোবাসি, তাই তো? কিন্তু একটা কথা ভেবে দেখেছো বন্ধু, শঙ্করদা যে সাজে এত মুগ্ধ ছিলেন, যে সাজ আমাদেরও এত চেনা, এত প্রিয়, যে সাজ বছরের পর বছর সেই ছোট্টবেলা থেকে দেখেও আমাদের একঘেয়ে লাগে না, বরং আমরা ঘন্টার পর ঘন্টা অপলক চোখে তাকিয়ে থাকতে পারি সেই সাজের দিকে, সেই সাজ তার পিছনে কতখানি ইতিহাস লুকিয়ে রয়েছে, কত অজানা গল্প রয়েছে, তা কি আমরা জানি? বিশেষ করে আজ যখন দুর্গাপুজোর চতুর্থী, চারিদিকে পুজোর প্রস্তুতি তুঙ্গে, তখন সেই সাজের গল্প বলার জন্য এর চেয়ে ভালো সময় আর কী বা হতে পারে বন্ধু? আমি ঐন্দ্রিলা, তোমরা শুনছো আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে অল্প অল্প গল্প কথা। আর হ্যাঁ, এতক্ষণে ঠিকই ধরে ফেলেছ, আজকের গল্প দুর্গা প্রতিমার সেই চেনা সাজকে নিয়ে, যার নাম ডাকের সাজ। শুনবো তার নানা জানা অজানা গল্প। গল্প হবে, গান হবে, আনন্দমুখর আড্ডা হবে, কারণ বছরের সেই বহু প্রতীক্ষিত সময়টা তো চলে এসেছে, যে সময় আমরা প্রতি মুহূর্তে অনুভব করি আনন্দধারা বহিছে ভুবনে। শিল্পী শ্রীকান্ত আচার্য এবং রাজীব চক্রবর্তীর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

গান শুনে ফিরে এলাম আবারও আমাদের আড্ডায়। সঙ্গে রয়েছি তোমার সঙ্গে তোমার যুববাণীর বন্ধু, আমি ঐন্দ্রিলা। তোমরা শুনছো অল্প অল্প গল্প কথা, আর শুরু করব যেমনটা বলেছিলাম ডাকের সাজের গল্প। আর শুরুতেই তোমাদের একটা প্রশ্ন করি, না শক্ত প্রশ্ন নয়, সহজ প্রশ্ন। এই যে ডাকের সাজ, এই নামটা শুনেই তোমাদের কি মনে হয় বলো তো বন্ধু? এই নামের পিছনে নিশ্চয়ই কোনো একটা যোগসূত্র রয়েছে, তাই না? মানে নামটাই, নামের প্রথম অক্ষরটাই আমাদেরকে একটু ক্লু দেয় যে হ্যাঁ বুঝে নাও আমি কে, এরকম ধরনের। আসলে আমাদের এই যোগসূত্রটার রহস্য খুঁজে বের করতে গেলে একটু পিছিয়ে যেতে হবে সময়ের সিঁড়ি ধরে, প্রায় 250 বছর আগের কথা। তখন কলকাতায় বনেদি বাড়ির দুর্গাপুজো মানেই ছিল আভিজাত্য আয়োজন আর জাঁকজমক। কতখানি আড়ম্বরে কোন পুজো হচ্ছে সেই নিয়ে চলতো দেদার প্রতিযোগিতা।

তার সঙ্গে সঙ্গে কিভাবে মায়ের আরাধনা হচ্ছে, বাড়ির পূজোয় কত মানুষ আসছেন, কিভাবে তাদের আপ্যায়ন করা হচ্ছে, আর সর্বোপরি প্রতিমা কত সুন্দর করে সাজানো হচ্ছে, এসবের একটা আলাদাই গুরুত্ব ছিল। দেবীকে সাজানোর জন্য তখন শোলার ব্যবহার ছিল খুবই পরিচিত। শোলা গাছের ভিতরের যে সাদা নরম অংশ কেটে শিল্পীরা তৈরি করতেন মুকুট, গলার হার, কানের দুল, ফুল, পাতা, লতা, নানা রকমের অলংকার। এত সূক্ষ্ম কাজ করা হতো যে সাদা শোলা দিয়েই তৈরি হয়ে যেত অপূর্ব সব নকশা। কিন্তু ওই যে বললাম, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিমার সাজে আরও নতুন উপকরণ ব্যবহারের চল শুরু হলো। কারণ সেই সময়কার বনেদি বাড়ির বা জমিদার বাড়ির পুজোগুলো পরস্পরকে তখন টেক্কা দিতে ব্যস্ত যে কে কত সুন্দর করে, কে কত রাজকীয়ভাবে পুজো করতে পারবে। মায়ের সাজেও ছিল প্রতিযোগিতার একটা দড়ি টানাটানি। সেই তাগিদেই একসময় বিদেশ থেকে আসতে লাগলো এক ধরনের রূপলি ফয়েল, যা বাংলায় রাংতা নামে পরিচিতি পেল। এই রাংতা তো এখানে হয় না তৈরি, হয় বিদেশেই। কথিত আছে যে জার্মানি থেকে আসছে, কিন্তু এত দূর দেশ থেকে আসবে কিভাবে? এখনকার মতো তো আর অপশন নেই, বিভিন্ন ধরনের অপশন নেই। তখন একটাই মাত্র উপায়, ডাক ব্যবস্থা। সেই ডাক যোগে আসতে লাগলো বিদেশ থেকে রূপলি ফয়েল। এই চকচকে উপকরণ সোলার অলংকারের উপর বসালে সবাই দেখলো যে সাজে একটা অন্য মাত্রা আসছে, একটা অন্য জেল্লা, একটা অন্য দূতি আসছে। প্রচলিত ইতিহাস অনুযায়ী জার্মানি থেকে রূপলি ফয়েল ডাকযোগে বাংলায় আসতে শুরু করলো, এবার নিয়মিত আসতে শুরু করলো। সেই সূত্রেই এই বিশেষ সাজের নাম হয়ে দাঁড়ালো ডাকের সাজ। দুর্গা প্রতিমার এই যে ঐতিহ্যবাহী ডাকের সাজ সম্ভবত প্রথম চালু করেন কলকাতার শোভাবাজার রাজবাড়ি। 1800 মানে মোটামুটি ওই 1757 সালের দিকে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে শোভাবাজার রাজবাড়িতে যখন জাঁকজমকপূর্ণ দুর্গাপুজোর সূচনা হলো, তখন থেকেই প্রতিমাকে রাংতার গয়নায় সাজানোর এই প্রথার চল শুরু হয় বলে মনে করা হয়। পরবর্তী সময় অবশ্য শোভাবাজার রাজবাড়ির হাত ধরে এই ধারা অনুকরণ করে বা অনুসরণ করে বাংলার অন্যান্য বনেদি বাড়ি এবং বারোয়ারি পুজোতেও ডাকের সাজ অত্যন্ত জনপ্রিয়তা পেল। ভাবতো, বিদেশ থেকে আসা এক উপকরণ কিভাবে বাংলার দুর্গাপুজোর সাজের পরিচিত নাম হয়ে উঠল। আমরা মাঝে মধ্যে বিদেশি বা বিলাতি বললেই ভাবি যে তার তো একটা আলাদা ধরন, সে কি আমাদের সাথে খাপ খাবে? কিন্তু এই বিদেশি উপকরণ যে আমাদের সংস্কৃতিতে এত সুন্দরভাবে মিশে গিয়েছে, তা কি আমরা কখনো ভাবতে পারি বা কখনো পৃথক করে দেখতে পারি যে না, আমাদের সাথে তো মানাচ্ছে না? না, আমাদের সঙ্গে একেবারে মানিয়ে গেছে, আমাদের সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে এই রাংতা বা এই ডাকের সাজ। আর এখানেই গল্পের একটা সুন্দর দিক রয়েছে। এই যে উপকরণ এলো বিদেশ থেকে, কিন্তু তাকে নিয়ে, তাকে দিয়ে মায়ের গয়না তৈরির যে কুশলতা দেখালেন শিল্পীরা, মানে এই বিদেশি একটা উপকরণকে তারা যেভাবে নিজেদের মতো করে গড়ে তুললেন, নিজেদের মতো করে নিজেদের শিল্প বোধ দিয়ে, সূক্ষ্মতার পরিচয় দিয়ে এমন সুন্দর সুন্দর সমস্ত সৃষ্টি তৈরি করলেন যে মায়ের সেই সাজ দেখে এখন হোক বা তখন বাঙালির হৃদয় গুনগুনিয়ে উঠল, ও গো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। গাটা রইল তোমাদের জন্য, আবারও ফিরে আসবো গল্পে গানের ঠিক ওপারে।

একটা সুন্দর গান শুনে ফিরে এলাম আবারও গল্পে। এতক্ষণ জানলাম মায়ের এই অপরূপ ডাকের সাজের ইতিহাসটা কি। এবার ইতিহাস থেকে একটু লোককথার দিকে যাই, কারণ বাংলার শিল্পের গল্প হবে অথচ তাতে লোকবিশ্বাস থাকবে না তা কি হয়। আর লোকবিশ্বাস থাকলেই সেই গল্পে আসবে দেব দেবীর উপস্থিতি। শোলা নিয়ে একটা প্রচলিত লোককথা আছে জানো, কথিত আছে একসময় শিবের ইচ্ছে হলো তিনি শোলা দিয়ে সুন্দর করে নিজেকে সাজাবেন, কিন্তু সেই সাজ তৈরি করবে কে? শোলাকে কেটে গড়ে নানা আকৃতি দিয়ে সাজ তৈরি করা তো মুখের কথা নয়। তাই সেখান থেকেই এলো সবথেকে মজার অংশটা, শোলার কাজ করার জন্য শিল্পীর প্রয়োজন। সেই বিশ্বাস থেকেই শিবের দৈব ইচ্ছার সঙ্গে শোলা গাছ এবং শোলা শিল্পীদের উৎপত্তির কাহিনী জড়িয়ে গেল বরাবরের জন্য। বাংলার কিছু লোককথায় মালাকার সম্প্রদায়ের উৎপত্তিকেও এই ধরনের দৈব কাহিনীর সঙ্গে যুক্ত করা হয়। অবশ্যই এগুলো লোকবিশ্বাসের গল্প, প্রমাণিত ঐতিহাসিক ঘটনা নয়, তবে ভাবতে মন্দ লাগে না তাই না? শিব ঠাকুর যদি সত্যিই শোলার সাজ পরতে চাইতেন তাহলে তাকে এবং তার সমস্ত পরিবার, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, এই সবাইকে শোলা কেটে সাজিয়ে তুলতে শিল্পীদের কত না পরিশ্রম করতে হতো। আর আমাদের দুর্গাপুজোয় সেই শোলার সাজই কত সুন্দরভাবে আজও জায়গা করে নিয়েছে। আর শোলার সঙ্গে যুক্ত হয়েছে রাংটা, তাই কাজের জটিলতা একটু বেড়েছে বটে, কিন্তু তার পরিবর্তে যে সুন্দর রূপটা মা পেয়েছেন তার কথা আর নাই বা বললাম আলাদা করে, মানে সেই কথা আর ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে হ্যাঁ, এই যে ডাকের সাজ এবং শোলার সাজ, এই দুটোর মধ্যে উপকরণগত পার্থক্য তো রয়েছেই, তার সঙ্গে আরও বিশেষ কিছু পার্থক্য রয়েছে। সেগুলো খুব একটা চোখে পড়ার মতো না হলেও তার যে প্রসেস, তার যে গঠন শৈলী, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে তৈরি করা হয় তার কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কিন্তু সেইগুলো মাথায় রেখে যারা কাজ করেন, সেই কারিগর, সেই মালাকারদের গল্প, সেই মানুষদের গল্প আরেকবার বলি। এই যে মালাকার সম্প্রদায়ের বহু শিল্পী প্রজন্মের পর প্রজন্ম ধরে শোলা দিয়ে অলঙ্কার বানাচ্ছেন, শোলাকে প্রয়োজন মতো কেটে ঘষে আকার দিয়ে তারা তৈরি করছেন সূক্ষ্ম সমস্ত নকশা, ডাকের সাজের ঐতিহ্যবাহী রূপে এই শোলার ওপর বসাতে হলো তাদের রূপলি ফয়েল বা রাংটা। আর এই যে কাজ, এর জন্য কিন্তু শুধু হাতের দক্ষতা প্রয়োজন তা কিন্তু নয়, প্রয়োজন বহু বছরের অভিজ্ঞতা। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই যে সময়ে এত অস্থির, আমরা একটুখানিও ধৈর্য ধরতে পারি না, আমরা সব কিছুতে তাড়াহুড়ো করি, এই তাড়াহুড়ো বিষয়টাকে পুরোপুরি বর্জন করে তাদেরকে কিন্তু সম্পূর্ণ মনঃসংযোগ এবং অধ্যাবসায় দিয়ে ঘণ্টার পর ঘণ্টা, মাসের পর মাস কাজ করতে হয়। এই শোলাগুলো কেটে রাংতাগুলো তার উপর বসিয়ে মায়ের এই অপরূপ সাজ তৈরি করার জন্য। তাহলে আমরা হয়তো কিছু মিনিটের জন্য গিয়ে মাকে দেখি, তার সাজ দেখে মুগ্ধ হই,

জোরে তার কাছে মিনতি জানাই, কিন্তু সেই যে সাজের পিছনে কতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম, সেটা হয়তো সারা বছর আমাদের চোখের আড়ালে থেকে যায়, কিন্তু বছরের এই সময়টা যখন জগৎ মেতে উঠেছে মায়ের আগমনে, তখন তাদের কথাও না হয় একটু মনে রাখলাম, তাদেরকেও না হয় ধন্যবাদ জানালাম আমাদের এত সুন্দর উপহার দেওয়ার জন্য প্রতি বছর। তাই জগৎ যখন মেতে উঠেছে, একটা সুন্দর গান দিয়েই আবার গল্পের পরবর্তী অংশে যাওয়া যাক, চলো।

জগৎ তো মেতে গিয়েছে বটেই, আর চতুর্থী, আর মাত্র দুদিনের অপেক্ষা মায়ের আসতে, আর সেজে উঠেছে পণ্ডপ, প্যান্ডেল, সমস্ত জায়গায়, কিছু কিছু জায়গায় থিম, কিছু কিছু জায়গায় সেই সাবেকি সাজ। তবে এখনও যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে তোমার সবথেকে যেই সময়টায় নিজেকে খুব অসহায় লাগে, মনে হয় মায়ের কাছে গিয়ে দুদণ্ড বসি, তখন তুমি কোনটাকে বেছে নেবে, এই থিমের মা নাকি সেই সাবেকি মাতৃমূর্তি? আমাদের মন আজও বলবে সেই সাবেকি রূপই যেন আমাদের মায়ের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সেই সাবেকি রূপটাতে। আচ্ছা, কেন এই যে এত বছর ধরে আমরা দেখার পরও এই শোলার সাজ বলো, বা এই যে শোলার ওপর রাংতা বসিয়ে এই যে রূপলি ছোঁয়ায় সাজানো ডাকের সাজ, এই ডাকের সাজকে আমরা এত বারবার আপন করে নিই, বারবার ছুটে যাই সেই একই সাজ, একই রূপ, এত কেন আকর্ষণ করে আমাদের? আমার মনে হয় এর একটা কারণ, যেমন নস্টালজিয়া, আমরা ছোট্টবেলা থেকে এই সাজটা দেখে এসেছি, সেই নতুনত্বের ভিড়েও এই সাজটা তাই আমাদের মনের মণিকোঠায় বারবার ফুটে ওঠে। তার সঙ্গে সঙ্গে শিল্পমূল্য

রঙও কিন্তু রয়েছে। দেখো, খুব বেশি রং নেই, খুব বেশি জাঁকজমক নেই, খুব বেশি কি বলবো উজ্জ্বলতা বা ওই যেটাকে আমরা বলি রংচঙে ব্যাপার, খুব আয়োজন নেই, শুধু সাদা এবং রূপলির সংমিশ্রণ। এই যে এত অল্পের মধ্যেও এত সুন্দর করে মাকে সাজিয়ে তোলা, এ বোধহয় শুধু ডাকের সাজের ক্ষেত্রেই সম্ভব। আর তাই জন্যই এই সাবেকি সৌন্দর্য আমাদের আজও টানে। বনেদি বাড়ির পুজোয় এই সাজের ঐতিহ্য তো রয়েছেই, তার পাশাপাশি বারোয়ারি পুজোতেও ডাকের সাজের প্রতিমা দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীরা নতুন নকশাও তৈরি করছেন, উপকরণও বদলাচ্ছে, কাজের ধরনও পাল্টাচ্ছে, তবু পুরনো ধারার প্রতি ভালোবাসাটা সেই অটুটই রয়ে গিয়েছে। তবে এই শিল্পের কিছু সমস্যাও রয়েছে। কাঁচামালের দাম বৃদ্ধি পাচ্ছে, কাজ তুলনায় কম হচ্ছে আগের থেকে, পারিশ্রমিক কমছে এবং অনেক শিল্পীর পক্ষে কাজ চালিয়ে যাওয়া আজ কঠিন হয়ে পড়েছে। থিমের ভিড়ে হয়তো তাদের এই যে সারা বছরের যে আয় তাতে ভাটা পড়ছে। কিন্তু আজকের দিনে যখন ডাকের সাজ নিয়ে গল্প হচ্ছে, তাই আমাদেরও মনে রাখতে হবে আমাদের চোখ জুড়ানো যে সাজ যারা তৈরি করেন তাদের কথাও আমাদের ভাবতে হবে। আজকের গল্প শুরু হয়েছিল নায়ক ছবির শঙ্করদার সংলাপ নিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে নায়ক কিন্তু সেই কারিগর রাই। সেখান থেকে আমরা পৌঁছে গেছি সেই নায়ক ছবির সংলাপ থেকে যেমন বিদেশে পৌঁছে গেছি, বিদেশ থেকে রাংতার ইতিহাস জেনেছি, এসেছি শোভাবাজার রাজবাড়ির গল্পে, তারপর এসেছি মণ্ডপে মণ্ডপে পাড়ায় পাড়ায় যে এখন ডাকের সাজে পুজো হয় তাতে। ঠিক তেমনই আমাদের বাস্তবের নায়করাও কিন্তু আমাদের যে বাস্তব জগৎ, সেই বাস্তব জগৎ থেকে এক নিমেষে, এক পলকে এক অন্য জগতে আমাদেরকে ফিরিয়ে দেন বা অন্য জগতে আমাদেরকে ভেসে যাওয়ার সুযোগ করে দেন সেই সাজের মাধ্যমে। তাদের কথা মনে রেখেই শেষ করবো আজকের অল্প অল্প গল্প কথার অনুষ্ঠান। তবে যেতে যেতে তোমাদের জন্য গান তো থাকবেই, এবং থাকবে আরেকটি অনুরোধ। আজ বা যেদিনই হোক পুজোর সময় তুমি যখন ঠাকুর দেখতে যাবে, তখন একটু ভালো করে সময় নিয়ে খুঁটিয়ে দেখো কত নিপুণ কারিগরিতে সেজে ওঠে এই ডাকের সাজ। চলো আজকের মতো এখানেই, কথা হবে তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো দিন। যেতে যেতে এই গানটা তোমার জন্য।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন ঐন্দ্রিলা কোনার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি। আজ নজরুল গীতিতে প্রথম শিল্পী সুস্মিতা গোস্বামী।

শুনছেন নজরুল গীতির অনুষ্ঠান। এবার পরপর দুটি গান রইল শিল্পী ডক্টর অনুপ ঘোষালের কণ্ঠে।

0: নজরুল গীতির অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বেতার নাটক নররাক্ষস।
1: নররাক্ষস।

কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা কল্লোল দত্ত, নাটক নর রাক্ষস।

0: làm đến. Ê, ê, ai làm gì này? Ê, ôi, ডাউন গাড়ি টাইম হয়ে গেল, ফ্ল্যাগ দেখিয়ে লাইনটা ক্লিয়ার দিয়ে আরে 5:30 বেজে গেছে।
1: যাচ্ছি জয় হনুমানজি জয় বজরংবলী।
0: আরে ও
1: সাহেব, হার গাড়ি লেট করে ইটা কেন করে না সাহেব?
0: লেট করলে তোমার ঘুমটা বেশ পাকা হতো, তাই না? এই শিগগির যা বাবা, কথা বাড়াসনি, গাড়ি ঢুকলো বলে।
1: যাচ্ছি।

0: এই শোন, এবার তুই ঘুমো, বুঝলি? আমি একটু চট করে কোয়ার্টার থেকে আসছি।
1: ঠিক আছে সাহ, ফিন তো 8 বাজে, আর ট্রেন যাবে, আমি আছি সাহ।
0: ও বাবা, কোয়ার্টারে আসবার আগেই আমার মিনু দেবী চায়ের জল চাপিয়ে দিয়েছে দেখছি। ফাইন ফাইন, ভেরি ফাইন, এই না হলে সাত পাকের বউ।
2: থাক, আর আদিক্ষেপনা করতে হবে না, এতদিন মিনু মিনু করেছে, আজ আবার মিনু দেবী।
0: শোনো কথা, রীতে আপত্তির কি আছে? আমার বিয়ে করা বউকে যেমন খুশি তেমন ডাকবো।
2: তাই ডেকো।
0: এই শোনো মিনু, তোমার চা হতে হতে না আমার দাড়িটা কাটা হয়ে যাবে, বুঝলে? এই ঝট করে 3 দিনের দাড়িটা আমি কেটে নি।
2: আচ্ছা, অত তাড়া কিসের? আবার তো সে 8টায় গাড়ি, দুদণ্ড এখানটা বসো না।
0: নাকি বেশ বসছি, দাড়ি কাটতে আমার মিনুর গা ঘেঁষেই বসছি না। এবার কি বলবো বল, শুনতে শুনতে দাড়ি কাট।
3: সাবধান সাবধান, নররাক্ষস এসেছে, নররাক্ষস। গরু সামলান, ভেড়া সামলান, ছাগল সামলান, সাবধান করছি, নররাক্ষস এসেছে, নররাক্ষস।
2: একটু হলেই গরম কেটলি ছ্যাঁকা খেতাম, কতদিন বাদে কথাটা শুনলাম বলো তো, ওই মাঠের মেলা থেকে বলছে, তাই না?
0: হ্যাঁ, তাছাড়া আর কোথেকে বলবে বলো, কাল থেকে তো রাধাকান্তজির মেলা শুরু, ভক্তেরা কদিন আগে থেকেই শুরু করে দিয়েছে, মেলার পার্টি ভ্যান নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছে।
2: ওবার তো সার্কাস, নাগরদোলা এইসব ছিল,
0: এবার নররাক্ষস এসেছে।
2: সত্যি বলছি, আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে, দারুণ সব কথা মনে পড়ছে।
0: নাকি তুমি বসে বসে মনে করো, আমার চা দাও, বুঝলে? আবার তো স্টেশনে ছুটতে হবে। এতক্ষণে প্রাণ ফিরে পেলাম, সত্যি তোমার হাতের চাটা কিন্তু দারুণ মিনু। কি হলো, কি ভাবছো?
2: নররাক্ষস।
0: হ্যাঁ,
2: নররাক্ষস। আচ্ছা, সেই যে নররাক্ষস, সে যে একসময় তুমি সবাইকে তাক লাগিয়ে দিতে, এখন সেটা করতে পারবে?
0: এখন আর ওসব ভাবতেই পারি না, কেমন যেন ঘেন্না ঘেন্না লাগে। এই শোনো, ওইসব ভাবনা ছাড়ো, তোমার চা যে জুড়িয়ে জল হয়ে গেল।
2: জুড়োকে
0: উমা, সে আবার কি কথা?
2: দেখো আজকাল সবাই কেমন মাইকে বলে, আর সে সময় আমাদের পাড়ায় দেয়ালে দেয়ালে খবরের কাগজের উপর লিখে পোস্টার দেওয়া হতো, আর লেখা থাকতো নররাক্ষস জীবন্ত পশু খাবে, আসুন কালাচাঁদবাবুর মাঠে বিকেল 5টায়, পুরো টিকিট 8 আনা, হাফ টিকিট 4 আনা। কি ঠিক বলছি তো?
0: একদম ঠিক। আর ওইসব পোস্টার আমার মামাতো ভাই বিশু, মনে আছে তো, নিজে লিখে দেওয়ালে দেওয়ালে সেঁটে দিত। বাবা, এতদিন বাদেও তোমার সব মনে আছে দেখছি।
2: আর তুমি তুমি বুঝি সব ভুলে গেছো, তাই না?
0: কে আবার ওসব ওইসব মনে রাখে?
2: ফেলে আসো দিনের কথা কে আবার মনে রাখে?
0: এই মিনু মিনু, ওভাবে বলো না। তারক ব্যানার্জি সব ভুলে গেলেও স্কুল মাস্টারের চঞ্চল মেয়েটির কথা কিন্তু ভোলেনি।
2: তাই বুঝি?
0: তাহলে আর বলছি কি, সবাই যখন ওই নররাক্ষসের হাঁস মুরগি পাঁঠা খাওয়া দেখে ভয়ে ছিটিয়ে থাকতো, স্কুল মাস্টারের সেই মেয়েটি তখন নররাক্ষসকে বেঞ্চি কাটতো। ঠিক বলিনি?
2: কি হচ্ছে?
0: আমার বউয়ের গাল আমি টিপবো? তার আর তো থাকা যাবে না, আপনি আসবার টাইম হলো, এই চলি চলি চলি,
2: সাবধানে যেও। সেই 9 বছর আগের মতো এই রয়ে গেছে, বেশ ছিল দিনগুলো। বিশুদার বিস্তৃত ভাই খেলা দেখাচ্ছে, চটে ঘেরা তাঁবুতে শয়ে শয়ে লোক, নররাক্ষস দেখতে এসে ভয়ে সিঁটিয়ে আছে, আর তক্ষণে তক্ষণে নররাক্ষস এলো।
0: আমি নররাক্ষস, হাঁস মুরগি ভেড়া সব জ্যান্ত ছেড়ে দে, খুলে দে আমার দড়ির বাঁধন, আমার খিদে পেয়েছে, আমার খিদে। মুরগি পেয়েছি, খাই। রক্ত, কত রক্ত, পাঠা খাবো, পাঠা খাবো, পাঠা খাবো, পাঠা পাঠা পাঠা পাঠা পাঠা।

0: তো বিশুদার ঘরে নররাক্ষস শুয়ে শুয়ে বই পড়ছে, সামনে চায়ের কাপ।
1: কে ওখানে? ও তুমি। বিশুটা অনেক কিছু বলেছে তাই না? তাই কালকে নররাক্ষসকে সকালই দেখতে চলে এসেছো। এই ভয় করছে না?
0: ইস, নররাক্ষস না ছাই, দিব্যি তো চা খাচ্ছেন।
1: দেখবে তবে কি করতে পারি, যাও বাড়ির সবাইকে নিয়ে এসো, তখন দেখাবো।
0: বাড়ির লোকের ওসব কাণ্ড কারখানা দেখতে বই গেছে। বাবা স্কুল মাস্টার, শান্তিপ্রিয় লোক, ওসবে নেই। আর মা বলে মানুষ পশুর মতো কাণ্ড করে, তা আবার দেখতে যায় কেউ?
1: আর মায়ের মেয়ে কি বলে?
0: বলুন না, সে কি বলতে চায়?
1: এই নররাক্ষস কবে নরও হবে? কে, তাই না?
0: জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। জান

0: নররাক্ষসীর কাছে আসতে তোমার ভয় করলো না? নররাক্ষস কিন্তু খেয়ে হজম করে দিতে পারে। হ্যাঁ,
1: নররাক্ষস তো জীবজন্তু খায়, মানুষ খায় না।
0: খায় না?
1: না,
0: কে বললে খায় না? এবার যদি নররাক্ষস তোমাকে খায়, খেয়ে ফেলে, তখন কি হবে? কেউ কিন্তু আটকাতে আসবে না।
1: কি হচ্ছে? ছাড়ুন, কি সাংঘাতিক লোক রে বাবা, ছাড়ুন।
0: না না না না না না, এমনি করেই আমার মিনুকে আমি ধরে রাখবো, থাকবে তো?
1: পারবেন, ধরে থাকতে পারবেন?
0: পারবেন নয়, পারবে বলো।
1: হুট করে সে বলা যায় নাকি?
0: যায় যায় যায়। এই দেখো, এই দেখো, এই চাকরির চিঠি পেয়েছি, ও সব খেলা শেষ। এবার এবার চাকরিতে জয়েন করতে হবে। নররাক্ষস ইজ ডেড।
1: তার মানে আর নররাক্ষস হবে না?
0: আরে দূর, বেকার ছিলাম তাই ও সব করতে হতো, এখন আর দরকার কি?
1: যদি বলে আমার জন্য দরকার আছে।
0: এই শোনো, তোমার বাবা মা কিন্তু সব বাজে খেলা পছন্দ করেন না, আর তুমি বলছো কিনা?
1: হ্যাঁ হ্যাঁ, তোমার নররাক্ষস রূপটা কিন্তু আমি বলতে পারি না, বিশ্বাস করো।
0: হ্যাঁ মিনু, বিশ্বাস করো মিনু, ওসব ছেড়ে না, আসল কথাটা শোনো মিনু। হ্যাঁ, তোমার বাবাকে বলো তোমরা আমাদের পাল্টি ঘর, বিয়েটা দিতে যেন আপত্তি না করেন।
1: আর আর তোমার খেলার কি হবে?
0: এই আমি নররাক্ষস হলে তুমি তো হবে নররাক্ষসী। আরে বাবা, চাকরি করে ওসব করার সময় পাবো কোথায়? আর কেই বার নররাক্ষসের খেলা দেখতে চাইবে?
1: না না না, আমি আমি আমি শুধু আমি দেখতে চাইবো, আর কেউ না, কেউ না।
0: মিনু শোনা,

0: নররাক্ষ এসে গেছে, হাতে পায়ে শেকল বাঁধা রাক্ষস, বেলা দুটোই দেখতে পাবেন, জ্যান্ত হাঁস মুরগি পায়রা ধরে খায়, জ্যান্ত পাটার ঘাড়মুটকে খায়, নররাক্ষস নররাক্ষস।
1: এই যে তুমিও এসে গেছো, খুব ভালো হলো, আজ বেলা দুটোই সবাই মিলে নররাক্ষস দেখতে যাব।
2: না না না, আমি যেতে পারবো না মিনু।
1: কেন? একদিন খেয়ে দিয়ে না ঘুমলেই নয়।
2: আরে দূর, আর নররাক্ষস দেখে কি হবে মিনু, এক নররাক্ষসকে তো অনেকদিন আগে কাট করেছো শোনা।
1: ফাজলে আমি করো না তো, যাবে কিনা বলো।
2: বেলা দুটো তো অনেক দেরি আছে, খেয়ে দিয়ে একটু গড়িয়ে নেবো, তারপর দেখা যাবে।

0: নররাক্ষস নররাক্ষস, আসুন আসুন আসুন, এক্ষুনি নররাক্ষসের খেলা শুরু হবে, তাড়াতাড়ি আসুন।
1: আরে মাস্টার মশাই, আপনি আসুন আসুন। আরে আপনি কেন টিকিট কাটবেন?
2: না না, কেন কাটবো না।
1: ছি ছি ছি ছি, এই রাধাকান্তের মেলায় ইস্টি ট্রেনের মাস্টার মশাই পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখবে? আরে রাম রাম রাম, আসুন আসুন। এই হরিবাবু, মাস্টার সাহেবদের ফার্স্ট হতে বসিয়ে দে তো। আসুন স্যার, আসুন আসুন আসুন
3: আসুন। শুরু হবে কখন গো?
2: তাঁবুটা ভরে গেলে তবেই শুরু হবে
3: বাবা। সবচেয়ে অন্ধকার,
2: সব নতুন নতুন কায়দা, বুঝলে? আমার দিকে নয়, ওদিকে দেখো, ওই দেখো তোমার নররাক্ষস এক কোণে দাঁড়িয়ে। ওই দেখো মুখে কিরকম আলো পড়ছে, আমাদের সরম ছিল না।
4: ছাড়ো ছাড়ো, আমার ছাড়ো, আমি আমি সব খেয়ে ফেলবো, হাঁস মুরগি ভেড়া, ঘুরে দে খুলে দে, আমার আমার হাত পায়ের শিকল খুলে দে।
3: কি ভয়ঙ্কর চেহারা গো, চোখ দুটো দেখো দেখো কেমন হিংস্র, গায়ে কেমন কাঁটা দেয়, মুখটা মুখটা আজও কেমন ধড়াস ধড়াস করে।
4: আগে মুরগি খাবো, কত রকম।

0: গতরক্ত
1: দেখছো মুগিটার একটা ঠ্যাং কেমন খেয়ে ফেলে আর একটা ঠ্যাংও খেতে যাচ্ছে। দেখো খেলাটা দেখো।
2: এখন এক নম্বর খেলা শেষ হলো, এবার দু নম্বর খেলায় আছে জ্যান্ত পাঁটা খাওয়া। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, এক্ষুনি খেলা শুরু হবে। হ্যাঁ, আর একটা কথা, ওই বাচ্চাদেরকে একটু সামলে রাখবেন।
3: কায়দা কানুন সব করছে দেখো।
1: আচ্ছা, তুমি এখন এই খেলাটা দেখাতে পারবে?
3: চেষ্টা করলে হবে। কিন্তু মিনু, নররাক্ষসের মুখটা খুব চেনা চেনা মনে হলো। মুখে রং মেখেছে বলে ঠিক বুঝতে পারছি না, কিন্তু
1: সত্যি তুমি ওকে চেনো নাকি? তাহলে কিন্তু বেশ হয়।
3: হ্যাঁ, বেশ হয় না? আবার একটা নররাক্ষসকে কাত করতে পারো তো। এত লোকজনের মধ্যে ওভাবে চিমটি কাটে, লোকে কি বলবে বলো তো? স্টেশন মাস্টারের বউ কি করছে দেখো। বলুক কি মানে?
1: বলুক, নিজে যাতা বলবে, আর আমি চুপ করে বসে থাকব কখনো না।
3: আচ্ছা, কিছু না হলে আজ এত সেজে এসেছো কেন মিনু? ব্যাপারটা কি, স্নো পাউডার, চোখে কাজল, আবার লাল শাড়ি, যাই বলো না কেন, এই যে কুচিয়ে ঘুরিয়ে লাল শাড়িটা না, তোমাকে আজ মার মার কাট কাট লাগছে। কেন?
1: আমি বুঝি নররাক্ষসের সঙ্গে ভাব জমাতে এসেছি, হাতের কাছে শাড়িটা ছিল তাই পড়েছি।
3: কি জানি বাপু, তুমি জানো আর তোমার মনই জানে।
1: অসভ্য কোথাকার, বেশ করেছি সেজে এসেছি।
2: এবার শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় খেলা। দর্শকরা আপনারা একটু সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন।
1: দেখো দেখো, স্টেজে কালী মন্দির আর নররাক্ষস দেখো কেমন খালি গায়ে বসে পুজো করছে।
3: খালি গায়ে বসে?
1: আর ওই হাঁড়ি কাছে বাঁধা একটা পাঁঠা, ওটাকেই খাবে?
3: বাবা, তুই কায়দা।
0: জয় মা কালী, জয় মা কালী। এই পাঁঠা হচ্ছে মায়ের বলি।
3: মানুষকে তোমাদের মতো মানুষকে একটু নাচানো আর কি। দেখো দেখো দেখো দেখো, আবার ওই ঘর বাঁকিয়ে কামড় দিয়েছে, সারা গায়ে রক্তের ধারা, খুব বিচ্ছিরি খুব বিচ্ছিরি। পাঁঠার রক্ত খেয়ে পাঁঠা ফেলে পালালো। না না না না, খেলা শেষ। এই শোনো, আমি একটু ভেতর থেকে আসছি। এসো এসো পিনাকি, তুমি তো আজকের হিরো। এটা শেষ,
4: কি বলছো?
3: এই নাও, আলাপ করো। এই হলো তোমার বৌদি।
4: সত্যি বলছি তারকদা, এ ব্যাপারে আপনি আমার গুরু। আপনি যে আমায় এখানে চিনতে পারবেন আমি আমি ভাবতে পারিনি দাদা।
3: যতীন কাকার ছেলে তুমি, তোমাকে চিনব না।
4: সেসব পরিচয় এখন ভুলে যান।
3: কেন গো?
4: এখন আমি নররাক্ষস,
3: তাই নাকি?
4: মেলায় মেলায় ঘুরি, এখন আবার এই ধুতি পাঞ্জাবি পরে চুল আঁচড়ে টাচড়ে আপনাদের কাছে এসেছি। বৌদি, কি এখন কি আমায় নররাক্ষস বলে চেনা যাচ্ছে? এটা প্রণাম করি বৌদি।
1: আরে আরে, কি হচ্ছে কি হচ্ছে, থাক থাক থাক।
4: না না, তারকদার বউ আপনি, সেই যে বউ ভাতের সময় আমি পরিবেশন করেছিলাম সেটাও ভুলে গেলেন?
3: তার উপর আবার নররাক্ষস দাদার বউ, কি বলো? যাকে শোনো, আমার সময় নেই, সময় পেলে আমার কোয়ার্টার একবার আসিস কিন্তু বাবা, জমিয়ে গল্প করা।
1: সারাদিন তো আর খেলা দেখান না, আসবেন?
4: যাব যাব, নিশ্চয়ই যাব। তখন আবার নররাক্ষস ভেবে তাড়িয়ে দেবেন না তো?
1: একবার এসেই দেখুন না।
4: বৌদি, বৌদি।
1: কে?
4: বৌদি, এই যে আপনার নররাক্ষস এসে গেছে, ভয় পাবেন না জানো।
1: আসুন ভাই আসুন।
4: হ্যাঁ
1: হ্যাঁ, বসুন। নররাক্ষস নিয়ে ঘর করি, আমার কি ভয়? কি দেখছেন?

0: নটো রাক্ষসের ঘর সংসার?
1: হ্যাঁ, দাদা কিন্তু এখন আর রাক্ষস নেই, আমি কিন্তু আছি। তারুকদা কি ডিউটিতে?
0: না, স্টেশনে গেছে।
1: আর বাচ্চারা?
0: ওই বউয়ের সঙ্গে আছে কোথাও। কালকের খেলা কিন্তু দারুণ হয়েছে। আপনার দাদা কিন্তু এত কায়দা কানুন করতো না।
1: কি করব বলুন বৌদি, আজকাল সোজা জিনিস কেউ চায় না।
0: তাতে কিন্তু জমে ভালো। বসুন, চানছি।
1: সে আনুন, কিন্তু ওই যে জমে ভালো কথাটা আপনি কিন্তু খুব মক্ষম বলেছেন বৌদি।
0: আসছি।
1: আচ্ছা।
0: ছি ছি, কি সব আবোল তাবোল বলে এলাম। আসলে নবছর আগেকার সেই নররাক্ষসের প্রতি ওটাই আমাকে কেমন এলোমেলো করে দিচ্ছে। এই নিন চা।
1: ও মা, আবার সন্দেশ কেন?
0: এই ঘরে ছিল তাই দিলাম।
1: তবু একটু ঘরের খাবার পেলাম।
0: তা নিজের নররাক্ষসীটিকে কোথায় রেখে এসেছেন?
1: বেশ বলেছেন, এই মেলায় ঘুরে ঘুরে বউ জোটাবার আর সময় পেলাম কোথায় বলুন বৌদি।
0: কেন, আপনার দাদা তো খেলা দেখাতে দেখাতেই বউ জুটিয়ে ফেলেছিলেন।
1: হ্যাঁ, আমার কপাল মন্দ বৌদি, এতদিন বাদে দূর দেশে এসেও বৌদি ছাড়া তো কিছু জুটল না।
0: কিন্তু বৌদি দিয়ে তো আর বউয়ের স্বাদ মেটে না।
1: জানি, তবু
0: তবু আবার কি?
1: আহা, স্বাদটা জানতে তো ইচ্ছে করে। কি হলো বৌদি, বৌদি রাগ করলে নাকি? বৌদি রাগ করলে কিন্তু এ বাড়িতে আর আসাই হবে না আমার। রাগ করেনি তো? আচ্ছা জাগে জাগে, আমি চলি, নররাক্ষসের খাবার জোগাড় করতে হবে তো।
0: এখানে দুটি খেয়ে গেলেই তো পারতেন।
1: কাঙালকে আর শাকের ক্ষেত দেখাবেন না বৌদি, ভালো হবে না, পরে পস্তাতে হতে পারে। কিন্তু
0: শাকের অভাব নেই বলেই দেখাচ্ছি, নাইলে কিন্তু সত্যি সত্যি রাগ করব।
1: বেশ বেশ বেশ, আসবো। আর খেলা দেখারও নিমন্ত্রণ রইল কিন্তু।
0: সেই তো এক খেলা, মুরগি খাওয়া, পাঁঠা খাওয়া।
1: কি করব বলুন, নররাক্ষস তো আর মানুষ খাওয়া দেখাতে পারে না, সেটা যে বেআইনি।

0: মিনু, এ মিনু,
1: হ্যাঁ,
2: আরে কোথায় থাকো, কোথায় শোনো না,
1: কি হলো?
2: আরে কুগ্রহ লেগেছে পেছনে।
1: কেন
2: কেন আবার? কলকাতার হেড অফিস থেকে ডাক এসেছে পরশু হাজিরা। তার মানে বুঝতে পারলে, তার মানে আবার অন্য ঘাটে জল খাওয়াবে শালা।
3: এগি, কি হলো,
2: কি ভাবছো মিনু?
1: কই, কিছু না তো, ভাবছি তোমার চাকরির ঝকমারের কথা।
3: কেন?
1: না মানে তুমি কলকাতায় গেলে দু রাত একা থাকতে হবে আমাকে।
2: মাত্র তো দুটো মাত্র রাত, রান্না হয়নি এখনো।
1: হবে কি করে, তোমার নররাক্ষস ভাইটি এসে এতক্ষণ বকর বকর করে গেল,
2: তাই নাকি?
1: ওই যে ওদের মাইকে আবার ঘোষণা শুরু হয়েছে।
4: হুঁশিয়ার হুঁশিয়ার।

0: বৌদীপ, ও বৌদীপ!
1: আরে আসুন আসুন, আপনার কথাই তো ভাবছিলুম।
0: তাই নাকি? এদিকে আমিও যে আপনার কথা। তো বৌদি, কথাটা কি সত্যি?
1: কোন কথাটা?
0: ওই যে অফিসের কাজে দাদাকে নাকি দুদিনের জন্য কলকাতায় যেতে হচ্ছে।
1: আর বলেন কেন, এদিকে একলা আমি, দু দুটো রাত কি যে করি।
0: এই কথা? আহা, আপনি একবার মুখ ফুটে বলেই দেখুন না, এই শর্মা এসে দু রাত্রি ঠিক পাহাড়া দিয়ে যাবে আপনাকে।
1: নররাক্ষসের আবার পাহারা, ভরসা আছে কিছু?
0: আপনি কিসের ভরসা চান বৌদি?
1: বারে সবই আমি বলে দেব
0: না,
1: কিছুটা তো আপনাকেও বুঝে নিতে হবে, তাই না?
0: নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তা

0: বেশ, বুঝেই নিলাম। আসবো, আমি আসবো, আপনি নিশ্চিন্ত থাকুন। বৌদি, আজ না আপনাকে একটা সত্যি কথা বলবো, মানে রাগ করবেন না তো?
1: কেন কেন রাগের কথা বুঝি
0: না, মানে আসলে সেই বৌভাতের সময় আপনাকে যেমনটি দেখেছিলাম না, আপনি কিন্তু ঠিক তেমনটি সুন্দর রয়েছেন, একেবারে একই রকম।
1: ইয়ারকি হচ্ছে?
0: না না না না না, ইয়ারকি না, ইয়ারকি না বৌদি, জানেন বরঞ্চ আরো একটু বেশি সুন্দর হয়েছেন আপনি।
1: হাই,
0: সত্যি। আচ্ছা বৌদি, বৌদি শোয়ের টাইম হয়ে গেল, হ্যাঁ এখন যাই তাহলে।
1: পাহাড়ে দেওয়ার কথাটা মনে থাকবে তো?
0: খুব থাকবে, খুব থাকবে বৌদি।
1: তাহলে রাতের খাওয়াটাও যেন এখানেই হয়।
0: সে তো আমার পরম সৌভাগ্য বৌদি, রোজকারই কাঁচা মাংসের বদলে নররাক্ষসের আজ নহয় অন্য কিছু জুটবে। এখন আসি বৌদি, ভাববেন না, সময় মতো ঠিক চলে আসব।
1: জানি না, সত্যি জানি না আমি কোথায় চলেছি। আমার সেই বুকের ঠুকপুকুনি জাগানো নিজের নররাক্ষসটি এখন তো আর রাক্ষস নেই, সে এখন আর দশজনের মতোই সাধারণ হয়ে গেছে। কিন্তু কিন্তু ওই পিনাকি, ও যে এখনো এখনো হাঁস মুরগির গলা ছিঁড়ে কাঁচা রক্ত পান করে, এত বছর পরেও গায়ে এখনো কাঁটা দেয় কেন? কি ভয়ঙ্কর তার আকর্ষণ! আসলে আসলে ও যে এখনো নররাক্ষস, আজ আজ রাতেই ও আসবে, সত্যি হেসে উঠবে। ও এখন এখন আমি কি করব, কি করব আমি তখন? জানি না, জানি না, জানি না। ঠিক করে শোও না, পড়ে যাবে যে। হ্যাঁ, মাথাটা আমার মাথাটা আমার কোলের উপর তুলে দাও, ঘুমিয়ে একবারে কাঁদা। যুদ্ধ নিজের সঙ্গে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ করে উঠলাম। আমার মানুষটার সঙ্গে এখন ট্রেনে চেপে চলেছি কলকাতায়। 18 বছরের আমি এক নররাক্ষসের সঙ্গে ঘর করতে করতে কখন যেন 27 পৌঁছে গেছি। দুটো মেয়ে আছে আমার, এই তো আমার পাশে আঁথুয়ে ঘুমোচ্ছে তারা। তবে আমার কেন কেন আমি 18-এ ফিরে যেতে চেয়েছিলাম? আসলে সব নররাক্ষসই তো একদিন ঘর বাঁধতে চায়, পিনাকিও তাই চেয়েছিল। আর আর আর আমি আমি না ঘরের অন্ন তোমাকে আজ দিতে পারলাম না পিনাকি, জীবনের পুনরাবৃত্তিতে কি লাভ? তার চেয়ে মেলায় ঘুরে ঘুরে তুমিও একজন মিনতিকে খুঁজে নিও নররাক্ষস, দেখো ঠিক পেয়ে যাবে, ঠিক পেয়ে যাবে।

নররাক্ষস নাটকটি শেষ হল। কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য।

0: ভট্টাচার্য। অভিনয় করেছেন তারুক, রানা বসু, পিনাকি, সৌভিক সেনগুপ্ত, রামদিন, চঞ্চল মুখোপাধ্যায়, ঘোষক, সঞ্জিত হাজরা এবং মিনতি রঞ্জনা চৌধুরী। আবহ রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন কল্লোল দত্ত।
1: বেতার নাটক নাটক নররাক্ষস এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গ্লোবাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে দাম ছাড়াও বিশ্বাস এবং সাইবার নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2015 থেকে 2024 সালের মধ্যে ভারতে যক্ষ্মার নতুন সংক্রমণ 21% কমেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ এবং স্থায়ী পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লির বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত আজ কংগ্রেস জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অপর নেতা অজিঙ্ক সিন্ডে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির পক্ষে সভায় দিয়ে জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর জন্য রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। হায়দ্রাবাদে চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গ্লোবাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে দাম ছাড়াও বিশ্বাস এবং সাইবার নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে অনুষ্ঠানে তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং উৎপাদিত পণ্যের পরীক্ষার ক্ষেত্রে ভারত নিজেকে বিশ্বাসযোগ্য অংশীদারের স্থানে নিয়ে আসার লক্ষ্য নিয়েছে। তিনি সুসংহত ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরির ওপরও জোর দেন।
1: Materials are very important because that ecosystem takes a lot of time and effort to build. So we have to put in that extra effort to get that capability in our country in terms of understanding of the materials, handling of the materials, manufacturing them, processing them, storing them, using them in the chips or every other manufacturing process, and making sure that we develop an ecosystem which becomes good for us, good for the world.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ এবং স্থায়ী পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে আজ সকালে আসিয়ান ভারত থিঙ্ক ট্যাঙ্ক ফোরামের সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ এশীয় দেশগুলির সঙ্গে সমান সহযোগী হিসাবে এই অঞ্চলে ভারত অ্যাক্ট ইস্ট নীতি অধীনে বহুদিন ধরেই চলছে।
2: For India, ASEAN is central to our Indo-Pacific vision. India's Act East policy, Sagar and Mahasagar vision, advocate open multipolar cooperation, and we align these approaches through ASEAN-led mechanism. Our Act East policy is a long-term commitment to working with Southeast Asia as an equal partner. Our collective objective should be to build trust, respect for each other's sovereignty, and keep channels of dialogue open.
0: আসিয়ান ভারত সমুদ্রপথ সহযোগিতা বর্ষ 2026-এ সমুদ্রপথ সংক্রান্ত সতর্কতা, বিভিন্ন তথ্য আদান প্রদান এবং জরুরি পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার ক্ষমতা তৈরি, জলদস্যু মোকাবিলা এবং বেআইনি মাছ ধরা সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করেন। এই ক্ষেত্রে প্রতিরক্ষা বিষয়ে শ্রী সিং আসিয়ানভুক্ত দেশগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, মহাকাশ কেন্দ্রিক সিস্টেমের মতো প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, গত 4 বছরে ভারত 38টি উন্নত দেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের বাজারও বিশ্ব বাণিজ্যিক অংশীদারদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে তিনি জানান। এছাড়াও তিনি বলেন, 2014 সালের আগে ভারতের বাণিজ্য চুক্তির আওতায় থাকা দেশগুলির সম্মিলিত জিডিপি যেখানে প্রায় $10,00,000 ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় $70,00,000 পৌঁছেছে। কানাডা, মেক্সিকো, মার্কোসুর, ইউরেশিয়া সহ একাধিক দেশের সঙ্গে

0: এই বিষয় নিয়ে আলোচনাও চলছে। তিনি আরো বলেন, ভারত বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলতেও আগ্রহী।
1: Our idea is to open India's market for the world as we wish to see other markets open for us. So from $10 trillion of GDP which was open to India on a preferential market basis until 2014, today as we speak we have trade agreements covering $70 trillion of GDP. Many other negotiations ongoing will take this figure up to about $85 trillion out of $115 trillion.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারতের বিশ্বব্যাপী ভারতের সংস্কৃতি যোগাযোগ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। উল্লেখ্য, 1926 সালের 14 অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় ভারতীয় শিক্ষাবিদরা পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বা বৃহত্তর ভারত পরিষদ প্রতিষ্ঠা করেন। এই সম্মেলন ওই সংস্থার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে 2015 থেকে 2024 সালের মধ্যে যক্ষ্মার নতুন সংক্রমণ 21% কমেছে, যেখানে বিশ্বে এই হার 12%। এই চিকিৎসার আওতায় এসেছেন 92% রোগী, যেখানে বিশ্বে এই হার 78%। টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় 28 কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা এবং 20 লক্ষেরও বেশি মানুষকে যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা দেওয়া হয়েছে। এই অভিযানে নতুন করে যুক্ত হয়েছেন 5,70,000েরও বেশি নিক্ষয় মিত্র। দেশে যক্ষ্মার চিকিৎসার আওতায় এসেছেন 92% রোগী। এদিকে যক্ষ্মা সম্পর্কে সচেতনতা বাড়াতে 13 অক্টোবর থেকে 11টি রাজ্যের 55টি জেলায় পরীক্ষামূলকভাবে জোশ অভিযান চালানো হয়। পাশাপাশি ওষুধ প্রতিরোধী যক্ষ্মা চিকিৎসায় 6 মাসের সংক্ষিপ্ত চিকিৎসা পদ্ধতিও চালু করেছে সরকার। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডি এর চার্জ না নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআই নিউজ কলকাতাতে। দিল্লির বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত আজ কাকরোজ জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্য নেতা অজিত সিন্ডে ব্যক্তিগতভাবে বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। যন্তরমন্তর এলাকায় বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ার পর ওই চত্বরে প্রতিবাদ বিক্ষোভ সামিল হওয়ায় দিল্লি পুলিশ এই 3 জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের দাবি, গতকাল কিছু বিক্ষোভকারী তালা ভেঙে এবং ব্যারিকেড সরিয়ে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে ওই এলাকায় ঢুকলে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। সরকারি নির্দেশ অমান্য করে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে এই 3 নেতাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ধৃত ওই 3 নেতাকে প্রথমে জাফরপুর কালান থানায় নিয়ে যাওয়া হয়, পরে তাদের আজফরে পার্লামেন্ট স্ট্রিং থানাতে নিয়ে আসা হয়েছে। কক্রোজ জনতা পার্টির আইন বিষয়ক প্রধান রত্না সিং গতকাল মধ্যরাত পর্যন্ত ওই নেতাদের সঙ্গে তাদের আইনজীবীকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে হওয়া প্রতিবাদ বিক্ষোভ সামিল হওয়ার সময় ওই নেতাদের আগেও গ্রেপ্তার করা হয়েছিল, তবে শান্তি পালনের শর্তে আদালত তাদের মুক্তি দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবদ্বীপের চতুর্থ দিনে আজ মা কুষ্মান্যার উদ্দেশ্যে পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কামনা করেছেন মা কুষ্মান্যার অসীম শক্তি যেন দেশের সমস্ত নাগরিকের জীবনে নতুন আশা, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী, উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে, রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডসজ্জা, চোখ ধাঁধানো আলুসাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। অন্যদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপূজায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমী দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী জনপ্রিয় দুর্গামণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। পুজো পরিক্রমার পর সেদিনই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। বিহারের বৈশালী জেলার রাঘোপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির পক্ষে সাপাই দিয়ে বলেছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর জন্য রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে, তবে এই ডিজেল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয়, রাশিয়া প্রথমে 3 লক্ষ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে বলে টাম গত শুক্রবার জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ জম্মু কাশ্মীর, লাদাখ, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্ব

0: আওয়াজ দিয়েছে। শুক্রবার পর্যন্ত হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও পশ্চিম রাজস্থানে শিলাবৃষ্টি ও বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাতটায়। গত রবিবার ইন্দোরে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারানোর পর পাঁচ ম্যাচের সিরিজে ভারত 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্র ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গ্লোবাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে দাম ছাড়া বিশ্বাস এবং সাইবার নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2015 থেকে 2024 সালের মধ্যে ভারতে যক্ষ্মা নতুন সংক্রমণ 21% কমেছে। হায়দ্রাবাদের চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এখানে শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ প্রথমেই থাকছে কায়া।
2: জঙ্গি জঙ্গি জঙ্গি জঙ্গি জঙ্গি জঙ্গ রে।

এই গানটির সাথেই শেষ হলো আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই সংবাদ।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 19 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:01 হয়ে 40 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 36 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টস

এখন শুনবেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫% এবং সর্বনিম্ন পরিমাণ ৫৪%। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর।

এখন আকাশবাণী মঞ্চের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা। একটু পরেই 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় দেবোপমা মিশ্র, 4:35 কলকাতা কলতান, বিষয় আন্তর্জাতিক কন্যা দিবস, কন্যা শিশু দিবস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় জলাভূমিতে মাকনা চাষ ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এই বিষয়ে ডক্টর আনন্দময় পুস্তের একটি সাক্ষাৎকার, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় স্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতায়, বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। 7:00 নররাক্ষস, রচনা সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা কল্লোল দত্ত। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় পুজো ও সিনেমা। আর শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সেতার বাদন, শিল্পী সৌমেন ভট্টাচার্য, রাগ বাগেশ্রী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। স্টুডিওর এ প্রান্তে আপনাদের সঙ্গে অনুরোধের আসরের আপনাদের ভালো লাগার গান নিয়ে উপস্থিত রয়েছে আমি, মৈত্রী বন্ধু পঙ্কজ।

আজকে প্রথমেই যে গানটি শোনাবো সেই গানটি শিল্পী সুপ্রীতি ঘোষের কণ্ঠে। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন প্রবীর কুমার পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ, কল্যাণী বিশ্বাস কে কে বাজার বিষ্ণুপুর, ঐশিকা রেবা বাণী অম্বরীশ সজীব বিন্দু লালী ও দুলাল মারো মানকার পূর্ব বর্ধমান থেকে। এছাড়াও আশিস বসু আমাদি কয়রা খুলনা বাংলাদেশ থেকে।

মৈত্রী পূজা তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। এবারের গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল। এই গানখানির জন্য অনুরোধ পাঠিয়েছেন আকাশ মণ্ডল, গুরুমশাই পাড়া, চালুয়ারি, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

শুনছেন অনুরোধের আসর। এবারের গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন দিব্যেন্দু, শুভেন্দু ও অপর্ণা ভট্টাচার্য, ইংরেজ বাজার মালদা থেকে।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর এরপরের গানটির শিল্পী আশা ভোঁসলে। আশা ভোঁসলের কণ্ঠে এই গানখানির জন্য অনেকেই অনুরোধ পাঠিয়েছেন, মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী ও আরুষি প্রধান, তাপস গিড়ি উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, ভূমিকা খটিয়াল, রিমিকা ও বাদল খটিয়াল নর্থ উলুবেরিয়া, শিবির কুমার বেতাল সন্তদীপ ও মিতালী বেতাল তেলিপুকুর শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে, এবং তার সঙ্গে অশোক কর্মকার ও পুষ্পরানী কর্মকার পাত্রসায়র বাঁকুড়া থেকে। আপনারা সকলেই শুনতে চেয়েছেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে দুর্গে দুর্গে এই গানটি। আপনাদের সকলের জন্য এবং সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে রইল গানটি।

মৈত্রী পশ্চাতরঙ্গে শুনছেন অনুরোধের আসর। এবারের গানটির শিল্পী সবিতা চৌধুরী। এই গানটির জন্য অনুরোধকারী শ্রোতা আনন্দধারা, প্রতিমা ধারা, শ্রীমন ধারা, প্রশান্ত ধারা, রাজস্থান জয়পুর থেকে।

শুনছেন অনুরোধের আসর। এবারের গানটির শিল্পী মান্না দে। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, দীঘলগ্রাম বাঁকুড়া থেকে।

আজকের শেষ গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে।

অনুরোধের আসর এখানেই শেষ হলো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রীবন্ধু পঙ্কজ চক্রবর্তী। শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় দেবোপমা মিশ্র।

শরৎ শরৎ বেশ মনে হচ্ছে, কি বলুন? তাই তো, বেশ কাশফুলগুলোতেও দোলা লেগেছে। আর আজকে সকালবেলা আমার ছেলের স্কুলে যখন প্রোগ্রাম ছিল, তখন ছেলে বলল, দেখো মা, সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কালো মেঘ কোথায়? আমি বললাম, কালো মেঘ ছুটি নিয়েছে, আর সাদা মেঘের আনাগোনা কাশফুলের এক অপরূপ শোভাকে সাথে করে আমাদের বাড়িতে উৎসব এসেছে। আর এই শারদ শুভেচ্ছাকে সঙ্গে করে আজকে মহিলাদের আসরের পাতা সাজানো, এবং আজকে তো দিনটা একেবারেই আপনাদের, কারণ আজকে চিঠিপত্রের পালা। আর শুরুতেই যদিও চিঠি পাঠ করব কি, আচ্ছা বরং আজকে শুরুটা গানের নয়, চিঠি দিয়েই করা যাক। শুরুতেই আমার কলমের পাতায় চলে যাচ্ছি, সঙ্গে অবশ্যই আছি আমি, দেবপমা মিশ্র। আমি প্রথমেই যে চিঠিটি পড়ব তা হলো আলপনা জানার লেখা, রামপুর নন্দপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, ভালোবাসার বাতিঘর মহিলা মহল। ছেলেবেলা থেকে দেখে এসেছি, আমার আপন জেঠু কাকু না থাকলেও পাড়া প্রতিবেশীর জ্যাঠাইমা কাকিমাদের সঙ্গে আমার মায়ের ভীষণ ভাব ভালোবাসা। সেই সঙ্গে খাওয়া দাওয়ার বিনিময়েও বাড়িতে কোনো ভালো পদ রান্না হলে কিংবা পিঠি পুলি পায়েস ইত্যাদি হলে মা আমাদের বলতেন, যাও তোমার চাঁদবালা জ্যাঠাইমাকে দিয়ে আসো। আমরা জ্যাঠাইমার বাড়িতে গেলেই জ্যাঠাইমার আর্থিক সচ্ছলতা না থাকলেও আন্তরিকতার অভাব ছিল না, তাই জ্যাঠাইমা তার ভালোবাসা মিশ্রিত সামান্য খাবার আমাদের পাঠিয়ে দিতেন। এ যেন ভগবান শ্রীকৃষ্ণকে তৃপ্ত করা বিদুরের এক কোণা ক্ষুদের দানা, যা আমরাও বাড়ির সকলে ভাগাভাগি করে তৃপ্তি সহকারে খেতাম। জ্যাঠামায় যে রান্নাটি এখনও মুখে লেগে আছে সেটি হলো শীতকালে কাঁচা তেঁতুল বড়ি বেগুন সহযোগে পুকুরের বড় বড় পুঁটির মাছের অম্বল, এমনই রসনা তৃপ্ত করা রান্নায় প্রশংসায় পঞ্চমুখ হতেন বাড়ির সকলে। বিবাহের পর শ্বশুর বাড়িতে এসে প্রতিবেশীরা কুলোবালা কাকিমার কচু চিংড়ি মাছের ঘণ্ট রান্না, যা পাঁচফোড়ন আদা জিরে লঙ্কা তেজপাতা সহযোগে ছুঁকের গন্ধে সারা বাড়ি মম করত, সেই ঘণ্ট যখন ভাতের পাতে পড়ত তখন কবজি ডুবিয়ে না খেয়ে থাকতে পারি। বর্তমানে আমাদের প্রতিবেশী শ্যামলী দিদিমণির বাড়ির সঙ্গে খাওয়া দাওয়ার বিনিময় এখনও অটুট রয়েছে। বিনিময় কেবল দুই পরিবারের মধ্যে আত্মিক বন্ধন ও সখ্যতা গড়ে ওঠে তা নয়, সেই সঙ্গে উভয় পরিবারই আত্মতৃপ্তি অনুভব করে। দিগন্ত জোড়া আকাশের তারকার প্রতিচ্ছবি সম এক রাশ মাঠের পর মাঠ ভরা প্রভাতের শিশির সিক্ত শুভ্র শাপলা শালিকের শুভেচ্ছা নিয়ে আপনাকেও ধন্যবাদ আলপনা জানা দিয়ে আপনি এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দিয়েছেন। আমাদের আমার কলমের বিষয় ছিল বিনিময়। আমাদের দ্বিতীয় যে পত্রটি আমরা পেয়েছি, লিখেছেন বল্টি সাহা, কয়াপাট সাহাপাড়া, বদনগঞ্জ গোঘাট হুগলি থেকে। লিখছেন, মানব সভ্যতার সূচনা ও বিকাশের পেছনে যে কয়েকটি মৌলিক ধারণা কাজ করেছে তার মধ্যে বিনিময় অন্যতম। সমাজবদ্ধ জীব হিসাবে মানুষ কখনো একা সম্পূর্ণ নয়, একজনের পক্ষে তার জীবনের সমস্ত প্রয়োজনীয় উপাদান নিজে উৎপাদন করা অসম্ভব, তাই আদিকাল থেকে মানুষ নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিস অন্যকে দিয়ে নিজের অভাব পূরণ করার জন্য অপরের কাছ থেকে জিনিসপত্র গ্রহণ করে আসছে। এই আদান প্রদানের প্রক্রিয়াটি হল বিনিময়। মুদ্রা বা টাকার আবিষ্কারের আগে মানুষ সরাসরি দ্রব্যের বিপরীতে দ্রব্য বিনিময় করতে, এবং একে বলা হতো বার্টার সিস্টেম বা দ্রব্য বিনিময় প্রথা। যেমন কারো কাছে অতিরিক্ত চাল আছে, সে তা দিয়ে অন্য কারোর কাছ থেকে প্রয়োজনীয় কাপড় বা ডাল সংগ্রহ করত,
তবে এই প্রথার কিছু গুরুতর সীমাবদ্ধতা ছিল। বিনিময় তখনই সম্ভব হতো যখন দুজনেরই একে অপরের দ্রব্যের প্রয়োজনীয়তা থাকত। একটি গরুর বদলে কতটা চাল পাওয়া উচিত তা নির্ধারণ করা কঠিন ছিল। কিছু জিনিস যেমন জীবন্ত জীব ছোট ছোট ভাগে ভাগ করে বিনিময় করা ছিল অসম্ভব। দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করতে মানুষ একসময় সার্বজনীন পরিমাপক হিসাবে মুদ্রা আবিষ্কার করে। প্রথমে কড়ি, সোনা, রূপা, তামার মুদ্রা ব্যবহৃত হতো, পরবর্তীতে আসে কাগজের নোট এবং আধুনিক যুগে যুক্ত হয়েছে প্লাস্টিক মানি ও ডিজিটাল কারেন্সি, মোবাইল ব্যাংকিং। মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে মানুষ বাণিজ্য ও জীবনযাত্রাকে বহুগুণে সহজ করে তুলেছে। বিনিময় কেবল অর্থনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এর সামাজিক ও মানসিক গুরুত্ব অপরিসীম। বিনিময় মানুষের সাথে মানুষের যোগাযোগের মাধ্যমের ফলে সমাজে পারস্পরিক নির্ভরতা এবং সৌহার্দ্য বৃদ্ধি পায়। মানুষের মধ্যে কেবল দ্রব্যের নয়, শিক্ষা, সংস্কৃতি ও চিন্তাভাবনার বিনিময় ঘটে। এক দেশের সংস্কৃতি অন্য দেশে ছড়িয়ে পড়ার পেছনে এই বিনিময় ভাবনাই কাজ করে। একজনের অভাব অন্যজন পূর্ণ করার মাধ্যমে সমাজে সমাজে সাম্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করে। সভ্যতার চাকা সচল রাখতে বিনিময় প্রথা এক অপরিহার্য চালিকা শক্তি। আদিম যুগের সরাসরি দ্রব্য বিনিময় থেকে শুরু করে আজকের গ্লোবাল ইকোনমির ডিজিটাল লেনদেন রূপ পাল্টালেও বিনিময়ের মূল উদ্দেশ্যটি একই রয়ে গেছে। বিনিময় প্রথার মাধ্যমেই মানুষ আত্মকেন্দ্রিকতা কাটিয়ে এক বিশাল বিশ্বজনীন সমাজ গড়ে তুলতে সক্ষম হয়েছে। লিখে পাঠিয়েছেন বুলটি সাহা।

দুটি চিঠি তো আমরা বেশ শুনলাম, তবে যেহেতু উৎসবের পরিবেশ তাই একটা ছোট্ট গান না হলে ঠিক ভালো লাগে না। ফিরে আসি ছোট্ট একটা গানের পর মোনালি ঠাকুরের কণ্ঠে।

গানের আনন্দে মেতে উঠেছে মন, সেটা তো বুঝতেই পারছি। তবে আমার হাতে রয়েছে আমার কলমের আরও একটি চিঠি, লিখে পাঠিয়েছেন সুমিতা বন্দ্যোপাধ্যায় মহেশতলা লেন হুগলি থেকে। লিখেছেন, প্রিয় শরৎ সহচরী বন্ধু মহিলা মহলের আমার কলম, তোমার অক্টোবরের বিষয় বিনিময় নিয়ে কলম খুলতেই পাখির মিষ্টি ডাকে প্রাণটা ভরে গেল। তারা প্রত্যহ আমাদের বাগানে আসে, এডাল থেকে ওডালে ঘোরে, ডাকে আপন সুরে। এর সাথে তারা গাছের পেয়ারা পাকা আতা পেঁপে যা পায় তাই খায়, একরত্তে পেটটি ভরিয়ে নেয়। বিনিময়ে তাদের মধুর কণ্ঠের গানে দুপুর আমার মধুময় হয়ে ওঠে। এ তো গেল অবলা প্রাণীদের কথা। এবারে আসি আমাদের চারপাশের মানুষজনের সাথে দেওয়া নেওয়ার বিনিময়ের গল্প। আমি ভালোবেসে প্রতিবেশী কন্যা উমাকে গত শীতে উলের হাতে বোনা সোয়েটার উপহার দিই। এটি সাদা ও লাল উলে তৈরি, সুন্দর ডিজাইনের সাথে কিছু প্রজাপতি সোয়েটারে রাখি। তা দেখি শিশুটি ভারী খুশি হয়, বলে যে মা কি সুন্দর সোয়েটার বুনেছ, প্রজাপতিগুলো আরও ভালো। সংসারের কাজ সামলে আমি একাগ্রতায় 7 দিনে সোয়েটারটি সম্পূর্ণ করি। ছোট্ট শিশুর আন্তরিক উচ্ছ্বাসে আমার শ্রম সার্থক হয়। সে বলে যে মা আমি তোমার উপহার নিলাম, তুমিও লিখতে ভালোবাসো জানি, তাই এই কলম ও চকলেট তুমি নাও। খুদে বন্ধুর এই উপহারে অপূর্ব আনন্দে পূর্ণ হলাম। এছাড়াও প্রতিনিয়ত ঠাকুরের ভোগ প্রসাদের সাথে পঞ্চব্যঞ্জনের সুস্বাদু রান্নাও চলে বিনিময়ে। আরেকটি গল্প বলি। আমাদের বাগান পরিষ্কার করতে বস্তির এক বৃদ্ধ ব্যক্তি আসেন, ডালপালা কেটে দিয়ে যান তার ছাগলকে খাওয়ানোর জন্য। এই যাওয়ায় কিংবা আসায় তার প্রতি মমতাও জন্মেছে। আমি বুড়োদা বলে ডাকি তাকে। তাকে গাছের লেবু পেয়ারা বা মিষ্টি দিই, বলি খাও, বুড়োদাও বড় আপন হয়ে গেছে। তার চোখে ছানি অপারেশনের গল্প বলে। এই বুড়োদা একদিন দেখি নারকেলের কাটির সুন্দর ঝাঁটা তৈরি করে এনেছে। তাকে বলি, বুড়োদা এইসবের দরকার ছিল কি ছিল? সে বলে, আমি নারকেল গাছে ছাড়ানোর কাজ করতাম, সেখান থেকেই পাতা পাই ও ঝাঁটাও তৈরি করি। তুমি নাও বৌমা, আমি আমার লাগবে না। এ কথায় আমি আপ্লুত হই। এই বিনিময় আমার কাছে ভালোবাসার উপহার। তাকে বলি, ভালো থেকো বুড়োদা, আবার এসো। পরের চিঠি পাঠিয়েছে শিপ্রা সাঁত পুয়া গড়পুর পশ্চিম মেদিনীপুর থেকে। লিখেছে, ছোটবেলায় দেখেছি মা কাকিমাদের মধুর সম্পর্কের সমীকরণ। ওদের সম্পর্কগুলো স্বচ্ছ সুন্দর ও পবিত্র ছিল। যত্ন বিশ্বাস ও ভরসায় মাখা পারস্পরিক মিষ্টি সম্পর্কগুলো এক অদৃশ্য বিনি সুতোয় যেন বাঁধা থাকত। বাড়িতে মাংস হলে দেখেছি 5টা বাটিতে ভাগ করে পাড়ার কাকিমা জেঠিমাদের বাড়ি পৌঁছে দেওয়া। সেই বাটিগুলি কিন্তু আবার শূন্য হয়ে আসত না, বরং নানা পদের রকমারি স্বাদে মম গন্ধে ফিরে আসত পূর্ণ হয়ে। এই যে একা না খেয়ে ভাগ করে সবাই মিলে খাওয়ার প্রবণতা, যেন মনে হতো একটা যৌথ পরিবার। এটাই তো সংস্কৃতির মেলবন্ধন। শুধু কি ভালো মন্দ খাবার বিনিময়? তার মাঝে জমিয়ে রাখা হাসি ঠাট্টা সুখ দুঃখ বেদনার আদান প্রদান হতো, হিংসা বিদ্বেষ মনে ঠাঁই পেত না। ফ্ল্যাট কালচারে একাকিত্ব গ্রাস করে মাঝে মাঝে, তাই খোলা জানলার দিকে আলাপ করে বলি, ও দিদি ভাই, গ্রামের বাড়ি থেকে নারকেল নাড়ু

গয়না বরিয়ে এনেছি, খেয়ে দেখবেন ভালো লাগবে। বিনিময় দিদি দিলেন কচুরি আর কি কাশ্মীরি আলুর দম। এই আনন্দ পুরনো দিনের স্মৃতিকে নাড়া দিয়ে উঠল। আমার কলমের পরবর্তী চিঠি পিউ পাহাড়ি ধারিন্দা তমলুক ও পূর্ব মেদিনীপুর থেকে। লিখছে অক্টোবর মাসের আমার কলমের বিষয় বিনিময়। এই শব্দটা কানে এলেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমোঘ পংক্তিটি মনের মণিকোঠায় বেজে ওঠে। দেবে আর নেবে, মিলাবে মিলিবে, কিন্তু আজকের এই চিঠির পাতা ছুঁতে গিয়ে বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। স্মৃতির জানলাগুলো কেবলই একটা চেনা মুখ বারবার ভেসে উঠছে। গত 18ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর রাতে ঘটে গেল এক নিদারুণ মর্মান্তিক ঘটনা। পরদিন সকালে ফেসবুকে এক প্রতিবেশীর পোস্ট দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। জানতে পারলাম আমাদের পাশের বাড়ির সেই চেনা দাদা, যাকে ভালোবেসে আমরা সবাই হাওড়া বলে ডাকতাম, সে আর নেই। কেউ এক নির্মম আক্রোশে আমাদের থেকে তাকে মাঝখান থেকে চিরতরে কেড়ে নিয়েছে। খবরটা শুনে মা কান্নায় ভেঙে পড়ল। মায়ের সেই কান্না আসলে এক তৃপ্ত স্নেহের অপমৃত্যুর হাহাকার। মায়ের রান্নার গন্ধ পেলেই যে ছেলেটা জানলার ধারে এসে আবদারের সুরে দাঁড়িয়ে যেত, কী গো কাকিমা, রান্না হচ্ছে, একটু পাবো নাকি? লাউ চিংড়ি হোক কিংবা মাছের ডিমের বড়া, কড়াইয়ের ফুটন্ত পদ থেকে সুবাস ছড়িয়ে পড়লেই ও এককাল হেসে মাকে বলতো, কাকিমা একটু দাও না, চেখে দেখি কেমন হয়েছে। মাও আর দেরি করতো না, পরম মমতায় গরম গরম কড়াই থেকে বাটি ভরে তুলে দিত। আর এই দেওয়ার বিনিময় কি মিলত? মিলত এক রাশ অকৃত্রিম স্নেহ, প্রাণ খোলা হাসি আর অপার ভালোবাসা, যে ভালোবাসার কোনো পরিমাপ হয় না, যা বৈষয়িক লেনদেনের ঊর্ধ্বে। এই চিরতরে হারিয়ে যাওয়ার ঠিক কদিন আগেও মায়ের হাতের রান্না তৃপ্তি করে খেয়েও গিয়েছিল। কে জানতো সেটাই ছিল ওর শেষ আবদার। তাই এই বিনিময় এর পাতায় নিষ্পাপ স্মৃতির কথা না লিখে আর পারলাম না। চোখের জলে ভিজে সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। পিউ পাহাড়ি লিখেছেন চিঠিটা, চলে যাব পরবর্তী চিঠিতে। লিখেছেন অনিতা চৌধুরী শ্রীরামপুর থেকে। প্রিয় আমার কলম, কয়েক দশক আগের কথা, আমাদের পাড়ায় এক ভদ্রমহিলাকে আমরা বড় পিসি ডাকতাম। সেই সুবাদে আমাদের সঙ্গে সেই বাড়ির ভাব ভালোবাসা আসা যাওয়ার একটা সেতু তৈরি হয়েছিল। মনে পড়ে ঠাম্মার সঙ্গে প্রায় দিনই যেতাম। সঙ্গে থাকত মরশুম অনুযায়ী পিঠে পায়েস, আচার, আমসত্ত্ব, তালের বড়া, নাড়ুন, মুরগি, নিত্যদিনের রান্নার মধ্যে ঘণ্ট, শুক্ত, মাছের কালিয়া, চুনো মাছের অম্বল, চাষের সবজি, ফল, ঘরের দুধের মিষ্টি ইত্যাদি। পিসি খুশিতে বলতো বাপের বাড়ি থেকে আমাদের সজ এসেছে, তুলে রাখ। বিনিময় পিসি দিত পুকুরের মাছ, গোবিন্দভোগ চাল, সাজি ভরে সকালে ফুল, তাছাড়া রান্না তরি তরকারি তো ছিলই। একবার কালো গরুর দুধ দিতে গেছি, যা পিসি ভাত দিয়ে খেতে ভালোবাসত। ফেরার সময় পিসি কাঁসার বাটি সাজিয়ে কয়েকটি পদ আমার হাতে তুলে দেয়। কয়েক ফা ফেলতে ফেলতে পথের কুকুরেরা আমাকে ঘিরে ধরে, ভয় পেয়ে এগোতে যাব, খাবার উল্টে সাবার। পিসি টের পেয়ে আরও কিছু খাবার দেয়, এবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। এই আন্তরিকতা ও ভালোবাসা যা কোনো দিনই ভোলার নয়। আজ যা ইতিহাস, বন্ধু পিসি, সেই পিসিও নেই, তার বাড়িও নেই, সেটি এখন স্কুল হয়েছে। আমাদের বাড়িটা আপাতত ফুটবল গ্রাউন্ডের মতো পড়ে আছে। এখন গ্রামেও হোম ডেলিভারি ঢুকে গেছে। ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, লেনদেন, বিনিময় সব এখন মুঠো ভাষের দ্বারা। ভালো থেকো ভাই, নমস্কার। আমরা আমার কলমের অনেকটা বিষয় পড়তে পড়তে আমরা হাতে আরও দুটো আমার কলমের চিঠি আমি দেখতে পাচ্ছি, কিন্তু এক কলমে দুই নারীর কথা তো একটু বলতে হবে। আমার কলমের দুটি আরও চিঠি হল কুন্তলা ঘোষ এবং সর্বমঙ্গলা গিরি পাঠিয়েছেন। দেখছি
কতটা পড়া যায়, তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা চিঠি লিখুন, চিঠি পাঠান এবং আপনাদের অভিজ্ঞতা ভাগ করে নিন। আসলে এই সব স্মৃতি তো আমাদেরও ছোটবেলায় একদম সাজানো রয়েছে। ছোট্টবেলার বন্ধু, তার বাড়ি থেকে আসা নানা রকম পদ, জন্মদিনের থেকে উপহার আদান প্রদান, পুজোয় উপহার আদান প্রদান এবং ঘুরতে গেলে উপহার আদান প্রদান, এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে স্মৃতিতে নাড়া দেয়। এক কলমে দুই নারীর যে প্রথম চিঠিটি পড়ব তা হল শর্মিষ্ঠা মোদকের। লিখে পাঠিয়েছেন প্রিয় মহিলা মহল, অক্টোবর 2026 তোমার নির্বাচিত গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরের দুই নারী চরিত্র পিসীমা ও সুধা। ডাকঘর গল্পের মূল চরিত্র অমল, অমলের পালিত মাতা পিসীমা। পিসীমা এক নিঃসন্তান রমণী, পশুপুত্র নেবার জন্য খেপে উঠলে পিতৃমাতৃহীন এক গ্রাম সম্পর্কের ভাইপোকে সন্তান সম প্রতিপালনের দায়িত্ব নেন। তার পালিত পুত্র অমল পিসীমার প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং অনুগত। অমল ঝর্ণার ধারে গিয়ে পিসীমার কাছে ছাতু খাবার ইচ্ছা প্রকাশ করলে পিসীমা তাকে মাতৃস্নেহে জানায়। অমল সুস্থ হলে পিসীমা তাকে নিজে গিয়ে ঝর্ণার ধারে ছাতু খাইয়ে নিয়ে আসবে। দুপুরে সবার খাওয়া হয়ে গেলে পিসেমশাই কাজে বেরিয়ে গেলে পিসীমা রামায়ণ পড়েন। সারাদিনের ক্লান্তিতে যদিও তিনি ঘুমিয়ে পড়েন, তবুও তৎকালীন সময়ের নিরিখে তিনি একজন শিক্ষিত মহিলা। অপর নারী চরিত্র সুধা, সুধা কিন্তু বালিকা, এক মালি কন্যা। ফুল তুলতে যাবার সময় সে অসুস্থ অমলকে দেখা করে যায়। সেই সব ফুলের খবরই রাখে, ফুল তোলে, মালা গাঁথে, এমনকি অবসর সময় পুতুলও খেলে। তার বেনে বউ পুতুলের গল্প, পুষিমেনির গল্প, চাপা ফুলের গল্প সবই অমলকে শোনায়। সে শশীমালিনীর মেয়ে সুধা, শুধু শুধু সে অমলকে ফুল দিতে পারবে না, তার জন্য তাকে দাম দিতে হবে। যে অমল বড় হয়ে কাজ খুঁজে দাম দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সুধা ফুল তুলতে যাবার সময় আহ্লাদে ডগমগ হয়ে মল ঝমঝম করতে করতে চলে যায়। সুধা যখন অমলকে ফুল দিতে আসে তখন অমল চির ঘুমে আচ্ছন্ন। বালিকা সুধা রাজকবিরাজকে বলে যায়, তিনি যেমন অমলকে বলে দেন, সুধা তাকে ভুলেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ডাকঘর গল্পের পিসীমা নিজে মা হতে না পারলেও তার মধ্যে মাতৃস্নেহের কোনো ঘাটতিই ছিল না। সুধা চরিত্রটিও কিন্তু প্রাণ চঞ্চল, উচ্ছল প্রকৃতির একটি বালিকা। এই সুযোগে তোমাকে একটা কথা বলতে বড় ইচ্ছা করছিল। এই বিষয় নির্বাচন করে তুমি আমাকে আমার শৈশবে ফিরিয়ে নিয়ে গেলে। আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন সাধনা ঘোষ মানকুণ্ড হুগলি থেকে। বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘরের একটি যথার্থ রূপক সাংকেতিক নাটক। যে নাটকটির মধ্যে স্কুল বাস্তবের আড়ালে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক অনুভূতি। সুধা আমার দৃষ্টিতে চরিত্রটি মুক্ত স্বাধীন সেই বনের পাখিটির মতো, ভোর হলেই যে বাগানে বাগানে ঘুরে বেড়ায় ফুলের সন্ধানে, মালা গেঁথে পৌঁছে দেয় মন্দিরে রাজবাড়িতে। এমনই এক প্রাতে অমলের অনুরোধে তার ব্যস্ততার জীবনের ক্ষণিকের বিরতি, অমলের অসুস্থতার কথা জেনে স্নেহময়ী ভগিনীর মতো কবিরাজের নির্দেশ পালনের অনুরোধ এবং অমলের অনুরোধে তাকে স্মরণে রাখার প্রতিশ্রুতি। সুধা যখন অমলকে ফুল দিতে আসে ততক্ষণে অমল চিরনিদ্রার দেশে। আপাত দৃষ্টিতে সুধা চরিত্রটি অতি সাধারণ হলেও নাট্যকারের ভাবনায় চরিত্রটি মানব প্রেমের সততা, কর্তব্যপরায়ণতার প্রতীক। পিসীমা কোনো শরীরে উপস্থিতি নেই, পিসীমার অস্তিত্ব বর্তমান কেবলমাত্র অমলের ভাষ্যে। পিসীমা কলাই ভাঙেন, দুপুরে রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, সবই আমরা অমলের কথা থেকে জানতে পারি। পিসীমা অমলের দুঃসম্পর্কের পিসীমা।
অমল নামের পোষা পাখিটি যদি কোনোদিন শিকল কেটে উড়ে যায়, সেই ভয়ে তিনি সদা ভীত সন্ত্রস্ত।

তাই অমলকে আশ্বস্ত করেন যে ঝর্ণার ধারে গিয়ে অমলের ছাতু খাবার স্বাদ তিনি অবশ্যই পূরণ করবেন। কিন্তু অমল সুস্থ হবার পরে পিসিমা চরিত্রটি নাটকে অদৃশ্য থেকেও নাটকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তার পালিত অসুস্থ সন্তানের জন্য স্বেচ্ছায় গৃহবন্দী। পিসিমা চরিত্রটি আত্মত্যাগের মূর্ত প্রতীক। নাট্যকারের দৃষ্টিতে দুটি নারী চরিত্র যেন প্রকৃতির দুটি ভিন্ন রূপ, একটি ঘর অপরটি বাহির। পরের চরিত্র পরের চিঠি যেটা, সেটা করবিনে বৈদ্যবাটি হুগলি থেকে পাঠিয়েছেন। ডাকঘর নাটকে পুরুষ চরিত্র বেশি থাকলেও নারী চরিত্র সুধা নাটকের মূল সুরকে ধরে রাখে। সুধা মুক্তি ও বন্ধুত্বের প্রতীক। সে ফুলবালি মেয়ে এবং অমলের একমাত্র বন্ধু। সে ফুল কুড়ায়, কাজ করে, স্বাধীনভাবে ঘোরে। অমল যখন জানলার বাইরে তাকিয়ে থাকে, জগৎকে কল্পনা করে, সুধাই সেই জগতের জীবন্ত বার্তাকে নিয়ে আসে। অপরদিকে নারী চরিত্র পিসিমা স্নেহ, শাসন ও পার্থিব মায়ার প্রতীক। পিসিমা হলেন মাধব দত্তের বোন। তিনিই অমলকে লালন পালন করেন, একজন স্নেহময়ী অভিভাবক। তার চরিত্রে বাঙালি মায়ের মমতা আছে। অমল অসুস্থ তাকে তাই বাইরে যেতে দেন না। তার শাসন কঠোর মন হলেও তার মূলে আছে গভীর স্নেহ ও হারানোর ভয়। পিসিমা বাস্তববাদী, তিনি কবিরাজের কথা মেনে চলেন, অমলকে ঘরে আটকে রাখেন। কিন্তু তিনি চান অমল সুস্থ হয়ে উঠুক। তিনি বোঝেন না যে অমলের রোগ শরীরের চেয়েও মনের বেশি। সে মুক্তি চায়, শেষ পর্যন্ত তিনিও অসহায়। অমলের মৃত্যুকে তিনি আটকাতে পারেন না। পরিশেষে বলতে হয়, সুধা ও পিসিমা দুজনেই অমলকে ভালোবাসে। পিসিমা ভালোবাসা আঁকড়ে ধরে রাখতে চায়, ঘরের মধ্যে নিরাপদে রাখতে চায়, আর সুধার ভালোবাসা মুক্তি দিতে চায়, বাইরের আলোর দিকে নিয়ে যেতে চায়। একজন সংসারের প্রতীক, অন্যজন অসীমের। এই দুই টানের মাঝে অমলের জীবন এবং তার শেষ মুক্তি। আমরা আর একটি চিঠি পড়তে পারবো, কুন্তলা ঘোষের চিঠিটি। আজকের শেষ চিঠি পাঠ লিখছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ডাকঘর নাটকে পিসিমা চরিত্রটি প্রাচীন পন্থী হলেও পরকে আপন করার মহৎ গুণ ছিল। পিতৃমাতৃহীন অমলকে স্নেহের আঙিনায় আবদ্ধ রেখে তাকে আগলে রাখতে চেয়েছিলেন তিনি। সহজ সরল পুরাতন চিন্তাধারায় বিশ্বাসী পিসিমা কবিরাজ মহাশয়ের সতর্কবার্তার বাইরেও এক বিন্দু বেরোতে পারেননি। অমলের আন্তরিক ভালো লাগা খারাপ লাগার মূল্যও দিতে পারেননি, কেবল প্রাচীন মনোভাবের প্রভাবে। অমলের সামান্য ছাতু খাবার আবদারও রাখতে পারেননি, পাছে তার শরীর আরও খারাপ করে। অন্যদিকে অনেকটা আধুনিক ও যুক্তিবাদী সুধা বুঝতে পেরেছিল অসুখ ভালো হবার জন্য মনের ভালো থাকাটাও প্রয়োজন। তাই সুধার চোখে বহির্বিশ্ব দেখে, নতুন নতুন কত কি যেন জানতে পারত। উভয়ই অন্তরের মায়া মমতা ও স্নেহসিঞ্চনে অমলকে সর্বদা ভালোবাসার ভালো রাখার চেষ্টা করেছে। আমরা অনেকেরই চিঠি পড়ার চেষ্টা করলাম। শিপ্রা সাঁতের একটি চিঠি আমরা এক কলমে দুই নারীর পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চিঠি পাঠান, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন মহিলাদের আসর। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি দেবোপমা মিশ্র।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আমরা সদ্য পেরিয়ে এসেছি ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। আজ শুনবেন সেই বিষয় ঘিরে একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: এগারোই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, একটি বিশেষ দিন, যে দিনটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন দেখার, শিক্ষা পাওয়ার, নিরাপদে বেড়ে ওঠার এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকারের কথা। তবে একটি দিন কি কখনো একটি শিশুর সমস্ত স্বপ্নের কথা বলে শেষ করতে পারে? একটি শিশুর হাতে যখন খাতা কলম ওঠে, তখন শুধু একটি ভবিষ্যৎ নয়, আসলে বদলাতে শুরু করে একটি পরিবার, একটি সমাজ, কখনো বা একটি প্রজন্ম। একটি ছোট্ট মেয়ে হয়তো আজ জানালার ধারে বসে আকাশ দেখছে, নীল আকাশের বিস্তারের দিকে তাকিয়ে তার চোখে হয়তো চিকিৎসক হওয়ার স্বপ্ন, কেউ বা হতে চায় শিক্ষক, শিল্পী, বিজ্ঞানী কিংবা সাংবাদিক। আবার কারো স্বপ্ন হয়তো আরও অনেক সহজ, স্কুলে যাবে, নিজের পছন্দের বই পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের জীবন সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নেবে। কিন্তু সব কন্যা শিশুর সামনে কি সমানভাবে খোলা থাকে সেই স্বপ্নের দরজা? সমাজের নানা স্তরে আজও কন্যা শিশুকে ঘিরে রয়েছে বাল্যবিবাহ, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, অপুষ্টি, শিশুশ্রম, নিরাপত্তাহীনতা এবং লিঙ্গ বৈষম্যের মতো বহু চ্যালেঞ্জ। এই বাস্তবতার মধ্যেই কিছু মানুষ, কিছু সংগঠন প্রতিদিন কাজ করে চলেছে, যাতে একটি কন্যা সন্তানের জন্ম কখনো পরিবারের কাছে বোঝা না হয়, বরং হয়ে ওঠে সম্ভাবনার নতুন সূচনা। আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস পৌঁছে গিয়েছিলেন এমনই এক স্বেচ্ছাসেবী সংগঠনে, যারা দুস্থ এবং পথের কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলেছে। শুরুতেই কথা হয় সুজাতা এনজিওর কর্ণধার চন্দন সিংয়ের সঙ্গে। একটি ভাবনা কিভাবে ধীরে ধীরে রূপ নিল একটি সংগঠিত সামাজিক উদ্যোগে, আর কন্যা শিশুদের পাশে দাঁড়ানোর এই পথ চলার শুরুটাই বা কিভাবে, সেই শুরুর দিনের কথা এবং সংগঠনের ভাবনার কথা আমাদের বিস্তারিত জানালেন তিনি।
1: বাচ্চারা যখন রাস্তাতে থাকে, যারা স্ট্রিট চিলড্রেন, ওদের এডুকেশন নিয়ে অনেক সমস্যা। বাবা মা তো রাস্তায় থাকে, বাচ্চারা ওরা তো জানে না স্কুল কি আছে। যখন ওরা আমাদের সামনে আসতো ভিক্ষা চাইতে, দাদা দু টাকা পাঁচ টাকা দাও, তখন আমরা ওকে কিছু খাইয়ে দিতাম বাচ্চাদেরকে। তো একদিন যখন আমি জিজ্ঞেস করি, এই তোরা স্কুল যাস না, এখানে থাকিস, তা বলে না আমরা তো স্কুল দেখিনি। যখন ও বলে কি স্কুল দেখিনি, কোথায় থাকিস, যখন আমি গেছি ওই রাস্তাতে মা আছে বাবা আছে, তখন দেখেছি ওদের, তখন আমরা ভাবি কি এদেরকে কি করে পড়ানো যায়, বাট এরা ওইখানে যেতে চায় না। তো তখন আমরা ভাবি কি এরা তো খুব ছোট, অত সুন্দর বাচ্চা, এরা তো কিছু জানে না কিভাবে কি পড়াশোনা হয়। তখন আমরা একটা এনজিও আমরা বানাই। তো আমরা কলেজ স্টুডেন্ট, আমাদের কাছে তো ফান্ডিং নেই, কি করে হবে, এটা খুব একটা চ্যালেঞ্জ ছিল ওই সময়, কি করে করা যায়। তখন আমরা একটা জায়গা ছোট্ট পেয়েছিলাম, পেয়ে আমরা একটা পাখা বোর্ড লাগালাম। বোর্ড লাগিয়ে আমার সাথে তিন চারজন মেম্বার ছিল কলেজে, তো আমরা পড়াশোনা করাতাম দু মাস। তারপরে একজন বলল কি তোরা একটা এনজিও রেজিস্টার কর, এত বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছিস, তারপরে আমরা একটা স্কুল বানাই, কি আমরা দিনের বেলা পড়াশোনা করে বিকালে আমরা যখন যাব তখন বাচ্চাদেরকে পড়াবো। তখন আমরা এই উদ্যোগটা নিলাম। বাট আমরা চার বছর বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে দেখি কি এরা তো রাস্তায় থাকে, আবার রাস্তায় যায়, তো এদেরকে পড়াশোনা করিয়ে কিছু লাভ হচ্ছে না। তো আমরা ভেবেছিলাম কি একটা হোস্টেল এদের জন্য আমরা তৈরি করি। তো 2021 সালে আমরা একটা হোস্টেল দেখেছিলাম কি 10টা

0: বাচ্চাদেরকে এখানে রেখে যারা রাস্তায় থাকে। তখন লকডাউনের সময় আমরা একটা জায়গা পেয়েছিলাম, আমরা 70 খানা বাচ্চাদেরকে এডুকেশন এখান দিয়ে দিচ্ছি, যে যারা রাস্তাতে থাকে, যারা স্লামে থাকে, ওদেরকে নিয়ে এখন আমরা পড়াশোনা করাচ্ছি। 5টা দিয়ে 8টা ক্লাস চলে, যারা বাচ্চারা অ্যাটলিস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা যায় অত অবধি আমরা পড়াশোনা এখানে করাচ্ছি। এভরিডে এখানে ক্লাস চলে, সব টিচার আছে, বাট মেয়েগুলো ওরা তো রাস্তায় থাকে, চ্যালেঞ্জের বিষয় আছে কি ওদেরকে আমরা নিয়ে কাজ করছি। তো ওদেরকে আমরা বুঝাই কি তোমরা পড়াশোনা করো, পড়াশোনাই ভেরি ইম্পর্টেন্ট, কম্পিউটার সেন্টার চলে আমাদের এখানে, কম্পিউটার শিখে নাও, কোথাও কাজ করতে গেলে তোমাদেরকে শিখতেই হবে। বাট এদের এখনও মেন্টালিটিতে আছে যে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে নিব। আর হয়েছে আমাদের এইখানে, আমরা যত চাই স্টপ করার জন্য করছি ওইটা অ্যাওয়ারনেসটা। আমরা বলি কি এখন তোমরা পড়াশোনা করো, ভালো করো, অ্যাটলিস্ট 12 পাস করো, তারপরে বিয়ের জন্য তোমরা ভাববে। পড়াশোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এডুকেশান না হলে কিছু নাই, এডুকেশান থাকলে সব কিছু তুমি পেতে পারবে।
1: এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কাজের ক্ষেত্রগুলি কি কি, কোন কোন দিককে তারা বিশেষ গুরুত্ব দেন, সেই বিষয়গুলি বিস্তারিত জানালেন সংগঠনের সদস্য মোহিনী শর্মা।
2: মেন কাজ আছে আমাদের ছোট বাচ্চারা, যারা গরিব বাচ্চা, যারা স্ট্রিট চাইল্ড আছে, রাস্তায় থাকে, ঝুপড়িতে থাকে, রাস্তাঘাটে থাকে, ওদের ঠিক টাইমে খাবার টাবার জোগাড় হয়, মানে খাবার পায় না ওরা, কাপড় পায় না, তারপর সব থেকে বড় কথা এডুকেশন পায় না, বসে আছে, এবার জীবনটা বাস কাটছে। তো ও বেশিরভাগ ও বাচ্চাদের নিয়ে আমরা কি কাজ করি, যে মানে বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন করাই, গভর্নমেন্ট স্কুলে, ওদের এখান থেকে পড়াটা স্টার্ট করি, যাতে একটা পথরা পাক, যে একটু মানে যে একদমই পড়তো না বা একদমই রাস্তায় মানে ঘুরে বেড়াতো, সে ওর বাচ্চারা এসে মানে পড়াটা করে নিজের একটু জীবনে একটু খুবই সাকসেস মানে একটু পায়। ওর এই আমাদের মেন কাজ। বাট এমনি অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, যেমনি মানে চাইল্ড লেবার এগুলোতে, তারপরে গার্লস ম্যারেজ এগুলোতে কাজ করি। বাট আমাদের মেন কাজ আছে যে রাস্তার যেগুলো বাচ্চা যারা ফুটপাতে থাকে, ওদের পড়ানো আর ওদেরটা ঠিক মানে একটা ভালো জীবন দেওয়া, এটাই আমাদের মেন কাজ আছে।
1: কন্যা শিশু ও কিশোরীদের শিক্ষিত করে তুলতে গিয়ে কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেই অভিজ্ঞতার কথাও জানালেন তিনি।
2: এখানে অনেকগুলো বাচ্চা আছে যার ফ্যামিলি চায় করাতে, বাট অনেকগুলো বাচ্চার গার্জিয়ানরা এমন আছে তারা চায় যে কম বয়সে তাড়াতাড়ি বিয়েটা করে দিলে নিজের রেসপন্সিবিলিটি থেকে ছুট হয়ে যাবে। বাট বাচ্চার কিছুদিন আসছে, কিছুদিন আসছে না, তখন আমি বাচ্চাদের ঘরে গিয়ে ওদের মা বাবাকে অ্যাওয়ারনেস করেছি যে হ্যাঁ আপনারা বাচ্চাদের এখানে পাঠান। তোরা বলছে যে ম্যাম কতদিন পড়বে আর পড়ে এরা কী করে নেবে, এগুলো কথা শুনে তো আবার মাইন্ড পুরো আপসেট হয়ে গেলো, যে মানে বাচ্চারা মা বাবার এগুলো রিয়াকশন আছে। তখন আমরা বাচ্চাদের মা বাবাকে বললাম আজকালের যুগে পড়াটা অনেক ইম্পর্টেন্ট আছে, তো কমসে কম ওরা একটু মানে 10-12 অবধি ভালো করে পড়ে নিলে, একটু শিক্ষিত হলে পড়ার ভ্যালিউটা ভালো করে বুঝতে পারবে। আর যদি ইন ফিউচার বিয়ে করে দিলে অনেক বড় কথা নয়, ফিউচারে ওদের কোনো প্রবলেম যখন আসবে, ইকোনমিক্যালি প্রবলেম আসবে, তখন ওরা নিজে যদি না শিক্ষিত থাকে তাহলে ওরা নিজের জন্য কিছু করতে পারবে না। এগুলো নিয়ে ওদের মা বাবার সঙ্গে কথা বলেছি, তখন ওদের মা বাবারা মানে একটু খুঁজেছে। তখন আমরা যখন বললাম যে আমাদের যেগুলো নিডস হবে, এদের খাতা বই পড়া, ওদের টিউশনস বা কম্পিউটার শেখানো কিছু নিডস হবে, সেটা আমরা পূরণ করবো বাচ্চাদের, মানে প্রবলেম হবে না ওনার। তখন যখন ওর মা বাবা বিশেষ করে মেয়ের মা বাবাদের যখন এটা বুঝতে পেরেছে যে না মানে ওদের কিছু লাগবে না, আমরা নিজের তরফ থেকে যত হেল্প হতে পারে আমরা করতে পারবো, তখন ওদের একটু অ্যাওয়ারনেসটা বেড়েছে আর ওরা মানে রেগুলার বেসিসে বাচ্চাদের পাঠানো শুরু করেছে। কোনো কোনো বাচ্চারা মাঝখানে মানে আমাদের এসে বললো, অনেকগুলো মেয়েরা ছিল যে এসে বলছে যে আমাদের মা বাবা আমাদের জোর জবরদস্তি বিয়ে করার ইচ্ছা করছে, মানে যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তখন অনেকগুলো মেয়েদের আমরা গিয়ে মানে ঘরে গিয়ে মা বাবাদের বুঝিয়েছি, ওরা ওদের ইচ্ছা ছিল যে তাদের বিয়ে করে শেষ করে দিন কাজটা, বাট না আমরা ওদের অ্যাওয়ারনেসটা করলাম যে না আপনাদের দরকার নেই, যদি ওরা পড়তে চায় আপনি খালি পাঠান এখানে পড়াতে, ওদের স্কুলের যেগুলো খরচা লাগবে বা পড়াতে বা কিছুতে সেগুলো আমরা নিজের তরফ থেকে দেবো। তা ওরা আবার দেখেছে যে ঠিক আছে করি। অনেকগুলো গার্জেন আমরা মানে বাল্য বিবাহ চাইল্ড ম্যারেজ এগুলোতে আমরা অনেকগুলো কাজ করেছি, বলে গার্জেনদের অ্যাওয়ারনেসটা বাড়িয়েছি যে চার থেকে গার্জেনরা বিয়ে মানে না করুক, বাচ্চাদের পড়ালেখার কমসে কম 12 অবধি পড়াটা কমপ্লিট করুক নিজে, তার থেকে মানে ওরা নিজের ফিউচারে নিজের জন্য কিছু করতে পারবে। এখনও অনেকগুলো মা বাবা আছে যেগুলো এগুলো কথা ভাবে যে মানে বাচ্চারা পড়ে লিখে কী আর করে নেবে, বাট ওটা নিয়ে মাঝ মাঝখানে গিয়ে আমরা মানে ক্যাম্পাস ক্যাম্প করি, যে গিয়ে ওখানে বাচ্চাদের মা বাবাদের বুঝাই, বা বাচ্চা যখন আসে না তখন আমরা গিয়ে খুঁজ নিই নিজের থেকে যে বাচ্চারা আসছে না কেন, ওর কী প্রবলেম হয়েছে। কেন অনেকগুলো বাচ্চা বা ফ্যামিলি আমাদের বলতে চায় না, মানে সোসাইটিতে কি আমার মান সম্মান থাকবে বলে বলতে চায় না, বাট আমি নিজে থেকে গিয়ে বাচ্চাদের গার্জেনকে বলি যে না আপনারা যদি বাচ্চাকে এখানে পাঠাবেন, ওদের ভবিষ্যতে নিয়ে ওদের বলি যে চিন্তা ভাবনা করো, অনেকগুলো গার্জেন করে চিন্তা ভাবনা, অনেকগুলো গার্জেন পাঠায় বাচ্চাদের এখানে, যার থেকে মানে আমাদের এখানে এনজিও তো 10-12টা বড় মেয়ে হবে, তারা মানে পড়ার প্রতি একটু খুব ভালো আছে। আমাদের এনজিও থেকে 4টে মেয়েকে আমরা কম্পিউটার শিখিয়েছি, মানে 4টে করে গ্রুপ করে শেখাই বাচ্চা।

0: যাতে যার থেকে মানে একটু টুকরো কম্পিউটার নলেজটা ওদের হয়ে যাক, বাচ্চাদের অ্যাক্টিভিটিস করাই, খেলা করাই, যাতে করে এখানে রেগুলার বেসিসে আসে বাচ্চারা, তাদেরকে আমরা পড়া নিয়ে একটু বেশি অ্যাওয়ারনেস করি, যে বাচ্চাদের মানে যে এখনকার যে যুগে মানে বাচ্চারা বেশিরভাগ মেয়ে চাইল্ডরা কী করে যে মানে একটু খারাপ সংগতিতে চলে যায়, পড়াটাকে মানে একটু ইম্পর্টেন্স দেয় না। তাই জন্য আমরা বাচ্চাদের মানে একটু প্র্যাকটিক্যাল হয় ওদের বুঝাই যে মানে তুমি দেখো আশেপাশে যত লোক আছে তাকে অবজার্ভ করো, যে কোনো মানুষ যখন অবধি তার পেটে শিক্ষা থাকবে না তখন অবধি কিছুই করতে পারবে না। বেশিরভাগ মেয়েদের আমাদের কি আছে যে মানে মেয়েরা কী হয় না খারাপ সংগতিতে পড়ে যায়, ওরা কী করে যে মানে খারাপ সংগতিতে ওদের সঙ্গে মানে পড়াটা একটু অ্যাভয়েড করা বা ঘুরে বেড়াতে এগুলো হয়ে যায়। যে টিনেজার বাচ্চারা আছে বিশেষ করে যে 13 থেকে 19 বয়সের বাচ্চারা আছে তাদের পার্সোনালি ওদের শান্তভাবে বোঝানো বা ওদের কোনো কনফিউশন থাকলে ওদের বলি, অ্যাজ এ টিচার আমি ওদের ট্রিট করি না, অ্যাজ এ ফ্রেন্ড ওদের ট্রিট করি।
1: দুর্গাপূজার আনন্দ থেকে যাতে দুস্থ ও পথশিশুরাও বঞ্চিত না হয়, তাদের মুখেও যাতে ফুটে ওঠে উৎসবের হাসি, সেই লক্ষ্যে পূজোর সময় সংগঠনের পক্ষ থেকে কি বিশেষ উদ্যোগ নেওয়া হয় সেই মানবিক প্রচেষ্টার কথাও জানালেন মোহিনী শর্মা।
0: আমাদের তো পশ্চিমবঙ্গে বেশ করে কলকাতা আমাদের এখানে দুর্গাপুজো সব থেকে বড় মানে ফেস্টিভ্যাল, তা বাচ্চাদের সবারই একটা ইচ্ছা থাকে যে মানে দুর্গাপুজোতে নতুন জামা পরি, ভালো ভালো খাবারটা খাই, এটা বাচ্চাদের সবসময় মানে থাকেই। বাট আমরা পুরো চেষ্টা করি যে বাচ্চাদের একটু মানে খুশিটা আমরা দিতে পারি, তা বাচ্চাদের জন্য আমরা কি করি যে নতুন কাপড় বাচ্চাদের সব বাচ্চাদের যতই আমাদের এনজিওতে বাচ্চাদের 70টা বাচ্চা আছে যতই ওদের আমরা খুশি করতে পারি, তারপরে আমার দুর্গাপুজোতে বাচ্চাদের মানে কি করি যে 70টা বাচ্চা আছি আর আমাদের 5টা টিচার আছি, তো কি করি যে একদিন একদিন করে দুই এনজিওর বাচ্চাদের আমরা ঘোরাতে নিয়ে যাই, প্যান্ডেল হপিং এ নিয়ে যাই, যার থেকে বাচ্চারা একটু মানে ঘোরাঘুরি করতে পারুক, এবার নতুন নতুন জায়গা দেখতে পারবে বা ভালো একটা দেখতে পারবে যে আমাদের কালচার যে বেঙ্গলি কালচার আছে আমরা ওটা জানতে পারবে,

কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড বিষয় ঘিরে একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে লালন গাথা। লালন ফকির, যার সম্বন্ধে যত বলবো ততই বোধহয় কম পড়ে যাবে কথা। আজকে তার জন্ম নিয়ে, জন্মদিবস নিয়ে মতান্তর থাকলেও আজকে কিন্তু একটি মতে তার জন্মদিন, অর্থাৎ 14ই অক্টোবর। মতের ভিন্নতা মতান্তর যাই থাক না কেন, লালন ফকির একাধারে এমন একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক, যার গানের মধ্যে আমরা সন্ধান পেয়েছি এক বিরল মানব দর্শনের। আর তাই লালন গাথা এই অনুষ্ঠানে আমরা তার কথা প্রায়শই স্মরণ করি, তার কাজের কথা, তার গানের কথা।

শুরুতেই বললাম, আজকে অর্থাৎ 14 অক্টোবর 1772 সালে তার জন্মের কথা শোনা যায়। এ সম্পর্কে যদি ভিন্ন মত রয়েছে, সেই মতটি আবার 17 অক্টোবর 1774। সে যাই হোক, লালন শাহ আসলে এই মানব মিলনের রাস্তা খুঁজছিলেন, এবং তার যে মরমিয়া দৃষ্টিকোণ, সেখান থেকে তিনি মধ্যযুগের অন্তর সাধনার সঙ্গে বাংলার লোকধর্মের সহজ সংযোগের একটা সরণী দেখতে পেরেছিলেন। লালন শাহ সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করলেও সংস্কার সাধনে চৈতন্য অনুসারী আর সাধন মার্গের ক্ষেত্র নির্মাণে তিনি গ্রহণ করেছিলেন

সুফি ধর্মের রীতি প্রকরণকে। বৌদ্ধ সহজিয়াদের দেহকেন্দ্রিক সাধনা, সনাতন ধর্মের ঐকান্তিক বিশ্বাস, ত্যাগ ও ঔদার্যের মেলবন্ধনে ধর্ম বর্ণের প্রাকার অতিক্রম করে সমন্বয়বাদের সংজ্ঞাকে ভিন্ন মাত্রা দান করেছে লালন প্রভাবিত বাউল নামক লোকধর্ম। সাগ্নিক মহামানব চৈতন্যদেব সমকালীন বৈষ্ণবী রীতির খোল নলচে পাল্টে উদার বৈষ্ণববাদের নান্দিপাঠ শুরু করেছিলেন। লালনও তেমনি লোকায়তিক সংস্কার সাধনে ব্রতী হয়ে এক সর্বাত্মক রেনেসার পরিপ্লাবনে বাউলকে বিশ্বব্যাপী পরিব্যাপ্ত করতে সক্ষম হয়েছিলেন। প্রাতিষ্ঠানিক ধর্মভাবনার পাশ কাটিয়ে মানবতাবাদের প্রশান্ত পথে সমাজের প্রত্যন্ত শ্রেণীর মানুষের নিশ্চিন্তে জিরিয়ে নেওয়ার একটা ভিত্তিভূমি সূচনা হয়েছিল তারই হাত ধরে।

লালন শাহ, যিনি লালন ফকির বা লালন শাই নামেও পরিচিত, তাই মৃত্যুর এতগুলো বছর পরেও আজও তিনি বেঁচে আছেন তার গানের মাঝে। তার লেখা গানের কোনো পাণ্ডুলিপি ছিল না, কিন্তু গ্রাম বাংলায় আধ্যাত্মিক ভাবধারায় তার রচিত গান ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। লালন ফকিরকে বাউল সম্রাট বা বাউল গুরু হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি প্রায় 2000-এর উপরে গান রচনা করেছিলেন বলে লালন গবেষকরা বলেন। লালন ফকিরের সঠিক জন্ম ইতিহাস নিয়ে আগেই বললাম যে বিতর্ক রয়েছে। 1374-এ বর্তমান কুষ্টিয়া জেলায় কুমারখালী উপজেলার ভাড়ারা গ্রামে লালন জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত এক হিন্দু কায়স্থ পরিবারে। বাবা মাধব কর, মা পদ্মাবতীর একমাত্র সন্তান ছিলেন তিনি। কিন্তু এ বিষয়ে দ্বিমত রয়েছে। কেউ বলেন তার জন্ম ঝিনাইদহে, কেউ বলেন যশোরে। কথিত আছে শৈশবে পিতৃবিয়োগ হওয়ার অল্প বয়সেই তার উপর সংসারের দায়িত্ব এসে পড়েছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ তার হয়নি। কোনো কোনো গবেষকের বিবরণ অনুযায়ী প্রতিবেশী বাউল দাস ও অন্যান্য সঙ্গীদের নিয়ে পুণ্য স্নান ও তীর্থ ভ্রমণ সেরে ঘরে ফেরার পথে লালন বসন্ত রোগে গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন।

আসলে লালন পন্থা সাম্প্রতিক যে লোকায়ত সমাজ আমরা দেখি সেখানে বিশেষ স্থান করে নিয়েছে। যে কোনো মেলা, উৎসব, আখড়া বা বাউল ফকিরদের সমাবেশে লালন গানের যে তত্ত্বগত অগ্রচারিতা বা মান্যতা তা দেখবার মতো। লালনের জীবন স্বপ্ন ছিল একান্ত তার নিজস্ব অর্জন। নিম্ন বর্গের এবং কৃষিজীবী মানুষদের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে জীবনের দেহগত চর্চায় তিনি টানতে চেয়েছিলেন। আর চেয়েছিলেন ধর্মশাস্ত্রের আচরণ সর্বস্ব এবং অনুমান বহুল ঈশ্বর সাধনা থেকে তাদেরকে দূরে রেখে মানব দর্শনের, মানবের সেবার দর্শনের আদর্শে উদ্বুদ্ধ করতে। এবং সেই কারণেই বোধহয় লালন ফকির এক বিরল মানব দর্শনের জন্ম দিয়েছিলেন। তাই তার জন্মের এবং মৃত্যুর এতগুলো বছর পরেও আজও তিনি আমাদের কাছে সমানভাবে সমাদৃত এবং স্মরণীয়। আজকের মতো লালন গাথা এ পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি, মৈত্রীবন্ধু পঙ্কজ।

কেমন আছেন শ্রোতা বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, মনের আনন্দ আছেন এবং যাকে বলে খুশিতে আছেন, এবং সেটাই তো থাকবার স্বাভাবিক। কারণ বাঙালি মাত্রই, সে এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তের হোক, তাদের কাছে এই সময়টা বিশেষ করে একটা ভালো লাগার সময়। কারণ উৎসবের সময়, আনন্দের সময়, দুর্গা পুজোর সময়, যে সময় আসলে মানুষের সঙ্গে মানুষের যে মিলন উৎসব, সেটি একটা চরম রূপের বহিঃপ্রকাশ ঘটে। আজকের আজ সন্ধ্যার অনুষ্ঠানের এই সময় তাই ভীষণ স্টুডিওর প্রান্ত থেকে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে একটা আলাদা রকমের অনুভূতি, একটা আলাদা রকমের উত্তেজনা, একটা আলাদা রকমের আনন্দই যেন আমাদেরকেও ভীষণভাবে তাড়িত করছে। মানে আমরা যারা আপনাদের সঙ্গে নিয়মিত আপনাদের শ্রবণ বন্ধু হিসেবে আপনাদের সঙ্গে আলাপচারিতায় থাকি, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে থাকি, কখনো সকালের আড্ডায়, কখনো আজ সন্ধ্যায় কিংবা অন্য কোনো অনুষ্ঠানে। তো আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে অন্য দিনের মতোই আজকের দিনের তাৎপর্য, দিনের বিশেষ খবর এবং অভিনব খবর সব তো থাকবে, কিন্তু এই যে পুজোর মম করা গন্ধ চতুর্দিকটা ছেয়ে রয়েছে, সেই পুজোর আনাচে কানাচে খবরাখবর এবং পুজোকে ঘিরে আমাদের পরিকল্পনা সব কিছু নিয়ে টুকরো টুকরো করে আজকের আজ সন্ধ্যার আড্ডাটা আমরা ভাগ করে নেব আপনাদের সঙ্গে। আর গান তো আছেই, কিন্তু সেই আড্ডা দেওয়ার আগে শুরুতেই আজকের দিনের, আজকে একটা বিশেষ দিন, যে দিনটাতে বিশ্ব মান দিবস হিসেবে পালিত হয় এবং তার 57তম দিবস আজকে, এই দিনে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব জ্বালানিতে বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং সেটিকে কার্যকর করে বাড়িয়ে তোলা এবং সর্বোত্তমে ব্যবহার নিশ্চিত করার বিশেষ আহ্বান জানিয়ে আজ বুধবার সমস্ত জায়গা জুড়ে বিশ্ব মান দিবস পালন হচ্ছে। পণ্য ও সেবামুখী কার্যক্রমে গুণগত মান রক্ষায় বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে প্রত্যেক বছর এই দিনটি আন্তর্জাতিকভাবে উদযাপিত হয়। এই বছর এই দিবসটির যে প্রতিপাদ্য বা মূল কনসেপ্ট, বৈশ্বিক মূল্য বাংলা করলে যাকে বলা যায় আর কি, তা নির্ধারিত হয়েছে অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। বিশ্বের শীর্ষস্থানীয় তিনটি মান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ফর স্ট্যান্ডার্ডাইজেশন ISO, ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন IEC এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU যৌথভাবে বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করছে। বৈশ্বিক এই উদ্যোগের অংশীদার হিসেবে আমরা সকলে কিন্তু এই দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করছি এবং টেকসই উন্নয়ন এবং তার লক্ষ্যমাত্রা অর্জনের পথে জ্বালানি খাতের যে গুরুত্ব বা অগ্রাধিকার, সেই বিষয়ে আমরা কিন্তু আমরা যেন সচেতন থাকতে পারি এবং সেই সচেতনতাকে পৌঁছে দেওয়াই এই দিবসটির মূল লক্ষ্য। তাই আজকে এই দিবসের কথা দিয়ে শুরু করলাম, কিন্তু যতই দিবসের কথা বলি সমস্ত কিছুর মধ্যে যেন একটা আনন্দের পরিমণ্ডল এবং এই সন্ধ্যার সময় সেই কথাকে স্মরণ করে, সেই কথাকে মাথায় রেখে শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আজই এই আনন্দ সন্ধ্যা গানটা শোনাবো।

হ্যাঁ বন্ধুরা, আনন্দ সন্ধ্যা তো বটেই, এবং সেই আনন্দ সন্ধ্যার আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যখন রবীন্দ্রসঙ্গীতের এরকম সুর, কথায় শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো শিল্পীর কণ্ঠে আমরা এরকম একটা রবীন্দ্রসঙ্গীত শুনি, কি বলুন? আসলে পার্বণ, পার্বণ আমাদের স্বাদ বদলের সুযোগ করে দেয়। সেই মহাপার্বণ বা মহোৎসবের মধ্যে, উৎসব তো বলা ভুল, দুর্গা পুজো বাঙালির জীবনে মহোৎসবের মতো, সেই মহোৎসবের পর্যায়ে আমরা অবতীর্ণ হয়েছি বা প্রবেশ করেছি বলা যায়। সমাজ ও সংস্কৃতির সমীকরণকে চোখ পাল্টিয়ে দেখবার অবকাশ করে দেয়।

যায় এই সময়গুলো। নতুন জামা, আনন্দ কলরোল, একসঙ্গে হুই হুই করে মেতে ওঠা, পার্বণের এই সমস্ত কিছু চরিত্র লক্ষণ নিয়ে দুর্গাপুজো আমাদের কাছে হাজির হয় এবং আমরা তাতে মেতে উঠি। যাকে সহজ ভাষায় আমরা বলি যে পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, আসলে জগন্ময়ীর আগমন বার্তা এসে পৌঁছে গিয়েছে। এতদিন আমরা নদী তীরে কাশের গুচ্ছ, আকাশে সাদা মেঘের ভেলা, এই সমস্ত কিছুতে জগৎ জননীর পদচারণার শব্দ শুনতে পেতাম, এখন তিনি কিন্তু একেবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ঘরের মেয়ে উমার মর্তলোকে বাপের বাড়িতে আসার আনন্দে মাতোয়ারা, তাই আপামুর বাঙালি। আমাদের দুর্গাপুজোর সঙ্গে যেমন অকাল বোধনের হাত ধরে শ্রীরামচন্দ্র জড়িয়ে রয়েছেন, ঠিক তেমনই ভারতের অন্য প্রান্তে সেই অযোধ্যাপতির সূত্রে এই সময় পালিত হয় নবরাত্রি এবং দশেরা। তবে শুধু ভারত নয়, উপমহাদেশের অন্য রাষ্ট্রেও নিজস্ব রীতি ও প্রথা মেনে দুর্গাপুজোর প্রচলন রয়েছে। একটু এই অবকাশে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার সাথে সাথে সেই ভারতের জুড়ে দুর্গোৎসবের যে বৈচিত্র্য, তার যে রং, তার যে বাহার, সেই বাহার সম্পর্কে দুটো একটা কথা আপনাদের সঙ্গে একটু আজকের এই আড্ডায় ভাগ করে নিতে চাইছি। কারণ আমরা যেহেতু পুজোর মরশুমের মধ্যে রয়েছি, একেবারে পুজোর মধ্যে ঢুকে গিয়েছি যাকে বলে, গুজরাট, পাঞ্জাব এবং মহারাষ্ট্রে এই সময় ধুমধাম করে নবরাত্রি পালিত হয়। নদিন ধরে পুজো পাঠের সঙ্গে চলে ডান্ডিয়া, গারোয়া এবং রাস। তারপরেই রয়েছে দশেরায় রাবণবধ, অশুভকে নিধন করে শুভ শক্তির জয়গান সেখানেও। হিমাচল প্রদেশের কুলু উপত্যকায় উদযাপিত হয় কুল্লু দশেরা। প্রতি বছর রথযাত্রার দিনে রঘুনাথের অর্থাৎ রামের মূর্তি স্থাপিত হয়। তারপরে বিজয়া দশমীর দিন হয় রাবণবধ। এর অনেকগুলো বিষয়ে আপনাদের নিশ্চিতভাবে জানা আছে, তবুও আপনাদের সঙ্গে এই আড্ডার অবকাশে কয়েকটা কথা একটু ভাগ করে নেওয়া। এই যে জনপ্রিয় উৎসব দশেরা, এই দিন গয়না এবং বিশেষ পোশাকে হাতিকে সাজানো হয়। মহীশূরের রাস্তা দিয়ে হেঁটে যায় সেই হাতি, তার মাথায় বসানো হয় দেবী চামুণ্ডাকে। চামুণ্ডা পাহাড়ের কোলে সেই দেবীর মন্দির। নবরাত্রির নদিন ধরে এখানে দেবী চামুণ্ডার আরাধনা হয়। তারপরে দশেরার দিন বেরোয় শোভাযাত্রা। তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে দশেরার দিন বোম্বাই, কুলু স্ত্রী আচার পালনের রীতি রয়েছে। ছোট ছোট পুতুল দিয়ে সাজিয়ে গ্রাম্য লোকাচার ও বিয়ের গল্প বলা হয়। থাকে ছোট ছোট দেবতার মূর্তি, অনেকটা আমাদের ঝুলনের মতো। নবরাত্রির নদিন ধরে মহিলারা বাড়ির চারপাশ প্রদক্ষিণ করেন। ছোলা ও নারকেল দিয়ে তৈরি বিশেষ ভোগ নিবেদন করা হয় তাদের পুজোয়। তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশে নবরাত্রির নবম দিনে আয়ুধ অর্থাৎ অস্ত্র পুজোর রীতি প্রচলিত রয়েছে। সন্ধি পুজোয় মা চামুণ্ডেশ্বরীর হাতে মহিষাসুর নিধনের পরে অস্ত্রের আর কোনো প্রয়োজন নেই, তাই এই দিন সেই অস্ত্রশস্ত্রের উপাসনা করা হয় আয়ুধ পুজোর মাধ্যমে। মহারাষ্ট্রের দশমীর দিন সীমা লঙ্ঘন উৎসব পালনের রীতি রয়েছে। আগে এই দিনে যুদ্ধ জয়ের জন্য কোনো দেশের সীমা লঙ্ঘন অর্থাৎ অতিক্রম করা শুভ বলে মনে করতেন রাজারা। এও মনে করা হয় যে এই দিনেই পাণ্ডবেরা সমী গাছের কোঠরে নিজেদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখে এক বছরের অজ্ঞাতবাসে গিয়েছিলেন, তাই এই দিন অস্ত্র পূজা করেন মারাঠিরা। আর বাঙালিরা দুর্গাপূজায় মা দুর্গার সঙ্গে পূজিত হন তার চার ছেলে মেয়ে। সেই সূত্রেই সরস্বতীর পুজো হয়, তবে পৃথকভাবে বিদ্যার দেবী হিসেবে তার পুজোর প্রচলন এই সময় বাংলায় নেই। তবে তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে বিজয়া দশমীর দিন পালিত হয় বিদ্যারম্ভ অর্থাৎ সরস্বতীর আরাধনা কিন্তু এই সময়তেই হয়। একে বলা হয় পূজা এদুপ্পু। শিশুদের এদিন চাল এবং বালির উপরে দাগ কেটে প্রথম অক্ষর পরিচয় করিয়ে দেওয়া হয়। পুরোটাই ঠিক আমাদের সরস্বতী পুজোর মতো। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু দুর্গাষ্টমীর দিনে সরস্বতী বা গায়ত্রী দেবীর পূজার প্রথা রয়েছে। কেরলে এই উৎসব পূজা বাইপু নামে পরিচিত। ব্রাহ্মণ পরিবারে এই সময় শিক্ষা, জ্ঞান, বুদ্ধির আরাধনা করা হয়। অনেক জায়গায় নবরাত্রি, দশরাত্রার পুরো দশ দিন ধরেই চলে সরস্বতী বন্দনা। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দশপ্রহরণধারিণী দেবী দেবীর দুর্গার পুজো না হলেও নিজস্ব রীতিতে এখানকার হিন্দুরা ঐতিহ্যবাহী গালুঙ্গান উৎসব পালন করে। এর সঙ্গে দুর্গাপূজার একটা অদ্ভুত আধ্যাত্মিক মিল রয়েছে। বন্ধুরা, আসলে এই উৎসবের এই যে এত রকম রকম ফের, এর কথা বলতে গেলে আজকের একটা গোটা অনুষ্ঠানের সময় লেগে যাবে। সেই অবকাশ বা সেই সময় আমাদের হাতে নেই। আসলে আমরা বাঙালির শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যেমন দেশ দেশ

শান্তরে তার চেনা চেহারা নিয়ে ছড়িয়ে পড়ে আমাদের দেশ থেকে বিদেশের নানা দেশে। সেখানে বাঙালিরা এই দুর্গাপুজো নিয়ে মেতে ওঠেন, তেমনি কিন্তু আমাদের দেশেও নানা প্রান্তে এই দুর্গাপুজো নানা রূপে পালিত হয়। তারই কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে আজকের এই আড্ডায় তুলে ধরবার চেষ্টা করলাম মাত্র। শুনব শিল্পী মনোময় ভট্টাচার্যের কণ্ঠে একটা গান।

আসলে এখন তো আর আসছেনই, এবং বাংলার কথা হচ্ছে, বাংলার উৎসবের কথা হচ্ছে, বাঙালির কথা যখন হচ্ছে, তখন একটা বাঙালি বিজ্ঞানীদের খবর দিই। বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় যারা, তাদের নাম তুলে নিয়ে

আছেন তাদের কৃতিত্বের জোরে। আমরা যখন আসন্দার এই অনুষ্ঠান করি এবং দুই বাংলার মানুষের কাছে আমাদের এই অনুষ্ঠান পৌঁছে যায় এবং সারা পৃথিবী জুড়ে আমাদের এই অনুষ্ঠান পৌঁছে যায়, তখন কিন্তু আমরা কোথাও একটা সেই বাঙালিদের কথা সকল মানুষের কাছেও পৌঁছে দিতে চাই, যারা কৃতিত্বের সঙ্গে সারা পৃথিবী জুড়ে কাজ করে এগিয়ে চলেছেন এবং যুগান্তকারী সৃষ্টি করছেন। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ সমীক্ষায় বিশ্বের দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়ে বাংলাকে গর্বিত করেছেন দুই অধ্যাপক, পুরুলিয়ার সেধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ বেরা এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের জিতেন্দ্রনাথ রায়। বিশ্বজুড়ে 22টি প্রধান ক্ষেত্র এবং 174টি উপক্ষেত্রের প্রায় 230,000-এরও বেশি গবেষকের তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি এই তালিকা প্রকাশ করা হয়েছে। আসলে কিভাবে এটা বেছে নেওয়া হয়েছে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ারের এই তালিকায় বিজ্ঞানীদের গবেষণার প্রভাব বা সাইটেশন, গবেষণার উদ্ধৃতি, ইম্প্যাক্টকে মূল গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ কোনো বিজ্ঞানীর গবেষণাপত্র অন্য গবেষকরা কতবার তাদের কাজে উদ্ধৃত করেছেন তা অন্যতম প্রধান মাপকাঠি হয় এই বিচারের। সাইটেশন এইচ ইন্ডেক্স একজন গবেষকের গবেষণার পরিমাণ ও প্রভাব দুটি বোঝার একটি সূচক। যৌথভাবে গবেষণাপত্র প্রকাশ এবং লেখক হিসাবে গবেষণাপত্রে অবস্থান সমেত একাধিক সূচক মিলিয়ে একটি সমন্বিত স্কোর তৈরি করা হয়। বিজ্ঞানীদের তাঁদের নিজস্ব গবেষণা ক্ষেত্র এবং গবেষণার নির্দিষ্ট শাখা অনুযায়ী তুলনা করে বিশ্বের শীর্ষ 2% মধ্যে থাকা গবেষকদের তালিকাভুক্ত করা হয় এবং সেইভাবেই এই বাঙালি দুই বিজ্ঞানী কিন্তু তাদের জায়গা করে নিয়েছেন সেই তালিকায়।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: আচ্ছা, তিথির হিসেবে তো দুর্গাপুজোর চতুর্থী বোধ হয় আজকে, তো দুর্গাপুজোর মধ্যে আমরা রয়েছি, দুর্গাপুজোর এই মহা সমারোহে, মহা উৎসবে রয়েছি। দিকে দিকে প্যান্ডেল, আলোকসজ্জা, মূর্তি, কলকাতা শহর একেবারে পুজোর গন্ধে, যাকে বলে আগেই বলছিলাম যে মাতোয়ারা হয়ে উঠেছে। তেমনি পৃথিবীর নানা প্রান্তে, নানান জায়গায় বাঙালিরা যেখানেই আছেন, বিশেষ করে অবাঙালিরাও থাকেন এই উৎসবে নানানভাবে, কিন্তু বিশেষ করে বাঙালিদের এই উৎসবে এককাট্টা হওয়া এবং তারা যেভাবে আনন্দ উপভোগ করেন এবং মিলন উৎসবে পরিণত হয়, সেটা সত্যি এই উৎসবকে না দেখলে বোঝা যায় না। তাই তো বিশ্বের দরবারেও এই উৎসব আলাদা করে জায়গা করে নিয়েছে। মেকআপের তুলিতে মা দুর্গা জীবন্ত কী করে হয়, এরকম একটা খবর আপনাদের সামনে ছোট্ট করে একটু বলি। আসলে একজন মডেলকে দিয়ে দেবীর রূপ দিয়েছেন একজন মেকআপ আর্টিস্ট। শিল্পের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, একজন শিল্পীর কল্পনা, সৃজনশীলতা এবং দক্ষতা যখন একসঙ্গে মিশে যায়, তখন সাধারণ একটা মুখও হয়ে উঠতে পারে এক অসাধারণ শিল্পের ক্যানভাস। মেকআপ যে শুধুমাত্র সৌন্দর্য ফুটিয়ে তোলার মাধ্যম নয়, বরং একটি চরিত্রকে জীবন্ত করে তোলার শক্তিশালী শিল্প মাধ্যম, তারই নজর কাড়া উদাহরণ মাতৃশক্তির আগমন। পঙ্কজ মেকআপ একাডেমির বিশেষ উদ্যোগে তৈরি এই শিল্পকর্মটি টলিউডের পঙ্কজ বিশ্বাস তার মেকআপের তুলিতে মডেল আরোহী রায়কে সাজিয়ে তুলেছেন জীবন্ত মা দুর্গার রূপে। দেবীর মুখাবয়ব, চোখের অভিব্যক্তি, রঙের ব্যবহার, অলঙ্কার এবং সামগ্রিক সাজসজ্জার নিখুঁত সমন্বয়ে তৈরি হয়েছে এক অন্যরকমের দুর্গা, এক অন্যরকমের রূপায়ণ। আসলে বাঙালিদের মধ্যে এই যে সৃজনশীল ক্ষমতা, এই ক্ষমতা কোথাও যেন এই মাতৃশক্তির আরাধনার সঙ্গে সংযুক্ত হয়ে তা আরও একটু পরিস্ফুটিত হয়ে ওঠে। এটাও বোধহয় উৎসবের আরেকটা গুণ। এই সময় দেখবেন নানান স্তরের শিল্পচর্চা বাঙালি সমাজ কিন্তু একেবারে যাকে বলা যায় মেতে ওঠে। আসুন, পুজোর এত কথা হচ্ছে, উৎসবের কথা হচ্ছে, আর পুজোর গান হবে না, হয় নাকি?

আচ্ছা, এই যে দুর্গাপুজো, এই যে শারদ উৎসব, সেটাকে ঘিরে বাঙালিরা, যেমন বাংলার সমাজ শহর কলকাতা গ্রাম সমস্ত কিছু সেজে ওঠে, তেমনি তো আমরা মানুষরাও সেজে উঠি। এবং সেই সাজের অন্যতম হচ্ছে আমাদের শরীর। আমাদের শরীর যদি ফিট না থাকে, তাই পুজোর আগে ভুঁড়ির সঙ্গে যুদ্ধ, এবং জিম জুম্বায় স্লট পেতে একেবারে হুড়োহুড়ি যাকে বলা যায়। পুজোর আর বেশি দেরি নেই, মানে পুজো তো এসেই গেছে, পুজোর মধ্যেই আমরা ঢুকে পড়েছি। বাঙালির শরীর ঘিরে তাই এখন ভীষণ ব্যস্ততা, সারা বছর তারা কী করবে না করবে আমাদের জানা নেই, কিন্তু জামা কাপড়ের মাপ এবং নিজেদের শরীরের মাপ কমানোর মরিয়া চেষ্টায় সারা বছর রসগোল্লা বিরিয়ানি ফুচকা আর আলস্যের সঙ্গে যে নিবিড় বন্ধুত্ব আমাদের চলে, পুজো আসলেই সেগুলো ছেদ পড়ে যায়। জিমের দরজা ঠেলে তখন ঢুকতে শুরু করে একের পর এক নতুন মুখ, এবং সেই কারণে কিন্তু জিমে বাঙালিদের কিন্তু ভীষণ ভিড় দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যতই ভিড় হোক না কেন, পুজোর মধ্যে তো একটু নিয়ম মানে অনিয়ম হবেই, সেই অনিয়মের সময় কিন্তু আমাদের খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে নজর দিতে হবে। বাঙালি মানেই ভোজন রসিক, দুর্গাপুজোর সময় সবাই ডায়েট মুডেই থাকেন, তাছাড়া সারা বছর যে যতই ডায়েট করুন না কেন, পুজোর দিনগুলোতে সেসব আর খাটে না, তাই পুজোর সময় একটু অনিয়ম হবেই। এই সময় কিন্তু একটু যদি বুঝে খাওয়া যায়, সেই নিয়ে কিন্তু পুষ্টিবিদরা ডায়েটিশিয়ানরা নানান নিয়ম নীতির কথা বলছে। রোজকার খাবারে ফলের সাথে শাকসবজি ডাল গোটা শস্য জাতীয় খাবার একটু রেখে দিলে ফাইবার সমৃদ্ধ সেই সমস্ত খাবারগুলো হজমে সাহায্য করবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা অবশ্যই করণীয়, কারণ শরীরে এই সময় জলের ঘাটতি হয়, ক্লান্তি ভাব আসে এবং আমাদের পরিশ্রমও বেশি হয়, প্যান্ডেল হপিং থাকে কত কিছু, ফলে বদহজম বাড়ে। মিষ্টি এবং ভাজাভুজি কম খাবেন, উৎসবের দিনগুলোতে মিষ্টি কিংবা ভাজাভুজি একটু বেশি খাওয়া হয়ে যায়, তাই উৎসবের পরে উৎসব মিটে গেলেই এই রুটিনে কিন্তু আবার আমাদেরকে ফিরে আসতে হবে। অতিরিক্ত তেলযুক্ত খাবার, প্যাকেটজাত খাবার, মিষ্টি এগুলো খাওয়া একেবারে কমিয়ে ফেলতে হবে। তবে নিয়মিত এই সমস্ত খাবার খাওয়া না গেলেও মাঝে মধ্যে পরিমাণ বুঝে খাওয়া যেতেই পারে, আর পুজোর কটা দিন তো কিছু ছাড় থাকছেই, সে আমরা যতই নিজেদেরকে এই নিয়ে সতর্ক করি না কেন, কী বলুন, নাহলে আর উৎসবের মজাটা কোথায়? হাঁটা ঘুম নিয়মমাফিক জীবনযাপন শুধু পুজোর পরে বলে নয়, সারা বছর নিয়ম করে অন্তত 30 মিনিট হাঁটা কিংবা হালকা ব্যায়াম করা দরকার। তবে শুধু শরীরচর্চা করলেই হবে না, সেই সাথে দরকার পর্যাপ্ত ঘুম এবং নির্দিষ্ট খাবার অভ্যেসও। তাই পুজোর সময় ওজন বেড়ে যাওয়ার যে ভয়, সেটি নিয়মিত

স্বাস্থ্যকর জীবনযাপন করার অভ্যাস তার থেকে অনেক বেশি কার্যকরী। এই কারণেই খাওয়া দাওয়া বন্ধ করে দ্রুত ওজন না কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত স্বাস্থ্যের এই কতগুলো বিধি বা বলা যায় নিয়ম যদি একটু পালন করি তাহলে কিন্তু আমরা ভালো থাকব আখেরে, কি বলুন? আর এই ভালো থাকার দৌড়ে এখন তো আমরা সকলেই, কারণ আমাদের পুজোর আগে স্লিম ট্রিম রাখতে হবে নিজেদের।

বন্ধুরা, দেখতে দেখতে আড্ডার সময়, মানে আজ সন্ধ্যার আড্ডার সময় কিন্তু একেবারে শেষ। কিন্তু যেতে যেতে পুজো নিয়ে, উৎসব নিয়ে এতগুলো কথা, এতগুলো খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। কিন্তু যারা অন্তত কলকাতায় ঠাকুর দেখবার প্ল্যান করছেন, ছোট থেকে বড়, তাদের জন্য একটা সুখবর দিয়ে দিই। এবং কলকাতা মেট্রো আসলে সেই খবর, সুখবরটা অনেকদিন আগেই দিয়েছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাত গড়ালেও মেট্রোর চাকা কিন্তু থামবে না। মণ্ডপে মণ্ডপে রাত ভোর ঠাকুর দেখা শেষে বাড়ি ফেরার পথে ভরসা যোগাবে কলকাতার লাইফ লাইন। ব্লু লাইনে ভোর চারটে পর্যন্ত, গ্রিন লাইনেও প্রায় চারটে পর্যন্ত চলবে বিশেষ পরিষেবা। কোন দিন কখন প্রথম ট্রেন, কখন শেষ ট্রেন, কত মিনিট অন্তর মেট্রো, সেই সমস্ত কিন্তু আপনারা জেনে নিতে পারবেন মেট্রোর শিডিউল দেখে নিলেই। অর্থাৎ আপনারা সুরক্ষিতভাবে এবং যাতে আপনাদের ছেলেমেয়েরা সকলে মিলে এই উৎসবের আনন্দে সুন্দর করে তাদের সময়টা কাটাতে পারে, এই আশা নিয়ে আজকের রাত সন্ধ্যার আড্ডা শেষ করব। যেতে যেতে এই পুজোর আবেশটা যাতে একটু থাকে, সেই কারণে শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা গান।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলেন পঙ্কজ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার খবরাখবর।

তো আজকে যে খবরগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তা হলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে আল শোরতার বিরুদ্ধে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ে ম্যাচ হারতে হলো ইস্টবেঙ্গলকে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে জয় পেল আর্সেনাল, বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদরা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি টোয়েন্টি আজ। রঞ্জি ট্রফিতে দিল্লির মতো

ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডে বিদায় পিভি সিন্ধুর, জার্মানের ইভন লির কাছে হার। জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন অঙ্কুর ভট্টাচার্য ও দিয়া চিতালে।

রঞ্জি ট্রফিতে এবার দারুণ টিম করেছে বাংলার দল। আজ দিল্লির মতো টিমকে হারিয়ে তারা 9 উইকেটে হারিয়ে জয় পেল। কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে গতকাল খেলার শেষে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলা। প্রথম ইনিংসে 189 রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের ইনিংসে সেই সময় দিল্লির রান ছিল, মানে গতকাল শেষে 45 ওভারে 3 উইকেটে 101। তার পরবর্তীকালে দিল্লি ব্যাট করে 277 রান করে এবং আজ 89 রান করে, অর্থাৎ জয়ের জন্য নির্ধারিত রান মাত্র 1 উইকেট হারিয়ে তুলে নেয় বাংলা। খুব ভালো খেলেছেন মোহাম্মদ শামি এবং ব্যাটিংয়ের দিক থেকে সুদীপ এবং অভিষেকরা। দিল্লি প্রথম ইনিংসে ব্যাট করে 240 রান। সার্থক রঞ্জন করেন 33, আয়ুষ দোষে যা তিনি করেন 45, আয়ুষ বাদনী করেন 23, এছাড়াও দেব লাকড়া করে 18, ঋত্বিক শোকেন তিনি করেন 56, দিবজি মেহরা করেন 24 রান। দুর্দান্ত বল করেছিলেন প্রথম ইনিংসে মোহাম্মদ শামি, মাত্র 30 রান দিয়ে 17.3 ওভারে 4-4টি উইকেট তিনি তুলে নেন। অন্যদিকে আকাশদীপ, তিনি বল করে 2 উইকেট পেয়েছেন। আমির গানি, তিনি পেয়েছেন 3 উইকেট। মুকেশ কুমার পেয়েছেন 1 উইকেট। প্রথম ইনিংসের শেষে এবং প্রথম ইনিংসে ব্যাট করে অভিমন্যু ঈশ্বরন, তিনি করেন 34 রান, অঙ্কুর পাল করেন 17, সুদীপ কুমার ঘরামি করেন 133 রানের একটি অনবদ্য ইনিংস, এছাড়াও অভিষেক পোরেল করেন 149 রান। এই দুই ব্যাটারের সুবাদেই কিন্তু বাংলা একটি দারুণ স্কোরে পৌঁছে যায়, 425 রান করে। এছাড়াও সুমন্ত গুপ্ত, তিনিও কিন্তু অর্ধশতরান করেছিলেন এবং তাদের জেরে 425 রান করে বাংলা প্রথম ইনিংসের শেষে। দ্বিতীয় ইনিংসের শুরুতে দিল্লি ব্যাট করতে নেমে আয়ুষ বাদনী এবং অনুজ রাওয়াতের কিছুটা লড়াইয়ের ওপর ভিত্তি করে 277 রান, তবে সেটা জয়ের জন্য খুব একটা বেশি রান ছিল না। 89 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়েই জয়ের জন্য নির্ধারিত রান করে দেয় বাংলা। অভিমন্যু ঈশ্বরন, তিনি নট আউট থাকেন 34 রানে, সুদীপ কুমার গরামি নট আউট থাকেন 16 রানে, একটি উইকেট পড়েছিল সেটি অঙ্কুর পাল, তিনি 38 রান করেন। কার্যতই দিল্লির মতো শক্তিশালী টিমকে রঞ্জি ট্রফি এলিটের ম্যাচে হারিয়ে দিল বাংলা।

ক্রিকেটের পর আসি ফুটবলে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে আল শর্তার বিরুদ্ধে এগিয়ে গিয়েও দারুণ ফুটবল খেলেও পিছিয়ে পড়ে ম্যাচ হারতে হলো ওয়েস্টবেঙ্গলকে। এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ে ম্যাচ হারল আন্তোনিও লোপেজ হাভাসের ছেলেরা। 2-1 স্কোর লাইন থেকে ম্যাচ শেষ হলো ইস্টবেঙ্গলের বিপক্ষে 2-3 গোলে। এই ম্যাচ ইস্টবেঙ্গল যতটা না বিপক্ষের ভালো খেলার জন্য হেরেছে, তার থেকে বেশি হেরেছে গোল নষ্ট করার জন্য। এই ম্যাচে ডেভিড একাই যতগুলি মিস করলেন তা এক করলে হয়তো ইস্টবেঙ্গল সহজেই 5-5টি গোল দিয়ে দেয়। ম্যাচের শুরু থেকে দুর্দান্ত মেজাজে ছিল লাল হলুদ ব্রিগেড। মাত্র 9 মিনিটের মাথায় যুবভারতীর প্রায় 13,000 জন সমর্থককে ভাসিয়ে এগিয়ে যায় তারা। বক্সের ডান প্রান্তে দানি রামিরেজ এবং হার্দিক ভাটের 1-2 পাসের পর হার্দিক বল বাড়ান বক্সে থাকা ডেভিডকে। বল দারুণভাবে রিসিভ করে বিদ্যুৎ গতির টার্ন নিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে আল শর্তার বিশ্বকাপের গোলকিপার জালালকে পরাস্ত করেন তিনি। তবে স্বস্তির মেয়াদ দীর্ঘস্থায়ী হয়নি, কারণ 14তম মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ঢিলে ঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে কর্নার থেকে হেডে সমতা ফেরান শর্তার আহমেদ ইয়াহা। স্কোর

তখন 1-1। এই গোলের সময় ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা একে অন্যের মুখ দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। আল সোর্তা সমতায় ফিরলেও প্রথমার্ধের রাশ কিন্তু ছিল ইস্টবেঙ্গলের দখলে। বাঁদিক থেকে লালচুঙ্গার ওভারল্যাপ এবং মাঝমাঠে রামিরেজ ও রশিদের বোঝাপড়ায় ত্রাহি ত্রাহি অবস্থা হয় ইরাকি রক্ষণের। 40তম মিনিটে রামিরেজের ফ্রি কিক জালাল রুখে দিলে ফিরতি বল নিখুঁত ব্যাকপাশে ডেভিডকে দেন রশিদ। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে 2-1 এগিয়ে দেন ডেভিড। বিরতির ঠিক আগে ডেভিডের সামনে হ্যাট্রিকের সুযোগ এলেও তার শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। সব মিলিয়ে যেই সংখ্যক সুযোগ ইস্টবেঙ্গল বা বলা ভালো ডেভিড মিস করেছেন তা কাজে লাগাতে পারলে ইস্টবেঙ্গল সত্যিই ইতিহাস তৈরি করতে পারত। দ্বিতীয়ার্ধের শুরুতেই ছবিটা নাটকীয়ভাবে বদলে যায়। আল সোর্তার কোচ বাসাম সাকিরকে তুলে মাঠে নামান ক্রিস্তিয়ান বার্কোকে, আর তাতেই ছন্ন ছাড়া হয়ে পড়ে হাবাসের রক্ষণ। 51তম মিনিটে মাদিক থেকে আহমেদ ইয়াহার বাড়ানো বল পেয়ে জাল কাঁপান হুসেল আল সাইদি, স্কোরলাইন হয়ে যায় 2-2। এই ধাক্কা সামলানোর আগেই 53তম মিনিটে বার্কোর মাপা কর্নারে নিখুঁত হেডে ইস্টবেঙ্গলের নিয়ার পোস্টে বল জড়িয়ে দেন কিংসলে কুকু, স্কোরলাইন হয়ে গেল ইস্টবেঙ্গলের বিপক্ষে 2-3। মাত্র 3 মিনিটের অসতর্কতায় 2-1 থেকে 2-3 পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মুড়িয়ে আক্রমণ চালায় লাল হলুদ। 55 মিনিটে জয়ের মাপা পাস থেকে ডেভিডের প্রচেষ্টায় জালাল ফিস্ট করে বাঁচান। এরপর 67 মিনিটে ঘটে ম্যাচের সবথেকে বড় নাটকীয় মুহূর্ত। রামিরেজের পাস থেকে ডেভিডের শট গোলকিপার বাঁচানোর পর পরপর 2 বার শট নেন এডমন্ড, কিন্তু প্রথমটি গোলকিপার ও দ্বিতীয়টি গোল লাইন থেকে রুখে দেন সোর্তার ডিফেন্ডাররা। কেন জালাল বিশ্বকাপের গোলকিপার তা এই সেভেই পরিষ্কার হয়ে গিয়েছিল। 77তম মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মৌমনি মাঠ ছাড়লে শেষ পর্বের পুরো সুবিধাই ছিন্ন ছিল ইস্টবেঙ্গলের পক্ষে, কিন্তু সে সুযোগ কাজে লাগানোর বদলে চাপ আরও বাড়ে। 87 মিনিটে জলনস্কির দুর্দান্ত বাইসাইকেল কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের অন্তিম লগ্নে 90তম মিনিটে বিপিন সিংহের চমৎকার ক্রস থেকে ফাঁকা জায়গায় হাফ ভলি মারতে গিয়ে মিস করে বসলেন এ কে লোবা। গোটা ম্যাচে মোট শট ও গোলের শট এই সংখ্যা দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে ছিল, কিন্তু বিপক্ষের ভালো ডিফেন্স ও ইস্টবেঙ্গলের ফিনিশিংয়ের অভাবে বারবার প্রকট হয়েছে। পাশাপাশি লাল হলুদ ডিফেন্সে আনোয়ারের সঙ্গে জলিনস্কির বোঝাপড়া নিয়েও হাবাসকে কিন্তু একটু ভাবতে হতে পারে। তাই প্রথম ম্যাচে দেবীপক্ষের ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও নিজেদের ভুলে কার্যত মাঠ ছেড়ে বিদায় নিতে হলো হাবাসের ছেলেদের।

0: এখন শুনবেন প্রাক্তন ফুটবলার গোলরক্ষক শিলটন পালের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
1: পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন শিলটন পাল। কলকাতা লিগে ব্যারাকপুর মাঠে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেললেন। এক দশকেরও বেশি সময় খেলেন মোহনবাগানের হয়ে। প্রিয় মোহনবাগানের জন্যই কোনো দিনও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোলেননি। বাগানের বাজপাখি পেশাদার ফুটবল আর খেলবেন না। উত্তর চব্বিশ পরগনার মসলনপুরের শিলটন টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসেছিলেন। 2006 সালে মোহনবাগানে সই করেন। দীর্ঘ 14 বছর মোহনবাগানে খেলে 2020 সই করেন চার্চিল ব্রাদার্সে। তার একাধিক

এক দশকেরও বেশি সময় খেলেন মোহনবাগানের হয়ে। প্রিয় মোহনবাগানের জন্যই কোনো দিনও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোলেননি। বাগানের বাজপাখি পেশাদার ফুটবল আর খেলবেন না। উত্তর চব্বিশ পরগনার মসলনপুরের শিলটন টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসেছিলেন। 2006 সালে মোহনবাগানে সই করেন। দীর্ঘ 14 বছর মোহনবাগানে খেলে 2020 সই করেন চার্চিল ব্রাদার্সে। তার একাধিক

0: আমি তখন মোহনবাগান ক্লাব ছেড়ে আমি ঠিক করেছিলাম অন্য ক্লাবে যাবো, মনে আছে আমি এয়ার ইন্ডিয়া সাইন করবো বলে ফাইনালাইজ করেছিলাম। তখন মোহনবাগান অফিসাররা বললো না তোকে থাকতে হবে। সো সামহাও চিমাদা তখন কোচ হয়, চিমাও কেরি। চিমাদা কোচ হওয়ার পর চিমাদা আমাকে সুযোগ করে দেয়, চিমাদা তখন সুযোগ দেয় যখন আমাকে, আমার মনে আছে। তারপর আমাকে ফিরে তাকাতে হয়নি, ওটা আমার লাইফের ফার্স্ট স্টার্ট। আমি ফার্স্ট টিমে খেলি, আমি আমার 18-19 বছর একটা ছেলে তখন আমি, আর মোহনবাগানে ফার্স্ট টিমে খেলছি আমি, অলমোস্ট 7-8টা ম্যাচ লাস্টের দিকে খেলেছি। নেক্সট ইয়ার আমি মোহনবাগান সাইন করি। সাইন করার পর অ্যাজ এ ফার্স্ট গোলকিপার আমাকে সাইন করানো হয়, এবং একটা কোইনসিডেন্টলি আমার ইঞ্জুরি হয়, আমার অপারেশন হয় পায়ে। তারপর আমার কাম ব্যাক করতে 8-9 মাস লেগে যায়। 8-9 মাস পর যখন কাম ব্যাক করি, আমার আমি যখন নতুন করে আবার স্টার্ট করি, আমি তখন মনে হয়েছিল যে আমার পক্ষে আবার খুব টাফ হয়ে যাবে এই একটা একটা জুনিয়র ছেলে নতুন করে আবার মন মানে স্টার্ট করা 8-9 মাস পর। বাট সামহাও আমি আমার স্টার্ট ভালো হয়, এবং আমি সেই বছরটা খুব ভালো যাওয়ার জন্য আমাকে নেক্সট ইয়ার আমাকে যখন সাইন করানো হয়, আমার মনে আছে আমি সেই বছর বেঙ্গলের ওয়ান অফ দ্য হাইস্ট প্লেড ফুটবলার ছিলাম সেই বছর। অ্যান্ড সেটা আমার কাছে খুব একটা আমাদের কাছে খুব একটা গর্বের দিন ছিল আমার জন্য।
1: ছোট থেকেই কি গোলকিপার হওয়ারই স্বপ্ন ছিল, নাকি বাবা চাওয়াতে গোলকিপিং শেখা?
2: বাবা চাওয়াতে অবশ্যই শেখা, বিকজ আমি কখনোই সেভাবে ভাবিনি যে ফুটবল খেলবো বা গোলকিপার খেলবো বা অন্য পজিশনে খেলবো। বাবা নাম রেখেছিলেন সেইভাবেই, এবং সেইভাবে বাবার জন্যই তার ফুটবল এবং তারপরে বাবার ডিভিশনে সবকিছু।
1: ঠিক ঠিক। আপনার দীর্ঘ ফুটবল কেরিয়ারে এমন কিছু করার ইচ্ছে ছিল যেগুলো এখনো করতে পারেননি বা অপূর্ণ থেকে গেছে?
2: মানুষের চাওয়া পাওয়ার তো কখনো শেষ থাকে না, সবসময় আমরা যতটাই পাই তারপরে আমার মনে হয় যেন আবার এটা চেষ্টা করি যদি আবার কিছু পাই। তো সেই অর্থে আমি আমি এটাই বললাম যে আমার কোনো কিছু আক্ষেপও নেই। হ্যাঁ, আমি পাইনি এমন কিছু বলবো না, বাট হয়তো আমি যে কিছু জিনিস হয়তো আমি এক্সপেক্ট করেছিলাম খেলার সময় যেটা হয়তো আমি সেটা টাচ করতে পারি, তো ঠিক আছে, সবকিছু তো সবসময় সম্ভব হয় না। আমি আমার এটুকু 100% দেওয়ার আমি দিয়েছি, এটুকু সফল পাওয়ার আমি পেয়েছি, আমি ভগবান অবশেষ কৃতজ্ঞ যে আমি যা পেয়েছি আমি এনাফ পেয়েছি।
1: অবসরের সিদ্ধান্ত নেবেন কবে ভাবলেন?
2: মাস কিছু হয়েছে, ভাবছিলাম যে আমার মনে হয় এই সময়টা আমাকে অবসর নেওয়া উচিত। টাইম একটা টাইমে খেলছি, এবং যখন কলকাতার বাইরেও যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছিল আমার পারিবারিক কারণে, ব্যবসার কারণে, এবং আমার মনে হয়েছিল যে এদের একটাই আমার অবসর মনে হচ্ছিল।
1: আচ্ছা, খেলাধুলার বাইরে তো অভিনয় করেছেন, এইবার ফুটবল আপনাকে কতটা মিস করবে, এবং আপনি ফুটবলের সাথেও আর অন্য কি কি করতে চান এই মুহূর্তে?
2: ফুটবল কতটা মিস করব বলতে, দেখুন এটাই আমার প্রফেশন, এটাই আমার ভালোবাসা, এটাই আমার সবকিছু, যার জন্য আমি ফুটবলের জন্যই যেটুকু আছি, আমি ফুটবলের জন্যই সবকিছু যেটুকু পেয়েছি আমি। আমি ফুটবলের বাইরে কখনো তো কখনো যেতে পারবো না, আমি কেন, মানে যারা প্রফেশনাল প্লেয়ার তারা সবসময় একদমই কখনো ডিটাচ হতে পারবে না। এবার এটা ঠিক যে এই মুহূর্তের জন্য আমি অবশ্যই ফুটবল থেকে একটু বিরত আছি, কেননা রিটায়ারমেন্ট নিয়েছি এবং আমার নিজের বেশ কিছু বিজনেস রয়েছে, সেটা নিয়েই আমি একটু মনোনীত করছি এখন। অবশ্যই যদি কখনো ফুটবলের ডেভেলপমেন্টের কাজে যদি কখনো আসতে পারি বা কোনো ব্যাপারের কাজে আমাকে যদি কোনোভাবে কাজে লাগাতে পারে বা আমি কোনোভাবে হেল্প করতে পারি আমার উদ্যোগে।
1: আর অভিনয় নিয়ে কিছু বলুন।
2: নট রিয়েলি, একটা সময় করেছি, এখন সেইভাবে কিছু ইন্টারেস্ট আছে বা বলে সেরকম নয়, বাট হ্যাঁ যদি কখনো ফিউচারে ভালো কিছু অফার আসে যে হ্যাঁ এই রোলটার জন্য বা মনে হয় যে হ্যাঁ আমার ভালো লেগেছে,
1: আপনার এই দীর্ঘ কেরিয়ারে ফুটবল কেরিয়ারে সেরা প্রাপ্তি যদি মনে করেন তাহলে কোনটাকে বাঁচবেন বা কোনগুলোকে বাঁচবেন?
2: আমার আই লিগ চ্যাম্পিয়ন এন্ড অবশ্যই বেস্ট গোলকিপার যখন হয়েছিল ইন্ডিয়া।
1: আর যারা নতুন ফুটবলার হতে চাইছেন, বিশেষ করে গোলকিপিং যারা শিখছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন?
2: আমি দুটো জিনিস মনে হয় আমার ডিটারমিনেশন খুব দরকার যে কোনো জিনিসে, নট অনলি ফুটবল, যে কোনো জিনিসে ফোকাস খুব দরকার, মানে ফোকাসটা হওয়া দরকার এতটাই যে আমি খুব ক্লিয়ার থাকা উচিত যে আমার আমার কি এইম রয়েছে, অ্যান্ড অলসো যেটা আমি আরেকটা জিনিস খুব বেশি মনে করি সেটা হার্ডওয়ার্কিং। আমরা অনেকে হার্ডওয়ার্ক করি, বাট হার্ডওয়ার্ক করতে করতে কোনো একটা ব্রেক আসে বা কোনো একটা বাধা আসে, তখন মনে হয় আমি সেটাকে সরে যাবো, কিন্তু কোনো ভাবে গিভ আপ করা যাবে না। তো হার্ডওয়ার্ক এটা কন্টিনিউ করে যেতে হবে, একটা সময় একটা

0: তোমার ঠিক রেজাল্ট পাওয়া যাবে।
1: আপনার জীবনে সাফল্যের চাবিকাঠি কি মনে করেন আপনি?
0: হার্ডওয়ার্কিং, হার্ডওয়ার্ক অবশ্যই, মানে হার্ডওয়ার্কের কোনো বিকল্প হয় না। তো আমি যেভাবে ছোটবেলা থেকে হার্ডওয়ার্ক করেছি আমার মনে হয় সেটাই আমার কাছে মন্ত্র।
2: মানে কেউ যদি মনে করে যে খুব ইজিলি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে, আমার মনে হয় সেটা খুবই ডিফিকাল্ট। কেননা একটা মানুষকে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে তিনটে জিনিস, সততা, পরিশ্রম আর হচ্ছে না, তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি সেটা কন্টিনিউ করে এসেছি।
1: অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার
0: জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
3: এতক্ষণ শুনলেন ফুটবলার শিলটন পালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা আকাশবাণী কলকাতা, ক্রীড়া বিভাগ।

ফুটবলের কথা যখন হচ্ছে, ফুটবলারদের কথা যখন হচ্ছে, তখন এখন হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ফুটবল ক্লাবেদের যে মহারণ ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগ, এবং তাতে গত রাতে জয় পেল আর্সেনাল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদরা। মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে দ্বিতীয়ার্ধে 3 গোল করে লিলকে 3-0 ব্যবধানে হারাল আর্সেনাল। এই জয়ের ফলে প্রতিযোগিতায় নিজেদের নিখুঁত জয়ের ধারা বজায় রাখল মিকেল আর্তেতার দল। 60 মিনিটের পর হুরিয়ান টিম্বারের দুর্দান্ত ফিনিশিংয়ে গোলের দরজা খোলে। এরপর এবেরেচি, এজে ও বুকায়ো সাকাও গোল করেন। এই জয়ের ফলে দুটি ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ভাগ করে নিচ্ছে আর্সেনাল, বার্সেলোনা এবং স্পোর্টিং লিসবন। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-0 গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-0 গোলে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে হারার পর এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের মেজাজে ছিল অ্যাটলেটিকো। ম্যাচের প্রথম মিনিটেই পাবলো ব্যারিওসের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। গোলের পরই তিনি নিজেদের অধিনায়ক কোকের বিরুদ্ধে শ্রদ্ধা জানান, কারণ দিনের শুরুতেই কোকের মা প্রয়াত হয়েছিলেন। এরপর দ্বিতীয় গোলের জন্য 79 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় অ্যাটলেটিকোকে। তার ঠিক আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সংখ্যায় এগিয়ে যাওয়ার পর আদমোলা লুকম্যানের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিক দল। এই হারে মরশুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশাজনক পারফরমেন্স আরও দীর্ঘায়িত হলো। বাড়ল কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপও। টানা 5 ম্যাচে জয়ের মুখ দেখেনি ওল্ড ট্র্যাফোর্ডের দল। শেষ 7টি ম্যাচে জয় এসেছে মাত্র 1টিতে। চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে ইতালিতে কোমোর বিরুদ্ধে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগে দলকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে ক্যারিককে। অন্যদিকে গালাতাসারায়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও বার্সেলোনার 4-1 ব্যবধানে জয়। জোড়া গোলের অবদান লামিন ইয়ামালের। মঙ্গলবার ইস্তানবুলের রামস পার্কে গালাতাসারায়কে 4-1 গোলে হারালো বার্সেলোনা। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করল কাতালান ক্লাবটি। দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বিশ্বকাপ জয়ী তরুণ তারকা লামিনে ইয়ামাল। 2টি গোলে অ্যাসিস্ট করেন তিনি। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় আর্সেনাল ও স্পোর্টিং লিসবনের সঙ্গে শীর্ষস্থান ভাগ করে নিল বার্সেলোনা। 3টি দলই এখনও পর্যন্ত প্রথম ম্যাচে 2 ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে কোনো পয়েন্ট না পেয়ে তালিকার নিচের দিকে রয়েছে তুরস্কের এই শক্তিশালী ক্লাব গালাতাসারায়। তো অন্যান্য ম্যাচগুলির কি খবর হলো, যেখানে ভিলারিয়াল 3-1 গোলে হারিয়েছে নাপোলিকে। বাইকিংয়ের মতো নরওয়ের একটি টিম, তারা কিন্তু জার্মান ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিককে 3-3 গোলে আটকে দিয়েছে। অন্যদিকে ক্লাব ব্রুজ, তারা 4-3 গোলে হারিয়েছে ইতালির ক্লাব ইন্টার মিলানকে। আর বি লাইপজিগ, তারা হারিয়েছে 1-0 গোলে পিএসবি আইন্ডহোভেনকে। ফেনউড কোমোর সঙ্গে আজকে খেলা রয়েছে ভারতীয় সময়ে 10:15। লিভারপুল খেলবে এলএএসকের বিরুদ্ধে। অন্যদিকে অ্যাস্টন ভিলা ফেনারবাস খেলবে 12:30 ভারতীয় সময় আজ রাত্রিবেলা। ম্যানচেস্টার সিটি খেলবে সেই সময় প্যারিস সেন্ট জার্মান বিরুদ্ধে, অর্থাৎ একটি দারুণ ম্যাচ হতে চলেছে আজ। রিয়েল বেতিস খেলবে পোর্তোর বিরুদ্ধে, রোমা খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে, শাখতার ডোনেস খেলবে এইকে অ্যাথেন্সের বিরুদ্ধে, স্লোভান ব্রাতিস্লাভিয়া তারা খেলবে বিএফপি স্টোগার্ডের বিরুদ্ধে, বোডো গ্লিম তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের 4th T20 ম্যাচ। হায়দ্রাবাদে নতুন

করে তৈরি পিচে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত। এখনও পর্যন্ত এই সিরিজে নিখুঁত ক্রিকেটের থেকে বেশি দেখা গিয়েছে ব্যাট হাতে ঝড়। লখনৌয়ে শ্রেয়স আইয়ারের প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক শতরানের সৌজন্যে মাত্র 14.4 ওভারে জয় তুলে নিয়েছিল ভারত। রাঁচিতে অবশ্য ধাক্কা খেতে হয় স্বাগতিকদের, শাইহোব ও শেফ্রেন রাদারফোর্ডের দাপটে ঘরের মাঠে টানা 10টি জয়ের ধারায় ছেদ পড়ে ভারতের। এরপর ইন্দোরে আবার ঘুরে দাঁড়ায় দল। অভিষেক শর্মা এবং অর্শদীপ সিংহের পারফরমেন্সে 14 রানে রুদ্ধশ্বাস জয় পায় ভারত। এই 6টি সব ম্যাচের মধ্যে মাত্র 1টিতে রান তাড়া না করে ব্যাট করা দলের জয় এসেছে। ইন্দোরে সেই ম্যাচে ভারত রান রক্ষা করে জিতেছিল। সেদিন শিশির না পড়ায় ভারতীয় বোলাররা বাড়তি সুবিধা পেয়েছিলেন ঠিকই, তবে হায়দ্রাবাদে আজ একই পরিস্থিতি দেখা যেতে পারে। গত কয়েকদিন শহরের তাপমাত্রা ছিল 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভারতীয়দের সবথেকে যেটা উদ্বেগ তা হলো বোলিং নিয়ে। জসপ্রীত বুমরাকে ছাড়া রাঁচিতে 250 রান তুলেও তা রক্ষা করতে পারেনি দল। বুধবার অর্থাৎ আজ সিরিজের চতুর্থ ম্যাচ হবে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই মাঠ কিন্তু দীর্ঘদিন ধরে ব্যাটারদের সহায়ক হিসেবে পরিচিত। 2024 সালের অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচে স্কোর গিয়েছিল 297 রান 300 থেকে মাত্র 3 রান দূরে। তো আজকে খেলা হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। সাংহাই মাস্টার্স থেকে ছিটকে গেলেন আলকারাজ, জিজু বার্কসের কাছে সরাসরি সেটে হার। বিশ্ব ক্রমতালিকায় 39 নম্বরে থাকা বেলজিয়াম বার্গ দ্বিতীয় বাছাই স্পেনের আলকারাজকে 7-5, 7-6, 4 ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের এখনও পর্যন্ত সবথেকে বড় অঘটন ঘটালেন। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ হবে টমি পল অথবা ভ্যালেন্টিন ভাসোরো। ম্যাচের পর 27 বছরের বার্গস বলেন, এটা বিশ্বাস করতেই অসুবিধা হচ্ছে, ঠিক কী অনুভব করছে সেটাও বুঝতে পারছি না। তখন শুধু খেলার মধ্যে ডুবে থাকতে হয়, পয়েন্টে মনোযোগ দিতে হয়। ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডে বিদায় পিভি সিন্ধুর জার্মানির ইভি লির কাছে। মঙ্গলবার ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু। উডেন্সে মহিলাদের সিঙ্গেলসের রাউন্ড অব 32-এর বিশ্বের 10 নম্বর ভারতীয় শাটলার জার্মানির ইভান লির কাছে 21-13, 23-25 এবং 19-21 ব্যবধানে হারলেন তিনি। প্রথম গেমে 21-13 ব্যবধানে সহজ জয় তুলে নিয়ে ম্যাচের শুরুটা ভালোই করেছিলেন সিন্ধু, কিন্তু প্রথম থেকেই খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ দেননি। তবে দ্বিতীয় গেমে পাল্টা লড়াইয়ে ফেরেন 14 ডাচ ওপেনার খেতাবজয়ী ইভান লি। একটা সময় 12-15 ব্যবধানে পিছিয়ে থাকলেও লড়াই চালিয়ে যান সিন্ধু, কিন্তু শেষের গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট হারিয়ে দ্বিতীয় গেমটি 23-25 ব্যবধানে খুয়ান ভারতীয় শাটলার। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় তৃতীয় গেমে। শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে এগিয়ে গেলেন লি। 21-19 ব্যবধানে তৃতীয় গেম জিতে 1 ঘন্টারও কিছু বেশি সময় এই লড়াইকে সিন্ধুকে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে দিলেন। ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করলেও জয় তুলে নিতে পারেনি সিন্ধু। এর আগে সিন্ধুর শেষ টুর্নামেন্ট ছিল ফিনল্যান্ডের ভান্তায় অনুষ্ঠিত আর্টিক ওপেন 2026, সেখানে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। তবে 3 গেমের লড়াইয়ে থাইল্যান্ডের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাজচানক ইস্তাননের কাছে হারতে হয় তাকে। চলতি বছর এখনও পর্যন্ত সুপার 750 খেতাব জিতেছেন তিনি। জুলাইয়ে জাপান ওপেনের শিরোপাও তিনি জিতেছিলেন। জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতলেন অঙ্কুর ভট্টাচার্য ও দিয়া চিতালে। তাও দেবীলাল ইনডোর হলে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতলেন যথাক্রমে অঙ্কুর ভট্টাচার্য ও দিয়া চিতালে। পুরুষদের ফাইনালে মহারাষ্ট্রের রেগান আল বুরকাককে 4-3 গেমে হারান অঙ্কুর। মহিলাদের ফাইনালেও একই ব্যবধানে পশ্চিমবঙ্গের সিন্ড্রেলা দাসকে পরাস্ত করেন দিয়া। রেগানের বিরুদ্ধে 1-2 গেমে পিছিয়ে পড়েছিলেন অঙ্কুর, তবে 7 গেমের টানটান লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে চলতি মরশুমের নিজের প্রথম খেতাব জিতলেন তিনি। এর আগে কানপুর পর্বের সেমিফাইনালে মানব ঠাক্কারের কাছে হেরেছিলেন অঙ্কুর। অন্যদিকে দিয়া ও সিন্ড্রেলার লড়াইও ছিল সমানে সমানে। যখন স্কোরলাইন 3-3 তখন শেষ গেমে এগিয়ে গিয়ে খেতাব নিশ্চিত করেন দিয়া। 17 বছরের সিন্ড্রেলা বিশেষ করে ব্যাকহ্যান্ডে নজর কাড়েন, সুযোগ পেলেই আক্রমণের উদ্যোগ নিতে তিনি পিছপা হন না। দিয়ার পারফরমেন্সে কিছুটা ছন্দপতনের সুযোগ নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনও করেছিলেন সিন্ড্রেলা, তবে নির্ণায়ক গেমে সামান্য ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত খেতাব জিতে নেন দিয়া। অন্যদিকে পুরুষদের সিঙ্গল সেমিফাইনালে অঙ্কুর রেলওয়ে

জিৎ চন্দ্রকে 4-1 হারান। অন্য সেমিফাইনালে দ্বিতীয় বাছাই মানব ঠাক্করকে 4-2 গেমে পরাস্ত করেন রেগান আলবুরকাক। মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে 7 গেমের রুদ্ধশ্বাস লড়াইয়ে সুতীর্থা মুখোপাধ্যায়কে 4-3 ব্যবধানে হারান সিন্ড্রেলা। অন্যদিকে স্বস্তিকা ঘোষকে 4-1 গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন দিয়া। আজকের অনুষ্ঠান শেষ করব আজকের দিনে দিয়ে। আজকের দিনে বিশেষ কী কী ঘটনা ঘটেছিল। 1999 সালে আজকের দিনে 83 রানে অল আউট হয়েও টেস্টে ড্র করেছিল ভারত। মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র 83 রানে অল আউট হয়ে যায়, কিন্তু দ্বিতীয় ইনিংসে রাহুল দ্রাবিড়ের 144, তেন্দুলকরের 126 এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের 64 রানের সুবাদে ভারত 505 রান করে ইনিংস ঘোষণা করে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 251 করে ম্যাচ বাঁচায়, ম্যাচই ড্র হয়। আর আজকের দিনে জন্মেছিলেন অন্যতম সেরা খেলোয়াড় ক্রিকেটার গৌতম গম্ভীর, যিনি এখন ভারতীয় মেন্স ক্রিকেট টিমের কোচ। আরও একটি ক্রিকেটার জন্মেছিলেন আজকের দিনে, গ্লেন ম্যাক্সওয়েল, 1988 সালে। এই ছিল আজকের পরিবেশনা। সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আবারও আজকে উপস্থিত হয়ে গিয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি কিন্তু একটু অন্যরকম। আজ কথা বলবো মাখানা নিয়ে। মাখানা এমন একটি খাদ্য এখন উঠে এসেছে এবং বাজারে প্রায় সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে, যার খাদ্য গুণ কিন্তু অপরিসীম। তাহলে এই যে শস্যটি, যেটি জলাভূমি থেকে আমরা পাই, সেটি সম্পর্কে, তার চাষবাস সম্পর্কে এবং তার বাণিজ্যিকরণ সম্পর্কে আমরা আজকে একটু খুঁটিনাটি জানার চেষ্টা করব। আলোচনা করব জলাভূমিতে মাখানা চাষের গুরুত্ব ও বাণিজ্যিকরণ এই বিষয় নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের ডাকে সাড়া দিয়েছেন আজকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে। ডক্টর পুস্তে, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার
1: ডক্টর পুস্তে। আমরা বলছিলাম যে জলাভূমিতে মাখানা চাষের গুরুত্ব, তো সেক্ষেত্রে তো চাষ করার আগেই আমাদের বুঝে নিতে হবে যে কোন কোন জলাভূমিকে আমরা বেছে নেব, বা জলাভূমি বলতে আমরা কি বুঝছি, বা ধরুন জলাভূমিতে কি কি সমস্যা রয়েছে আমাদের রাজ্যে, জলাভূমিগুলিকে আমরা মাখানা চাষের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি, এইটা যদি একটু সার্বিকভাবে প্রথমে বলে দেন।
2: বিশেষ করে জলাভূমি সম্বন্ধে একটা ধ্যান ধারণা আমাদের থাকা দরকার আছে। আন্তর্জাতিক মান অনুসারে আমরা জলাভূমি তাকেই বলবো, যেমন মনে করুন একদিকে যদি প্রবাহমান গভীর জলাশয় থাকে, যেমন মনে করুন সমুদ্র সাগর বা প্রবাহমান বড় নদী, আর অন্যদিকে যেমন ডাঙাজমিগুলো রয়েছে, তার মধ্যবর্তী যত কিছু ছোট বড় খাল বিল নদী নালা নয়নজলি যত কিছু রয়েছে, সেগুলোকে সবটাই আমরা আমাদের আন্তর্জাতিক মান অনুসারে তাকে আমরা ওয়েটল্যান্ডস বা জলাভূমি বলি। এই জলাভূমি আমরা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব কম নেই। আয়তন কতটা? প্রায় 525,000 হেক্টর জমি জুড়ে এই জলাভূমিটা রয়েছে আমাদের। এছাড়াও আমাদের সমুদ্র উপকূলবর্তী অনেক অঞ্চল রয়েছে যেগুলোকে আমরা মানে অন্তর্দেশীয় যে সমস্ত জলাভূমি বলি, সেগুলো কিন্তু পড়ছে। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের দেখুন প্রত্যেকটা উপাদানই হচ্ছে সমানভাবে দায়ী। তার একটা যদি কোনো কারণে বিঘ্নিত হয়, তাহলে কিন্তু আমাদের সেখানে বাস্তুতন্ত্র বা

0: সিস্টেম আমাদের ব্যাঘাত করবে। সুতরাং আমরা জানি যত কিছু আশেপাশের আবর্জনা জল বা এক্সেস ওয়াটার, যত বাড়তি জল, সেটা সম্পূর্ণ জলাভূমিতে গিয়ে পড়ছে। এবং এই জলাভূমির একটা চরিত্র হচ্ছে সেখানে প্রচুর জু এবং ফাইটোপ্ল্যাঙ্কটনস গুলো রয়েছে, যারা যত কিছু দূষিত পদার্থ তারা শোষণ করে তারা জলটাকে কিন্তু পরিশোধিত করছে। সেই জন্য একে আমরা বলি ন্যাচারাল কিডনি। শরীরে যেমন কিডনির ফাংশন আছে, ছাকনির কাজ করে, ঠিক সেই রকম পলি জমে জমে তার জলাভূমির যে বুকটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, ফলে বর্ষাকালীন যে জল ধারণের ক্ষমতা অনেক কমে যাচ্ছে। সুতরাং কি অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে স্থানীয় কোন জায়গায় সেটা কিন্তু বন্যার আকার দেখা দিচ্ছে। তারপরে জলাভূমির আকার আয়তন দিন দিন কমে যাচ্ছে, প্রতিনিয়ত আমরা শহরের বৃদ্ধিকরণ করছি, ফলে জলাভূমি দিন দিন আমাদের হারিয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো আমাদের সব হতাশার কথা। হতাশার কথা তো সব বললে হবে না, সেখানে আমাদের আশার কথাও কিছু বলতে হবে, আমাদের প্রত্যাশা থাকবে। অর্থাৎ এই যে আমাদের কাজ কি হবে, তাহলে আমাদের করণীয় কি না, প্রয়োজন ভিত্তিক তাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা, পরিকাঠামোর উন্নয়ন করা, এবং প্রয়োজন ভিত্তিক যে আমাদের সংস্কার করে একে উৎপাদনমুখী করে তোলা।
1: ঠিক,
0: উৎপাদনমুখী না করতে পারলে হবে না, শুধু শুধু জলাশয় পড়ে থাকলে সেটা আমাদের ক্ষতি। এবং নিকাশী ব্যবস্থার মাধ্যমে যাতে বর্ষাকালীন সমস্ত জল সেখানে গিয়ে জড়ো হতে পারে, এবং প্রয়োজনের অতিরিক্ত যদি হয় সেটা যাতে বেরিয়ে যেতে পারে, তারও নিকাশী ব্যবস্থা ঠিক রাখতে হবে। এবং সত্যি কথা বলতে কি, প্রকৃত যদিকে আমরা রক্ষা করি তবেই কিন্তু সে আমাদেরকে যে কোনো সময় সে আমাদের রক্ষা করবে বা বাস্তুতন্ত্র রক্ষা হবে। একটা বলি যে এই জলাভূমিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। জলাভূমি ব্যবহার করবার অনেক রকম রাস্তা বা পন্থা রয়েছে। যেমন মনে করুন, আমরা যেহেতু কৃষি বিজ্ঞানী, যেমন জলাভূমির খাদ্য ফসল বলতে আমরা খুঁজি যেগুলো পিওর অ্যাকোয়াটিক ফুড ক্রপস, খাদ্য ফসল, জলজ, অধিক জলের ধান, পানি ফল, মাখানা, জলকচু বা লতিকচু উল্লেখযোগ্য। আবার মনে করুন এমন কিছু ফসল রয়েছে যেগুলো আমরা খাই, আবার মনে করুন সেগুলো সৌন্দর্য বৃদ্ধি করে। এরকম মনে করুন পদ্ম, শাবলা, শালুক বা রয়্যাল ওয়াটার লিলি, যারা ভিক্টোরিয়া, অ্যামাজনিকা। এছাড়াও কিন্তু এমন অনেক শস্য রয়েছে যেগুলো আমরা কমার্শিয়াল বাণিজ্যকরণ হিসাবে পুরোপুরি ফসলটাকেই ব্যবহার করি। যেমন মনে করুন মাদুরকাঠি, হোগলা, বেত, শোলা, শীতলপাটি, এগুলো চাষ করা হয়। এছাড়া তো আপনি জানেনই যে আমাদের গ্রাম বাংলায় প্রচুর আয়ুর্বেদিক জল ঔষধি যে জলজ ফসল রয়েছে, সেগুলো কুলেখাড়া, থানকুনি, হেলেঞ্চা, হ্যাঁ, শুষ্নি, ব্রাহ্মী, কলমি, এগুলো সব কৃষক ভাইরা চাষ করে থাকেন এবং আমাদের বাজারে নিয়ে সেখান থেকে আমরা কিন্তু কিনে খাই। যাই হোক, এই সমস্ত জলজ ফসলই সাধারণত বর্ষার আগে থাকতে শুরু হয় এবং সারা বর্ষাকাল ধরে চলে, এমনকি বর্ষার পরেও শেষ হয়। তবে শীতের আগে অনেক ফসলই এর মধ্যে যেগুলো শেষ হয়ে যায়। অধিকাংশ ফসল শীতের সাথে সাথে বেশ পচতে শুরু করে, যেমন মাখানা। মাখানা ফলটাও ঠিক তাই, যখন শীত পড়তে শুরু করবে তখন কিন্তু সমস্ত গাছটাই কিন্তু আস্তে আস্তে পচে যাবে এবং মাটির সঙ্গে মিশে যাবে, ওখানকার উর্বরতা বৃদ্ধি করবে। এগুলো কিন্তু আমাদের ভালো দিক আর বলে আমরা মনে করি। এই প্রসঙ্গে বলে রাখি, যতগুলো জলজ ফসল আছে তার মধ্যে খাদ্য ফসল হিসাবে মাখানা কিন্তু একটা অন্যতম গুরুত্ব পাচ্ছে আজকাল, কারণ দেশীয় এবং আন্তর্জাতিক মান অনুসারে বা বাণিজ্যকরণ হিসাবে মাখানার স্থান কোথায় উঠে এসছে সেগুলো আমরা আস্তে আস্তে বলবো।
1: একদম, এবং এই কথার প্রসঙ্গ অনুসারেই আমি বলি যে আপনার কথা মতো তাহলে পশ্চিমবঙ্গে জলাভূমি যথেষ্ট এখনো রয়েছে। তাহলে এই যে মাখানার কথা আপনি বলছেন জলজ ফসল হিসেবে, এই ফসলটার চাষের গুরুত্ব কতখানি পশ্চিমবঙ্গে নিরিখে যদি বলেন?
0: চাষটা ফসলটার সম্বন্ধে আমাদের কৃষক ভাইদের কিন্তু সম্যক একটা ধারণা থাকা দরকার আছে।
1: একদমই তাই।
0: আমরা নদী বা ছোটখাটো জলাশয় বা জলাভূমি বা বিল ঝিল গুলোতে আমরা দেখেছি, সেখানে পদ্ম হতে দেখেছি, শাবলা শালুক হতে দেখেছি, কিন্তু মাখানা বা পানি ফল হতেও দেখেছি। নয়নজলি বা প্রচুর জলের পানি ফল চাষ হচ্ছে। কিন্তু এই যে সত্যি কথা বলতে কি, মাখানা ফসলটা আমাদের পশ্চিমবঙ্গে দু একটা জায়গা ছাড়া অধিকাংশ জায়গাতে কিন্তু এই আমাদের চাষী ভাইদের বা কৃষক ভাইদের কোন রকম সম্মুক ধারণাই নেই। এই ফসলটা শাবলা বা পদ্মের মতনই, ঠিক এরা হচ্ছে রুটেড এমার্জেন্ট হাইড্রোফাইটস বলে ইংলিশতে, যার মানে যে মূল তন্ত্রটি, শিকড়ের যে মূল তন্ত্রটি, সেটা মাটির সঙ্গে পোঁতা থাকে এবং এটা একটা জলজ ভাসমান উদ্ভিদ এবং সেটা একটু কি বলবো কাঁটাযুক্ত, সারা শরীরে এর কিন্তু কাঁটা থাকে। এর বৈজ্ঞানিক নামটা আমি বলি, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে যে ইউরাইল ফেরক্স। এটা নিমফেসি বা ইউফোরেসি পরিবারভুক্ত। সুতরাং মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে মাটিতে যে গেঁটটা পোতা রয়েছে তার থেকে পাতা বেরোচ্ছে, পাতার ডাঁটি বেরোচ্ছে, আবার মনে করুন ফুলটাও বেরোচ্ছে। এই পাতার ডাঁটিটা বড় হতে হতে তারা কি করছে, জলের উপর ভেসে থাকছে এবং তারপরে ফুলটাও আস্তে আস্তে বড় হয়ে যদি

0: জল গভীরতা থাকে, অনেকটা জলের উপর ভেসে তারপরে সেটা ফার্টিলাইজ বা সেটাতে পলিনেশন হয়, হয়ে তারপরে কি করে আবার জলের তলায় আস্তে আস্তে বেন্ট হয়ে তলের তলায় চলে যায়। একটা কথা বলে রাখি, এর সর্বাঙ্গ কিন্তু প্রচুর কাঁটাতে, যখন একটা পূর্ণাঙ্গ গাছ থাকে এর সর্বাঙ্গ প্রচুর কাঁটাতে কিন্তু ভর্তি থাকে, শুধু পেটালস মানে ওই যে পাপড়ি, ফুলের পাপড়িটুকু ছাড়া। খানা সাধারণত বর্ষাকালীন আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার ফসল, এদের জীবনকাল বর্ষার অনেক আগে থাকতে শুরু হয়ে বর্ষার শেষ পর্যন্ত চলে। আমাদের দেশে বেশ কিছু রাজ্য ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিনস অধিকাংশ দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং এগুলোতে আমি চাষবাস হতে দেখেছি। হ্যাঁ, তো এবার গুরুত্বের কথা বলতে গিয়ে আমরা বলি যে মাখানা খই এখন দেশ এবং আন্তর্জাতিক বাজারে সুপার ফুড হিসাবে গণ্য করা হচ্ছে, কারণ এটা একটা উন্নত বর্ধিত মূল্যকরণ, যাকে আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস বলি। অর্থাৎ মাখানার বীজ হচ্ছে, বীজটাকে সরাসরি বিক্রি করলে একটা পয়সা, যখন তার থেকে একটা পদ্ধতির মাধ্যমে সেটাকে খই তৈরি করা হচ্ছে এবং প্যাকেটজাত করা হচ্ছে, তখন তাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস, মূল্যবান খাদ্য দ্রব্য, যা শিশু থেকে বৃদ্ধ রুগী সকলে এটা দৈনন্দিন খাদ্য তালিকায় স্থান করে দিয়ে দিন দিন এর চাহিদা বৃদ্ধি করছে। তাই আন্তর্জাতিক বাজারে মাখানা এখন সুপার ফুড হিসাবে জায়গা করে নিয়েছে। মাখানা খই এখন বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দ, কারণ মাখানা খইয়ের অনেক খাদ্যগুণ আছে। এতে শুনলে অবাক হবেন যে গ্লাইসেমিক ইন্ডেক্স বলে যেটা একটা ব্লাড সুগার যাদের থাকে তাদের একটা ইন্ডিকেশন থাকে, অতএব জিআই ভ্যালু এটাতে কম হওয়ার দরুন ডায়াবেটিস যারা রুগী থাকে তারা কিন্তু স্বচ্ছন্দে এটা খেতে পারে। এবং প্রোটিন 9.7% প্রোটিন আছে, এছাড়া কার্বোহাইড্রেট, স্টার্চ, ফাইবার, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম সহ নানা খনিজে সমৃদ্ধ এই সুপার ফুড এখন রোগ প্রতিরোধেও সহায়ক করছে। এতে গ্লুটেন মুক্ত হওয়ায় এতে গ্লুটেন নেই কো, সেজন্য গ্যাস্ট্রিক ও অ্যালার্জির ঝুঁকিও কম এবং প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এর মধ্যে। সেই জন্য এটা কিন্তু খাদ্য হিসাবে একটা সুপার ফুড হিসাবে আন্তর্জাতিক এবং দেশের বাজারে গণ্য বলেছে। বিশেষ করে আমি বলি, দেখুন আমাদের দেশে প্রচুর এলাকা আছে যারা নিরামিষ ভোজী, তাই না, প্রচুর ভেজিটেরিয়ান, তারা মাছ মাংস সবগুলো খান না। সেই সমস্ত এলাকায় এই খাদ্য, এই যে খাদ্যটা তারা ডালের সঙ্গে খাচ্ছেন, মোয়া করে খাচ্ছেন, তরকারির মধ্যে দিয়ে খাচ্ছেন, শুনলে অবাক হবেন একটা 8-10 মাসের শিশু 7-8টা এরকম ধরনের মাখানা খই নিয়ে সেটা গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়ে তাদের প্রাথমিক যে দুধ বা অন্যান্য কিছু রয়েছে তার সঙ্গে মিশিয়ে তারা স্বচ্ছন্দে খাচ্ছেন, কারণ এতে প্রচুর খাদ্যগুণ রয়েছে।
1: ঠিক ঠিক, তো সত্যি মাখানা একটি খাদ্যগুণে অপরিসীম একটি ফসল, সেটা আমরা বুঝতে পারছি, জলজ ফসল। কিন্তু অনেক চাষি ভাইরাই কিন্তু এর গুণাগুণ সম্পর্কে বা এটা থেকে কতটা লাভ হতে পারে চাষ করলে বা এর বাণিজ্যিকরণ সম্পর্কে এখনো অতটা ওয়াকিবহাল হয়ে উঠতে পারেনি। তো সেই জন্য ডক্টর পুস্তে, আপনি যদি একটু বলেন যে উন্নত চাষ পদ্ধতির মাধ্যমে কি করে মাখানা চাষ করে আমার কৃষক ভাইরা ভালো ফলন পেতে পারে বা লাভবান হতে পারেন।
0: একটা জিনিস সবসময় আমরা বলি, যেহেতু আমরা কৃষি বিজ্ঞানী, সুতরাং সেদিক দিয়ে কতগুলো জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হয়। যে কোনো একটা ফসল চাষ করতে গেলে সেটা কিন্তু তার প্রথমে আমাদের প্রয়োজন হয়ে পড়ে যে আমরা কোন জিনিসটা থেকে পরবর্তী ফসলে সেটাকে আমরা বেশি পরিমাণে করব বা লাগাবো বা রোপণ করব বা বপন করব ইত্যাদি। সুতরাং সেই জিনিসটা কিন্তু অতি অতি ভালো হতে হবে, ভালো গুণমানের হতে হবে। সেই জন্য মাখানার উন্নত চাষ পদ্ধতি যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং খুব ভালো উন্নত মানের নিরোগ বীজ কিন্তু আমাকে সংগ্রহ করতে হবে। এর জন্য আমি একটা কথা বলতে পারি যে আমাদেরই প্রিয় ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক, এই মাখানা চাষ নিয়ে নতুন উৎসাহে কাজ শুরু করেছে ওই অঞ্চলে এবং আশেপাশে বিভিন্ন অঞ্চলে, যেমন করণদিঘি ব্লকের কাকিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে মাখানা চাষ হচ্ছে। নতুন উৎসাহে তাদের নিচু জমিতে মাখানা চাষ করছেন, কারণ এই চাষে যথেষ্ট অর্থকরী উপার্জনের একটা রাস্তা তাদের সামনে খুলে গেছে। আরেকটা কথা বলি যে উন্নত চাষ পদ্ধতি বলতে গেলে তাকে সঠিকভাবে, যে কোন মনে করেন এবার সে লাগাবে, কোন একজন কৃষক ভাই নতুন উদ্যমে আমাদের এই আলোচনা শুনে তিনি ভাবলেন তার জমিতে, সে নিচু জমিতে সে মাখানা চাষ করবে, তার প্রথমেই তার হবে সে প্রথম যে প্ল্যান্টিং মেটেরিয়াল যেটা লাগাবেন সেটা কিভাবে তিনি সংগ্রহ করবেন, তাকে সঠিকভাবে কোথাও, মনে করুন আমি যেটা বললাম যে ইসলামপুর বা আমাদের হরিশ্চন্দ্রপুর, চাঁচল, এই যে অঞ্চলে প্রচুর জমিতে কিন্তু এখন মাখানা চাষ হচ্ছে এবং সেখানকার কৃষক

0: উপায়রা বা আমাদের সরকারি ফার্ম থেকে তাকে সেটা কিন্তু বীজ সংগ্রহ করতে হবে, এবং সেখানে একটা মনে করুন চটের থলিতে তাকে ভিজে অবস্থায় সেখান থেকে সে বীজ নিয়ে আসতে হবে এবং এনেই তাকে একটা বীজতলা তৈরি করে সেখানে কিন্তু সেখানে বপন করতে হবে। এবং বীজতলা, মূল পুকুর যাই হোক না কেন, পরবর্তীকালে যখন মূল পুকুরে সেটা রোপণ করবে সেই জমি অন্তত পক্ষে কমপক্ষে আমাদের ভাষাতে 25-30 সেন্টিমিটার পাঁকযুক্ত কাদামাটি থাকতে হবে, কারণ যা এই ফসলের পক্ষে আদর্শ। দেখুন একটা জিনিস আমরা জানি, পাঁকে পদ্ম ফোটে,
1: ঠিক কথা,
0: তখন ভালোভাবে কাদা তৈরি করে প্রয়োজনে গোবর সার বা খোল দিতে হবে। তার মানে আমার জমিটা যেখানে আমি বীজটা একটা জায়গায় ফেলেছি বীজতলাতে, সেখান থেকে যখন পরিপূর্ণ হয়ে একটা গাছ 1-1.5 ফুট মতন যখন তার উচ্চতা হবে, তখন আমাদের বর্ষাকালীন যে জলটা মূল জমিতে জমা হতে শুরু করবে সেই জমিটাকেও কিন্তু একই রকমভাবে ভালো রকম প্রস্তুত করে তাকে ভালো মতন কাদামাটি করে নিয়ে সুন্দর করে নিতে হবে। সেখানে যদি কাদামাটির অভাব থাকে তাহলে কিন্তু সেখানে আগে থাকতে যথেষ্ট পরিমাণে গোবর সার বা খোল, যে কোনো ধরনের খোল, বিঘে প্রতি 1-1.5 কুইন্টাল মতন মনে করুন। আবার যদি মনে করুন তার যদি অন্য গোবর সার দেওয়ার ক্ষমতা না থাকে তখন সে খোল দিতে হবে। এছাড়া মনে করুন সেই জমিটাতে যেটা বীজতলে সেখানে যদি মনে হয় যথেষ্ট কাদামাটি রয়েছে, পাঁক মাটি রয়েছে, তাহলে অন্য কিছু সারের আর প্রয়োজন হবে না। এইবার মূল জমি তৈরি করে আমাকে বীজতলার থেকে যখন মনে করুন বর্ষা শুরু হচ্ছে তখনই আমাকে কি করতে হবে, 2-3টে ছোট পাতাযুক্ত চারা গাছ 1-1.5 মিটার লাইন থেকে লাইন অথবা 1-1.5 মিটার গাছ থেকে গাছের দূরত্ব মেনটেন করে, মানে সেটাকে রেখে কিন্তু তখন সেটা মূল জমিতে তখন সেটা কিন্তু রোপণ করতে হবে। এই যে মনে করুন, এবং কতটা মোটামুটি তার যে ওই যে বললাম না রুটস্টকটা, মূল তন্ত্রটা, সেটা কিন্তু মাটির গভীরে 5-6 সেন্টিমিটার মাটির গভীরে কিন্তু পুঁতে দিতে হবে। এবং জমিতে যদি জৈব সারের অভাব থাকে তাহলে আমি বলেছি আগে গোবর সার দেওয়ার কথা, তাছাড়াও মনে করুন 2-3 কেজি নাইট্রোজেন, 6-8 কেজি ফসফরাস, 4-5 কেজি পটাশ সার দিতে হবে অতি অবশ্যই। এবং পরবর্তীকালে গাছের বাড়বরন্ত বুঝে কিছু পরিমাণ ইউরিয়া চাপান সার হিসাবে দেওয়া যেতে পারে। এবং গাছ লাগানোর 6-7 সপ্তাহ পর ফুল আসা পর্যন্ত প্রতি 5 লিটার জলে 1 মিলিলিটার জিঙ্ক ঘটিত অনুখাদ্য, যেমন চেলামিন বাজারে পাওয়া যায়, 10-15 দিন পর পর 3-4 বার স্প্রে করলে গাছের ফলন এবং ফুল ফল আসতে যথেষ্ট রকমভাবে সাহায্য করবে। এখানে একটা কথা আমি বলে রাখি, যেটা হচ্ছে গাছ হলো, গাছে এত পরিমাণ কাঁটা থাকে যে মাধ্যমিক পরিচর্যার খুব একটা সুযোগ থাকে না, এবং যেগুলো মনে করুন কিছু কিছু জলজ আগাছা থাকে সেগুলো চাষি ভাই কিন্তু নিজেই তখন গাছের অত বাড়বাড়ন্ত থাকে না, পাতাগুলো পরবর্তীকালে এত বড় বড় হবে যে 100 মিটার পর্যন্ত তার ব্যাস হতে পারে, একটা বাচ্চা শিশু তার উপর শুয়ে থাকতে পারে কিন্তু শুতে পারবে না, এই জন্যই যেখানে প্রফিউস স্পাইন্স মানে প্রচুর কাঁটা থাকে আমি বলেছি যে ফুলের পাপড়ি ছাড়া। সুতরাং দেখা যাচ্ছে যে পরবর্তীকালে যখন মাধ্যমিক পরিচর্যা যেগুলো মনে করুন এসে যায় যে কিছু আগাছা, জলজ আগাছা, সেগুলোকে সে তুলে দিতে পারবে, সে নিজেই সেটা পরিষ্কার করে দিতে পারবে। এবং খুব যদি সেরকম হয়, এরকম কিছু কিছু আছে আমাদের আগাছা নাশক, সেটা দিলে পারি চলে যেতে পারে আর কি যেগুলো।
1: আচ্ছা, এবার তাহলে একটু রোগ পোকার আক্রমণ বা সেখান থেকে কি করে এই ফসলটিকে আমরা
0: কিছু কিছু
1: রক্ষা করব, সেটা
0: যদি একটু বলেন। কিছু কিছু পোকার আক্রমণ হয়, যেমন বিটল বা পামড়ি পোকা বলে, ব্লু বিটল হতে পারে, লেদা পোকা হতে পারে, লাল কৃমিও হতে পারে, কিছু কিছু মনে করুন শামুক, গুগলি বা গেড়ি, কাঁকড়া ইত্যাদিগুলো কিন্তু থাকে। হ্যাঁ, সুতরাং আমি বলি কি, সব থেকে ভালো উপায় পরবর্তীকালে যেহেতু আমরা খুব বেশি স্প্রে বা অন্য কিছু আমরা করার অসুবিধে দেখা দেয় ওর জমির মধ্যে ঢুকে, সেই জন্য সব থেকে ভালো হচ্ছে বীজ বা চারা যেগুলোকে আমরা লাগাবো সেগুলোকে অতি অবশ্যই আমরা কিন্তু শোধন করে নেব। এই শোধনের জন্যে রোগের হাত থেকে আমরা DIM-45 যেটাকে আমরা বলি, 3-4 গ্রাম বা সাফ হিসাবে বাজারে পাওয়া যায় 3 গ্রাম বা ব্যাবিস্টিন 1 গ্রাম প্রতি কেজি বীজ বা চারার জন্য পরিমাণ মতন জল ভিজিয়ে রেখে সেটা তারপরে সেটা কিন্তু আমাদের মূল জমিতে রোপণ করলে বা বীজতলাতে বীজ ফেলার আগে করলেই কিন্তু সেটা যথেষ্ট ভালো হবে, আর কোনো কিছু দেখা দেবে না, বুঝতে পেরেছেন তো। এবার হচ্ছে আমি একটা কথা বলি এখানে, এর যে বিশেষ করে যেটা ফল, ফল থেকে কি অবস্থাটা কেমন হয়, মনে করুন ফুল হলো, ফুলটা উপরে ভাসলো, আবার সেটা নিমজ্জিত হয়ে জলের তলায় চলে গিয়ে একটা ফল, মনে করুন আমাদের যে দেশি আতা হয় এই আতার মতন একটা ফল হবে, কিন্তু তার উপরে প্রচুর স্পাইন্স থাকে, এবং সেটা

0: তখন আস্তে আস্তে তার ভিতর মনে করুন একটা ফলের মধ্যে মনে করুন 12, 14, 15, 18 পর্যন্ত বীজ থাকতে পারে, যেটাকে আমরা চেরি ফলের মতো। হ্যাঁ, আর মনে করুন একটা যে ফল, মনে করুন একটা গাছে, পরিপূর্ণ একটা গাছে 6 থেকে 8টা পর্যন্ত ফল ধরতে পারে এবং একটার মধ্যে এতগুলো বীজ থাকে। এইবার তাকে আমরা দিতে হবে, সময় দিতে হবে, তাকে আমরা সময় দিতে হবে যে যাতে কিনা সেই ফলটা পরিপক্ক হয়ে তার উপরকারের যে ত্বক, ফল ত্বক, সেটা পচে যাবে। শীত আস্তে আস্তে আস্তে আস্তে করে উপরকার, যাকে পেরিকার্প বলি বা উপরকারের ত্বকটা বলি, সেটা পচে গিয়ে ফলগুলো ওই গাছের গোড়াতে মাটির উপরে পড়ে থাকবে।
1: আচ্ছা,
0: এটাই হচ্ছে সব থেকে, সমস্ত ফলগুলো এরকম অবস্থায় পড়ে থাকলো, তখন কি হবে, তার যে পদ্ধতিগত হারভেস্টিং মানে বীজ সংগ্রহ করাটা, এটা কিন্তু একটা লেবোরিয়াস। অর্থাৎ আমাদের, আমরা দেখেছি বিহারের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে যে উত্তর পূর্ব বিহার যেগুলো আমরা বলি, যে আমরা জানি আমাদের জাতীয় যে মাখানা গবেষণা কেন্দ্র দ্বারভাঙাতে রয়েছে বিহারের, এছাড়াও মনে করুন অন্যান্য অনেক জেলা রয়েছে, যেমন মনে করুন মাদিপুরা, সাহারসা, কাটিহার, পূর্ণিয়া, প্রত্যেক ঘরে ঘরে তারা মাখানা চাষ করে এবং কিভাবে তারা সংগ্রহ করছে সেটাও আমি কিন্তু লক্ষ্য করেছি। তারা বৃত্তি বলে একটা ওই মানে বাঁশের চোঁচ দিয়ে তৈরি হয়, কিংবা কঞ্চি দিয়ে তৈরি হয়, কিংবা বেদ দিয়ে তৈরি করে। ওই মনে করুন 5-6 ইঞ্চি মাটি, যে জলা মাটি, কাদা মাটি, সেটাকে ফল সমেত এরকম ভাবে তুলে নিচ্ছে, স্ক্র্যাপ করে তুলে নিচ্ছে, তুলে নিয়ে পরিষ্কার জলে যখন ধুয়ে নিচ্ছে তখন চকচকে ভালো ধরনের কালো, ব্রাউনিশ কালারে অনেকটা দেখতে হয় সেই ফলগুলো, সে কিন্তু পাওয়া যাচ্ছে। তার উপর একটা হালকা সাদা আস্তরণ থাকে, সেটাকে অনেক সময় পা দিয়ে তারা উপরে ওটা তুলে দেয়। একটা জিনিস আমি বলি যে এর থেকে যখন যদি আমরা মাখানার খই তৈরি করি, তাহলে কিন্তু সরাসরি সেখান থেকে নিয়ে আমরা রোদে দিতে হবে, রোদে ভালো করে শুকাতে হবে। কারণ প্রথম অবস্থায় জল থেকে যখন তোলা হয় একটা বীজে 30-35% মানে কি বলবো জল থাকে, জল মানে বাষ্প আকারে থাকে, ওইরকম ভাবে তো জল থাকে না, মানে ভিজে থাকে আর কি। তা সেটাকে শুকাতে শুকাতে 10-12% নিয়ে চলে আসতে হবে। তারপরে মনে করুন যেহারা যেটা ম্যানুয়ালি, যেটা মানুষরা যেটা করছে আমি বিহারে দেখেছি, তারা কি করে পরপর 2-3টে খোলা থাকে, হ্যাঁ খোলা, যেটাকে তলায় আঁচ জ্বলছে, উনুন জ্বলছে, তার উপরে মনে করুন লোহার কড়াই, তার ভিতর বালি দেওয়া থাকে এবং 3-4 জন পরপর বসে গেছে এবং সেটা জ্বলতে থাকে। কখন কি করে মনে করুন এই 250-300-400 মতন এরকম ধরনের বীজগুলো নিচ্ছে, নিয়ে কন্টিনিউয়াস তারা কিন্তু নেড়ে যাচ্ছে, নেড়ে গিয়ে যখন মনে করুন অনেকটা ভাজা ভাজা মতন হচ্ছে, পরেরটাই দিচ্ছে, পরেরটা থেকে পরেরটাই যাচ্ছে, তারপরে ফাইনালি ওরা বুঝতে পারে যে এইবার কিন্তু ফলটা একটু ফাটা ফাটা মতন অবস্থায় এসে গেছে। যেমন কোন আমরা খই ভাজি, ঠিক ওই রকম ভাবে তখন কি করছে, একটা চাতালের উপর দিয়ে দিচ্ছে, তখন কাঠের একটা পাটাতন দিয়ে একজন রয়েছে কন্টিনিউয়াসলি সেটা কিন্তু বাড়ি মারছে, তাতে বাস্ট আউট হয়ে যাচ্ছে এবং তার থেকে খইগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে একটা কি বলবো লেবোরিয়াস বা মানুষের যেটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, দুটো ব্যাপারই, ফলটা সংগ্রহ করা, তার থেকে খই তৈরি করা। এখন কিন্তু এই খই তৈরি করার আমাদের যে দেশের কারিগরি যে সমস্ত রয়েছে তারা কিন্তু তৈরি করে ফেলেছে, যাবে এখন কিন্তু মেশিনের দ্বারাই কিন্তু এখন খই তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের ছাত্র মেহফুজ ওখানে গিয়েছিল, সে অনেক ছবি আমাকে পাঠিয়েছে এবং করণদিঘি বা ওই এলাকায় আমরা দেখেছি অনেক ছবি আমাকে পাঠিয়েছিল, টন টন, কুইন্টাল না টন টন, এরকম মাখানা খই কিন্তু তারা তৈরি হচ্ছে।
1: ডক্টর পুস্তে, এই সাথে সাথে আমি একটুখানি বাণিজ্যিকরণের দিকটাতেও আসবো, যে মাখানা খই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, তার পুষ্টি গুণে সমৃদ্ধ, সেটা এত খাদ্য গুণ তার, তো সেই জায়গা থেকে একে প্যাকেটজাতকরণ বা এর যে বাণিজ্যিকরণ, সেই দিকটা কি করে আমরা খেয়াল করব বা সেইটা আমরা কি করে বাড়ি নিয়ে যেতে পারবো? আমার
0: দেশীয় ও আন্তর্জাতিক, ঠিকই বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মাখানাকে এবং মাখানা খইকে আরও উন্নতি করতে গেলে আমাদের কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। কারণ দেশ বিদেশের বাজারে মাখানা খইয়ের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য ভালো ফলন পেতে মাখানা চাষে আরও উন্নত চাষ পদ্ধতির দিকে একজন কৃষক ভাইকে বিশেষভাবে নজর দিতে হবে। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন উন্মুক্ত জলাশয়, রাতে বৃষ্টি হোক কিন্তু দিনের বেলায় সেখানে রোদ হলে খুব ভালো হয়, উন্নত রোগমুক্ত পুষ্ট বীজ পাওয়া, উন্নত প্রযুক্তিগত সহায়তা, সেটা আমরা বা যে কোনো বিশ্ববিদ্যালয় বা যারা কাজকর্ম নিয়ে যুক্ত রয়েছে, আমরা সর্বতোরকমভাবে আমরা সাহায্য করতে পারবো।

0: উৎপাদিত ফসলের সংরক্ষণের পরিকাঠামো গঠন এবং সহজ শর্তে যাতে একজন কৃষক ভাই ঋণ পেতে পারে সেটারও বন্দোবস্ত করা, এবং সর্বোপরি কি বলুন তো তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের থাকা দরকার আছে। মাখানাকে ঘিরে ভবিষ্যতে গড়ে উঠতে পারে ছোট ছোট অনেক প্রক্রিয়াকরণ বা প্যাকেজিং ইউনিট যা তৈরি করবে স্থানীয় কর্মসংস্থানের একটা সম্ভাবনা। এই প্রসঙ্গে আমরা একটা কথা বলে নিই, যেহেতু মাখানাতে অতি কম জিআই ভ্যালু রয়েছে তাই মানুষ স্বচ্ছন্দে এটা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। এই সুপার ফুড এখন বিশ্ববাজারে অনেকটা গেম চেঞ্জার, মানে গেম চেঞ্জার হিসাবে কাজ করছে, বুঝলেন। এটাকে উপলক্ষ করে ফার্মিং সেক্টরে বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে বর্ধিত মূল্যকরণ খাদ্য দ্রব্য হিসাবে গণ্য করা হচ্ছে। সবচেয়ে আনন্দের কথা, আগামী 2033 মধ্যে 100 মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বুঝে রাখুন কতখানি তার গুরুত্ব রয়েছে, কারণ পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হচ্ছে মাখানা চাষ ও মাখানা খই তৈরিতে সব থেকে বড় উৎপাদক দেশ হিসাবে গণ্য করা হচ্ছে। এবং আমাদের দেশের বিহার রাজ্য, বিশেষ করে উত্তর পূর্ব বিহার, দেশের মোট উৎপাদনের 80% উৎপাদন করছে। মাখানাকে ঘিরে তাদের মধ্যে নতুন উৎসাহ দেখা দিচ্ছে। সুতরাং আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন 2011 আমি দারভাঙাতে ভিজিট করেছিলাম, সেই সময় দেখেছিলাম এই সমস্ত অঞ্চলে বা আশেপাশের জেলাতে প্রচুর পরিমাণে মাখানা চাষ হচ্ছে এবং তার থেকে খই তৈরি হচ্ছে।
1: তো এইবার যদি একটু বলি, আমাদের এই দিকে বলেন যে এই মাখানা চাষবাস বা তার বাজারজাত করা আমাদের রাজ্যে বা পাশাপাশি রাজ্যগুলোতে চাষি ভাইরা কিভাবে লাভবান হবেন বা কিরম পয়সা করি তারা আয় করতে পারবেন?
0: কোনো চাষবাস, যে কোনো জিনিস বা ব্যবসায়ী বলুন বাণিজ্যই বলুন, সেখানে কিন্তু ব্যয় যেমন আছে তেমনি তার, বিশেষ করে তার আয়ও আছে। সুতরাং বীজের ধরুন আয় হতে পারে, ফলন প্রায় 3.5 কুইন্টাল মতন হতে পারে, যার বাজার মূল্য 120 টাকা করে যদি আমরা কেজি বলি তাহলে 42,000 টাকা মতন তার পেতে পারি আমরা, এবং খরচা 15,000 টাকা বাদ দিয়ে 27,000 থেকে 30,000 টাকা পর্যন্ত বিঘে প্রতি আমাদের লাভ হতে পারে। ওই খয়ের ধরুন মনে করো ওইটাকে শুকনো করলে প্রায় আমাদের তার থেকে 115 থেকে 120 কেজি মতন আমরা খই পেতে পারি, যার পাইকারি বাজার দর হচ্ছে 800 টাকা প্রতি কেজি। সুতরাং সেখানে আমরা মোট পেতে পারি 92,000 থেকে 95,000 টাকা, এবং খরচা আমরা 35 থেকে 37,000 টাকা বাদ দিলে পারে 57 থেকে প্রায় 60,000 টাকা পর্যন্ত আমরা লাভ করতে পারি। সুতরাং এটা কিন্তু কম নয়। আর আপনি যদি প্যাকেজিং এর মাধ্যমে বাজারজাত করেন তাহলে এই লাভের অংশ আরও 50 থেকে 60% বেড়ে যাবে। আধুনিক যন্ত্রের মাধ্যমে যদি সেটা তৈরি করেন সেটার প্রফিটটা প্রায় ডবল হয়ে যাবে।
1: অর্থাৎ মাখানা চাষ করে কৃষক ভাইরা কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারেন এবং এই মাখানা কিন্তু একটা উন্নতিগন্ত খুলে দিতে পারে চাষবাসের ক্ষেত্রে, তাই তো?
0: নিশ্চয়ই।
1: এই কথা বলেই আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের সঙ্গে এতক্ষণ জলাভূমিতে মাখানা চাষের গুরুত্ব ও বাণিজ্যিকরণ এই বিষয় নিয়ে কথা বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে। ডক্টর পুস্তে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: বন্ধুরা, আমিও বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগের প্রযোজনা।
3: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
4: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
3: শ্যামলী ভট্টাচার্য।
5: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
3: পল্লব কুমার ঘোষ।
6: আকাশটা ভেঙেছে বা।
3: দিলাশা চৌধুরী।
7: ওই বাঁশরি বালুকে বাজায়।
3: দিশা রায়।
8: ডাকছে নদী।
3: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
9: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
3: শারদীয়া পুজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30।

উৎসবকে কেন্দ্র করে গানের অ্যালবাম মুক্তি, এ ঘটনা ঘটছে সারা বিশ্বজুড়ে, ঘটেছে এই বাংলাতেও। তার মধ্যে অন্যতম পুজোর গান। কবে থেকে শুরু হলো এই পুজোর গান, কারা ছিলেন সঙ্গীত শিল্পী, এই সমস্ত ইতিহাসের খোঁজ পেতে শুনতে হবে আজকের হারানো দিনের গান। সঙ্গে থাকবে সিদ্ধার্থ।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন সুস্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতা, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম চক্রবর্তী।
1: তখন পালস পোলিও কর্মসূচি জোর কদমে চলছে। সেই কর্মসূচি দেখভাল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিয়মিত নজরদারি করা হতো। সেই নজরদারির কাজে আমি বেশ কয়েকবার অংশ নিয়েছিলাম। আমি মূলত পিছিয়ে পড়া অঞ্চল যেখানে স্বাস্থ্য পরিষেবা অপ্রতুল বা শিক্ষার আলো কম পৌঁছেছে সেই অঞ্চলে বেশি বেশি করে যেতাম। হাতে থাকত ওই এলাকার ম্যাপ। সেভাবেই একদিন কলকাতার ধাপা অঞ্চলের পাশে কিছু মানুষের যেখানে বসবাস সেখানে হাজির হয়েছিলাম পোলিও টিকাকরণের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা দেখতে। কয়েকটি বাড়িতে কিছু মানুষ আছেন, অনতিদূরে দেখা যাচ্ছে ময়লার পাহাড়, যেটা কলকাতা শহরের ময়লা ফেলে তৈরি হয়েছে। চারিদিকে মাছি ভনভন করছে। আমি ক্রমাগত হাত নাড়িয়ে মাছি তাড়াচ্ছিলাম। আর ওই ঘরগুলিতে যারা ছিলেন, মূলত আবর্জনা পরিষ্কার করার লোকজন ও তাদের পরিবার, তারা নির্বিকারভাবে তাদের দৈনন্দিন কাজ, এমনকি খাওয়া দাওয়াও চালিয়ে যাচ্ছিলেন ওই মাছি বাহিনীর তোয়াক্কা না করে। সেদিন বুঝেছিলাম জীবন ও জীবিকা নির্বাহের জন্য মানুষকে কত বিরূপতা নীরবে সহ্য করতে হয়। দেখে নেওয়া যাক এই আবর্জনা আমাদের পরিবেশের এবং স্বাস্থ্যের কী কী ক্ষতি করতে পারে। প্রথমত, পচনশীল জৈব পদার্থ যেমন পচা খাবার, ফল, সবজি, মাছির ডিম পাড়া ও বংশবৃদ্ধির অন্যতম সহায়ক। সেই মাছি ওই আবর্জনা থেকে রোগজীবাণু আমাদের খাবারে সংক্রামিত করে। দ্বিতীয়ত, আবর্জনা কুকুর, বেড়াল, ইঁদুর, ছুঁচো, আরশোলা ইত্যাদি প্রাণী ও কীটপতঙ্গকে আকৃষ্ট করে এবং চারিদিকে তা থেকে রোগজীবাণু ছড়াতে সাহায্য করে। এইভাবে রোগজীবাণু ময়লা আবর্জনা থেকে মানুষের খাবারে, পানীয় জলে এবং চাষের জমিতে সংক্রামিত হয়। তৃতীয়ত, আবর্জনা জমিয়ে রাখা দৃশ্য দূষণ করে এবং দুর্গন্ধ ছড়ায়। পেটের অসুখ যেমন ডায়রিয়া, হেপাটাইটিস, টাইফয়েড, কলেরা বা শ্বাসনালীর অসুখ যেমন সর্দি জ্বর থেকে শুরু করে নিউমোনিয়া, এছাড়াও প্লেগ, টাইফাস, লেপ্টোস্পাইরোসিস ইত্যাদি নানা অসুখ অপরিচ্ছন্নতার কারণে হতে পারে। পরিসংখ্যান বলে পৃথিবীতে সংক্রামিত খাদ্য থেকে যত রোগ হয় তার 30% হয়

0: পরিবেশে থাকে এবং বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একটি দেশের সরকারের কি কি কর্তব্য থাকে তার তালিকা এরকম। এক, সকলের জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করা। দুই, সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। তিন, খাদ্য থেকে যাতে রোগ না ছড়ায় তা নিশ্চিত করা। চার, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা চালু রাখা। পাঁচ, পয়ঃপ্রণালীর জলের সঠিক জীবাণুমুক্তকরণ। যদি এই কাজগুলি করা যায় তবে মানব সমাজ কী কীভাবে উপকৃত হবে তা হল, এক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অর্থাৎ ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যেমন সাবান দিয়ে হাত ধোয়া, স্নান করা, নিয়মিত দাঁত মাজা, সঠিকভাবে খাবার তৈরি ও পরিবেশন করা মেনে চললে কিছু রোগ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। দুই, পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে, ফলে মানসিক রোগ থেকে রক্ষা করে। তিন, যে দেশে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়া হয় সেই দেশের মানুষ রোগে কম ভোগে, ফলে জাতীয় সম্পদ রোগ নিরাময়ের কারণে কম খরচ হয় এবং দেশের আয় বাড়ে। চার, পরিচ্ছন্নতার মাধ্যমে রোগ নিরাময়ের বিষয়ে মানুষের সচেতনতা অন্য মানুষের মধ্যেও সঞ্চারিত হয়ে এক উন্নত সমাজ গঠন করে। আমাদের দেশে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সবথেকে বড় যে প্রতিবন্ধকতাগুলো আছে তার মধ্যে অন্যতম হল খোলা জায়গায় মলত্যাগ। এর ফলে সরাসরি প্রকৃতিতে এবং জন্তু জানোয়ার কীটপতঙ্গের মাধ্যমে খাদ্যের মধ্যে রোগ জীবাণু ও দূষিত পদার্থ ছড়ায়। যদিও প্রচার ও শৌচালয় তৈরির মাধ্যমে এই প্রক্রিয়াটিকে অনেকটাই নিয়ন্ত্রিত করা গেছে, তবু এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। বর্তমান পরিস্থিতিতে শুধু মানুষের মল নয়, গৃহপালিত বিভিন্ন পশুর মল, যেমন কুকুর, বেড়াল, গরু, মহিষ ইত্যাদির মলও সঠিকভাবে বর্জন করা জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যেখানে সেখানে আবর্জনা ফেলা। এই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় না করা গেলে পরিবেশ দূষণ ও তা থেকে রোগ সংক্রমণ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। তাই আজ আমাদের শপথ নিতে হবে আগামী দিনে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য নিষ্কাশন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন রোগ নির্মূলকরণ করে এক স্বাস্থ্যকর পরিমণ্ডল আমরা গড়ে তুলব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সুস্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতা। এই বিষয়ে বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম চক্রবর্তী।

এখন মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের আগামী অনুষ্ঠানের কথা। একটু পরেই 7টার সময় নাটক নররাক্ষস, রচনা সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা কল্লোল দত্ত। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনা সিদ্ধার্থ মজুমদার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় পুজো ও সিনেমা, শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে সেতার বাদন, শিল্পী সৌমেন ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রী প্রসাদ তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের আগামী অনুষ্ঠানের কথা।

বাড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসেমশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁ

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে নাটক।
2: আজকের নাটক নর রাক্ষস।

কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা কল্লোল দত্ত, নাটক নর রাক্ষস।

0: làm đến. Ê, ê, ê, làm gì này? Ê, hốt. Đông đã đi chạy mới cả lô. Lạc đế kia là anh chắc liên đi. Chắc chắc chắc chắc. Ê, bắt chắc bây giờ. Chắc
1: chắc chắc chắc chắc chắc chắc. Joy uruan ji. Joy uruan ji. Joy pujurum wali.
0: Ê, ô.
1: Sáp. Hoài gari lết kore. এটা কেন করে না সাহ
0: লেট করলে তোমার ঘুমটা বেশ পাকা হতো তাই না এই শিগগির যা বাবা কথা বাড়াসনি গাড়ি ঢুকলো বলে
1: যাচ্ছি সাহ।

0: এই শোন, এবার তুই ঘুমো, বুঝলি? আমি একটু চট করে কোয়ার্টার থেকে আসছি।
1: ঠিক আছে সাহেব, ফিন তো 8 বাজে, আর ট্রেন যাবে, আমি আছি সাহেব।
0: ও বাবা, কোয়ার্টারে আসবার আগেই আমার মিনু দেবী চায়ের জল চাপিয়ে দিয়েছে দেখছি। ফাইন ফাইন, ভেরি ফাইন, এই না হলে সাত পাকের বউ।
2: থাক, আর আর দেখলে পনা করতে হবে না, এতদিন মিনু মিনু করেছে, আজ আবার মিনু দেবী।
0: শোনো কথা, রীতে আপত্তির কি আছে? আমার বিয়ে করা বউকে যেমন খুশি তেমন ডাকবো।
2: তাই ডেকো।
0: এই শোনো মিনু, তোমার চা হতে হতে না আমার দাড়িটা কাটা হয়ে যাবে, বুঝলে? এই ঝট করে 3 দিনের দাড়িটা আমি কেটে নিই।
2: আচ্ছা, অত তাড়া কিসের? আবার তো সে 8টায় গাড়ি, দুদণ্ড এখানটায় বসো না।
0: নাকি? বেশ, বসছি। দাড়ি কাটতে আমার মিনুর গা ঘেঁষেই বসছি না। এবার কি বলবে বল, শুনতে শুনতে দাড়ি কাট।
3: সাবধান সাবধান, নররাগ।

0: berrakos. গরু সামলান, ভেড়া সামলান, ছাগল সামলান, সাবধান করছি, নররাক্ষস এসেছে, নররাক্ষস।
1: একটু হলেই গরম কেটলি ছ্যাঁকা খেতাম। কতদিন বাদে কথাটা শুনলাম বলতো? ওই মাঠের মেলা থেকে বলছে, তাই না?
2: হ্যাঁ, তাছাড়া আর কোত্থেকে বলবে বলো? কাল থেকে তো রাধাকান্তজির মেলা শুরু। ভক্তেরা কদিন আগে থেকেই শুরু করে দিয়েছে, মেলার পার্টি ভ্যান নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছে।
1: ওবার তো সার্কাস, নাগরদোলা এই সব ছিল।
2: এবার নররাক্ষস এসেছে। ওই ওই ওই ওই
0: নররাক্ষস এসেছে, নররাক্ষস ধরবে আর কাঁচা খাবে, সাবধান সাবধান।
1: সত্যি বলছি, আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে, আর দারুণ সব কথা মনে পড়ছে।
2: নাকি? তুমি বসে বসে মনে করো, আমার চা দাও, বুঝলে? আবার তো স্টেশনে ছুটতে হবে। এতক্ষণে প্রাণ ফিরে পেলাম। সত্যি তোমার হাতের চাটা কিন্তু দারুণ মিনু। কি হলো, কি ভাবছো?
1: নররাক্ষস।
2: হ্যাঁ,
1: নররাক্ষস। আচ্ছা, সে যে নররাক্ষস, সে যে একসময় তুমি সবাইকে তাক লাগিয়ে দিতে, এখন সেটা করতে পারবে?
2: এখন আর ওসব ভাবতেই পারি না, কেমন যেন ঘেন্না ঘেন্না লাগে। এই শোনো, ওইসব ভাবনা ছাড়ো, তোমার চা যে জুড়িয়ে জল হয়ে গেল।
1: জুড়োকে
2: ওমা, সে আবার কি কথা?
1: দেখো, আজকাল সবাই কেমন মাইকে বলে, আর সে সময় আমাদের পাড়ায় দেয়ালে দেয়ালে খবরের কাগজের উপর লিখে পোস্টার দেওয়া হতো, আর লেখা থাকতো, নররাক্ষস জীবন্ত পশু খাবে, আসুন কালাচাঁদবাবুর মাঠে বিকেল 5টায়, পুরো টিকিট 8 আনা, হাফ টিকিট 4 আনা। কি ঠিক বলছি তো?
2: একদম ঠিক। আর ওইসব পোস্টার আমার মামাতো ভাই বিশু, মনে আছে তো, নিজে লিখে দেওয়ালে দেওয়ালে ছিটে দিত। বাবা, এতদিন বাদেও তোমার সব মনে আছে দেখছি।
1: আর তুমি তুমি বুঝি সব ভুলে গেছো, তাই না?
2: কে আবার ওসব ওইসব মনে রাখে?
1: ফেলে আসা দিনের কথা কে আবার মনে রাখে?
2: এই এই মিনু মিনু, ওভাবে বলো না। তারক ব্যানার্জি সব ভুলে গেলেও স্কুল মাস্টারের চঞ্চল মেয়েটির কথা কিন্তু বলেনি।
1: তাই বুঝি?
2: তাহলে আর বলছি কি, সবাই যখন ওই নররাক্ষসের হাঁস মুরগি পাঁঠা খাওয়া দেখে ভয়ে ছিটিয়ে থাকত, স্কুল মাস্টারের সেই মেয়েটি তখন নররাক্ষসকে বেঞ্চি কাটত। ঠিক বলিনি?
1: কি হচ্ছে?
2: আমার বউয়ের গাল আমি টিপব? দাঁড়াও, আর তো থাকা যাবে না, আপনি আসবার টাইম হলো। এই চলি চলি চলি,
1: সাবধানে যেও। সেই 9 বছর আগের মতো এই রয়ে গেছে। বেশ ছিল দিনগুলো। বিশ্বদার বিস্তৃত ভাই খেলা দেখাচ্ছে, চটে ঘেরা তাঁবুতে শয়ে শয়ে লোক নররাক্ষস দেখতে এসে ভয়ে সিঁটিয়ে আছে, আর টুকুনি টুকুনি নররাক্ষস এলো।
3: আমি নররাক্ষস, হাঁস মুরগি ভেড়া সব জ্যান্ত ছেড়ে দে, খুলে দে আমার দড়ির বাঁধন, আমার খিদে পেয়েছে, আমার খিদে। মুরগি মুরগি পেয়েছি, খাই। রক্ত, কত রক্ত! এবার পাঠা খাবো, এবার পাঠা খাবো, পাঠা খাবো, পাঠা পাঠা পাঠা পাঠা পাঠা পাঠা।
1: বিশ্বদার ঘরে নররাক্ষস শুয়ে শুয়ে বই পড়ছে, সামনে চায়ের কাপ।
2: কে কে ওখানে?

0: তুমি বিশুটা অনেক কিছু বলেছে তাই না, তাই কালকে নররাক্ষসকে সকালই দেখতে চলে এসেছো। এই ভয় করছে না?
1: ইশ, নররাক্ষস না ছাই, দিব্যি তো চা খাচ্ছেন।
0: দেখবে তবে কি করতে পারি, যাও বাড়ি সবাইকে নিয়ে এসো, তখন দেখাবো।
1: বাড়ির লোকের ওসব কাণ্ড কারখানা দেখতে বই গেছে, বাবা স্কুল মাস্টার, শান্তিপ্রিয় লোক, ওসবে নেই। আর মা বলে মানুষ পশুর মতো কাণ্ড করে, তা আবার দেখতে যায় কেউ?
0: আর মায়ের মেয়ে কি বলে?
1: বলুন না, সে কি বলতে চায়?
0: এই নররাক্ষস কবে নর হবে কে, তাই না?
1: জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না জান।

0: এই যে মেঘ না চাইতেই জল গো। কি ব্যাপার মিনতি, নির্জন দুপুরে বিশুদের এত বড় বাড়িতে নররাক্ষসের কাছে আসতে তোমার ভয় করলো না? নররাক্ষস কিন্তু খেয়ে হজম করে দিতে পারে। হ্যাঁ,
1: নররাক্ষস তো জীবজন্তু খায়, মানুষ খায় না।
0: খায় না?
1: না,
0: কে বললে খায় না? এবার যদি নররাক্ষস তোমাকে খায়, খেয়ে ফেলে, তখন কি হবে? কেউ কিন্তু আটকাতে আসবে না।
1: কি হচ্ছে, কি হচ্ছে? ছাড়ুন, ছাড়ুন, কি সাংঘাতিক লোক রে বাবা, ছাড়ুন।
0: না না না না না না, এমনি করেই আমার মিনুকে আমি ধরে রাখবো। থাকবে তো?
1: পারবেন? ধরে থাকতে পারবেন?
0: পারবেন নয়, পারবে বলো।
1: হুট করে সব বলা যায় নাকি?
0: যায় যায় যায়। এই দেখো, এই দেখো, এই চাকরি চিঠি পেয়েছি, ও সব খেলা শেষ। এবার এবার চাকরিতে জয়েন করতে হবে। নররাক্ষস ইজ ডেড।
1: তার মানে আর নররাক্ষস হবে না?
0: আরে দূর, বেকার ছিলাম তাই ও সব করতে হতো, এখন আর দরকার কি?
1: যদি বলে আমার জন্য দরকার আছে।
0: এই শোনো, তোমার বাবা মা কিন্তু সব বাজে খেলা পছন্দ করেন না, আর তুমি বলছো কিনা?
1: হ্যাঁ হ্যাঁ, তোমার নররাক্ষস রূপটা কিন্তু আমি বলতে পারি না।
0: ও
1: বিশ্বাস করো।
0: হ্যাঁ মিনু, বিশ্বাস করো মিনু, ও সব ছেড়ে না, আসল কথাটা শোনো মিনু। হ্যাঁ, তোমার বাবা মাকে বলো তোমরা আমাদের পাল্টি ঘর, বিয়েটা দিতে যেন আপত্তি না করেন।
1: আর আর তোমার খেলার কি হবে?
0: এ আমি নররাক্ষস হলে তুমি তো হবে নররাক্ষসী। আরে বাবা, চাকরি করে ওসব করার সময় পাবো কোথায়? আর কেই বার নররাক্ষসের খেলা দেখতে চাইবে?
1: না না না, আমি আমি আমি শুধু আমি দেখতে চাইবো, আর কেউ না, কেউ না।
0: মিনু শোনা,

0: নররাক্ষস এসে গেছে, হাতে পায়ে শেকল বাঁধা রাক্ষস, বেলা দুটোই দেখতে পাবেন, জ্যান্ত হাঁস মুরগি পায়রা ধরে খায়, জ্যান্ত পাঠার ঘাড় উঠকে খায়, নররাক্ষস নররাক্ষস।
1: এই যে তুমিও এসে গেছো, খুব ভালো হলো, আজ বেলা দুটোই সবাই মিলে নররাক্ষস দেখতে যাব।
2: না না না, আমি যেতে পারবো না মিনু।
1: কেন? একদিন খেয়ে দিয়ে না ঘুমলেই নয়।
2: আরে দূর, আর নররাক্ষস দেখে কি হবে মিনু? এক নররাক্ষসকে তো অনেকদিন আগে কাট করেছো শোনা।
1: ফাজলে আমি করো না তো, যাবে কিনা বলো।
2: হ্যাঁ, বেলা দুটো তো অনেক দেরি আছে, খেয়ে দিয়ে একটু গড়িয়ে নেবো, তারপর দেখা যাবে।

0: নররাক্ষস আসুন আসুন আসুন, এক্ষুনি নররাক্ষসের খেলা শুরু হবে, তাড়াতাড়ি আসুন।
1: আরে মাস্টার মশাই আপনি আসুন আসুন। আরে আপনি কেন টিকিট কাটবেন?
2: না না কেন কাটবো না।
1: ছি ছি ছি ছি, এই রাধাকান্তের মেলায় ইস্ট ট্রেনের মাস্টার মশাই পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখবে? আরে রাম রাম রাম, আসুন আসুন। এই হরিবাবু মাস্টার সাহেবদের ফার্স্ট হতে বসিয়ে দে তো। আসুন স্যার আসুন আসুন আসুন আসুন।
3: শুরু হবে কখন গো?

0: ভরে গেলে তবেই শুরু হবে
1: বাবা, সবচেয়ে অন্ধকার,
0: সব নতুন নতুন কায়দা, বুঝলে? দেখো আমার দিকে নয়, ওদিকে দেখো, ওই দেখো তোমার নররাক্ষস এক কোণে দাঁড়িয়ে, দেখো মুখে কিরকম আলো পড়ছে, আমাদের সেরকম ছিল না।
2: ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো, আমি আমি সব খেয়ে ফেলবো, হাঁস মুরগি ভেড়া, খুলে দে খুলে দে, আমার আমার হাত পায়ের শিকল খুলে দে।
1: কি ভয়ঙ্কর চেহারা গো, চোখ দুটো দেখো দেখো কেমন হিংস্র, গায়ে কেমন কাঁটা দেয়, বুকটা বুকটা আজও কেমন ধড়াস ধড়াস করে।
2: আগে আগে মুরগি খাবো, কত রক্ত কত রক্ত,
1: দেখছো দেখছো দেখছো মুরগিটার একটা ঠ্যাং কেমন খেয়ে ফেলে আর একটা ঠ্যাং খেতে যাচ্ছে।

0: এখন এক নম্বর খেলা শেষ হলো, এবার দু নম্বর খেলায় আছে জ্যান্ত পাঁটা খাওয়া। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, এক্ষুনি খেলা শুরু হবে। হ্যাঁ, আর একটা কথা, ওই বাচ্চাদেরকে একটু সামলে রাখবেন।
1: কায়দা কানুন সব করছে দেখো।
2: আচ্ছা, তুমি তুমি এখন এই খেলাটা দেখাতে পারবে?
1: চেষ্টা করলে হবে। কিন্তু মিনু, নররাক্ষসের মুখটা খুব চেনা চেনা মনে হলো। মুখে রং মেখেছে বলে ঠিক বুঝতে পারছি না, কিন্তু
2: সত্যি তুমি ওকে চেনো নাকি? তাহলে কিন্তু বেশ হয়।
1: হ্যাঁ, বেশ হয় না? আবার একটা নররাক্ষসকে কাত করতে পারো। তাই এত লোকজনের মধ্যে ওভাবে চিমটি কাটে, লোকে কি বলবে বলো তো? স্টেশন মাস্টারের বউ কি করছে দেখ।
2: বলুককে
1: বলুক কি মানে
2: বলুককে নিজে যাতা বলবে, আর আমি চুপ করে বসে থাক কখনো না।
1: আচ্ছা, কিছু না হলে আজ এত সেজে এসেছো কেন মিনু? ব্যাপারটা কি, স্নো পাউডার, চোখে কাজল, আবার লাল শাড়ি, যাই বলো না কেন, এই যে কুচিয়ে ঘুরিয়ে লাল শাড়িটা না, তোমাকে আজ মার মার কাট কাট লাগছে। কেন?
2: আমি বুঝি নররাক্ষসের সঙ্গে ভাব জমাতে এসেছি, হাতের কাছে শাড়িটা ছিল তাই পড়েছি।
1: কি জানি বাপু, তুমি জানো আর তোমার মনই জানে।
2: অসভ্য কোথাকার, বেশ করেছি সেজে এসেছি।
0: এবার শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় খেলা। দর্শকরা আপনারা একটু সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন।
2: দেখো দেখো, স্টেজে কালী মন্দির আর নররাক্ষস, দেখো কেমন কালী গায়ে বসে পুজো করছে।
1: কালী গায়ে বসে?
2: আর ওই হাঁড়ি কাছে বাঁধা একটা পাঁঠা, ওটাকেই খাবে?
1: বাবা, কত কায়দা।
3: এই পাঠা হচ্ছে মায়ের বলি।
1: ওই মানুষকে, তোমাদের মতো মানুষকে একটু নাচানো আর কি। দেখো দেখো দেখো দেখো, আবার এই ঘর বাঁকিয়ে কামড় দিয়েছে, সারা গায়ে রক্তের ধারা, খুব বিচ্ছিরি খুব বিচ্ছিরি, পাঠার রক্ত খেয়ে পাঠা ফেলে পালালো। না না না না, খেলা শেষ। এই শোনো, আমি একটু ভেতর থেকে আসছি। এসো এসো পিনাকি, তুমি তো আজকের হিরো। এটা শেষ,
4: কি বলছো?
1: এই নাও, আলাপ করো। এই হলো তোমার বৌদি।
4: সত্যি বলছি তারকদা, এ ব্যাপারে আপনি আমার গুরু। আপনি যে আমায় এখানে চিনতে পারবেন, আমি আমি ভাবতে পারিনি দাদা।
1: যতীন কাকার ছেলে তুমি, তোমাকে চিনবো না?
4: সেসব পরিচয় এখন ভুলে যান।
1: কেন গো?
4: এখন আমি নররাক্ষস,
1: তাই নাকি?
4: মেলায় মেলায় ঘুরি, এখন আবার এই

0: ধুতি পাঞ্জাবি পরে চুল আঁচড়ে টাচড়ে আপনাদের কাছে এসেছি। বৌদি কি এখন কি আমায় নররাক্ষস বলে চেনা যাচ্ছে? একটা প্রণাম করি বৌদি।
1: সময় পেলে আমার কোয়ার্টারে একবার আসিস কিন্তু বাবা, জমিয়ে গল্প করে।
2: সারাদিন তো আর খেলা দেখান না, আসবেন?
0: যাবো যাবো, নিশ্চয়ই যাবো। তখন আবার নররাক্ষস ভেবে তাড়িয়ে দেবেন না তো?
2: একবার এসেই দেখুন না।
0: বৌদি, বৌদি।
2: কে?
0: বৌদি এই যে আপনার নররাক্ষস এসে গেছে, ভয় পাবেন না জানো।
2: আসুন ভাই আসুন।
0: হ্যাঁ
2: হ্যাঁ বসুন। নররাক্ষস নিয়ে ঘর করি আমার কি ভয়? কি দেখছেন, নররাক্ষসের ঘর সংসার?
0: দাদা কিন্তু এখন আর রাক্ষস নেই, আমি কিন্তু আছি। তারুকদা কি ডিউটিতে?
2: না, স্টেশনে গেছে।
0: আর বাচ্চারা?
2: ওই বউয়ের সঙ্গে আছে কোথাও। কালকের খেলা কিন্তু দারুণ হয়েছে। আপনার দাদা কিন্তু এত কায়দা কানুন করতো না।
0: কি করবো বলুন বৌদি, আজকাল সোজা জিনিস কেউ চায় না।
2: তাতে কিন্তু জমে ভালো, বসুন চা আনছি।
0: সে আনুন, কিন্তু ওই যে জমে ভালো কথাটা আপনি কিন্তু খুব মক্ষম বলেছেন বৌদি।
2: আসছি।
0: আচ্ছা।
2: ছি ছি, কি সব আবোল তাবোল বলে এলাম। আসলে নবছর আগেকার সেই নররাক্ষসের প্রতি মোটাই আমাকে কেমন এলোমেলো করে দিচ্ছে। এই নিন চা।
0: ও মা, আবার সন্দেশ কেন?
2: এই ঘরে ছিল তাই দিলাম।
0: তবু একটু ঘরের খাবার পেলাম।
2: তা নিজের নররাক্ষসীটিকে কোথায় রেখে এসেছেন?
0: বেশ বলেছেন, এই মেলায় ঘুরে ঘুরে বউ জোটাবার আর সময় পেলাম কোথায় বলুন বৌদি।
2: কেন, আপনার দাদা তো খেলা দেখাতে দেখাতে এই বউ জুটিয়ে ফেলেছিলেন।
0: আমার কপাল মন্দ বৌদি, এতদিন বাদে দূর দেশে এসেও বৌদি ছাড়া তো কিছু জুটল না।
2: কিন্তু বৌদি দিয়ে তো আর বউয়ের স্বাদ মেটে না।
0: জানি, তবু
2: তবু আবার কি?
0: আহা, সাতটা জানতে তো ইচ্ছে করে। কি হলো বৌদি, বৌদি রাগ করলে নাকি? বৌদি রাগ করলে কিন্তু এ বাড়িতে আর আসাই হবে না আমার, রাগ করেনি তো? আচ্ছা জাগে জাগে, আমি চলি, নররাক্ষসের খাবার জোগাড় করতে হবে তো।
2: এখানে দুটি খেয়ে গেলেই তো পারতেন।
0: কাঙালকে আর শাকের ক্ষেত দেখাবেন না বৌদি, ভালো হবে না, পরে পস্তাতে হতে পারে কিন্তু।
2: শাকের অভাব নেই বলেই দেখাচ্ছি, না এলে কিন্তু সত্যি সত্যি রাগ করব।
0: বেশ বেশ বেশ, আসবো। আর খেলা দেখারও নিমন্ত্রণ রইল কিন্তু।
2: সেই তো এক খেলা, মুরগি খাওয়া পাঁঠা খাওয়া।
0: কি করব বলুন, নররাক্ষস তো আর মানুষ খাওয়া দেখাতে পারে না, সেটা যে বেআইনি।

0: মিনু, এ মিনু,
1: হ্যাঁ,
2: আরে কোথায় থাকো, কোথায় শোনো না,
1: কি হলো?
2: আরে কুগ্রহ লেগেছে পেছনে।
1: কেন
2: কেন আবার? কলকাতার হেড অফিস থেকে ডাক এসেছে পরশু হাজিরা, তার মানে বুঝতে পারলে, তার মানে আবার অন্য ঘাটে জল খাওয়াবে শালা। এগি, কি হলো, কি ভাবছো মিনু?
1: কই, কিছু না তো, ভাবছি তোমার চাকরির ঝকমারের কথা।
2: কেন?
1: না মানে তুমি কলকাতায় গেলে দু রাত একা থাকতে হবে আমাকে।
2: মাত্র তো দুটো মাত্র রাত, রান্না হয়নি এখনো।
1: হবে কি করে, তোমার নররাক্ষস ভাইটি এসে এতক্ষণ বকর বকর করে গেল,
2: তাই নাকি?
1: ওই যে ওদের মাইকে আবার ঘোষণা শুরু হয়েছে।

0: বৌদিপ, ও বৌদি,
1: আরে আসুন আসুন, আপনার কথাই তো ভাবছিলুম।
0: তাই নাকি? এদিকে আমিও যে আপনার কথা। তো বৌদি, কথাটা কি সত্যি?
1: কোন কথাটা?
0: ওই যে অফিসের কাজে দাদাকে নাকি দুদিনের জন্য কলকাতায় যেতে হচ্ছে।
1: আর বলেন কেন, এদিকে একলা আমি, দুটো রাত কি যে করি।
0: এই কথা, আহা, আপনি একবার মুখ ফুটে বলেই দেখুন না, এই শর্মা এসে দু রাত্রি ঠিক পাহাড়া দিয়ে যাবে আপনাকে।
1: নররাক্ষসের আবার পাহারা, ভরসা আছে কিছু?
0: আপনি কিসের ভরসা চান বৌদি?
1: বারে সবই আমি বলে দেব
0: না,
1: কিছুটা তো আপনাকেও বুঝে নিতে হবে, তাই না?
0: নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তা বেশ, বুঝেই নিলাম। আসবো, আমি আসবো, আপনি নিশ্চিন্ত থাকুন। বৌদি, আজ না আপনাকে একটা সত্যি কথা বলবো, মানে রাগ করবেন না তো?
1: কেন কেন রাগের কথা বুঝি?
0: না মানে আসলে সেই বৌভাতের সময় আপনাকে যেমনটি দেখেছিলাম না, আপনি কিন্তু ঠিক তেমনটি সুন্দর রয়েছেন, একেবারে একই রকম।
1: ইয়ারকি হচ্ছে?
0: না না না না না, ইয়ারকি না, ইয়ারকি না বৌদি, জানেন, বরঞ্চ আরো একটু বেশি সুন্দর হয়েছেন আপনি সত্যি। আচ্ছা বৌদি, বৌদি শোয়ের টাইম হয়ে গেল, হ্যাঁ এখন যাই তাহলে।
1: পাহাড়ে দেওয়ার কথাটা মনে থাকবে তো?
0: খুব থাকবে, খুব থাকবে বৌদি।
1: তাহলে রাতের খাওয়াটাও যেন এখানেই হয়।
0: সে তো আমার পরম সৌভাগ্য বৌদি, রোজকারই কাঁচা মাংসের বদলে নররাক্ষসের আজ নহয় অন্য কিছু জুটবে। এখন আসি বৌদি, ভাববেন না, সময় মতো ঠিক চলে আসবো।
1: জানি না, সত্যি জানি না আমি কোথায় চলেছি। আমার সেই বুকের ঠুকপুকুনি জাগানো নিজের নররাক্ষসটি এখন তো আর রাক্ষস নেই, সে এখন আর দশজনের মতোই সাধারণ হয়ে গেছে। কিন্তু কিন্তু ওই পিনাকি, ও যে এখনো এখনো হাঁস মুরগির গলা ছিঁড়ে কাঁচা রক্তপান করে, এত বছর পরেও গায়ে এখনো কাঁটা দেয় কেন? কি ভয়ঙ্কর তার আকর্ষণ! আসলে আসলে ও যে এখনো নররাক্ষস, আজ আজ রাতেই ও আসবে, হা সত্যি হেসে উঠবে। ও উফা, এখন এখন আমি কি করব, কি করব আমি তখন, জানি না জানি না জানি না। ঠিক করে শোও না, পড়ে যাবে যে। হ্যাঁ, মাথাটা আমার মাথাটা আমার কোলের উপর তুলে দাও, ঘুমিয়ে একবারে কাঁদা। যুদ্ধ নিজের সঙ্গে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ করে উঠলাম। আমার মানুষটার সঙ্গে এখন ট্রেনে চেপে চলেছি কলকাতায়। 18 বছরের আমি এক নররাক্ষসের সঙ্গে ঘর করতে করতে কখন যেন 27 পৌঁছে গেছি। দুটো মেয়ে আছে আমার, এই তো আমার পাশে আঁথুই ঘুমোচ্ছে তারা। তবে আমারও কেন কেন আমি 18-এ ফিরে যেতে চেয়েছিলাম? আসলে সব নররাক্ষসী তো একদিন ঘর বাঁধতে চায়।

পিনাকিও তাই চেয়েছিল, আর আর আর আমি আমি না ঘরের অন্য তোমাকে আজ দিতে পারলাম না পিনাকি, জীবনের পুনরাবৃত্তিতে কি লাভ? তার চেয়ে মেলায় ঘুরে ঘুরে তুমিও একজন মিনতিকে খুঁজে নিও নররাক্ষস, দেখো ঠিক পেয়ে যাবে, ঠিক পেয়ে যাবে।

নররাক্ষস নাটকটি শেষ হল। কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, অভিনয় করেছেন তারুক, রানা বসু, পিনাকি, সৌভিক সেনগুপ্ত, রামদিন, চঞ্চল মুখোপাধ্যায়, ঘোষক, সঞ্জিত হাজরা এবং মিনতি রঞ্জনা চৌধুরী। আবহ রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন কল্লোল দত্ত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পূজোর আনন্দে সামিল সকলে, সব বয়সের সবাই। তবে প্রবীণ মানুষদের জন্য কিছু সতর্কতা আবশ্যিক। এ প্রসঙ্গে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার অরুণাংশু তালুকদার।
2: পুজোর উৎসবে সবাই যেমন আনন্দ করবে, বয়স্করাও তো আনন্দ করবে, তারাও চাইবে যে আমরা আনন্দ করি। হ্যাঁ, নিশ্চয়ই আনন্দ করবেন। তারা বাড়িতে বসে থাকার জন্য আমি কখনোই বলবো না যে তারা বাড়িতে বসে থাকুন, কিন্তু কতগুলো জিনিস যদি আপনি পালন করেন তাহলে একইভাবে অন্যদের মতন আনন্দ করতে পারবেন। প্রথম হচ্ছে যে আপনি যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো যেন সঠিক সময় সঠিকভাবে খান, পুজোর সময় ভুলে না যান, সেটা এক। দুই হচ্ছে জল খাওয়ার ব্যাপারটা, কেন আপনি বাইরে হয়তো একটু ঘুরছেন ফিরছেন, শরীরে কিন্তু জল টান হতে পারে, জলের ব্যাপারটা আপনি মাথায় রাখবেন যে আমাকে জল খেতে হবে। বেশি হাঁটাহাঁটি একবারে বাচ্চা বা অন্য মানুষদের মতো না করতে পারলে কিছুটা গেলেন, গিয়ে মণ্ডপে বসে থাকুন, অন্যরা আনন্দ করছে সেটা দেখুন, তাতেও আপনার ভালো লাগবে, আবার একটু পরে যান। সেটা খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি সারা বছর ধরে যেরকম খান অত সেটা খাবেনই, যদি অন্য কিছু একটু খেতে মনে হয় এমন কিছু খাবেন না যে যেটাতে নাকি আপনার শারীরিক অসুবিধার সৃষ্টি হয়, কিন্তু সেইটা নিয়ে ভাববার কিছু নেই। সুগার আছে বলে যে একটা সেদিনকে মিষ্টি খেতে পারবো না, এটা কিন্তু আমরা এখন আর একদম বলি না। যদি সেদিনকে মনে হয় যে একটা মিষ্টি খাচ্ছেন, ভাতের পরিমাণটা কমিয়ে দেবেন বা অন্য মিষ্টি জাতীয় খাবারটা কমিয়ে দেবেন। সেদিনকে যদি মনে হয় যে না একটা আমি হচ্ছে বড়া ভাজা খেয়েছি বা একটা কোনো চপ খেয়েছি বাড়িতে তৈরি করা, তাহলে সেদিনকে অন্য খাবারগুলোকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। সুতরাং পুজোর আনন্দ, শারদীয়ার আনন্দ যেটা আপনি অন্যরা করছে আপনিও নিজেও সেটা করতে পারবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার কিন্তু রাত্রে এসে যেন ঘুমটাও ঠিক মতন হয়, কেননা পরের দিন আবার যদি নাতি নাতনি ছেলে মেয়ে তাদের সাথে বেরোতে হয় সেইভাবে আপনাকে করতে হবে। সবই করবেন কিন্তু একটু নিয়মের মধ্যে থেকে।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর।

থেকে একুশে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পূজোর গান।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেল কর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। মহারাষ্ট্রের 358টি তালুকের মধ্যে 305টিকে খরাপীড়িত বলে ঘোষণা রাজ্য সরকারের। চতুর্থ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হায়দ্রাবাদে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। মন্ত্রিসভা এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান।
1: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस 78 दिनों का बोनस आज कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
0: এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পটি চালু থাকবে।
1: दिव्यांगजनों के लिए जो पहले 80% थ्रेशोल्ड था डिसेबिलिटी पेंशन में एलिजिबिलिटी के लिए, उसको आधा करके 40% पर भी अब दिव्यांग पेंशन दिया जाएगा। पहले दिव्यांग पेंशन 18 साल से ऊपर के व्यक्ति को ही दिया जाता था, अब जन्म से ही दिव्यांग जन को पेंशन में कवर किया जाएगा। 27 लाख दिव्यांगजन लाभार्थी होंगे। टोटल लाभार्थियों की संख्या बढ़ के करीब 3,20,00,000

0: লক্ষ্য জায়গী।
1: আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিএ এর অনুমোদনকে ভারতের সংস্কার যাত্রায় এক নতুন মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রী জানান, সরকার তার সংখ্যালঘু অংশীদারিত্ব বজায় রেখেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাধ্যমে আইডিবিআই ব্যাংকের উন্নতির পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভ্যতার যাত্রা শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বিনিময় এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। আজ নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এক বার্তায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী অন্যান্য এশীয় দেশগুলির সঙ্গে ভারতের জ্ঞানের আদান প্রদান বাড়াতে নালন্দার মতো প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ উপলক্ষে তিনি সেখানে বক্তব্যও রাখবেন। প্রধানমন্ত্রী লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে ভারত ও কানাডার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, দুদেশের মানুষের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তাদের কথা হয়েছে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত সিং আজ নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভারত ও কানাডার মধ্যে দক্ষতা বৃদ্ধি এবং প্রতিভা বিনিময় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সৌদি আরবে ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল তেল সংস্থা আরামকো সদর দপ্তরে হামলার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বেসরকারি পরিকাঠামোর উপর এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শ্রী জয়সওয়াল আরও জানান, সার্বভৌমত্ব রক্ষায় ভারত সরকার ও সৌদি আরবের জনগণের পাশে দাঁড়িয়েছে ভারত।
2: There have been a string of attacks in Saudi Arabia, and we have condemned those attacks. Yesterday also there was attack on Aramco headquarters. We condemn all such attacks on civilian infrastructure in Saudi Arabia, and it is, we feel that such attacks need to cease immediately. They are totally unacceptable.
1: Delhi's Vishesh Executive Magistrate আজ কক্রোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্খাকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্য নেতা অজিঙ্ক শিন্ডে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। যন্ত্রমন্ত্র এলাকায় বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ার পর ওই চত্বরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় দিল্লি পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করেছিল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন প্রধানমন্ত্রীর জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, গত 4 বছরে ভারত 38টি উন্নত দেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে গৃহীত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের বাজারও বিশ্ব বাণিজ্যিক অংশীদারদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
3: I think the US and India have a very, very consequential relationship, and it's only going to get better irrespective of changes in political thinking, whether in India or in the US. The relationship draws its strength from our economic imperatives, from our political imperatives, from our security imperatives. So it's a very safe relationship. I don't think the rest of the world needs to worry about.

মহারাষ্ট্রে 358টি তালুকের মধ্যে 305টিকে খরার পীড়িত বলে ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন করে আরও 40টি তালুক যুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ ঘোষণা করেছেন যে দীপাবলির আগেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে 5,000 টাকা করে পাঠানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির চতুর্থ দিনে আজ মা কুষ্মান্ডার উদ্দেশ্যে পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কামনা করেছেন, মা কুষ্মান্ডার অসীম শক্তি যেন দেশের সমস্ত নাগরিকের জীবনে নতুন আশা, সুখ, সমৃদ্ধ, সুস্বাস্থ্য বয়ে আনে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী, উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রংবেরং এবং থিনের নানা মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ ও ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার করেছে। বহু প্যান্ডেলে আজও চলেছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। পাকিস্তানের বালুচিস্তানে দুজন বালুচ নাগরিককে হত্যার ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বালুচ ইয়েকজেতি কমিটি বিওআইসি। এই ঘটনার পর বালুচিস্তানে বলপূর্বক নিখোঁজ, বিচার বহির্ভূত হত্যা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। হায়দ্রাবাদের সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 7/2 বলে 1 উইকেট হারিয়ে 97 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হায়দ্রাবাদে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। খবর এখনকার মতো এই পর্যন্তই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আধুনিক গানের আসর, এবং আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ। আমাদের আজকের এই আধুনিক গানের আসর আমি সাজিয়েছিলাম এমন কিছু গান নিয়ে যে গানগুলো আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে, আমাদের দুর্গাপুজোর স্মৃতির সঙ্গে, স্মৃতিচারণার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বিশেষ করে আমরা যারা 80 থেকে 90 দশকের মধ্যে জন্ম এবং তারপরে বেড়ে ওঠা, তাদের কাছে তো এই গানগুলো শুধু গান নয়, ইমোশন। ঠিক সেরকমই একটা গান দিয়ে শুরু করবো আজকের এই আধুনিক গানের আসর। কোন গান? আমরা বরঞ্চ দেরি না করে সরাসরি চলে যাই গানে।

এই সমস্ত গানগুলো যখনই ভেসে আসে, মানে সেটা বছরের মাঝখানে হোক, বছরের শুরুতে শেষে, যখনই ভেসে আসে দূর থেকে কখনো কোথাও, সাথে সাথে ফিরে যাই আমার ছোটবেলায়। আমার বিশ্বাস, আমার মতো যারা এরকম 80-90-এর দশকে, যাদের বড় হওয়া, জন্ম, বেড়ে ওঠা, যাদের সমস্ত চেতনার বৃদ্ধি ও বিকাশ এই সময়টা, তাদের প্রত্যেকের কাছে এই গানগুলো এরকমই ইমোশনাল, ঠিক ততখানি ইমোশনাল পরের গানটাও। এর পরের গানটাও আমরা ওই ছোটবেলাতে ওই পুজোর চোঙায় শুনে শুনে প্রায় মুখস্থ করে ফেলেছিলাম। কোন গান শুনেই নেওয়া যাক না বড়।

আমাদের হাতে সময় বড্ড কম, আমাদের আস্তে আস্তে এই অনুষ্ঠানের পাত্তারি গোটাতে হবে, কিন্তু যেতে যেতে এখানে আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য রেখে যাব আরও একটা গান, যে গান বা যে গানের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ছোটবেলা এবং সেই স্মৃতি মেদুর সমস্ত চিন্তাভাবনাগুলোকে আরও একবার উস্কিয়ে দিয়ে আমি আজকের মতো এখনকার মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: এখন শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আশার কথা।
1: হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, রঞ্জি ট্রফি ক্রিকেটের লীগ পর্বে তাদের প্রথম ম্যাচে বাংলা দিল্লিকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। কল্যাণীতে আজ 3 উইকেটে 101 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দিল্লির দ্বিতীয় ইনিংস 277 রানে শেষ হয়। এই ম্যাচে জয়ের জন্য বাংলার প্রয়োজন ছিল 89 রান। 1 উইকেট হারিয়ে ম্যাচ শেষ হওয়ার আগে 75 বল বাকি থাকতেই তারা লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের সুবাদে বাংলা 6 পয়েন্ট পেল। অভিষেক পোরেল ম্যাচে সেরা হয়েছেন। নতুন দিল্লির পালাম স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে বাংলা সার্ভিসেসের মুখোমুখি হবে রবিবার। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। এখন স্টুডিওর ঘড়িতে 8:17 হয়ে 17 সেকেন্ড। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।
3: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশার কথা অনুষ্ঠান নিয়ে আমি স্টুডিওতে আপনাদের সঙ্গে শ্রোতমা মুখোপাধ্যায়, এবং আজকে বিশেষজ্ঞ হিসেবে যিনি স্টুডিওতে উপস্থিত আছেন তিনি হলেন সুস্মিতা গোস্বামী, আমাদের স্টেট অ্যাডভোকেসি কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলাইজেশন অফিসার। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত
1: শ্রীতমা, তোমাকেও স্বাগত।
0: আজকের যে বিষয় অর্থাৎ জাতীয় টিবি নির্মূলীকরণ কর্মসূচি এবং আশাদের ভূমিকা, সেখানে প্রথমেই যে কথাটা জানানোর থাকে শ্রোতাদের বা জানার থাকে সেটা হলো যে টিবি এই রোগটা কী করে ছড়ায়।
1: হ্যাঁ, প্রথমেই আজকে যেহেতু শারদীয়ার চতুর্থী, সেজন্য সবাইকে আমাদের যারা একেবারে গ্রাম স্তরে যারা কাজ করেন, আশাকর্মী বা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তাদের সবাইকে আগে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনগুলো যাতে পুজোর ভালো কাটে সেই শুভেচ্ছা আগে জানাই। আর আমাদের যেটা প্রশ্নটা প্রথম, এটা একদম ঠিক প্রশ্ন যে টিবি কি, মানে টিবি রোগটা কি, এটা সব থেকে জানাটা জরুরি। এটা আমাদের কোনো দুরারোগ্য ব্যাধি নয়, এটা একটা ব্যাকটেরিয়া থেকে হচ্ছে এবং বহু বছরের, মানে হাজার হাজার বছরের পুরনো একটা ব্যাধি যা এখনও পর্যন্ত রয়েছে, এবং যার জন্য আমাদের একটা ভয় এখনও কাজ করে যে টিবি মানেই যক্ষা, যক্ষা মানেই তার যেন মৃত্যু হবে। সে ঋত্বিক ঘটকের সে মেঘে থাকা তারার থেকে শুরু করে আমরা দেখেছি নি তাকে, যে সে বাঁচতে চাইছে, কিন্তু এখন মানে সত্যি সত্যি বাঁচা যায় এবং সুস্থভাবে বেঁচে থাকা যায়, এবং পরিবারের সঙ্গেই থেকে এবং একই রকমভাবে দৈনন্দিন যা আমরা জীবনযাপন করি, যেমনভাবে সকলের সঙ্গে, সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে, সেইভাবেই এই কাজটা করা যায়। মানে এটা টিবি রোগের আমাদের সব থেকে বড়, মানে যদি যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির প্রথম কোনো পজিটিভ আমরা যদি বলতে চাই, সব থেকে এটা প্রথম মনে হয় বলা জরুরি আর কি আমাদের।
0: ঠিক। আর আজকের এই যে একেবারে চারপাশে পুজো পুজো গন্ধ, মানুষজন আমাদের ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, তার মাঝে আমরা চাই না যে নানান এইসব, সারা বছর তো আমরা নানান রকম রোগ ব্যাধি নিয়ে থাকি, তার মধ্যে এইসব কথা বলতে, কিন্তু ওই সচেতন করিয়ে দেওয়া, কারণ আমাদের মায়ের কাছে তো একটাই প্রার্থনা, মা রোগ মুক্ত করো, শোক মুক্ত করো, আমরা যেন ভালো থাকি, সবাই ভালো থাকি, ভালো রাখি। এবং এই ভালো থাকা ও ভালো রাখার সঙ্গে ছোট ছোট সচেতনতাগুলো ভীষণভাবে আমাদের জড়িয়ে আছে, আমরা যদি সেই দিকটা একটু খেয়াল রাখি তাহলে বোধহয় আজকে আমাদের যেটা বিষয় যে কথাটা বলার, অর্থাৎ এই যে টিবি নির্মূলীকরণ কর্মসূচি একেবারে জাতীয় স্তরে, সেই লক্ষ্যে আমরা অনেকটা বেশি এগিয়ে যাব। টিবি রোগের কথা তো আপনি বললেন, সেক্ষেত্রে তারপরেই যদি আসি যে এর চিকিৎসা পদ্ধতিটা কী আছে।
1: হ্যাঁ, আমাদের এই জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির একটা আমাদের বিশেষভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, টিবি মুক্ত ভারত অভিযান, যেখানে আমাদের প্রত্যেকটা স্তরে আমাদের তাদেরকে সচেতন করাটা, যারা যে এলাকায় আছেন আশাকর্মীরা, তারা প্রত্যেকটা তাদের ঘরের যারা রয়েছেন, মানে এলাকায় বসবাসকারী যারা রয়েছেন, তাদের সঙ্গে একটা সমন্বয় করে চলা, যোগাযোগ রাখা, এটা হচ্ছে আমাদের প্রথম এই চিকিৎসা বলতে গেলে। এবার এই চিকিৎসার যে পার্ট আমাদের রয়েছে সেটা হচ্ছে টিবি ব্যাকটেরিয়া, আমাদের বলা হয় যে কখনো বয়ে বলে কয়ে আসবে না, মানে যখন তখনই হতে পারে। এই পুজোর সময় বিশেষ করে আমাদের চারিদিকে কফ থুতু ফেলা, হ্যাঁ, হাঁচি কাশি, তারপর তো হাত ধুয়ে না খাওয়ার অভ্যেস, এইগুলো সমস্ত কিছুই রয়েছে। সেই কারণে চিকিৎসার আগে এটা আমি তাই বলে নিলাম যে চিকিৎসা আমাদের যেটা রয়েছে, আগে আমাদের ডট ছিল, সপ্তাহে তিন দিন করে ছিল, আর আমাদের অনেকগুলো ওষুধ খেতে হতো, কিন্তু এখন যেটা আমাদের হয়েছে প্রত্যেক দিন ওষুধ খাওয়া, নর্মালি যেরকম আমরা হাই প্রেশার থাকলে হয়, ডায়াবেটিক থাকলে হয় ওরকম। আর টিবি ট্রিটমেন্ট আমাদের দেওয়া হয় ৬ মাস, কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে ওটা ৭ থেকে ৮ মাসও হতে পারে,
0: অর্থাৎ তারতম্যের উপর নির্ভর করছে।
1: হ্যাঁ হ্যাঁ, যে কতটা ব্যাকটেরিয়া তার সংক্রমণ কমলো সেটা দেখে নিয়ে তাকে ওটা কন্টিনিউ করা হয়। আদারওয়াইজ আমাদের ফিক্সড ডোজ যে কম্পোজিশন যেটা, সেটা আমাদের ৬ মাসই দেওয়া হয় সমস্ত টিবি পেশেন্টদের।
0: টেলিফোনে কোনো শ্রোতা বন্ধু আছেন, হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
0: হ্যাঁ
2: আমি হুগলি জেলা রাজবলার থেকে আতিশ বর কথা বলছি।
0: বলুন।
2: আমার দুটো প্রশ্ন, টিবি রোগীদের কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয়, আর টিবি কি সম্পূর্ণভাবে চিকিৎসা করলে সারে, দ্বিতীয়বার কি হতে পারে?
0: নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা নিয়ে আমাদের আলোচনা বা বলার মধ্যে আছে এই বিষয়টা।
1: হ্যাঁ, দুটো প্রশ্ন উনি করেছেন। তার মধ্যে প্রথম যেটা উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন সেটার উত্তর দিই প্রথমে, সেটা হচ্ছে টিবি রোগ সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়, এটা নিয়ে কোনো রকমভাবে কোনো সন্দেহ রাখার কোনো জায়গা নেই আজকের দিনে। যেভাবে ট্রিটমেন্ট আমাদের ডেভেলপ করেছে, যেভাবে ওষুধ দেওয়া হচ্ছে, এবং আশাকর্মীরা যেভাবে মানে দেখাশুনো করেন, এবং আমাদের যারা যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির যারা আমাদের স্বাস্থ্যকর্মী রয়েছেন প্রত্যেকে যেভাবে দেখাশুনো করেন, সেখানে আমাদের কোনো রকমভাবে এটা ফেল হবার জায়গা খুব কম।
0: অর্থাৎ এইখানে সন্দেহের কোনো অবকাশ নেই যে টিবি সারে কিনা, এখানে একদম বলা যায় যে টিবি নির্মূল হয়।
1: কিন্তু যদি কেউ ওষুধটা মাঝ পথে বন্ধ করে দেয়, বা মনে করে যে দুমাস খাবার পরে একটা ওয়েলবিং, একটা ভালো লাগছে, আমার তো আর ব্যাকটেরিয়াটা নেই, একমাত্র টেস্ট করলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া আছে, কিন্তু একজন যিনি টিবি রোগী তিনি একটু ভালো বোধ করছেন, যখন তিনি তখন মনে করছেন আমি আর ওষুধটা খাবো না, তো তখন যদি বন্ধ করে দেন তখন আবার রিল্যাপস করবার মানে যতটা সেরেছে সেটা আবার ওটা মারাত্মকভাবে ফেরত চলে আসে,
0: একটা সম্ভাবনা।
1: হ্যাঁ, সেটা তখন মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট হতে থাকে।
0: ঠিক ঠিক,
1: হ্যাঁ, সেটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা হতে থাকে।
0: বেশ, টেলিফোনে আরো এক শ্রোতা বন্ধু আছেন। হ্যালো,
3: নমস্কার।
0: নমস্কার,
3: হ্যাঁ, আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।

0: বলুন।
1: হ্যাঁ, বলছি যে এই যে বোন টিভি বা ব্রেন টিভি যেটা হয়, সেটা কি মানে সংক্রামক, মানে আমার অন্যান্য কারণ হতে পারে এই সমস্ত ব্যাপার নিয়ে?
0: আচ্ছা বেশ, শুনতে থাকো।
2: হ্যাঁ, আমি একটু বলে নিই যে আমাদের চুল আর নখ ছাড়া সমস্ত শরীরের সমস্ত অঙ্গেই আমাদের টিবি হতে পারে, টিবি ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। কিন্তু আমাদের যেটা মেজরলি যেটা করে, প্রধানত করে হচ্ছে ফুসফুসকে, যেটা আমরা পালমোনারি টিবি বলি, এবং যেটা ছোঁয়াচে। কিন্তু ওষুধ খেলে পরে কিন্তু সেটাও আর ছোঁয়াচে থাকে না, মানে সংক্রমিত করতে পারে না আরেকজনকে। কিন্তু ব্রেন টিবি বা উনি যেটা বললেন আমাদের বোন টিবি, সেটা এক্সট্রা পালমোনারি টিবি বলা হয়, মানে শরীরের বাইরের অংশে, মানে আমাদের ভেতরের ফুসফুসের বাইরে যে অংশটাতে হচ্ছে তাকে এক্সট্রা পালমোনারি বলা হচ্ছে, সেটা সেই রকমভাবে ছোঁয়াচে নয়।
0: বেশ, আজ এই প্রসঙ্গে আমরা আজকে কথা বলছি, অর্থাৎ জাতীয় টিবি নির্মূলীকরণ কর্মসূচি ও আশাদের ভূমিকা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আমরা বার্তা শুনে নেব, যে বার্তা আমাদের দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার স্বপন সোরেন। তিনি যে বার্তা আমাদের পাঠিয়েছেন সেটা একটু আমি শ্রোতা বন্ধুদের সকলকে শোনাই, এবং যে সচেতনতার কথা বলা হচ্ছে সেই সচেতনতার কথা।
3: আমরা টিবি রোগ নির্মূলীকরণের লক্ষ্যে এগিয়ে চলেছি। 2028 সালের মধ্যে পশ্চিমবঙ্গকে টিবি রোগ মুক্ত করার পরিকল্পনা আছে। টিবি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচিতে তৃণমূল স্তরের আশাকর্মীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ চিহ্নিতকরণ, চিকিৎসায় সহায়তা, রোগীর ফলো আপ করা, বাড়ির অন্যান্য সদস্যদের পরীক্ষা করা, এইসব কাজ আশা দিদিরাই মূলত করে থাকেন। এছাড়া আমরা ব্লক পিছু 10 জন করে টিবি ভলেন্টিয়ার চিহ্নিত করেছি, যারা স্বেচ্ছায় এই টিভির কাজে এগিয়ে আসবে। এছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি সহায়তা সাহায্য করাও আশা দিদিদের কাজ। এইসব কাজের মাধ্যমেই আশা দিদিরা টিবি মুক্ত ভারত তথা পশ্চিমবঙ্গ গড়ার কাজে সরকারি ব্যবস্থার সঙ্গে সমন্বয় সাধন করেন। শুধু সরকারি স্বাস্থ্য পরিকাঠামো নয়, সর্বস্তরে মানুষের পরিষেবার মাধ্যমে আমরাও টিবি রোগ নিশ্চয়ই নির্মূল করতে পারবো।
0: অনেক ধন্যবাদ আপনাকে স্বপনবাবু। আমরা শুনলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার স্বপন সোরেনের কথা, তিনি জরুরি বার্তা দিয়েছে, এবং আজকে আমরা কথাও বলছি এই বিষয় নিয়ে যে টিবি রোগ, জাতীয় টিবি রোগ নির্মূলীকরণ সেই বিষয়টা কি, সেটা তো আমি অবশ্যই জানবো। তার আগে একটা যে বিষয়টা জানার ছিল, খুব ছোট্ট করে যদি বলেন যে টিবি রোগীর খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কি, কী খাবে আর কী খাবে না?
2: সমস্ত রকমই পুষ্টিকর খাবার, যেটা প্রোটিন রয়েছে সেই ধরনের খাবার খেতে বলা হচ্ছে, যে যতটা তেল মশলা কম খেতে পারেন, কারণ অনেকের ওষুধ খেলে অনেকের সাইড এফেক্ট কিছু থাকে, হয়তো বমি পাচ্ছে, তাকে সেই অনুযায়ী খাবার দেওয়া। আমরা যে নর্মাল ডায়েট করি সেই নর্মাল ডায়েটই আমরা করতে পারি। তার মধ্যে আমাদের ডালটা একটু বেশি খেতে হবে, ডিমটা খেতে হবে,
0: অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার,
2: প্রোটিন জাতীয় খাবার, সয়াবিন যেমন খাওয়া যেতে পারে। আর এই ফুড এটার মানে তাকে সাপোর্টটা দেবার জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, আমাদের ভারত সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া আছে, যেটাকে বলা হয় NPY, নিক্ষয় পোষণ যোজনা। প্রত্যেক মাসে টিবি রোগীর ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে জমা পড়ে, শুধু এই পুষ্টি খাবার যাতে খেতে পারেন।
0: আচ্ছা,
2: পুষ্টিকর খাবারের যাতে বন্দোবস্ত করতে পারেন, কারণ একবার টিবি হলে পরে হয় কি যে তখন ভীষণ দুর্বল থাকেন, অসুস্থ থাকেন, বাইরে রয়েছেন, চলে এসছেন, চাকরি নেই, হ্যাঁ, তো তখন, বা বয়স্ক যারা রয়েছেন তাদের তাদের কর্মক্ষমতা কমে যায়, তো তাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধে হয়ে যায় বাড়ির লোকের সাপোর্টটা পেতে। তো সেই কারণেই ওই 1,000 টাকা করে প্রত্যেক মাসে, মানে প্রত্যেক টিবি রোগীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এখানে কোনো ধনী দরিদ্র, ছেলে মেয়ে, কোনো রকম ভাগ নেই, প্রত্যেকের জন্য সমান ভাবে।
0: টিবি রোগ চিহ্নিত হলেই,
2: হ্যাঁ, নিশ্চয় পোর্টালে যখনই, হ্যাঁ, তখন তার যার নাম উঠবে, আইডি যেটা থাকবে তার, তখনই সেই টাকাটা ব্যাংক, মানে তাকে একটা ইয়ে দিতে হবে, আমাদের যেটা ডিবিডি যে পেমেন্টটা হয় আর কি, সেটা তাকে ডিটেলটা দিতে হয়, আধার সমস্ত কিছু দিলে পরে আমাদের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, STS STLS যারা রয়েছেন তারা, তারপর আমাদের আশাকর্মীরা, তারাই যোগাযোগ করে নেন তাদের সঙ্গে, দিলে পরে ব্যাংক থেকে প্রত্যেক মাসেই এই টাকাটা জমা পড়ে যাচ্ছে।
0: অর্থাৎ যেখানে আপনার যে ইমিউনিটি পাওয়ার যদি কমে যায়, স্বাভাবিকভাবেই তো কম হয় এই সময়টা, সেই ইমিউনিটি পাওয়ারটা যদি শরীরে বৃদ্ধি পায় তাহলে টিবি রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে রোগীর শক্তি বাড়বে। এবং সেই জন্য সরকার কত

0: কতটা উদ্যোগী দেখুন, যে একজন টিবি রোগী যখনই চিহ্নিত হচ্ছেন, যখনই তার পোর্টালে তার রেজিস্টার থাকছে, তখনই কিন্তু সেখানে আপনি যাতে ভালো থাকেন, আপনার শরীরটা যাতে ঠিক থাকে, সেই জন্য সরকারি যে একটা সরকার থেকে যে সাহায্য সেটা আপনার কাছে পৌঁছচ্ছে, যার দ্বারা আপনি এই টাকাটা অন্য কোনোভাবে ব্যয় না করে একেবারে স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্যের ক্ষেত্রে ব্যবহার করবেন। এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া বা একমাত্র লক্ষ্য।
1: না শুধু তাই নয়, মানে এটার সঙ্গেও আমাদের যাতে দেখুন ওষুধটা যেটা খাওয়া হচ্ছে, পেশেন্টকে দেওয়া হচ্ছে, ওষুধ তো কাজ করবে তার খাবারের মধ্যে,
0: একদম মানে ওষুধ এবং পথ্য আমরা এই কথাটা একসঙ্গে বলি।
1: হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সেই কারণেই খাবারের সাপোর্টটা আমাদের নিক্ষয় মিত্র তৈরি করা হয়েছে, এটাও আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আমাদের এই প্রকল্পটা যে চলছে টিবি মুক্ত ভারত অভিযান, তাতে রয়েছে যে যে কেউ একজন টিবি পেশেন্টকে অ্যাডপ্ট নিতে পারেন, মানে দত্তক নেওয়া 6 মাসের জন্য, মানে চিকিৎসাকালীন তাকে শুধু পুষ্টিকর খাবার দিয়ে তাকে সহযোগিতা করা টিবি রোগ থেকে মুক্ত হতে, তাড়াতাড়ি করে সুস্থ হবার জন্য, মুক্ত হতে এবং সুস্থ হবার জন্য, যাতে তার পরিবারের কাছে সে কখনো বোঝা না হয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, একটা অসুখ মানেই একটা পরিবারের কাছে ভীষণভাবে একটা, মানে তখন একজন রোগীর কাছে ওটা খুব মানে গ্লানির ব্যাপার এসে যায়,
0: বিশেষ করে টিবি এমন একটা রোগ আমরা জানি, সে সেক্ষেত্রে খাওয়া দাওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিযুক্ত খাবার খেলে তার যে নির্মূলীকরণের যে দিকটা, সেরে ওঠার দিকটা, সেটা খুব দ্রুত হারে হয়।
1: সেই কারণে নিক্ষয় মিত্র নেওয়া হয়েছে, যে কেউ যদি আমি ব্যক্তিগতভাবে কাউকে নিতে চাই সেটাও নিতে পারি, বা আমি কোনো ইনস্টিটিউশন নিতে পারে যেটা আমাদের বিভিন্ন প্রজেক্টের থ্রু ওনারা নিতে পারেন, মানে যে কেউ আমরা মানে পেশেন্টকে আমরা দত্তক নিতে পারি।
0: আরেকবার একটু টেলিফোনে কান পাতি। হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তার ম্যাডাম, আমি শেওড়াপুরি থেকে অশোক দত্ত বলছি। হ্যাঁ দেখুন, আমার বয়স হয়েছে 75 বছর, আমার বাবা ছোটবেলায় 1966 সালের বলছি, তখন আমার বাবা ওই টিবি রোগের তখন বোধ হয় অত ওষুধ টষুধ ছিল না, আমরা গ্রামে থাকতাম, তা ওই টিবি রোগে মারা গেছেন এবং তার সঙ্গে না শ্বাসকষ্ট হয়েছিল। এখন আমি আমার বয়স হয়েছে 75 বছর, আমি মাঝে মাঝে ভয় করি ওটা কি আমার মধ্যে আসতে পারে, এমনি ঠান্ডা ঠান্ডা লাগলে আমি তো ডাক্তার বাবুর দিকে দেখাই, কাশি টাশি হলে মেডিকেল নাগলে কোথাও চলেই যাই। হ্যাঁ
0: বংশগতির সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কিনা, অনেক হ্যাঁ শুনতে থাকুন, অনেক সময় হয় না যে কোনো কোনো রোগ আমরা ভাবি যে বাবার ছিল বা তার পূর্বপুরুষে ছিল, সেখান থেকে আপনার একটা হবার সম্ভাবনা আছে।
1: যে এটা কোনো বংশগত রোগ নয়, হ্যাঁ এটা যে কারোর যে কোনো সময় হতে পারে, তবে আমাদের এই টিবি মুক্ত ভারত অভিযানে যেটা খুব ইম্পর্টেন্ট এখন গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের রয়েছে, ডিফারেনশিয়েট টিবি কেয়ার বলা হচ্ছে যাকে, তো সেখানে হচ্ছে আমাদের যেসব রোগীরা মানে রোগীদের মধ্যে একটা সংকটজনক অবস্থা রয়েছে বা ওনার যেরকমটা ভয় হচ্ছে আমার বয়স হয়েছে, হ্যাঁ তো তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নেওয়া আছে। হ্যাঁ সেখানে আমাদের করা হচ্ছে কি যে কতগুলো লক্ষণ আছে, যদি কোনো কারণে কারোর অত্যধিক দুর্বলতা হলো, শ্বাসকষ্ট হচ্ছে, তার মধ্যে থাকছে আমাদের কফ কাশি হচ্ছে, তার সঙ্গে রক্ত পড়ছে, তখন আমাদের স্বাস্থ্যকর্মীদের অবশ্যই করে ওটা বলা হয় যে তাদেরকে আগে টিবি টেস্ট করতে হবে। সব থেকে বড় যে আমাদের আমাদের 6টা পয়েন্ট রয়েছে আর কি, তার মধ্যে রয়েছে আমাদের 60 বছরের ওপর যাদের বয়স, হ্যাঁ যারা ডায়াবেটিক আছেন, হ্যাঁ তারপরে যাদের লাস্ট 5 বছরের মধ্যে টিবি হয়েছিল কিন্তু তার আবার এই সিমটমগুলো আসছে, অত্যধিক দুর্বলতা, তারপর মানে সে একটু হেঁটে মানে 100-200 মিটারও সে হাঁটতে পারছে না, হ্যাঁ বা বাথরুমে যেতে গেলে যতটুকুনি তাকে প্রেশার দিতে হয় একটা মানে বাথরুমে গেলে সেইটুকুনি তার দেবার মতন শক্তি থাকে না, হ্যাঁ তার শ্বাসকষ্ট হচ্ছে, তীব্র শ্বাসকষ্ট, তখন বলা হয় যে অবশ্যই করে এক্সরে করতে। হ্যাঁ আমাদের হ্যান্ডহেল এক্সরে বলা হয়, যেটা পুরো মোবিলিটি মানে মোবাইল ভ্যানেও থাকে, মানে বিভিন্ন রিমোট এরিয়াতেও দেওয়া হয়, যেখানে আপনি ইনস্ট্যান্ট মানে 1/2 ঘন্টার মধ্যে আপনি রিপোর্টও পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে, এক্সরে প্লেট দিয়ে দেখে নেওয়া হচ্ছে। তার সঙ্গে হচ্ছে আমাদের যখনই দেখা গেল যে এরকম পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে তখন আমাদের সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় যে এই টেস্টগুলো করতে, ন্যাট টেস্ট যেটা করা হচ্ছে, আপনি একদিনের মধ্যে সমস্ত রিপোর্ট পেয়ে যাচ্ছেন।
0: আচ্ছা এই যে টেস্টের কথা আপনি বলছেন, সেটা কি নিকটবর্তী জেলা হাসপাতাল বা স্বাস্থ্য

0: হয়?
1: সমস্ত স্বাস্থ্যকেন্দ্রেই হয়।
0: আচ্ছা, স্বাস্থ্যকেন্দ্রেই পেয়ে যাবেন এই টেস্টটা?
1: শুধু আমাদের সরকারি নয়, সরকারি এবং বেসরকারি যে স্বাস্থ্যকেন্দ্র অনুমোদিত, যে স্বাস্থ্যকেন্দ্রগুলো থাকে সরকার অনুমোদিত, তো সেখানে আমাদের প্রাইভেটও সমস্ত, অনেক নার্সিং হোম আছে, বিভিন্ন ইনস্টিটিউশন আমাদের, যেগুলো বড় বড় হসপিটাল রয়েছে আমাদের, প্রত্যেকটা জায়গাতেই এটা দেওয়া হচ্ছে। একেবারে বিনা পয়সায় কোন রকম, বা যদি আপনার কোনো সন্দেহ হয়, ওনার যেরকম বলছেন 75 বছর বয়স, ওনার মনে হচ্ছে যদি শ্বাসকষ্ট হচ্ছে একবার টেস্ট করিয়ে নিতে কোনো অসুবিধে নেই, তাতে প্রেসক্রিপশনও লাগবে না। যদি উনি গিয়ে বলেন যে আমার একটা হলে ভালো হয়, আমাদের এটা করে দেওয়া হয়। ও সবসময় দেখবে যেখানে ইমিউনিটি কম, এইচআইভি পেশেন্ট, ডায়াবেটিক, সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোতে ওরা সংক্রমণটা মানে বাসাটা বাঁধতে পারে আরকি। সেই কারণেই ওটা যারই মনে হবে, তারপর ধরুন কারো অপুষ্টি, ভীষণ ভাবে অপুষ্টিতে ভুগছেন দীর্ঘদিন ধরে, বিভিন্ন কাজে গেছে, বয়স হয়েছে, সমস্ত কোনো রকম ভাবে গাভীলতি না করে সঙ্গে সঙ্গে একদম বিনা পয়সায়, বিনা মূল্যে, একেবারে সরকার এবং সরকার অনুমোদিত, যদি সামনে কোনো নার্সিং হোম আছে গিয়ে কথা বললে ওটা জেনে যাওয়া যাবে।
0: বাহ, এইটা অত্যন্ত একটা সুখবর বা জানার দরকার, যে আপনার যদি মনেও হয় যে কথাটা বারবার বলে, কারণ ওই মনে হওয়া থেকেই তো সচেতনতার বার্তাটা, এবং
1: আমি সচেতনতাই করতে চাইছি।
0: ঠিক, এবং এই
1: আমাদের যারা সিগারেট খান, মানে তামাক খাচ্ছেন, যাদের লাঙের কন্ডিশনটা খারাপ হয়ে যাচ্ছে, আমরা জানি ধূমপায়ীদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়, সবারই হতে পারে ধুলো ময়লাতে। হ্যাঁ, যারা সিলিকোসিস পেশেন্ট আছে, যারা খনিতে কাজ করছেন, তাদের ইট ভাটায় যারা কাজ করছেন, প্রত্যেকেরই একটা ভীষণভাবে তারা টিবি প্রবণ ব্যক্তি, প্রত্যেককে আমরা বলবো যে যারা এরকমভাবে একটা ভয়ের মানে মনে হচ্ছে, কোথাও একটা ভয় লাগছে হতে পারে, একদম নির্দ্বিধায় কোনো ভয় না রেখে, কোনো লজ্জা না রেখে একেবারে একটা সেন্টারে গিয়ে টেস্ট করিয়ে নেওয়া।
0: ঠিক এই জায়গাটাতেই আশাকর্মীদের ভূমিকাটা বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ,
0: তাদের তাদের দিকটা যদি একটু আলোকপাত করেন, যে তারা কি কি করবে, তার আগে আরেকবার একটু আমি টেলিফোনে কান পাতি। হ্যালো, না যে এই ঠিক এই জায়গাটাতেই আমাদের আশা দিদি বা আশাকর্মী, আমরা যাই বলি না কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তারা তাদের আছে সেই জায়গাটা, যে তারা কি কি করেন, এবং শুধু তারাই করেন তা নয়, যখন আশা দিদি বাড়িতে আসছেন, যদি দীর্ঘদিন ধরে কারোর শ্বাসকষ্ট হয়, কাশির সমস্যা হয়, সেটা যাতে আশা দিদিকে ইনফর্ম করা হয়, সেই জায়গাটাও ভীষণভাবে জরুরি।
1: হ্যাঁ, সে তো নিশ্চয়ই, আমাদের যেই এলাকায় আশা দিদিরা কাজ করছেন, তার যে এলাকা থাকছে, নির্দিষ্ট এলাকা তো থাকছে তাদের, মানে এই পরিষেবা দেবার জন্য, তো তাদেরকে বলা আমাদের টার্গেট আছে যে 3 জন করে রোগীকে তারা যেন রেফার করেন প্রত্যেক মাসে, 3 জন রোগীকে। তার মানে কি, বাড়িতে গিয়ে গিয়ে তাদের সম্পর্কে জানা, একটা যোগাযোগ মানে স্থাপন করা। হ্যাঁ, যোগাযোগ করে তাদের সঙ্গে একটা বন্ধুত্ব মতন হয়ে গেল, যাতে সে ফ্রি টু মানে কথা বলবে যে হ্যাঁ আমার এই সমস্যাটা হচ্ছে। কারণ আমরা অনেক সময় আমাদের অনেক কিছু প্রবলেম হয়, কিন্তু আমরা বুঝতে পারি না, যখন প্রশ্ন করা হয় তখন হ্যাঁ হ্যাঁ তাই তো আমার এটা হয়েছে, তার দেখা গেল ওজন কমে যাচ্ছে, তার খিদে নেই, সে মনে করলো হয়তো আমি খেতে পারছি না, কিন্তু সেটাও যে একটা টিবির
0: লক্ষণ হতে পারে,
1: এটা খুব সাধারণ একটা মাইনার এটা, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, মানে আমরা মানে কিছুটা ইগনোর করি যে খেতে পারছে না, একটু জোর করলো বা কোনো অন্য কোনো কারণে হচ্ছে। হ্যাঁ, সেটা ইভেন আমাদের যদি অনেকের এরকম জ্বর হয়েছে, খিদে কমে যাচ্ছে, মুখে টেস্ট নেই, তাহলেও যদি ওষুধের দোকানে অনেকে ওষুধ কিনে খান, কোনো দরকার নেই, আপনি ওষুধের দোকানেই বলুন, ওনারাই করে দেবেন আপনার টেস্টের ব্যাপারটা, কিভাবে কি করতে হবে ওনারাই বলে দেবেন। আমাদের সমস্ত যে ওষুধের দোকান যেগুলো রয়েছে, তাদের সঙ্গে, কেমিস্ট যে শপ আমাদের, প্রত্যেকের সঙ্গে আমাদের গভর্নমেন্টের একটা ইয়ে করা রয়েছে,
0: কোলাবোরেশন করা আছে, অর্থাৎ এই জায়গাটা। এবং এই যে জাতীয় টিবি নির্মূলীকরণ কর্মসূচি, সেই লক্ষ্যটা পূরণ করতে আশা দিদিদের কতটা, আশাকর্মীদের কতটা জরুরি, তাদের যে সহযোগিতা বা কিভাবে তারা কাজ করছেন, সেই দিকটার কথা যদি একটু বলেন।
1: হ্যাঁ, আমি ওটাই বললাম যে 3 জন করে পেশেন্টকে অবশ্যই করে যাতে রেফার করা হয়, ঠিক আছে। এছাড়া আমাদের এটা করা হয়েছে, আমাদের টিবি মুক্ত পঞ্চায়েত,
0: হ্যাঁ, এই টিবি মুক্ত পঞ্চায়েত গঠন হবে কি করে,
1: টিবি মুক্ত পঞ্চায়েতের আমাদের ওটাতে 4টে আমাদের ইয়ে রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে। আমাদের টিবি মুক্ত পঞ্চায়েতের জন্য যেটা বলা হয় যে আমাদের সবসময় মানে আশাকর্মীদের ওপরই এটা নির্ভর করতে হয়, কারণ তার এলাকা

0: এলাকায় যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন তাদের সঙ্গে মানে যোগাযোগ স্থাপন করাটা খুব জরুরি আর কি। হ্যাঁ, আমাদের যে মিটিংগুলো হয়, হ্যাঁ, এলাকায় যে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছে সেখানে শনিবার একটা জনস্বাস্থ্যের মিটিং হয়, সেই মিটিংয়ের যে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন কার্যক্রম যেগুলো নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করা, সেইখানে আমাদের টিবি মুক্ত ভারত অভিযান এই সম্পর্কে আলোচনা করা। হ্যাঁ, তারপরে আমাদের বলা হয় যে আশাকর্মী, স্বাস্থ্য সহায়িকা যারা আমাদের আশাকর্মী আর আমাদের বিএইচএসএনসি সদস্য যারা আর কি আমাদের পঞ্চায়েতে, তাদের মধ্যে একটা নিয়মিত যোগাযোগ রাখা। আর পঞ্চায়েত প্রধানদেরকে ভীষণভাবেই তাদেরকে উদ্যোগ নিতে বলা, যদি নিক্ষয় মিত্র হয়ে তাদের ফুড সাপোর্টটা দেওয়া যায়, তাদের রেশন ব্যবস্থাটা যাতে দেওয়া যায়, যাতে খাদ্য সামগ্রীটা তারা পর্যাপ্ত পরিমাণে পেতে পারেন, টিবি রোগী বা তার পরিবারের লোকজন যাতে ঠিকঠিক করে খেতে পারেন। কারণ যদি টিবি রোগী তার একটা ইনফেকশন থেকে যায় তাহলে তার পরিবারেরও একটা টিবি হবার একটা ভয় থেকে যায়, সেজন্য খাবারের এই পুষ্টিকর খাবারের ব্যাপারটা আমাদের পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ, যে কারণে পঞ্চায়েতের একটা বড় রোল রয়েছে। এবং তার সঙ্গে হচ্ছে আমাদের বিভিন্ন মানে ভীষণভাবে স্টিগমা রয়েছে যে মেয়ের টিবি হয়েছে, ম্যারিড মেয়ে, তাকে হয়তো শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হলো, সেটা যদি পঞ্চায়েত প্রধান, তার একটা চেয়ারের একটা অনেক গুরুত্ব রয়েছে, সে একজন নির্বাচিত প্রতিনিধি আমাদের, তো তিনি যদি গিয়ে বলেন, বোঝান, তাহলে এটা অনেক সহজ হয়ে যায় তার শ্বশুরবাড়ির পক্ষে। বা কোনো কাজের জায়গায় যদি এটা হয়ে থাকে, কোনো যেখানে কোনো শ্রমিকরা কাজ করছেন বা আমাদের যারা কর্মী রয়েছেন, সেখানে যদি পঞ্চায়েত প্রধান একটু উদ্যোগ নেন তাহলেই এটা অনেক সহজে সমাধান হয়ে যেতে পারে। কারণ উনি জননির্বাচিত প্রতিনিধি, আমরা তাদেরকে নির্বাচন করে নিয়ে আসি, সেখানে আমাদের খুব বড় ভূমিকা থাকছে। আর পঞ্চায়েত যখনই আমাদের এটা একটা ভারত সরকার থেকে এখানে একটা উদ্যোগ নেওয়া আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারে আমরা এখনও পর্যন্ত আমরা টিবি মুক্ত পঞ্চায়েতের মানে কাজটা করছি। প্রথম বছর আমাদের একটা সার্টিফিকেট এবং ব্রোঞ্জের গান্ধী মূর্তি দেওয়া হবে যে পঞ্চায়েত টিবি ফ্রি হবে।
1: আচ্ছা,
0: যদি সেকেন্ড ইয়ারও হয় মানে কনসেকিউটিভ মানে টু ইয়ার্স হয়ে গেল, তাহলে উনি পাবেন একটা আমাদের সিলভার কালারের একটা ইয়ে মূর্তি, কালারের আর কি, রূপালী একটা রঙের গান্ধী মূর্তি। আর যদি থার্ড ইয়ার হয় তাহলে সোনার মতন কালার আর কি, গোল্ডেন কালার, এবং সার্টিফিকেট দেওয়া হবে টিবি মুক্ত পঞ্চায়েত বলে।
1: অর্থাৎ এই যে উৎসাহ দেওয়া যে আপনার পঞ্চায়েতটি একেবারে এই টিবির জীবাণু মুক্ত করতে পেরেছেন আপনি বা
0: আমি
1: সবাই মিলে,
0: আমি তিন বছর কনসেকিউটিভ হয়তো আমি পারলাম, কিন্তু আমি তারপরেও আমি কন্টিনিউ করব, এই এই প্রতিজ্ঞাটাই আমাদের কাছে সব থেকে বড় আর
1: সত্যি তাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: নমস্কার দিদি, নমস্কার।
1: হ্যাঁ
2: বলছি, আমি 2002 আমার মানে বুকে জল জমেছিল, বুঝলেন তো, জল জমেছিল, তো আমি এখানে সে স্বাস্থ্যসেবা নিতে পারছিলাম না, এমন অবস্থা। আউটডোরে গেলাম, আউটডোরে দেখিয়ে ওষুধ দিল বা ফটো ফটো করতে বললো, সব ফটো করা হলো, করে ৬ মাসের কোর্স শেষ করেছি, শেষ করে ঠিক হয়ে গেল।
1: বেশ, আপনি যদি একটু সংক্ষেপে বলেন।
2: আগে কথা বলছি, মাসের থেকে আগে অনাবর্ত কাশি হচ্ছে, আমার তো সেইটাই ভয় হচ্ছে যে আবার ওইটা হলো নাকি, ডাক্তারকে জিজ্ঞাসা করে এটা আরো হতে পারে, ওটা চেক করে নেবেন। তো কাশি হচ্ছে, আমি আউটডোরে গেলাম, আবার গিয়ে আউটডোরে দেখালাম, দেখার পরে ওরা ফটো করালো, বুঝলে না এসব কিছু না, তো আপনার ওই কাশিটা হচ্ছে ঠান্ডা লেগে টানার দিল, আর ওই কাশিটা হতে হবে না টানের মতো হচ্ছে,
1: আমাকে
2: টানার দিল, তো টানারটা আমি টানছি, এতে করে কি মানে
1: বেশ শুনতে থাকুন।
0: না, শ্বাসকষ্ট হলে অবশ্যই আপনি ইনহেলার নেবেন, ডাক্তার আপনাকে যেটা দিয়েছেন চিকিৎসকের পরামর্শ মতোই আপনাকে সমস্ত কিছু করতে হবে, বা যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা আপনাকে দেখছেন, আর আপনি পরীক্ষা করিয়েছেন, সুতরাং ভয়ের কিছু নেই।
1: অর্থাৎ এখানে ভাবনারও কিছু নেই, ভয় ভাবনা দুটোই নেই। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, তার আগে শেষের কথার ওই জোশটা রেখে যেতে চাই, জোশের ব্যাপারটা যদি একদম ছোট করে একটু বলে দেন।
0: হ্যাঁ, জোশ আমাদের এই 8th October 2026 এটা আমাদের লঞ্চ করেছে, শুরু হলো, যেখানে আমাদের বলা হচ্ছে NCC ক্যাডেট এবং আমাদের মাই ভারত ভলেন্টিয়ার, যারা ভলেন্টিয়ারই আমাদের 10 জন করে প্রত্যেকটা জায়গাতেই ব্লকে তারা কাজ করবেন এবং প্রত্যেকটা বাড়িতে তারা ঘুরে পেশেন্টদেরকে দেখে তাদেরকে রোগ নির্ণয়ের জন্য

0: পাঠাবেন যাতে তারা এক্সরে করতে যান, তাদেরকে এই সচেতনতা বাড়াতে চাইছেন।
1: বেশ, অর্থাৎ আমরা একটা টিবি মুক্ত ভারত দেখতে চাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসার কথা প্রত্যেক বুধবার 8টা থেকে 8:30। আজকের বিষয় ছিল জাতীয় টিবি নির্মূলীকরণ কর্মসূচি ও আশাদের ভূমিকা। এতক্ষণ বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত ছিলেন স্টেট অ্যাডভোকেসি কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলাইজেশনের অফিসার সুস্মিতা গোস্বামী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, এফ এম গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন এআইআর অ্যাপে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা রাখি। এবং যে কথাটা, যে বিষয়টা আমাদের আজকে, এই যে জোশ, অর্থাৎ নতুন যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সবাই খুব ভালো থাকুন, পুজো ভালো কাটুক, সবার উৎসবের দিনগুলো রঙিন হয়ে উঠুক, এই আশা রেখে আজকের আশার কথা শেষ করছি।
0: অনেক ধন্যবাদ শ্রীতমা।
2: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ব্যান্ড অথবা পপ গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ। আজকে এক্ষেত্রেও সময় খুবই অল্প, কিন্তু তার মধ্যেও আমি গান বেঁধেছি বা গান সাজিয়েছি বা এই অনুষ্ঠান বেঁধেছি সেই সমস্ত গান দিয়ে, যে সমস্ত গানে ঘুরে ফিরে এসেছে, মূলত সেই সমস্ত ব্যান্ডের গান যে গানগুলোতে ঘুরে ফিরে এসেছে কোনো এক প্রেমিকা। তার নাম আমরা জানি না, তাকে কি বলা হয় আমরা জানি না, তার সাথে কবে প্রেমিকের দেখা হয় না হয় কিছুই জানি না, শুধু জানি একটি সর্বনাম, তুমি। কে সেই তুমি আমাদের তো কোনো সেই অর্থে আইডিয়া নেই, তবে আইডিয়া পেতে গেলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গানগুলো একটু শুনে দেখতে পারি। আর ঠিক এই তালিকায় আজকে একদম প্রথম যে গানটা আমার কাছে রয়েছে সেটা মোহিনীর ঘোড়াগুলির একটি বিখ্যাত গান, গানের নাম তোমায় দিলাম।

সেই তোমায় দিলাম, কিন্তু কে তুমি নন্দিনী? তোমাকে আগে কি দেখিনি, নাকি দেখে থাকলেও আমি চিনতে পারিনি? প্রশ্ন তো থেকেই যায়, কারণ এই তুমি না কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে। এমনকি পরের যে গানটা শুনব, মরুদ্যান, ব্যান্ড মরুদ্যানের গান, গানটি গিয়েছেন পটা। এই গানটাতেও প্রশ্ন আছে একটা, যে শুনলাম তুমি ভালোবেসেছ, কিন্তু উত্তরটা নেই এই তুমি কী।

যে কথাটা বলে শুরু করেছিলাম এই অনুষ্ঠান, যে আমাদের সময়ের পরিসর আজকে খুবই অল্প, কিন্তু তার মধ্যেও এই গানগুলো দিয়ে সেই প্রশ্নটা বারবার ভাবিয়ে তোলার চেষ্টা করলাম যে এই তুমি কি। এর পরের যে গানটা শুনবো সেই গানটা চন্দ্রবিন্দুর। চন্দ্রবিন্দু গানে গানে কিন্তু সেই একই প্রশ্ন করেছে, প্রশ্ন ঠিক করেনি, চন্দ্রবিন্দু কথা বলেছে কোনো এক তুমির, কিন্তু কে সেই তুমি তার উল্লেখ কিন্তু আর সেখানে নেই। কিন্তু সেই বিজ্ঞ প্রেমিকের মতো প্রতিজ্ঞাগুলো আছে, কিন্তু প্রেমিকাটিকে সেটা না হয় রহস্যই থাক। এই গানের সঙ্গে সঙ্গে আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, পরে আবার কথা হবে অন্য অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। শুরু করছি আজকের কথায় গানে। আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ।

আজকের এই কথা গানে অনুষ্ঠান সাজিয়েছি এক সময়কার বিখ্যাত আমাদের বাংলার কিছু পপ সিঙ্গার, তাদের কিছু বিখ্যাত প্রেমের গান দিয়ে। আর এই ক্ষেত্রে যে গানটা একদম প্রথমেই আমি শোনাতে চাই, আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাই, সে গানটা অঞ্জন দত্তের কণ্ঠে, ম্যারিয়ান মারি।

চলে আসি পরের গানে। এর পরের গানেও ঠিক এরকমই বেশ কিছু প্রেমের প্রতিশ্রুতি রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে ভালোবাসার, প্রতিশ্রুতি রয়েছে ভালো রাখার। বিশেষ করে এই শহরে যখন সমস্ত কিছু একটু একটু করে হারিয়ে যাচ্ছে, সমস্ত ভালো লাগা ভালোবাসা শেষ হয়ে আসছে, ঠিক সেই সময় ওয়েসিসের মতো এই প্রমিসগুলোই আমাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখে।

চলে আসি আজকের কথা গানের একদম শেষ গানে। এই গান শুনবো আমরা শিলাজিতের কণ্ঠে। এই গানে বলা আছে প্রেম কিভাবে সত্যি সত্যি ওয়েসিস হয়ে ওঠে এই শুষ্ক মরুপ্রায় জীবনে তার কথা। আর আজকের মতো কথায় গানে এ পর্যন্তই থাক, পরে আবার কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী দুই বাংলার মনের কথা। এখনকার মতো তাহলে আসি, টাটা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মচারীদের জন্য 78 দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস প্রদানের অনুমোদন দিয়েছে, আগামী 5 বছরের জন্য জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া এবং IDBI ব্যাংকে কৌশলগত পুনর্গঠনের অনুমোদন মন্ত্রিসভার।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল লাদাখে 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
0: ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও।
1: সৌদি আরবে ধারাবাহিক হামলার ভারত তীব্র নিন্দা জানিয়েছে।
0: আখ চাষীদের দাবি দাওয়া ও সমস্যা খতিয়ে দেখতে সরকার একটি কমিটি গঠন করেছে।
1: নবরাত্রির চতুর্থ দিনে আজ দেবী কুশমণ্ডার পূজিতা হচ্ছেন। শারদীয়া দুর্গাপূজার আজ চতুর্থী, মণ্ডপগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি।
0: পোপ চতুর্দশ লিওর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন বাংলাদেশি।
0: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চতুর্থ টি-20 ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। আসছি বিস্তারিত খবরে, প্রথমেই দেশের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মচারীদের জন্য 78 দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস প্রদানের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন যে রেল কর্মচারীদের অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় মন্ত্রিসভার 11,40,000 বেশি রেলকর্মীকে 78 দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস PLB প্রদানের অনুমোদন দিয়েছে। এই বোনাস প্রদানের জন্য মন্ত্রিসভা 2,009 কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে। শ্রী বৈষ্ণব জানান যে এর ফলে যোগ্য রেল কর্মচারীদের ক্ষেত্রে 78 দিনে সর্বোচ্চ 17,951 টাকা বোনাস হিসেবে প্রদান করা হবে। তিনি বলেন, প্রতিবছর উৎসবের আগে যোগ্য রেল কর্মচারীদের এই PLB প্রদান করা হয়। এবছরও নন গেজেটেড রেল কর্মচারীদের 78 দিনের বেতনের সমপরিমাণ PLB দেওয়া হচ্ছে। এর ফলে রেল কর্মচারীদের মধ্যে আরও ভালো কাজ করতে উৎসাহ সৃষ্টি হবে।
2: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस 78 दिनों का बोनस आज कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
0: শ্রী বৈষ্ণব আরও জানান যে বর্তমানে রেলওয়েতে ব্যাপক হারে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন যে প্রায় 1,65,000 পদে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।
2: रेलवे में मैसिव रिक्रूटमेंट चल रहा है, भर्तियां करीब 1,65,000 भर्तियां निकली हुई है जिसमें एग्जाम लगातार चल रहा है। अब तक करीब करीब 37,000 रोजगार पक्की नौकरी दी जा चुकी है रेलवे में इसी पिछले कुछ समय में ही। टोटल अगर 2014 से अब तक की देखें तो करीब

0: 5 लाख भर्तियां रेलवे में की गई है।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষের পর্যন্ত 5 বছরের জন্য জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে মন্ত্রিসভা এই সামাজিক সুরক্ষা ব্যবস্থার জন্য 53,428 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এখন থেকে দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের আওতায় 79 বছর বয়স পর্যন্ত সুবিধাভোগীরা 375 টাকা এবং 80 বছর বা তার বেশি বয়সী সুবিধাভোগীরা 625 টাকা সহায়তা পাবেন। শ্রী বৈষ্ণব জানান, প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনার আওতায় দিব্যাঙ্গজনদের জন্য প্রতিবন্ধকতার মানদণ্ড বর্তমানের 80% থেকে কমিয়ে 40% করা হবে। তিনি জানান, দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট 3,20,00,000 সুবিধাভোগী এই অনুমোদনের ফলে উপকৃত হবেন। বয়স্ক বিধবা পেনশন প্রকল্প এবং পারিবারিক সহায়তা প্রকল্প বর্তমান রূপেই চালু থাকবে।
0: दिव्यांगजनों के लिए जो पहले 80% थ्रेशोल्ड था डिसेबिलिटी पेंशन में एलिजिबिलिटी के लिए, उसको आधा करके 40% पर भी अब दिव्यांग पेंशन दिया जाएगा। और पहले दिव्यांग पेंशन 18 साल से ऊपर के व्यक्ति को ही दिया जाता था, अब जन्म से ही दिव्यांग जन को पेंशन में कवर किया जाएगा। जन्म से उनकी संख्या बहुत बढ़ेगी, करीब करीब 27 लाख दिव्यांगजन इस पेंशन के कार्यक्रम में लाभार्थी होंगे। टोटल लाभार्थियों की संख्या बढ़ के करीब 3,20,00,000 हो जाएगी।
1: মন্ত্রিসভা আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে এমএসএমই এবং নতুন শিল্পের বিকাশে এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, ব্যাংকটির জন্য একজন কৌশলগত অংশীদার নির্বাচন করা হয়েছে এবং এর মাধ্যমে নতুন মূলধন বিনিয়োগ করা হবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে পুনর্গঠিত এই প্রতিষ্ঠানে ভারত সরকার এবং এলআইসির 34% মালিকানা বা অংশীদারিত্ব বজায় থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আইডিবিআই ব্যাংকের পুনর্গঠনের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের ফলে ভারতের সংস্কার যাত্রায় আজ আরও একটি মাইল ফলক অর্জিত হল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সরকার এখন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির পরবর্তী ধাপের পথ প্রশস্ত করছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, জ্বালানি পরিকাঠামোর উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জল সম্পদ বৃদ্ধি করা। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। প্রধানমন্ত্রী লের কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন যাত্রী টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই আধুনিক টার্মিনালটি বছরে 35 লক্ষ যাত্রীর পরিষেবা প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পাচুম দারচা সড়ক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও তিনি 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দা হানু খালসের ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী লের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ উদ্যান এবং প্রজেক্ট হিম সরোবরের আওতায় 40টি গ্রামে গড়ে তোলা 40টি জলাশয়েরও উদ্বোধন করবেন।
1: ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার লক্ষ্যে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, সফরকালে তিনি মুম্বাই ও জামনগর যাবেন। সেখানে তিনি সরকারি শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক সুদৃঢ় করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় এবং জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে তিনি অগ্রণী ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকে বসবেন। গত মে মাসে নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আয়োজনে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পর এটি হতে চলেছে ডক্টর রুবিওর দ্বিতীয় ভারত সফর। ভারতে আসার আগে মার্কিন সেক্রেটারি অব স্টেট উজবেকিস্তানের সমরকান্দে C5+1 মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এই কূটনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করে আমেরিকা ও মধ্য এশিয়ার দেশগুলির জন্য একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা খোলা যায় সে বিষয়ে মূল আলোচনা হবে। মার্কো রুবিও মধ্য এশিয়ার পাঁচটি দেশ উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান

0: এবং কিরগিজ প্রজাতন্ত্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমেরিকা ও মধ্য এশিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে দুই শতাধিক ব্যবসায়ী নেতার সমন্বয়ে গঠিত একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল তাঁর সফরসঙ্গী হবেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সাংস্কৃতিক আদান প্রদান এবং সীমানা ছাড়িয়ে জ্ঞান বিনিময়ের মাধ্যমে ভারতের সভ্যতার যাত্রা গড়ে উঠেছে। আজ নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক বার্তায় প্রধানমন্ত্রী কথা বলেন, ভারতীয় এশিয়ার অন্যান্য অঞ্চলের মধ্যে জ্ঞান বিনিময়ের প্রসারে নালন্দার মতন প্রাচীন শিক্ষা কেন্দ্রগুলির ভূমিকার উপরও তিনি আলোকপাত করেন। সম্মেলনে প্রধানমন্ত্রীর বার্তাটি পাঠ করেন সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কানাডার সঙ্গে এমন এক গঠনমূলক ও দূরদর্শী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, যা উভয় দেশের জনগণের জন্য সুনির্দিষ্ট সুফল বয়ে আনবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। বৈঠকে তাঁরা বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রে ভারত কানাডা সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত কানাডা সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখেছেন। বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে আদান প্রদান নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। নতুন দিল্লিতে দুই মন্ত্রীর বৈঠক, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়েও মত বিনিময় হয়। সোশ্যাল মিডিয়া এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, শীর্ষ পর্যায়ে যোগাযোগ এবং দুদেশের সরকার ও শিল্পমহলের নিরন্তর সহযোগিতার মধ্য দিয়ে ভারত ও কানাডা তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে চলেছে।
0: সৌদি আরবে ধারাবাহিক হামলার ভারত তীব্র নিন্দা জানিয়েছে। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আরামকো সদর দপ্তরে গতকালের হামলার নিন্দা করে বলেন, সৌদি আরবের অসামরিক পরিকাঠামোর ওপর এ ধরনের সব হামলার ভারত নিন্দা করে। তিনি বলেন, ভারত আশা করে যে ওই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। সৌদি আরবে বসবাসরত ভারতীয়দের বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে।
2: ভারত আর সৌদি আরব কে বিচ মে কাফি আওয়াজাহি হতি হ্যাঁ লেকিন হামারে জো এম্বেসি হ্যাঁ ও এয়ারলাইন সে সমুদায় সে আর জিনকো জিস প্রকার কা জো ভি উনকো মদদ চাহিয়ে ও করা রহি হ্যায় আর হামারা মাননা হ্যায় কি সিচুয়েশন আগর বেহতর হো জায়ে তো লোগ ওয়াপাস আ সকেঙ্গে ঘর। কুছ জাহাজ চল রহি হ্যায় হামারে জো ভারতীয় জাহাজ থি উন পে ডিসরাপশন আয়া হ্যায় লেকিন সৌদি আরবিয়া কি তরফ সে জো উনকে হওয়াই জাহাজ কি কম্পানিয়া হ্যায় ও ফ্লাইটস চল রহি হ্যায়।
1: কর ফাঁকি এবং চুক্তির সুযোগের অপব্যবহার রুখতে ভারত মরিশাস দ্বিপাক্ষিক কর এড়ানো সংক্রান্ত চুক্তি DTA-তে সংশোধনী এনেছে কেন্দ্রীয় সরকার। এতে একটি প্রিন্সিপাল পারপাস টেস্ট বা মূল উদ্দেশ্যে যাচাইয়ের নীতি যুক্ত করা হয়েছে। এই সংশোধিত চুক্তির আওতায় কোনো লেনদেন বা ব্যবস্থার মূল উদ্দেশ্য যদি কেবল কর ছাড়ের সুবিধা নেওয়াই হয়ে থাকে তবে সেই কর ছাড়ের সুযোগ বাতিল করা যেতে পারে। দ্বিপাক্ষিক কর ব্যবস্থা পুরোপুরি বিলোপের মূল উদ্দেশ্য অক্ষুণ্ণ রেখে অনার্য কর সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
0: আখ চাষীদের বিভিন্ন দাবি দেওয়া সমস্যা খতিয়ে দেখে তা সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির নেতৃত্ব দেবেন। সম্প্রতি কর্ণাটক ও মহারাষ্ট্রের আখ চাষীদের প্রতিনিধিরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি তৈরি করা হয়েছে। খাদ্য গণবণ্টন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আখ চাষের খরচ সহ অন্যান্য বিষয় বিবেচনা করে কৃষকদের লাভের পরিমাণ বা উপযুক্ত দাম বাড়ানো যায় কিনা তা পরীক্ষা করবে এই কমিটি। এছাড়া চিনি উৎপাদনের খরচ, বাজার দর এবং চিনি কলগুলির আর্থিক দিক খতিয়ে দেখে কলের জন্য চিনির ন্যূনতম সহায়ক মূল্য MSP সংশোধনের বিষয়টিও পর্যালোচনা করা হবে। পাশাপাশি চিনি উৎপাদনে আখের রসের সঠিক হার পরীক্ষা ও রিপোর্ট করার বর্তমান ব্যবস্থা এবং চিনি কলে আখ ওজনের পদ্ধতি আরও স্বচ্ছ করা যায় কিনা তাও তারা খতিয়ে দেখবে। এই কমিটি কৃষক প্রতিনিধি, চিনি কল সংস্থা, রাজ্য সরকার এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে এবং দ্রুত উপযুক্ত সুপারিশ সহ তাদের রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবে।
1: পাঞ্জাবের মানসা জেলায় মাদক বিরোধী কর্মী পারভিন্দার সিং ঝোটাকে গুলি করে হত্যার একদিন পর মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান জানিয়েছেন যে প্রধান অভিযুক্ত কেমিস্ট অশ্বিনী কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, প্রকাশ্য দিবালোকে ঘটা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের মহানির্দেশককেও বলেছেন। পুলিশ গতকাল গভীর রাতে রাজস্থান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ মানসা জেলা প্রশাসন তার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। গতকাল থেকে হত্যার প্রতিবাদে ধর্নায় বসে লোকজন সহ ক্ষুব্ধ জনতা তার ওষুধের দোকানে ভাঙচুর চালায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিরোমণি অকালী দল ও কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যাকাণ্ড এবং রাজ্যের আইন শৃঙ্খলার ক্রম অবনতির নিন্দা করেছে। আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি কেবল সিং ধিলান রাজ্যে নৈরাজ্যজনক পরিস্থিতির জন্য আম আদমি পার্টির সরকারকেই দায়ী করেছেন। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মান নিজেই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন, অথচ প্রায় প্রতিদিনই পুলিশ কর্মী সহ নিরীহ মানুষের হত্যার খবর পাওয়া যাচ্ছে এবং গ্যাংস্টাররা অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং সর্বত্র মাদক বৃত্তে বিক্রি হচ্ছে।
3: ग्रीन रेवोल्यूशन के लिए पंजाब जाना जाता था। आज बड़ी दुख की बात है कि उसी पंजाब में आज चिट्टा और नशे की वजह से जाना जाता है। आज पंजाब में कानून जैसी कोई व्यवस्था नहीं है, जंगल राज है। कोई ऐसा दिन नहीं है पंजाब में, सुबह उठते हैं तो ये पता चलता है कि इतने आदमी गोलियों से मार दिए गए। लॉ एंड ऑर्डर की बहुत बुरी हालत है। इसके लिए मुख्यमंत्री को कोई नैतिक अधिकार नहीं है सरकार में बने रहने का और तुरंत उसका इस्तीफा मांग रहे हैं।
0: नवरात्रिर आज चतुर्थ दिने देवी दुर्गार कुशमंडा रूपेर পূজা করা হয়। শারদীয়া দুর্গাপূজার আজ চতুর্থী। কলকাতা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ পূজা মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনেক জায়গায় উদ্বোধন পর্ব শুরু হয়ে গেছে। জম্মুর কাটরার ত্রিকুটা পাহাড়ে মাতা বৈষ্ণোদেবী তীর্থস্থানে নবরাত্রি শুরুর পর থেকে 180,000-এর বেশি ভক্ত দেবী দর্শন করেছেন। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে শুধুমাত্র প্রথম তিন দিনেই 141,888 জন তীর্থযাত্রী এই পবিত্র তীর্থস্থানে পুজো দিয়েছেন। উৎসব চলাকালীন তীর্থযাত্রীদের দর্শনের সুবিধার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থাও করা হয়েছে। দুবছর বিরতির পর এবছর কাটরায় নবরাত্রি উৎসব উদযাপিত হচ্ছে। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল মাতা কি কাহানি, বৈষ্ণোদেবীর জীবনকথা ও মাহাত্ম্যের উপর ভিত্তি করে একটি ভক্তিপূর্ণ অনুষ্ঠান। উৎসবের অঙ্গ হিসেবে একটি সর্বভারতীয় ভক্তিগীতি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এখন বিদেশের খবর।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ চতুর্দশ লিওর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন। গত রাতে তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী পোপের দ্রুত পূর্ণ সুস্থতা এবং নিরবচ্ছিন্ন সুন্দর স্বাস্থ্য কামনা করেছেন।
0: রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত পক্ষে 20 জন বাংলাদেশি। নির্মাণ কাজে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের রাশিয়ায় পাচার করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত 7ই মে নিয়োগকারী সংস্থাগুলির মাধ্যমে প্রায় 30 জন বাংলাদেশি রাশিয়ায় যান। প্রত্যেকেই গড়ে 10 লক্ষ বাংলাদেশি টাকা খরচ করেছিলেন বলে জানা গেছে। কিন্তু প্রতিশ্রুত চাকরির পরিবর্তে তাদের রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং মাত্র 21 দিনের প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে অভিযোগ। এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এসআরবি জানিয়েছে, আহত অবস্থায় 2 জন বাংলাদেশে ফিরে এসেছে, আরও 2 জন মস্কোয় চিকিৎসাধীন রয়েছে এবং 6 জন এখনও যুদ্ধক্ষেত্রে। এই চক্রের অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে তদন্ত ও অভিযান চলছে।
1: বাংলাদেশের রাজধানী ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বিকৃত করার চেষ্টার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় আজ আরও 2 জনকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত আল নূর মোহাম্মদ আয়াস এবং মার্জিয়া খান্দেকার রিমি পুলিশে হেফাজতে মেয়াদ শেষ হওয়ার পর তাদের আদালতে পেশ করা হয়। ঢাকার সেগুনবাগিচা এলাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাইরে রবীন্দ্রনাথের একটি দেয়ালচিত্র বিকৃত করার চেষ্টা করেন একদল যুবক বলে অভিযোগ। পুলিশ তাদের বাধা দিতে গেলে শুরু হয় বচসা। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য রক্ষার প্রশ্নে বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে এক

0: রিক্সাচালক জল ও কাপড় দিয়ে রবীন্দ্রনাথের ওই চিত্র পরিষ্কার করেন, তার এই উদ্যোগ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।
1: রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ে সেই চুক্তির পক্ষে সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে রুশ ডিজেল ছাড়ার এই চুক্তির উদ্দেশ্য জ্বালানির চড়া দাম কমানো, আমেরিকার স্বার্থে নয় বলে তিনি জানিয়েছেন। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া 3 লক্ষ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে, এরপর নভেম্বরে 5 লক্ষ টন এবং তারপর থেকে 10 লক্ষ টন করে ডিজেল সরবরাহ করবে। এদিকে মার্কিন অর্থ দপ্তর রুশ ডিজেল চালানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে 2027 সালের 7ই এপ্রিল পর্যন্ত একটি অস্থায়ী লাইসেন্স দিয়েছে।
0: পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে 2 বালোচ সাধারণ নাগরিককে হত্যার গুরুতর অভিযোগ তুলেছে বালোচ ইয়াক জেহাটি কমিটি বিওয়াইসি। বালুচিস্তানে ঘটনার জেরে জোর করে অপহরণ করা, বিচার ব্যবহৃত হত্যা, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। দ্য বালুচিস্তান পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বারখানে 9 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। বিওআইসি জানিয়েছে যে গত 26শে ডিসেম্বর রাকনি দায়রা আদালতের বাইরে থেকে সামরিক গোয়েন্দা বিভাগের কর্মীরা তাকে তুলে নিয়ে যায়। এবার খেলার খবর।
1: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চতুর্থ টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 247 রান করে। অধিনায়ক শাই হোপ অপরাজিত 102 রান এবং শেরফেন রাদারফোর্ড অপরাজিত 49 রান করেন। ভারতের হয়ে হর্ষদীপ সিং, প্রিন্স যাদব, অক্ষর প্যাটেল 1টি করে উইকেট নেন। শেষ পাওয়া খবরে ভারত 6 ওভারে 2 উইকেটে 40 রান করেছে। সঞ্জু ম্যাচ রান করেন 56 রান, 80 রান করেছে। শেষ পাওয়া খবরে ভারত 6 ওভারে 2 উইকেটে 80 রান করেছে। সঞ্জু ম্যাচ রান করেন 56 রান।
0: লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে পাঞ্জাব এফসি 2-1 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। খেলার 1 মিনিটে পাঞ্জাবের হয়ে গোল করেন রাফেল মেসি বাউলি। 15 মিনিটে খেলার সমতা ফেরান ওড়িশা এফসি। অতিরিক্ত সময়ে পাঞ্জাবের হয়ে রাফেল বাউলি জয়সূচক গোলটি করেন।
1: ভারতের চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন থেকে বিদায় নিয়েছেন। আজ রাউন্ড অফ 32-র ম্যাচে ভারতীয় জুটি পুরুষদের ডাবলসে চীনের হি জিটিং ও রেন জিয়াঙ্গুর কাছে 21-12, 15-21, 19-21 গেমে পরাজিত হয়েছেন। পুরুষদের সিঙ্গলসে আয়ুষ শেট্টি, মহিলাদের সিঙ্গলসে উন্নতি হুদা বিদায় নিয়েছেন। আয়ুষ ইন্দোনেশিয়ার আলুই ফারানের কাছে 11-21, 21-13, 10-21 গেমে পরাজিত হয়েছেন। উন্নতি চীনের কিউ হানের কাছে 21-23, 21-16, 16-21 গেমে পরাজিত হয়েছেন।
0: অনূর্ধ্ব 19 বিনু মার্কেট ট্রফি ক্রিকেটে আজ জম্মু কাশ্মীরকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। বাংলা আজ জম্মু কাশ্মীরকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে জম্মু কাশ্মীর 8 উইকেটে করে 282, জবাবে ব্যাট করতে নেমে 48 ওভারে 1 বলে 5 উইকেট হারিয়ে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মহিলাদের অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় বাংলা আজ জম্মু কাশ্মীরকে সুপার ওভারে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলা নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 182 রান করে। জবাবে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীর ইনিংস ও 6 উইকেটে 182 রানেই থেমে যায়। এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত গত 6ই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ এই পর্বে তাঁকে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

রবীন্দ্র সদনের গায়ে তখন পড়ন্ত সূর্যের আলোক রেখা। মনে হল দিবসের শেষ সূর্য যেন তাকে অনাবিল আলোক ছটায় রাঙিয়ে দিয়ে শেষ প্রণাম জানাচ্ছে। ফুলে ফুলে সজ্জিত বেদির ওপর শায়িত তাঁর দেহ, অনুরাগী ছাত্রছাত্রীরা পুষ্পমাল্যে শ্রদ্ধা জানাচ্ছেন, গাইছেন রবীন্দ্রসঙ্গীত। 94 বছরে গত 6ই অক্টোবর বিদায় নিলেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত। জীবনের প্রায় শেষ সময় পর্যন্ত সঙ্গীত সাধনায় মগ্ন ছিলেন তিনি। এই বয়সেও তাঁর সপ্তকে অনায়াস দক্ষতায় বিচরণ করত তাঁর কণ্ঠ।

নবদীপরে শিল্পীকে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে শুদ্ধ সুরে সুস্পষ্ট উচ্চারণে অসাধারণ স্মৃতিশক্তিতে যে কোনো গান গাইবার অনায়াস পারদর্শিতা দেখে শ্রোতারা বিস্ময় বোধ করতেন।

0: বলি।
1: জন্মসূত্রে বিভা ছিলেন ত্রিপুরার ভূমিকন্যা। আগরতলায় স্কুলের পড়া শেষ করে 1959 তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে ভর্তি হন। মায়া সেনের কাছে তাঁর রবীন্দ্রসঙ্গীত শিক্ষা শুরু হলেও পরবর্তীতে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন প্রবাদ প্রতিম শিল্পী দেবব্রত বিশ্বাসকে। জর্জদা তাঁর প্রিয় ছাত্রীকে নিজের হারমোনিয়ামটি দিয়ে গিয়েছিলেন। বিভাও পরম যত্নে ও শ্রদ্ধায় সারাজীবন গুরুর এই দান রক্ষা করেছেন। গুরুর গায়কীর নির্যাস আত্মস্থ করেছিলেন তিনি।

ষাট-সত্তরের দশক থেকে পুরো দমে সঙ্গীত সাধনা করেছেন। সকলের অলক্ষ্যে একান্তে নির্ভীত চর্চায় রবীন্দ্রসঙ্গীতই ছিল তাঁর সাধনা। প্রচার ও পরিচিতির বাইরেই থেকে গেছেন জীবনের বেশিরভাগ দিন।

শেষ দশ বারো বছরে তিনি প্রচারের আলোয় আসেন। কৃষ্ণকলি আমি তারই বলি, চিরসখা ছেড়ো না, তবু মনে রেখো তাঁর গাওয়া অবিস্মরণীয় কিছু গান। ৯৪ বছর বয়সেও তার কণ্ঠ ছিল অবিকৃত, ধারালো, সুর সমৃদ্ধ। নিজের সঙ্গীত শিক্ষার স্কুল গড়ে তোলেন, তৈরি করেছিলেন অনেক ছাত্রছাত্রী। এই বয়সেও কলকাতার বিভিন্ন মঞ্চে অক্লান্তভাবে অনুষ্ঠান করতে দেখা গেছে তাঁকে। গত ৩১শে জুলাই রবীন্দ্র সদনে ছিল তাঁর শেষ অনুষ্ঠান। তাঁর শেষ গানটির মধ্য দিয়েই তাঁকে জানাই আকাশবাণী মৈত্রীর শ্রদ্ধার।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মচারীদের জন্য 78 দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস প্রদানের অনুমোদন দিয়েছে। আগামী 5 বছরের জন্য জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া এবং IDBI ব্যাংকে কৌশলগত পুনর্গঠনের অনুমোদন মন্ত্রিসভার।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল লাদাখে 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
0: ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও।
1: সৌদি আরবের ধারাবাহিক হামলায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে।
0: আখ চাষীদের দাবি দাওয়া ও সমস্যা খতিয়ে দেখতে সরকার একটি কমিটি গঠন করেছে।
1: নবরাত্রির চতুর্থ দিনে আজ দেবী কুশমণ্ডার পূজিতা হচ্ছেন। শারদীয়া দুর্গাপূজার আজ চতুর্থী, মণ্ডপগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি।
0: পোপ চতুর্দশ লিওর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন বাংলাদেশি।
0: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ টি-20 ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
3: প্রথম গল্প অতসীম আমি প্রকাশিত হয়।
2: এখন শুনবেন অনুষ্ঠান সিনেমা জগৎ।
4: সিনেমা জগৎ, বিষয় পূজো ও সিনেমা, আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আকাশবাণী মৈত্রী বেতার তরঙ্গে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই বাঙালির পুজো আমেজ চলে আসে। তখন কেনাকাটা, আড্ডা দেওয়া, কোন প্যান্ডেলের থিম কি সেটা জানার সঙ্গে বাঙালি জানতে চায় এবার পুজোয় কোন সিনেমা আসছে। সারা বছর যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা কাজের চাপে সেইভাবে সিনেমা দেখতে পান না, তারাও অপেক্ষা করে থাকেন পুজোর সময় সিনেমা দেখার। আসলে দুর্গাপুজো তো শুধুমাত্র একটা পুজো নয়, বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসবও তো বটে। গত পর্বে আমরা বিভিন্ন মানুষের থেকে শুনেছিলাম পুজো ও সিনেমা নিয়ে তাদের মতামত। আজ এই বিষয়ে আরও কিছু বিশিষ্ট মানুষের বক্তব্য রইল আপনাদের জন্য। বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।
5: আমাদের ছোটবেলা থেকে আমাদের বাংলার দুর্গাপুজোর যে অভিজ্ঞতা, তাতে এক ছিল দুর্গাপুজোর গান, আর একটা ছিল দুর্গাপুজোর সিনেমা। ছোটবেলায় আমাদের হলে গিয়ে সিনেমা দেখার, ছোটদের স্পেশালি, ছোটদের চল ছিল না, আমরা দেখতাম যে মায়েরা যেত, মা কাকিমা জেঠিমা পাড়ার কাকিমারা, এরা বেশ একটা গ্রুপ করে পুজোয় নতুন সিনেমা আসতো সেখানে যেত। এখনো প্রতি বছর আমাদের বাংলা সিনেমা রিলিজ করে পুজোর একটা অন্যরকম আকর্ষণ আছে নতুন ছবি দেওয়ার। স্টিল মানুষের আকর্ষণ থাকে পুজোর মধ্যে নতুন বাংলা ছবি এবং হিন্দি ছবি রিলিজ করবে, কিন্তু আমি বরাবরই দেখেছি যে পুজোর সময় অন্তত পশ্চিম বাংলায় ছবির আকর্ষণ সব সময় বেশি। সুতরাং এটার মধ্যে একটা হেলদি কম্পিটিশন চলতে থাকে প্রোডিউসারের মধ্যে। কিন্তু অনেস্টলি পুজোর সময় আমার নিজের এত কাজ, এত কাজের চাপ থাকে, আমার ছবি পুজোর সময় দেখা হয় না। আর পুজোর মধ্যে আমি ব্যক্তিগতভাবে হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করি না। তার কারণ হচ্ছে আমি মানুষের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে বেশি পছন্দ করি পুজোর সময়। যাই হোক, পুজো যারা দুর্গাপুজোর ছবি রিলিজ করছে তাদের সবাইকে শুভেচ্ছা। আকাশবাণীর সমস্ত শ্রোতাদের আমার আন্তরিক শুভকামনা, শারদোৎসবের শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা, শ্রদ্ধা, সকলের শারদীয়া দুর্গাপুজো আনন্দময় হোক।
4: অভিনেত্রী সেজুতি মুখোপাধ্যায় শোনালেন তার ছোটবেলার অভিজ্ঞতা।
6: পুজো ও সিনেমা, এটা বললে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে ছেলেবেলার অনেক স্মৃতি ভিড় করে আসে। যখন ছোট ছিলাম তখন তো এতগুলো মাল্টিপ্লেক্স ছিল না, আমাদের এমনি সাধারণ হলগুলো ছিল, কিন্তু আমাদের বাড়িতে আমাদের হিন্দি সিনেমা দেখার পারমিশন ছিল না। তাই ছুটির দিন বা পুজোর ছুটির দিকে তাকিয়ে থাকতাম যে ছুটি হলে তখন হিন্দি সিনেমা দেখার দু একটা সুযোগ পাওয়া যাবে, কারণ বাবা নিজের উদ্যোগেই আমাদের পাঁচ ভাই বোনকে সিনেমা দেখাতে নিয়ে যাবে। সেই সিনেমাগুলো হয়তো বা শোলে বা সাফেদ হাতি বা কখনো কখনো কিছু ইংরেজি সিনেমা, যেমন ফাস্ট ফরওয়ার্ড দেখার স্মৃতি খুব টাটকা হয়ে আছে। এছাড়া আমরা একটা কোচিং সেন্টারে পড়তাম, সেই কোচিং সেন্টার থেকেও আমরা দল বেঁধে সিনেমা দেখতে যেতাম। তো এখনকার পুজোয় সিনেমা দেখা মানে পুজোয় অনেকটা

0: সময় পাই, সেই জন্য সিনেমা দেখার সুযোগ ঘটে যায়, কিন্তু সেটা বাড়িতে বসেই। হলে গিয়ে সিনেমা দেখা খুব একটা হয়ে ওঠে না, কিন্তু অবশ্যই যে সময়টা পাই সেই সময় বাড়িতেই খুঁজে নিতে চেষ্টা করি নানা ক্লাসিক বা সেই সময়ের বিখ্যাত কিছু সিনেমা।
1: বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক অর্ক মুখোপাধ্যায় ভাগ করে নিয়েছেন পুজোর সময় একসঙ্গে সিনেমা দেখার কথা।
2: প্রথমত আমি আকাশবাণীর সমস্ত শ্রোতাদের শুভ শারদীয়ার অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রীতি জ্ঞাপন করি। আমার মনে পড়ে আমাদের ছোটবেলা আমাদের পাড়ায় চার্লি চ্যাপলিন বা শোলে দেখা হতো এবং সেটা সবাই মিলে দেখতাম, এবং সেই যে বড় পর্দা টাঙিয়ে দেখা এর একটা মজা ছিল, যে সেখানে সত্যি মিঠুন চক্রবর্তী বা অমিতাভ বচ্চন বা চার্লি চ্যাপলিনকে লার্জার দেন লাইফ মনে হতো। এখন নেটফ্লিক্সে এই হাতের ফোনে সেটা আর মনে হয় না। এটা কালেকটিভ করতে পারে, এটা শুধু ওই বড় স্ক্রিনটা না, যত বড় অডিয়েন্স তাদের যত ভালো কালেকটিভ রিয়াকশন সেইটা সেইটার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি ছবিটা। এবং আমার মনে হয় যে পুজো যেখানে অলরেডি একটা আমাদের জন্য এত বড় একটা সিনক্রেটিক স্পেস, যেখানে এতগুলো মানুষ এমনিই জড়ো হয়েছে এতগুলো বছর এতগুলো মাস ধরে নানানভাবে যে পুজোকে নির্মাণ করার জন্য, সেখানে এই ছোট ছোট উদ্যোগগুলো খুবই জরুরি। একটা সিনেমা দেখার জায়গা যার থেকে উঠে আসতে পারে আড্ডা, একটা একটা একটা সেটা একটা তুলসী চক্রবর্তীর ডায়ালগ হতে পারে, সেটা চার্লি চ্যাপলিনের একটা অসাধারণ বডি মুভমেন্ট হতে পারে, কিন্তু তার থেকে যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমরা নতুন করে দেখতে পারি। আমাদের লেখাপড়া যার আছে বা নেই এই দুটোর যে ভাগ, এটা না সিনেমা কালেকটিভ ভিউয়িংয়ের সময় ভেঙে দিতে পারে। এবারে আসি যে আমরা একটা ক্যান্টিন চালাই, যে ক্যান্টিনটি মূলত বাজেশিবপুরে চওড়া বস্তি এবং পিএম বস্তি দুটি বস্তিকে ধরে একটা একটা কমিউনিটি ক্যান্টিন, যেটা শুরু হয় কোভিডের সময় থেকে, যেটা আলটিমেটলি টার্ন করা হয় একটি আর্ট স্পেসে। আমার জন্য আমার পুজো কাটানোর অত্যন্ত জরুরি বাজেশিবপুরের প্রিয়নাথ মান্না বস্তি কমিউনিটি কিচেন, তার প্রতিদিনের ষষ্ঠীর আলাদা, সপ্তমীর আলাদা, অষ্টমীর আলাদা, নবমীর আলাদা, দশমীর আলাদা মেনু। আর একটা হচ্ছে যে এই ধরনের ছবি দেখা একসাথে বসে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা ওজু বা ব্যাটল অফ অ্যালজিয়ার্স হতে পারে বা তুলসী চক্রবর্তীর কোনোটি বা মলিনা দেবীর অসাধারণ অভিনয় 74.5 হতে পারে, রেডিলি অ্যাভেলেবল, ইউটিউবেই দেখা যায়, সেটাকেই একসাথে বসে দেখলাম এইটুকু। এটা অনেক বড় একটা কাজ করে দেয় অনেক বড় ভারী ভারী বক্তব্যর থেকে, এবং সেখান থেকে এই বার্তাটা পৌঁছে দেওয়া যায় যে সবটাই কলকাতা কেন্দ্রিক নয় এবং পুজোটাও শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয় বা পুজোর কালচার বলতে যা বুঝি সেটাও শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, মানুষ নানা রকমভাবে উৎসবকে উদযাপন করতে পারে।
1: অভিনেতা রজতাভ দত্ত,
3: পুজো সবসময় বাঙালি বিভিন্ন কিছু দিয়ে সেলিব্রেট করে এসছে, তার মধ্যে যেরকম শারদীয়া পুজোবার্ষিকী পড়ে, তেমনি পুজোর সময় বাইরে বা নিজের পছন্দের খাওয়া দাওয়া পড়ে, গান পড়ে, এবং সিনেমাও অঙ্গাঙ্গীভাবে তার সাথে জড়িয়ে রয়েছে। আমার নিজের ছোটবেলার অভ্যেস ছিল, ছোটবেলা ঠিক বলবো না, যখন থেকে একা সিনেমা দেখতে শুরু করেছি, পুজোর সময় বন্ধুরা সাথে থাক বা না থাক আমি ওই দুপুরবেলা একটা নুন শো দেখার চেষ্টা করতাম, বিভিন্ন বাংলা ছবি মূলত। আর এখন তো নিজের ছবি রিলিজ হয়, এই পুজোতেও দুটো ছবি আছে আমার, দ্য গোল্ডেন ডাকু মানে বহুরূপীর দ্বিতীয় পার্টটা আর দেসু 7, আর তার দিন 15 বাদে আরেকটা ছবি রিলিজ করছে কলকাতা ফাইলস। কিন্তু সেগুলো যদি রিলিজ নাও করে, মানে যে বছর আমার কোনো ছবি থাকে না, তাহলেও কিন্তু আমি পুজোয় 3 দিন বা 4 দিন সপ্তমী থেকে দশমী অবধি দুপুরবেলা ওটাই বজায় রাখার চেষ্টা করি, এখন একাই দেখি, কারণ আর কেউ পুজোর সময় হলে বন্দি থাকতে চায় না। কিন্তু আমার কাছে ওটা একটা দারুণ সেলিব্রেশন, সকালবেলা উঠে একটু ধীরে সুস্থে দুপুরের একটা শো দেখে তারপরে বিকেলে বন্ধুবান্ধবের সাথে সেলিব্রেট।

পড়া বা অন্য কিছু। কাজেই পুজো আমার মনে হয় এই আনন্দ যারা সিনেমায় আনন্দ পেতে চান এবং এমনিতে হয়তো অতটা সুযোগ পান না, ফাঁক ফোকর পান না, তাদের কাছে এই অবসর সময়টা এবং নিজের মতো করে সময় কাটানোর যে একটা পুলক, সেটার একটা উদযাপন সম্ভব হয়। তাই বাংলা সিনেমা আমার ধারণা আগের মতো এখনও বাঙালির সাথে অঙ্গাঙ্গি

0: দাশগুপ্ত।
1: পুজোর সময়টায় আমি খুব একটা সিনেমা দেখি না। ওই সময়টা আমার আনন্দের সময়, বাড়ির লোকদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আমি যেখানে পুজোতে যাই দুর্গাবাড়িতে, দুর্গাবাড়িতে সময় কাটানোর, সবাই সেই সময়, ইটস লাইক আ হোম কামিং। পুজো মানে সাজগোজ, পুজো মানে বন্ধুরা, পুজো মানে খেতে যাওয়া। আর কাহানি, ওটা বোধহয় একমাত্র পুজো যেইবার আমরা প্রায় সবকটা দিনই পুজোর কাজ করেছিলাম। আমি মোটেই পুজোর সময় কাজ করতে ভালোবাসি না, তো ওই সময় আমাদের বোধহয় পুরো পুজোতে একটা দিনই আমাদের অফ ছিল, তাছাড়া রোজই কাজ ছিল। ইনফ্যাক্ট দশমীর দিন আর একাদশীর দিন আমরা ওই লাস্ট ওই সিনটা রিক্রিয়েট করেছিলাম, ক্লাইম্যাক্সটা, যেখানটাতে ওই সবাই লাল সাদা শাড়ি পরেছে। তো মনে আছে 250 জন আমাদের এক্সট্রা ছিল, সবাইকেই বলা হয়েছিল লাল পাড় সাদা গরদ বা তাঁতের শাড়ি আনতে। আমি 15-20 মিনিটের জন্য ব্রেক নিয়েছিলাম, একটু বরণ করতে গেছিলাম, এসে দেখলাম সবাই একদম হিন্দি সিরিয়ালের মতন দুর্গাপুজোর জন্য সেজে বসে রয়েছে, সবাই লিকুইড সিঁদুর লাগিয়েছে, ঝকমকে শাড়ি পরেছে, কি সব কাজ করা কাজ করা। প্রথমেই বললাম সবাই মুখ ধুয়ে এসো আর শাড়ি চেঞ্জ করতে হবে করে। আমাদের কাছে প্রচুর শাড়ি আমরা অবভিয়াসলি রেখেছিলাম, কারণ আমি এই ভয়টা করেছিলাম যে এরকম হতে চলেছে। আর সুজয়ের ব্রিফ খুব পরিষ্কার ছিল, সুজয় একদম ট্র্যাডিশনাল লাল সাদা শাড়ি, যাতে ভিড়ে বিদ্যা হারিয়ে গেলে কেউ সেটা ধরতে পারবে না, ওই ওটাই ছিল পুরো ব্রিফটা। সো সবাইকে ওই একই ধরনের লাগতে হবে। আমি হাতে সিঁদুর নিয়ে সবার মাথায় সিঁদুর লাগালাম, গালে লাগালাম, লাগিয়ে 5 জন 5 জন করে বললাম এই ঠিক যেভাবে আমি সিঁদুর লাগিয়ে দিয়েছি সেইভাবে তোমরা আরো 5 জনকে লাগাও। তখন ঘন্টাখানেক বাকি শুটিং যাওয়ার, ওইভাবে 250 জনকে আমরা রেডি করেছিলাম ঠিক টাইমে, যাতে সবাইকে এক ধরনের লাগে। মানে ইনফ্যাক্ট আমাদের যারা প্রচুর স্টুডেন্ট ভলেন্টিয়ার্স ছিল তাদেরকেও লাল সাদা শাড়ি দেওয়া হয়েছিল। ওটা রিক্রিয়েট করাটা খুবই মজার ছিল, খুবই ইন্টারেস্টিং ছিল, মানে ইট ওয়াজ কাইন্ড অফ আ চ্যালেঞ্জ, কিন্তু ইট ওয়াজ ফান। তাই আবার যদি কোনো ফিল্মে আমি পুজো ক্রিয়েট করতে পারি আবার করতে চাইব, কারণ আমার পুজো ক্রিয়েট করতে বেশ ভালোই লাগে। ইট ইজ মাই ওয়ে অফ পেইং হামেজ টু দুর্গা পুজো, যেভাবে পুজোটাকে আমি বুঝি, যেভাবে পুজোটাকে আমি দেখি। সত্যি বলতে আমার পুজো দেখার মধ্যে আমার খুব লাইন দিয়ে ঠাকুর দেখাও পড়ে না, দু একবার যদি জাজ করতে যেতে হয়েছে মানে আমি পাগল হয়ে গেছি যে ওরে বাবারে গাড়িতে বসে বসে কতক্ষণ ধরে ঠাকুর দেখতে হবে। আমার কাছে পুজোটা ওই এক চালার, আমার দুর্গাবাড়ির ঠাকুর, আমার বন্ধু বান্ধব, ঢাকের শব্দ, ধুনোর গন্ধ, ওটাই আমার কাছে পুজো।
2: সিনেমা জগতের প্রখ্যাত মানুষেরা শোনালেন তাঁদের নিজেদের কথা। পুজো ও সিনেমা নিয়ে আজকের সিনেমা জগৎ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো আমেজে মাতুন পুজোর সিনেমা নিয়ে। ধন্যবাদ। শুনলেন সিনেমা জগৎ, বিষয় ছিল পুজো ও সিনেমা। আজ শুনলেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ভাষ্যপাঠ সাক্ষ্যদীপা সরকার, প্রতিবেদন সায়ন মাঝি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
3: একটি ঘোষণা। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবী দুর্গতি হারনিম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনায় হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশে উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এর মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে ও নীতিগত অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কানাডার সঙ্গে গঠনমূলক ও সুদূরপ্রসারী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, যা দুই দেশের মানুষের জন্যই বাস্তব সুফল বয়ে আনবে। সৌদি আরবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সে দেশের সমস্ত ভারতীয় নাগরিকের জন্য একটি নতুন সতর্কবার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। প্যারাগুয়েতে ওয়ার্ল্ড স্কেটিং গেমসে ভারতের আনন্দ কুমার বেলকুমার পুরুষদের 1000 মিটার স্প্রিন্ট বিভাগে রৌপ্য পদক জয় করেছেন। চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজ আজ ভারতের সামনে 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মোট 53,428 কোটি টাকার বাজেট বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।
1: दूसरा बड़ा फैसला आज लिया गया है, वंचितों को वरीयता, जो हमारे वीक सेक्शंस हैं सोसाइटी के, वल्नरेबल सेक्शंस हैं, उनके लिए सोशल सिक्योरिटी नेट का एक्सपेंशन, इसे 2031 तक बढ़ाया गया है और टोटल 53,428 करोड़ रुपीस का प्रावधान सोशल सिक्योरिटी नेट के एक्सपेंडेड फॉर्म में किया गया है।
0: দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে মন্ত্রী জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে এই সহায়তার পরিমাণ হবে 625 টাকা। প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনার অধীনে প্রতিবন্ধকতা ন্যূনতম মাত্রা 80% থেকে কমিয়ে 40% করা হয়েছে। পাশাপাশি দিব্যাঙ্গ পেনশনের জন্য বয়সের নিম্ন সীমা তুলে নেওয়া হয়েছে। এখন জন্মলগ্ন থেকে এই সহায়তা সুবিধা মিলবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 3,20,00,000 বেশি মানুষ এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও মঞ্জুর করেছে। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 কোটি টাকা পেতে পারেন। এছাড়া আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
1: MSMEs और नई इंडस्ट्रीज की ग्रोथ के लिए बहुत ही एक इम्पोर्टेंट इंस्टीट्यूशन है IDBI। IDBI की स्ट्रैटेजिक रीस्ट्रक्चरिंग करने का फैसला लिया गया है। भारत जिस तेजी से ग्रो कर रहा है, इसमें ग्रोथ कैपिटल की बहुत रिक्वायरमेंट है। कैपिटल की रिक्वायरमेंट को मीट करने के लिए ऐसी हमारे पास कई संस्थाएं चाहिए जो कि ग्रोथ कैपिटल को ला सके, जो कि MSMEs को सपोर्ट कर सके।
0: আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি CCE এর অনুমোদনকে ভারতের সংস্কার যাত্রার এক নতুন মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রী জানান, সরকার তার সংখ্যালঘু অংশীদারিত্ব বজায় রেখেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাধ্যমে আইডিবিআই ব্যাংকের উন্নতির পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে। শ্রীমতী সীতারামন বলেন, এই সিদ্ধান্ত কেবল ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করবে না, বরং দেশের ব্যাংকিং পরিষেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সাহায্য করবে। উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পুজো বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, 2023 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ থাকা 21টি বাগানের 60 বছরের কম বয়সী 19,524 জন শ্রমিক এই বোনাস পাবেন। তাদের পরিবার পিছু অতিরিক্ত 50 কেজি করে চালও দেওয়া হবে। কয়েকটি বাগান ছাড়া দার্জিলিং এর পাহাড়ে এবং তরাই ও ডুয়ার্সের 250 বাগিচা কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শ্রমিকদের সর্বোচ্চ 20% হারে পুজোর বোনাস দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। আজকের দিনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, 6,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে।
2: ডাইরেক্টলি এমপ্লয়মেন্ট হয়েছে 400, ইনডাইরেক্টলি আরো 1,000 এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, এবং এই প্ল্যান্টের মধ্য দিয়ে আমরা আত্মনির্ভর ভারত হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গকেও আত্মনির্ভর করতে হবে।
0: এই প্ল্যান্টকে রাজ্যবাসীর কাছে পূজোর উপহার হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হলদিয়ায় 98 একর জমিতে ঠান্ডা পানীয় তৈরির কারখানা এবং 50 একর জমিতে মেডিকেল যন্ত্রাংশ ইউনিট গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী, বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব সারা ইতোমধ্যেই প্যান্ডেল প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এদিকে রাজ্য সরকার আজ আরও 800টি নতুন দুর্গাপুজোর অনুমোদন দিয়েছে। এর ফলে চলতি বছরে রাজ্যের নতুন পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াল 13,200। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভ্যতার যাত্রা শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বিনিময় এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। আজ নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক 3-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই বার্তা দেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের 358টি তালুকের মধ্যে 305টিকে খরা পীড়িত বলে ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন করে আরও 40টি তালুক যুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘোষণা করেছেন, দীপাবলির আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে 5,000 টাকা করে পাঠানো হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কানাডার সঙ্গে গঠনমূলক ও সুদূরপ্রসারী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, যা দুই দেশের মানুষের জন্যই বাস্তব সুফল বয়ে আনবে। আজ নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠককালে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা, শক্তি, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের এই গতি বজায় রাখা এবং একটি সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপি এর আলোচনা দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব দেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত ও কানাডার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত কানাডা সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন এবং শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত সিং আজ নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ভারত ও কানাডার মধ্যে দক্ষতা বৃদ্ধি এবং প্রতিভা বিনিময়ে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি নতুন সতর্ক বার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলা, আকাশপথে আক্রমণ এর সময় ঘরের ভেতরে থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। নতুন এই পরামর্শে দূতাবাস জানিয়েছে, গত 10ই অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত 2 ভারতীয় নাগরিক এখনও আইসিইউতে চিকিৎসাধীন। সৌদি আরবে ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল তেল সংস্থা আরামকোর সদর দপ্তরে হামলার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বেসামরিক পরিকাঠামোর ওপর এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। প্যারাগুয়েতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কেটিং গেমসে ভারতের আনন্দ কুমার বেলকুমার পুরুষদের 1,000 মিটার স্প্রিন্ট বিভাগে রৌপ্য পদক জয় করেছেন। অত্যন্ত হাড্ডাহাড্ডির লড়াইয়ে দ্বিতীয় স্থানে তিনি পদক নিশ্চিত করেন। পুরুষদের চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতের সামনে 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। হায়দ্রাবাদে সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটের বিনিময়ে 247 রান তোলে সফরকারী দল। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ মাত্র 50 বলে 102 রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে। আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের নীতিগত অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকালে 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 15ই অক্টোবর 2026-এর অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 থাকছে সুচিন্তন। এই অনুষ্ঠানে শুনবেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলোয় শুনবেন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে বাঙ্গাল ভৈরব ও ভাটিয়ার রাগে খেয়াল পরিবেশন করবেন বিদুষী মালবিকা কানন। সকাল 6:30 এই মহাজীবন, এ অনুষ্ঠানে থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শিল্পী রিয়া চট্টোপাধ্যায়। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য, এ অনুষ্ঠানে শুনবেন কোথিকা রঙিন মাছের চাষ ও উৎপাদন, এ বিষয়ে বলবেন ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। সকাল 7:05 লোকগীতি, সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, এদিনের গন্তব্য 9 কোটি ত্রিপুরা, উপস্থাপনায় পল্লবী সিনহা। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। সকাল 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, এই অনুষ্ঠানে শুনবেন প্রেরণা রানার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্বের পুনঃপ্রচার। 8:45 যুব মনে গানে গানে, এদিন শুনবেন অনুষ্ঠানটির 242তম পর্ব সম্পাদনায় ঋতব্রত দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গুণকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন অম্বরীশ দাস। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় উৎসব সিনহা। 10:30 নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু, এ অনুষ্ঠানে প্রথমে থাকছে নজরুল গীতি, পরিবেশনায় শিল্পী সৌরভ ঘোষাল। এরপর থাকছে লোকগীতি, পরিবেশনায় শিল্পী অভিজিৎ দাস। বেলা 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় উৎসব সিনহা। 11:15 রজনীকান্তের গান, সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শর্বাণী ভট্টাচার্য। 12:30 রবীন্দ্রসঙ্গীত। দুপুর 1:00 বেতার নাটক দ্রব্যগুণ, রচনা বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ অরুণ মুখোপাধ্যায়, প্রযোজনায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। বিকেল 4:05 পথের মাকে গল্পের ডাকে, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। বিকেল 4:35 ছায়া ছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সম্পূর্ণা চক্রবর্তী, এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, এ অনুষ্ঠানে দুঃসাহসী ক্রীড়া বিষয়ক একটি অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা। 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে প্রথমে থাকছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান, এরপর থাকছে দৃষ্টিহীন মহিলার ঘুরে দাঁড়ানোর কাহিনী, এই অনুষ্ঠানে শুনবেন সুলেখা দাস মুর্মুর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন কোথিকা হাত ধুয়ে খেতে বসুন, এ বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী, এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 ছায়া ছবির গান, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন অম্বরীশ দাস, রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বাগেশ্রী রাগে সেতার বাদন, পরিবেশনায় ছিলেন শিল্পী সৌমেন ভট্টাচার্য।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন প্রবীর ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মচারীদের জন্য 78 দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস প্রদানের অনুমোদন দিয়েছে। আগামী 5 বছরের জন্য জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া এবং IDBI ব্যাংকে কৌশলগত পুনর্গঠনের অনুমোদন মন্ত্রিসভার।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল লাদাখে 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
0: ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও।
1: নবরাত্রির চতুর্থ দিনে আজ দেবী কুষ্মাণ্ডা পূজিতা হচ্ছেন। শারদীয়া দুর্গাপূজার আজ চতুর্থী, মণ্ডপগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি।
0: রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন বাংলাদেশি। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মীদের জন্য 78 দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস প্রদানের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, রেলকর্মীদের অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000-এরও বেশি রেলকর্মীকে 78 দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস PLB প্রদানের অনুমোদন দিয়েছে। এই বোনাস প্রদানের জন্য মন্ত্রিসভা 2,009 কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে। শ্রী বৈষ্ণব জানান যে এর ফলে যোগ্য রেলকর্মীদের ক্ষেত্রে 78 দিনে সর্বোচ্চ 17,951 টাকা বোনাস হিসেবে প্রদান করা হবে। তিনি বলেন, প্রতি বছর উৎসবের আগে যোগ্য রেলকর্মীদের এই PLB প্রদান করা হয়। এবছরও নন গেজেটেড রেলকর্মীদের 78 দিনের বেতনের সমপরিমাণ PLB দেওয়া হচ্ছে। এর ফলে রেলকর্মীদের মধ্যে আরও ভালো কাজ করতে উৎসাহ সৃষ্টি হবে।
2: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस 78 दिनों का बोनस आज कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
0: শ্রী বৈষ্ণব আরও জানান যে বর্তমানে রেলওয়েতে ব্যাপক হারে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন যে প্রায় 1,65,000 পদে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।
2: रेलवे में मैसिव रिक्रूटमेंट चल रहा है। भर्तियां करीब 1,65,000 भर्तियां निकली हुई है, जिसपे एग्जाम लगातार चल रहा है। अब तक करीब करीब 37,000 रोजगार पक्की नौकरी दी जा चुकी है रेलवे में इसी पिछले कुछ समय में ही। टोटल अगर 2014 से अब तक की देखें तो करीब 5.5 लाख भर्तियां रेलवे में की गई है।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 2026-27 থেকে 2030-31 অর্থ বছর পর্যন্ত 5 বছরের জন্য জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে মন্ত্রিসভা এই সামাজিক সুরক্ষা ব্যবস্থার জন্যে 53,428 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এখন থেকে দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের আওতায় 79 বছর পর্যন্ত সুবিধাভোগীরা 375 টাকা এবং 80 বছর বা তার বেশি বয়সের সুবিধাভোগীরা 625 টাকা সহায়তা পাবেন। শ্রী বৈষ্ণব জানান, প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনার আওতায় দিব্যাঙ্গজনদের জন্য প্রতিবন্ধকতার মানদণ্ড বর্তমানে 80% থেকে কমিয়ে 40% করা হবে। তিনি জানান যে দেশের 36টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট 3,20,00,000 সুবিধাভোগী এই অনুমোদনের ফলে উপকৃত হবেন। বয়স্ক বিধবা পেনশন প্রকল্প এবং পারিবারিক সহায়তা প্রকল্প বর্তমান রূপেই চালু থাকবে।
2: दिव्यांगजनों के लिए जो पहले 80% थ्रेशोल्ड था डिसेबिलिटी पेंशन में एलिजिबिलिटी के लिए, उसको आधा करके 40% पर भी अब दिव्यांग पेंशन दिया जाएगा। और पहले दिव्यांग पेंशन 18 साल से ऊपर के व्यक्ति को ही दिया जाता था, अब जन्म से ही दिव्यांगजन को पेंशन में कवर किया जाएगा। जन्म से उनकी संख्या बहुत बढ़ेगी, करीब करीब 27 लाख

0: दिव्यांगजन इस पेंशन के कार्यक्रम में लाभार्थी होंगे। टोटल लाभार्थियों की संख्या बढ़ के करीब 3,20,00,000 हो जाएगी।
1: মন্ত্রিসভা আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এমএসএমই এবং নতুন শিল্প বিকাশে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, ব্যাংকটির জন্য একজন কৌশলগত অংশীদার নির্বাচন করা হয়েছে এবং এর মাধ্যমে নতুন মূলধন বিনিয়োগ হবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে পুনর্গঠিত এই প্রতিষ্ঠানে ভারত সরকার এবং এলআইসির 34% মালিকানা বা অংশীদারিত্ব বজায় থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আইডিবিআই ব্যাংকের পুনর্গঠনের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের ফলে ভারতের সংস্কার যাত্রায় আজ আরও একটি মাইল ফলক অর্জিত হল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সরকার এখন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির পরবর্তী ধাপের পথ প্রশস্ত করেছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, জ্বালানি পরিকাঠামোর উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জল সম্পদ বৃদ্ধি করা। এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। প্রধানমন্ত্রী লের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন যাত্রী টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই আধুনিক টার্মিনালটি বছরে 35,00,000 যাত্রীর পরিষেবা প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পাদুম দারচা সড়কটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও তিনি মোদি 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দাহ হানু খালাচ্ছি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী লের সিন্ধু ঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ উদ্যান এবং প্রজেক্ট হিম সরোবরের আওতায় 40টি গ্রামে গড়ে তোলা 40টি জলাশয়েরও উদ্বোধন করবেন।
1: আখ চাষিদের বিভিন্ন দাবি দাওয়া ও সমস্যা খতিয়ে দেখে তা সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির নেতৃত্ব দেবেন। সম্প্রতি কর্ণাটক ও মহারাষ্ট্রের আখ চাষিদের প্রতিনিধিরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি তৈরি করা হয়েছে। খাদ্য গণবণ্টন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আখ চাষের খরচ সহ অন্যান্য বিষয় বিবেচনা করে কৃষকদের লাভের পরিমাণ বা উপযুক্ত দাম বাড়ানো যায় কি না তা পরীক্ষা করবে এই কমিটি। এছাড়া চিনি উৎপাদনে খরচ, বাজার দর এবং চিনি কলগুলির আর্থিক দিক খতিয়ে দেখে কলের জন্য চিনির ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি সংশোধনের বিষয়টিও পর্যালোচনা করা হবে। পাশাপাশি চিনি উৎপাদনে আখের রসের সঠিক হার পরীক্ষা ও রিপোর্ট করার বর্তমান ব্যবস্থা এবং চিনি কলে আখ ওজনের পদ্ধতি আরও স্বচ্ছ করা যায় কিনা তাও খতিয়ে দেখবে। যন্ত্রের সাহায্যে কাটা আখের ওজনের ছাড়, কাটছাট করার বর্তমান নীতি এবং যন্ত্র দিয়ে কাটার ফলে যদি কোনো ক্ষতি হয় তবে তার পরিমাপও কমিটি খতিয়ে দেখবে। চাষিরা যাতে আখের সঠিক দাম পান সেক্ষেত্রে এসব নিয়মের আর্থিক প্রভাব কতটা তাও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়েও বিবেচনা করতে পারবে এই কমিটি। এই কমিটি কৃষক প্রতিনিধি, চিনিকল সংস্থা, রাজ্য সরকার এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে এবং দ্রুত উপযুক্ত সুপারিশসহ তাদের রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবে।
2: ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, সফরকালে তিনি মুম্বাই ও জামনগর যাবেন। সেখানে তিনি সরকারি শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক সুদৃঢ় করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় এবং জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে তিনি অগ্রণী ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকে বসবেন। গত মে মাসে নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আয়োজনে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পর এটি হতে চলেছে ডক্টর রুবিওর দ্বিতীয় ভারত সফর।
1: সৌদি আরবে ধারাবাহিক হামলায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আরামকো সদর দপ্তরে গতকালের হামলার নিন্দা করে বলেন, সৌদি আরবের অসামরিক পরিকাঠামোর উপর এ ধরনের সব হামলা

0: পাঞ্জাবের মানসা জেলায় মাদক বিরোধী কর্মী পরবিন্দর সিং ঝোটাকে গুলি করে হত্যার একদিন পর মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান জানিয়েছেন যে প্রধান অভিযুক্ত কেমিস্ট অশ্বিনী কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন প্রকাশ্য দিবালকে ঘটা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান জড়িতদের বিরুদ্ধে কঠোর ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের মহানির্দেশককে বলেছেন। পুলিশ গতকাল গভীর রাতে রাজস্থান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ মানসা জেলা প্রশাসন তার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। গতকাল থেকে এই হত্যার প্রতিবাদে ধর্নায় বসা লোকজন সহ ক্ষুব্ধ জনতা তার ওষুধের দোকানে ভাঙচুর চালায়।
1: নবরাত্রির আজ চতুর্থ দিনে দেবী দুর্গা কুশমণ্ডা রূপে পূজিত হচ্ছেন। শারদীয়া দুর্গাপূজার আজ চতুর্থী। কলকাতা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ পূজা মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনেক জায়গায় উদ্বোধন পর্ব শুরু হয়ে গেছে। শুনছেন উপমহাদেশের খবর।
0: রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন বাংলাদেশি। নির্মাণ কাজে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের রাশিয়ায় পাচার করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে গত 7ই মে নিয়োগকারী সংস্থাগুলির মাধ্যমে প্রায় 30 জন বাংলাদেশি রাশিয়ায় যান। প্রত্যেকেই গড়ে 10 লক্ষ বাংলাদেশি টাকা খরচ করেছিলেন বলে জানা গেছে, কিন্তু প্রতিশ্রুতি চাকরির পরিবর্তে তাদের রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং মাত্র 21 দিনের প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে অভিযোগ। এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এসআরবি জানিয়েছে আহত অবস্থায় 2 জন বাংলাদেশে ফিরে এসেছে, আরও 2 জন মস্কোয় চিকিৎসাধীন রয়েছে এবং 6 জন এখনও যুদ্ধক্ষেত্রে। এই চক্রের অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে তদন্ত ও অভিযান চলছে।
1: বাংলাদেশের রাজধানী ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বিকৃত করার চেষ্টার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় আরও 2 জনকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত আল নূর মোহাম্মদ আয়াস এবং মার্জিয়া খান্দেকার রিমির পুলিশ হেফাজতে মেয়াদ শেষ হওয়ার পর তাদের আদালতে পেশ করা হয়। ঢাকার সেগুন বাগিচা এলাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাইরে রবীন্দ্রনাথের একটি দেয়ালচিত্র বিকৃত করার চেষ্টা করেন একদল যুবক বলেই অভিযোগ। পুলিশ হাতে বাধা দিতে গেলে শুরু হয় বচসা। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য রক্ষার প্রশ্নে বিতর্ক তৈরি হয়। এরই মধ্যে এক রিকশাচালক জল ও কাপড় দিয়ে রবীন্দ্রনাথের ওই চিত্র পরিষ্কার করেন। তার এই উদ্যোগ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।
0: পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে 2 বালুচ সাধারণ নাগরিককে হত্যার গুরুতর অভিযোগ তুলেছে বালুচ ইয়াক জেহতি কমিটি BYC। বালুচিস্তানে এই ঘটনার ফলে জোর করে গুম করা, বিচার বহির্ভূত হত্যা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে, যা বালুচিস্তান পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। সম্প্রতি বারখানে 9 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
1: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চতুর্থ টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 247 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 19 ওভার 9 উইকেটে 213 রান করে। 5 ম্যাচের এই সিরিজে ভারত ইতিমধ্যে 2-1 এগিয়ে।
0: লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে আজ ISL ফুটবলে পাঞ্জাব FC 2-1 ওড়িশা FC হারিয়ে দিয়েছে। খেলার 1 মিনিটে পাঞ্জাবের হয়ে গোল করেন রাফেল মেসি বাউলি।
1: শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মচারীদের জন্য 78 দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস প্রদানের অনুমোদন দিয়েছে। আগামী 5 বছরের জন্য জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া এবং IDBI ব্যাংকে কৌশলগত পুনর্গঠনের অনুমোদন মন্ত্রিসভা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল লাদাখে 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
1: ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে আগামী সপ্তাহে ভারত সফরে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

দুই বাংলার সমস্ত শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের হারানো দিনের গান। সঙ্গে আছি আমি সিদ্ধার্থ। আর আজ যখন কাল হতে এখনো এক ঘন্টা বাকি, তখন আমাদের আড্ডা দেওয়া আটকায় কেডা? আর বিশেষ করে সারা বাংলা যখন মজেছে পুজোতে, তখন আমরাই বা বাদ থাকি কেন? আমরা আড্ডা দেব, কথা বলবো, কথায় গানে সেলিব্রেট করব দুর্গাপুজো। আসলে দুর্গাপুজো উপলক্ষে বাঙালির আবেগ এবং উদযাপনের কিন্তু কোনো খামতি নেই, নানাভাবে সেটা প্রকাশ পায়। যেমন শারদীয়া পূজাবার্ষিকী, সারা পৃথিবী জুড়ে যত বড় বড় উৎসব আছে সেসব ক্ষেত্রে সমস্ত ম্যাগাজিন বলুন, চ্যানেল বলুন, সবাই একটা করে ওই স্পেশাল ইস্যু অথবা এপিসোড ইত্যাদি করে দেয়। কিন্তু আমাদের শারদীয়া সংখ্যার মতো ম্যাজিক আর কোথাও হয় না, এমনকি হগওয়ার্টসেও না। সেরকমই আর একটা ম্যাজিক হলো পুজোর গান। আর এখন ব্যাপারটা ঐতিহাসিক শুনতে লাগলেও একটা সময় ছিল যখন এই পুজোর অ্যালবাম ইতিহাস সৃষ্টি করেছিল। কি আছে সেই ইতিহাসের গর্বে খুঁজব, তবে তার আগে আজকেরই আড্ডা শুরু করব এমন একটা গান দিয়ে, যে গান দূর থেকে ভেসে আসলেই আমরা বাংলা থেকে যত দূরেই থাকি ঠিক শিউলি ফুলের গন্ধ পাই। কোন গান? আমরা বরং একটু শুনে নিই।

শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে দুর্গে দুর্গে দুর্গতি না আসেনি। আমরা কথা বলছিলাম পুজোর গান নিয়ে। একটা সময় ছিল যখন পুজোর গানের অ্যালবাম এবং সেই অ্যালবামকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু শুরুটা হয়েছিল কবে? চলুন একবার ফিরে দেখি সেই ইতিহাস। সঙ্গীত শিল্পী এবং বিশেষজ্ঞ স্বপন সোমের লেখা থেকেই কিছুটা আন্দাজ পাওয়া যায় সেই সময়ের। সালটা 1901। কলকাতায় নিজেদের শাখা প্রতিষ্ঠা করে দ্য গ্রামাফোন অ্যান্ড টাইপরাইটার কোম্পানি, যাকে আমরা পরবর্তী গানে চিনেছিলাম দ্য গ্রামাফোন কোম্পানি নামে। তবে সঙ্গে সঙ্গে কিন্তু রেকর্ডিং শুরু হয়নি, এরপরে কেটে যায় প্রায় 6 বছর। 1907 সাল নাগাদ শুরু হয় রেকর্ডিং। এরপর থেকে প্রায় প্রতি মাসেই নানা গানের রেকর্ড মুক্তি পেয়েছে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় 1914 সালের সেপ্টেম্বর মাসের রেকর্ডের বিজ্ঞাপন করার সময় লেখা হয়েছে পুজোর গান, রেকর্ড ক্যাটালগেও এন্ট্রি হয়েছে শারদীয়া পূজা উপলক্ষে বাংলা গ্রামাফোন রেকর্ড। বিশেষজ্ঞরা বলেন এখান থেকেই নাকি শুরু পুজোর গানের জয়যাত্রার। 1914 সালে পুজোর গান গাইলেন তৎকালীন প্রখ্যাত শিল্পী কে মল্লিক। সে গানের নাম ছিল গিরি একে তব বিবেচনা। একই সঙ্গে গিয়েছিলেন কি হবে উমা চলে যাবে। আচ্ছা, এখানে কিন্তু একটা মজার তথ্য দিই, যাকে বলে আক্ষরিক অর্থে ফান্ডা। এই কে মল্লিক নামের পেছনে কিন্তু একজন নয়, দুই ব্যক্তি আছেন। এই কে হল কাসেম, বা বলা ভালো মোহাম্মদ কাসেম, এবং তাকে রেকর্ডিংয়ে সহায়তা করতেন এক প্রযুক্তিবিদ, যাকে আজকের দিনের ভাষায় বলা যেতে পারে মিউজিক টেকনিশিয়ান অ্যারেঞ্জার। তার নাম ছিল গোরা চাঁদ মল্লিক। এই দুয়ে মিলে হল কে মল্লিক। অন্যদিকে নারায়ণ

মুখোপাধ্যায় গাইলেন ও মা ত্রিনয়না যেও না। সেই সময়ের এক বিখ্যাত নর্তকী এবং গায়িকা ছিলেন কৃষ্ণ ভামিনী দেবী। তার কণ্ঠে মুক্তি পেল দুটি গান, মাকে কে জানে এবং অলসে অবসে। এখন অনেক সময় আমরা শুনি র্যাপ আর্টিস্টরা তাদের গানে নিজেদের নাম বলেন, সেটা ডক্টর ড্রে হোক কিংবা এমিনেম হোক কিংবা আমাদের হানি সিং। কিন্তু সেই সময় কৃষ্ণ ভামিনী দেবীও এই কাজটি করতেন। তার গানের শেষে সিগনেচার রাখতেন এই বলে যে মাই নেম ইজ কেষ্ট ভামিনী। ভাবা যায়? তবে ভাবা না গেলেও যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে শোনা যায়, আর ঠিক সেই কাজটাই করব আমরা। আমরা একটু আগে বলছিলাম না গিরি একই তব বিবেচনার কথা, আমরা বরঞ্চ এবার রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনে নেব সেই গানটি।

সেই সময়ে তথাকথিত ভদ্রবাড়ির মেয়েরা গান গাইতেন না, বা বলা ভালো এই কমার্শিয়াল মিউজিক রেকর্ডিংয়ের ক্ষেত্রে কাজ করতেন না। তবে ব্যতিক্রম তো চিরকালই আছে, আর এক্ষেত্রেও ছিল, তাও এমন একজন যার কথা সেই সময়কার এগেইন তথাকথিত ভদ্র সমাজ হয়তো ভাবতেও পারেনি। কিন্তু সমস্ত অর্থহীন সামাজিক প্রতিকূলতাকে পরাজিত করে সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি অমলা দাস, বা সঙ্গীত জগতে তিনি পরিচিত ছিলেন মিস দাস হিসেবে। তবে এই অমলা দেবী আরও একটি পরিচয় আছে, তাকে আমরা চিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন হিসেবে। ১৯৪৪

সালের পুজো অ্যালবামে তিনি দুটো গান গাইলেন। তবে সঙ্গীত জগতের ক্ষেত্রে তিনি নিজের নামের পাশে কিন্তু লালমোহনবাবুর মতো লিখতেন মানে অ্যামেচার আর্টিস্ট। তবে এই সামাজিক প্রতিকূলতা অনেকটাই শিথিল হয়ে আসে সময়ের সঙ্গে সঙ্গে, কারণ এরপর 20-এর দশকে ধীরে ধীরে উঠে এলেন আরও বেশ কিছু সঙ্গীত শিল্পী, যেমন অঙ্গুরবালা দেবী, ইন্দুবালা দেবী, পঙ্কজ কুমার মল্লিক, কৃষ্ণচন্দ্র দে, আশ্চর্যময়ী দাসী, এম এন ঘোষ, ধীরেন্দ্রনাথ ঘোষ, কমলা ঝরিয়ার মতো প্রমুখ শিল্পীরা। সে সময় কৃষ্ণচন্দ্র দের আগমনী গান মানুষের মনে রীতিমতো আলোড়ন তুলেছিল। 1922 সালের পুজোর সময় মুক্তি পায় আঙুরবালা দেবীর কণ্ঠে ভক্তিগীতি। এরপর 1923 সালে পুজোর সময় মুক্তি পায় ইন্দুবালার কণ্ঠে তরি হেথা বাঁধব নাকো। 1930 সালে কমলা ঝরিয়ার প্রথম গান মুক্তি পায় এই পুজোর সময়ে। মূলত দুটি গান ছিল, প্রিয় যেন প্রেম ভুলো না এবং নিঠুর নয়নবান। এরপর 1931 সালে হীরেন বসুর কথায় ও সুরে এবং ধীরেন্দ্রনাথ দাসের কণ্ঠে মুক্তি পায় দুটি গান, আজ সঙ্গে সঙ্গে মঙ্গল গাও এবং আজ আগমনের আবাহনে। তবে শুধু দেবী মাতৃকাই নয়, দেশ মাতৃকার কথাও উঠে এসেছে এই পুজোর গানে। বলবো, সে কথা বলবো, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক। আর ব্রেকে যেতে যেতে রেখে যাচ্ছি আঙুরবালা দেবীর কণ্ঠে এই গানটি।

পুজোর গান নিয়ে কথা বলছিলাম, বলছিলাম পুজোর গানে পরাধীনতার গ্লানির কথা। আসলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে কেউ তুলে নিয়েছিলেন বন্দুক, কেউ বা কলম, আবার কেউ বাদ্যযন্ত্র। কিন্তু মূল লক্ষ্যটা ছিল এক, সবাই রুখে দাঁড়িয়েছিলেন এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। এই পুজোর গানকে কেন্দ্র করে সে সময় মুক্তি পেয়েছে বহু দেশাত্মবোধক গান। যেমন 1922 সালে মুক্তি পাওয়া পুজোর গানের রেকর্ডে স্থান পেল ক্ষেত্রমোহন মিত্র সহ অন্যান্য শিল্পীদের গান। এবং কোন গান ছিল সেই তালিকায়? একটি গান ছিল সেকালের বাংলা, আর অন্য গানটির নাম ছিল চরকার গান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম এবং রবি ঠাকুরের লেখা দেশে দেশে নন্দিত করি গান দুটি মুক্তি পায় হরেন্দ্রনাথ দত্তের কণ্ঠে। এরপর যদি আরও একটু এগিয়ে আসি তাহলে দেখব 1925 সালে হরেন্দ্রনাথ দত্তের কণ্ঠে মুক্তি পেল নজরুল ইসলামের লেখা জাতির নামে বজ্জাতি সব। অনেকে মনে করেন এটাই ছিল নজরুলের লেখা গানের প্রথম রেকর্ডিং। পরবর্তীকালে ধীরেন্দ্রনাথ দাস, ইন্দুবালা দেবী, আঙুরবালা দেবী, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী প্রমুখ শিল্পীরা নানান সময়ে পুজোর গানের রেকর্ডে নজরুলের গান গেয়েছেন। এমনকি 1925 সালে পুজোর সময়ে আরও একটি রেকর্ড মুক্তি পায় যার কথা এখানে না বললেই নয়। এই রেকর্ডে গান রেকর্ড করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়। সে গানের নাম ছিল মুঠো মুঠো রাঙা জবা কি দিল তোর পায়। এরপর 1938 সালে পুজোর গানের রেকর্ডে তিনি গাইলেন ধনধান্য পুষ্প ভরা। এবং 1947 সালের পুজোর রেকর্ডে গাইলেন বঙ্গ আমার জননী আমার। আসলে পুজোকে কেন্দ্র করে গান মুক্তিকে পাথেয় করেই এই শিল্পীরা এক সামাজিক লড়াইয়ের দায়ভার কাঁধে তুলে নিয়েছিলেন আজ থেকে মাত্র 100 বছর আগে। আর সেই সাহসিকতাকেই ট্রিবিউট দিয়ে এবারে শুনব ক্যালকাটা ইউথ কয়ারের পরিবেশনায় ধনধান্য পুষ্প ভরা।

ঢাকের কাঠি তো পড়েই গিয়েছে, ঘরের মেয়ে ঘরে আসছে, এই আনন্দে মশগুল আপামর বাঙালি। কিন্তু পুজো মানে কি শুধুই আনন্দ আর আলোর ঝলকানি? তার আছে নানা রূপ। গ্রাম বাংলার মেঠো সুরে মিশে আছে সেই সব কথা। তাই পুজোর গন্ধ গায়ে মেখে আগামীকাল হারানো দিনের গানে থাকবে সেই সব মাটির গন্ধ মাখা আগমনী গান, আর আপনাদের সঙ্গে থাকবে পাপড়ি ভট্টাচার্য। আগামীকাল ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আমরা কথা বলছিলাম পুজোর গান নিয়ে। পুজোর গানের কথা বলতে বলতে আমরা এগিয়ে এসেছিলাম অনেক দূর, কিন্তু সালের চক্র ফিরিয়ে দিয়ে যদি 1923 সালে চলে যাই, তাহলে সেই সময় আকাশবাণীতে গান রেকর্ডিংয়ের মাধ্যমে এমন একজন আত্মপ্রকাশ করলেন যার হাত ধরে ভারতীয় সঙ্গীতের কমার্শিয়ালাইজেশন বা বাণিজ্যিকরণ দারুণভাবে সফল হয়। তিনি শচীনদেব বর্মণ। বাঙালির ভারতীয় সঙ্গীতের, শুধু মানে বাঙালির ক্ষেত্রে না, মানে ভারতীয়র ক্ষেত্রে এবং বাঙালির ক্ষেত্রে যেটা সবথেকে আলাদা করে বলার, সেটা হচ্ছে এই দুর্গাপুজোর আনন্দ আর শচীনদেব বর্মণের ক্ষেত্রে বলা ভালো, শচীনকর্তার কণ্ঠও যেন একই মোহনায় এসে মিশেছে। 1930 সাল থেকে 1970-এর দশক পর্যন্ত শারদীয়া উৎসবে শচীনকর্তার নতুন গানের রেকর্ড মুক্তি পাওয়া মানেই ছিল বাঙালির কাছে এক বাড়তি উন্মাদনা। তার মাটির টান মেশানো লোকসুর এবং নাগরিক আধুনিকতার মেলবন্ধন পুজোর গানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। পুজোর গানের ইতিহাসে শচীনদেব বর্মণের আত্মপ্রকাশের গল্পটি যেমন নাটকীয় তেমনই অনুপ্রেরণার। আসলে 1932 সালে ভারতের শীর্ষ রেকর্ড প্রস্তুতকারী সংস্থা তাদের অডিশনে শচীনকর্তার কণ্ঠস্বর পছন্দ না হয় তাকে বাতিল করেন। তাদের বক্তব্য ছিল শচীনদেব বর্মণের গানের গলা নাকি খুব সানুনাসিক, মানে ওই নাকি নাকি। তবে তিনি এতে দমে না গিয়ে সেই বছরই হিন্দুস্থান মিউজিক্যাল প্রোডাক্টসের থেকে পুজো উপলক্ষে তার প্রথম 78 আরপিএম রেকর্ড প্রকাশ করেন। রেকর্ডের এক পিঠে ছিল খাম্বাজ রাগের ওপর ভিত্তি করে করা গান এ পথে আজ এসো হে প্রিয়, এবং অপর পিঠে ছিল বিখ্যাত লোকগীতি ডাকিলে কোকিলে রোজ বিহানে। 1932 সালে সেই অভাবনীয় সাফল্যের পর থেকে প্রতি বছর পুজোয় কলকাতায় শচীনদেব বর্মণের গানের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতেন তার শ্রোতারা। তার সুর করা এবং গাওয়া অজস্র পুজোর গান বাঙালি স্মৃতির মণিকোঠায় আজও অম্লান। শচীনদেব বর্মণের পুজোর গানের প্রধান বৈশিষ্ট্য ছিল তাঁর অসামান্য সুরের বৈচিত্র্য। একদিকে ত্রিপুরার রাজকীয় আভিজাত্য আর অন্যদিকে পূর্ববঙ্গের ভাটিয়ালি শাড়ি কীর্তনের লোকায়ত সুর, এই দুয়ের মিশ্রণে তিনি এক নতুন ধারা তৈরি করেছিলেন। শরৎকালের শিউলি ধোয়া সকালে তাঁর উদাত্ত কণ্ঠের গান মণ্ডপে মণ্ডপে উৎসবের আবহকে আরও গভীর করে তুলত। পরবর্তী সময়ে তার যোগ্য উত্তরসূরি হিসেবে তার পুত্র আর ডি বর্মণও পুজোর গানের ক্ষেত্রে এই ধারা বজায় রেখেছিলেন। আজ গ্রামোফোন রেকর্ডের যুগ শেষ হয়েছে, কিন্তু শারদীয়ার দিনগুলোতে শচীনদেব বর্মণের গানের আবেদন বিন্দুমাত্র কমেনি। নতুন প্রজন্মের কাছেও তার পুজোর গানগুলো আজও সমানভাবে সমাদৃত। বাঙালির উৎসবের দিনগুলোতে শচীনদেব বর্মণের সুর চিরকাল এক পরম নস্টালজিয়া হয়ে বেঁচে থাকবে, আর সেই চিরকালীন গানের একটা গান যদি এখন শুনে নেওয়া যায় তাহলে মন্দ হয় না, তাই না? আমরা বরং শচীনকর্তার এই গানের পরেই ফিরে আসবো আজকের আড্ডায়। তাই আপনাদের জন্য রইল বসন্তের গান হলেও 1950 সালের পুজোয় মুক্তি পাওয়া গান যা ইতিহাস তৈরি করেছিল। এ গানেরও একটি ইতিহাস আছে, তবে সেই ইতিহাসের কথা বলবো ফিরে এসে মীরাদেব বর্মণের কথায় শচীনদেব বর্মণের সুরে, মীরাদেব বর্মণের কথা এবং শচীনদেব বর্মণের কণ্ঠে। এই গানটি রইল আপনাদের জন্য।

ফিরে এলাম গানের পর। বলছিলাম এই গানটির একটি ইতিহাস আছে, তবে আমি কিন্তু এত ইতিহাস ঘাটতে গিয়ে, ইনফরমেশান ঘাটতে গিয়ে একটা ছোট্ট ভুল করে ফেলেছি। ভুলটা হচ্ছে আমি বলে ফেলেছি 1950 সালের, কিন্তু অ্যাকচুয়ালি গানটি 1969 সালের পুজোয় শারদার্ঘ অ্যালবামে মুক্তি পেয়েছিল। এবার যদি গল্পটি বলি, মানে এর পেছনে একটা গল্প আছে, একটা গল্প প্রচলিত আছে স্টুডিও পাড়ায়। সে গল্পটা ছিল খানিকটা এইরকম যে শচীন্দেব বর্মন তখন বোম্বেতে, সেখানে গিয়েছেন খেলা দেখতে, মানে ফুটবল খেলা দেখতে। মাঠে তখন বল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুই দল, আর ইস্ট বেঙ্গলের ডাই হার্ড ফ্যান শচীন কর্তা খুব মন দিয়ে খেলা দেখছেন। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার মাথায় একটি সুর খেলে গেল। তিনি মনের আনন্দে গুনগুন করে সুরখানা ভেজে নিলেন। খেলা শেষে বাড়ি ফিরে তিনি তার স্ত্রী ও গীতিকার মীরা দেব বর্মনকে বললেন, মীরা মাঠে বসে একটা চমৎকার সুর মাথায় এসেছে, জলদি এটা লিখে ফেলো তো। আর সেই সুর শুনেই তিনি লিখে ফেললেন, সোনগো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। এই মানে গানটা বাংলা টপ্পা অঙ্গের সুরে শচীন কর্তা নিজেই বেঁধেছিলেন এবং এর কথা লিখেছিলেন তার স্ত্রী মীরা দেব বর্মন। আর গানটি মুক্তি পাওয়ার পর কিন্তু সমস্ত বাঙালি শ্রোতাদের মনে বিপুল আলোড়ন তুলেছিল। তবে শচীন কর্তার পুজোর গান নিয়ে কথা বললে সেক্ষেত্রে অবশ্যই একবার মীরা দেবীর অবদানের কথা উল্লেখ করতেই হয়, কারণ শচীন্দেব বর্মনের পুজোর গানের অন্যতম প্রধান শক্তি ছিলেন তার স্ত্রী মীরা দেব বর্মন। নানা লেভেল থেকে মুক্তিপ্রাপ্ত নানা রেকর্ডে স্পষ্ট প্রমাণ রয়েছে যে শচীন কর্তার গাওয়া সবচেয়ে জনপ্রিয় পুজোর গানগুলো, যেমন এই সোনগো দক্ষিণ হাওয়া কিংবা কী করি আমি কী করি ইত্যাদি গানগুলির গীতিকার ছিলেন মীরা দেবী। বোম্বেতে জাঁকজমকের মাঝেও পুজো এলেই এই দম্পতি খাঁটি বাঙালি আবেগে সুর তৈরিতে মগ্ন হতেন, যার প্রমাণ তাদের গানের রয়্যালটি বুক ও রেকর্ড লেভেল ঘাঁটলেই দেখা যায়। সেই কথাও বলবো, তবে এখন আবার সময় হয়েছে ছোট্ট একটা মিউজিক্যাল বিরতির, আর সেই সুযোগে আমরা বরং আবারও মীরা দেবীর কথা এবং শচীন্দেব বর্মনের কণ্ঠে শুনে নিতে পারি আরও একটা গান।

মীরা দেব বর্মনের কথা বলছিলাম। বিয়ের আগে ছিলেন মীরা দাশগুপ্ত, বিয়ের পরে হলেন মীরা দেব বর্মন। শচীন কর্তার সঙ্গীত জীবনের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিলেন তার স্ত্রী। মীরা দেব কেবল শচীন কর্তার জীবন সঙ্গিনী ছিলেন না, বরং একাধারে তার গীতিকার, সুরকার, মিউজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মানসিক ভরসার একটা বড় আশ্রয় ছিলেন। মীরা দেবী নিজে ধ্রুপদী সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতে ভীষণ পারদর্শী ছিলেন। 1937 সালে বিয়ের পর তিনি নিজের গান গাওয়ার চেয়ে শচীন দেব বর্মনের সঙ্গীত প্রতিভাকে বিকশিত করার পেছনে লিপ্ত হন। শচীন দেব বর্মনের নিজের কণ্ঠে গাওয়া বা অন্য শিল্পীদের দেওয়া সুরের বহু আইকনিক পুজোর গানের পেছনে আসল কারিগর ছিলেন মীরা দেবী। তার লেখা বিখ্যাত কিছু গানের কথা বলতে গেলে বলতেই হয় শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি তো বলেইছি, কি করি আমি কি করিও বলেছি, এমনকি একটু আগেই যে গানটা শুনলেন বিরহ বড় ভালো লাগের মতো, এরকম বহু গান আছে। 1940-এর দশকের শেষের দিকে শচীন দেব বর্মন পাকাপাকিভাবে যখন বোম্বে চলে যান, তখন হিন্দি গানের জগতেও রাজত্ব করার পেছনেও মীরা দেবীর অবদান কিন্তু কম ছিল না। শচীন দেব বর্মনের বহু বিখ্যাত হিন্দি কালজয়ী সুরের আদি বাংলার রূপ বা মূল ধারণাটি তৈরি করে দিয়েছিলেন মীরা দেবী। তিনি বোম্বেতে শচীন দেব বর্মনের অফিসিয়াল মিউজিক অ্যাসিস্ট্যান্ট বা সহকারী সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। আসলে শচীন দেব বর্মন কোনো সুর তৈরি করলে সবার আগে মীরা দেবীকেই সেটা শোনাতেন। মীরা দেবী যদি সেটা শুনে বলতেন সুরটা জমেনি, তাহলে শচীন দেব বর্মন আর বেশি মাথা না ঘামিয়ে সেই সুর বাতিল করে নতুন করে সুর দিতেন। সুরের নিখুঁত বিচার করার ক্ষমতা ছিল মীরা দেবীর। এমনকি তাঁদের একমাত্র সন্তান রাহুল দেব বর্মনকেও শৈশব থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা দেওয়া এবং তার ভেতরে সুরের বীজটি বুনে দেওয়ার পেছনেও মীরা দেবীর অবদান ছিল অপরিসীম। তাই সংক্ষেপে বলতে গেলে হয়তো মীরা দেবী না থাকলে আজকের কিংবদন্তি শচীন দেব বর্মনকে পাওয়া সম্ভব হতো না। পুজোর গান নিয়ে কথা হচ্ছে যখন, তখন কিশোর কুমারের গান রেকর্ডিং নিয়ে কথা হবে না তা কী করে হয়। আর সবথেকে বড় কথা, এমনিতেই কিশোর কুমারের গান রেকর্ডিং সিজন জুড়ে হাজার হাজার মজার গল্প আছে। সেই সমস্ত গল্প থেকেই পুজোর গানের গল্পগুলো নিয়ে একটু ঘেঁটে দেখা যাক। আজকালকার দিনে আমরা প্রায়শই নানা জায়গাতে নিজেদের বায়োডাটা বা কারিকুলাম ভিটা বা সংক্ষেপে যেটাকে বলা হয় সিভি, তা জমা দিয়ে থাকি। কিন্তু কিশোর কুমার সম্ভবত প্রথম ব্যক্তি যিনি গোটা গানে নিজের বায়োডাটা রেকর্ড করে ফেলেছিলেন। 1980 সালের পুজোয় কিশোর কুমার একটি অভিনব পুজো অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামে একটি গান ছিল যার নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি। বাংলা সঙ্গীতের ইতিহাসে একমাত্র গান যেখানে কোনো শিল্পী পুজোর অ্যালবামে আস্ত একটা গান জুড়ে নিজের নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা এবং নিজের জীবনের সব অদ্ভুত পাগলামির কথা গান গিয়ে গিয়ে একটা মিউজিক্যাল বায়োডাটা বানিয়ে সবাইকে শুনিয়েছিলেন। গানটিতে তিনি রসিকতা করে গিয়েছিলেন কীভাবে তিনি কান্নায় সুর খোঁজেন আর হাসির গানে কান্না মেশান। পুজোর বাজারে এই অদ্ভুত মিউজিক্যাল বায়োডাটার গানটি শুনতে মানুষ রেকর্ড কিনতে হুমড়ি খেয়ে পড়েছিল। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং কিশোর কুমারের পুত্র অমিত কুমারের সুরে এই গানটি রেকর্ড করা হয়। গানটিতে কিশোর কুমার সত্যিই রসিকতা করে বলেছিলেন, ওহে ব্যানার্জি নয়, মুখার্জি নয়, চ্যাটার্জি নয়, গাঙ্গুলি, নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো, আরে কায়র নিকলতা কেউ নেই বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠল ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আমায় করল দেশান্তর সংসারে।

চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আজকের এই অনুষ্ঠান শেষ করব রাহুল দেব বর্মনের গল্প বলে। রাহুল দেব বর্মন মানে এই গল্পের মূল চরিত্র দুজন, রাহুল দেব বর্মন এবং অন্য আরেক শচীন। আসলে তিনিই ছিলেন রাহুল দেব বর্মনের বন্ধু তথা বিখ্যাত চিত্রনাট্যকার শচীন ভৌমিক। এই শচীন ভৌমিককে রাহুল দেব বর্মন অনুরোধ জানালেন পুজোয় একটা গান লিখে দেওয়ার জন্য, কিন্তু তখন তিনি চিত্রনাট্যকার হিসেবে প্রচণ্ড ব্যস্ত। এবার যখনই রাহুল দেব বর্মন জিজ্ঞেস করেন যে কি হলো আমার গান রেডি হলো, উনি বলেন না না এখনো হয়নি, আমি তো ব্যস্ত, তুমি বরং অমুক দিন যোগাযোগ করো। এইভাবে অমুক দিন তমুক দিন করতে করতে করতে করতে ব্যাপারটা অনেক দিন এগোলো। শেষে রাহুল দেব বর্মন নিজে গিয়ে চেপে ধরলেন শচীনবাবুকে। তখন শচীনবাবু আর ব্যাপারটা কোনোভাবে দায় ঠেলে সরাতে না পেরে আলটিমেটলি বসলেন গান লিখতে, এবং সেই গানে তিনি মেলে ধরেছিলেন নিজের ব্যর্থ প্রেমের কাহিনী, মেলে ধরেছিলেন সেই প্রেমিকার কথাও। খালি সামাজিক পরিচয় লুকোতে তার সেই প্রেমিকার সিকিউরিটির কারণেই, অফকোর্স তার সামাজিক পরিচয় লুকোতে নামটা একটুখানি বদলে এই গান তিনি হাতে তুলে দিলেন রাহুল দেব বর্মনের, এবং যথাসময় তাতে সুরারোপ হলো। এবং অবশেষে একটা সময় এলো যখন এই গানটি রিলিজ হলো, এবং রিলিজ হওয়া মাত্র চারিদিক জুড়ে হই হই পড়ে গেল। কোন গান শুনব, কিন্তু শোনার আগে বলে রাখি আজকের সময় তো প্রায় শেষ, আমাকে এখান থেকে বিদায় নিতে হবে। যেতে যেতে বলে যাই আপনারা সবাই ভালো থাকবেন।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় অনুযায়ী 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 31 সেকেন্ড এবং বাংলাদেশের সময় অনুযায়ী 12:30 হয়ে 52 সেকেন্ড। শুভরাত্রি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় ও পরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজকের অনুষ্ঠানের পরের শিল্পী শ্যামল মিত্র।

শ্যামল মিত্রর কণ্ঠে শুনছেন আধুনিক গান।

শ্যামল মিত্রর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী মান্না দে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আজকের পরের শিল্পী লোপামুদ্রা মিত্র।

আধুনিক গান শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানে শেষ শিল্পী কবির সুমন।

0: আধুনিক গান শুনছেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
1: পেটখাটি চাঁদিয়াল, পেটখাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটখাটি

তেরো রিকশা চালাচ্ছে, আকাশে ঘড়ির ছাক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিকশা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়। সান্দে আমান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আত্মা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মলো যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিকশা চালিয়ে যায়। একি শোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিকশা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল।

0: আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। স্টুডিওর ঘড়িতে রাত দুটো বেজে এক মিনিট। শুরু হচ্ছে ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকে ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে শুনুন নিশিপদ্ম ছায়াছবির গান। প্রথম গানটি মান্নাদের কণ্ঠে।
1: যা খুশি ওরা বলে বলুক,

0: নিশিপদ্ম ছায়াছবির গান শুনছেন। পরের গানটির শিল্পী শ্যামল মিত্র।
1: রাজার পঙ্খি উড়ে গেলে রাজা নতুন পঙ্খি বাঁধে, দুঃখীর পঙ্খি উড়ে গেলে দুঃখী শূন্য।

দেখে আর মুখোশ করে পরিতে পারছুনে। আমরা যা নয় তাই সে যে সবার চোখে দুলে দি, বুঝলে চোখে দুলে দি। আমরা যা নয় তাই সে যে সবার চোখে যে দি ধুলো, ছক বাধা এই জীবন পালায় নেই যে অবসর, বুঝলে নটবর। তুমিও যাবে না আমিও যাব না।

বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর, কিছুতেই যাব না তুমি।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: নিশিপদ ছায়াছবির গান শুনলেন, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এর পরে শুনুন অদ্বিতীয় ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

অদ্বিতীয়া ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন অদ্বিতীয়া ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। পরের ছবি দ্বীপের নাম টিয়ারং, শিল্পী শ্যামল মিত্র।

দ্বীপের নাম টিয়া রং ছবি থেকে গানটি শুনলেন শ্যামল মিত্রর কণ্ঠে। ছায়াছবির গানের অনুষ্ঠানে এরপর শুনুন চামেলি মেম সাব ছবির গান। প্রথম গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

চামেলি মেম সাহেব ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ভূপেন হাজারিকা ও উষা মঙ্গেশকর।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। চামেলি মেম সাহেব ছায়াছবির শেষ গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন চামেলি মেম সাহেব ছায়াছবির গান। ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে শেষ ছবি প্রাক্তন। প্রাক্তন ছবি থেকে প্রথম গানটি শুনুন অনুপম রায় ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

ইমন চক্রবর্তীর কণ্ঠে প্রাক্তন ছায়াছবির এই গানটি দিয়েই শেষ হল আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 3:01। শুরু করছি নানা রঙের গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গানের পর এবার শুনুন পরপর দুটি নজরুল গীতি। প্রথম গানটির শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, দ্বিতীয়টি গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

নানা রঙের গান অনুষ্ঠানে দুটি পরপর নজরুল গীতি শুনলেন। এরপর শুনুন লোকগীতি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর চ্যানেলে শুনছেন নানা রঙের গান, লোকগীতি, দ্বৈতকণ্ঠে তাপসী রায়চৌধুরী ও অর্পিতা চক্রবর্তী।

গানটি শুনলেন অর্পিতা চক্রবর্তী ও তাপসী রায়চৌধুরীর দ্বৈত কণ্ঠে। পরের গানটি অর্জুন খ্যাপার কণ্ঠে, একটি লোকগীতি।

লোকগীতির পর নানা রঙের গান অনুষ্ঠানে শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি ক্রস উইন্ডসের পরিবেশনায়।

গানটি শুনলেন ফসিলসের পরিবেশনায়। পরের বাংলা ব্যান্ডের গানটি পরশ পাথরের পরিবেশনায়।

নানা রঙের গান অনুষ্ঠানের শেষ গানটি শুনুন চন্দ্রবিন্দুর পরিবেশনায়।

চন্দ্রবিন্দুর পরিবেশনায় বাংলা ব্যান্ডের এই গানটি দিয়েই শেষ হল আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

0: সবাই খুব ভালো থেকো, ভালো রেখো। আর গান অবশ্যই আমাদের মনকে ভালো করে, স্বভাবতই সেই গান আমরা শুনতে থাকব। আর ততক্ষণ পর্যন্ত পুজোর প্যান্ডেল হবে, আর পুজো চলে আসছে, শুরু হয়ে যাচ্ছে, স্বভাবতই পুজোর আনন্দে কাটাও। আর আবারও দেখা হবে এরকমই গানের ডালে নিয়ে কখনো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো।
1: গানে বাজু মনের রেডিও শুনছ 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানিয়ে দিচ্ছে সময় এখন ভোর চারটে, আর ভোর চারটে মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে দেশি রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক।

Onur Savanas'ın Rainbow Brochure Torunge Prohati Bhurir Shastriya Shunge Terunushchane Hatukun Prothome Deshi Rage Khyal Shun Chilen Shilpi Chilen Pandit Manojit Mullik Onur Savan FM Rainbow Brochure Torunge Prohati Bhurir শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন কোমল ঋষভ আশাবরী রাগে সেতার শিল্পী পণ্ডিত সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

উনার 7 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে দেশি রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ কোমল ঋষভ আশাবরী রাগে সেতার শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত সন্তোষ বন্দ্যোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্ত।

0: শুনছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠের এক প্রধান গান। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় ভোর ৫টা।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
0: সাত সুরে সারাদিন, সাত রঙে, সারা রঙে রাঙিয়ে দিয়ে আজকের ঘড়ির কাঁটা যখন 107 FM রেইনবোকে জানায় সময় ৫টা বেজে ১ মিনিট হয়ে ৩৫ সেকেন্ড, ভোর ৫টা মানেই সময় এখন ভোরের আনন্দধ্বনি অনুষ্ঠানে, রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী, প্রথম শিল্পী সুবীর সেন।

যেভাবে একেবারে আমাদের কাছে এসে ধরা যায় এই এই সময়টা। আর সেই সময়কে আমরা যখন বারবার ধরি, নদীর কিনারে এই কাশগুচ্ছ যখন হালকা হাওয়ায় দোলা দেয়, যখন ঝরা মালতীর সুবাসে এই বাতাস যখন অদ্ভুতভাবে কেঁপে ওঠে, এই বাতাসের মালতীর সুবাসে যখন মাতাল হয়ে ওঠে প্রকৃতি, তখন আমাদের কাছে সত্যি মনটা বড় উচাটন হয়ে ওঠে। বারবার আমাদের মনটা কেমন যেন করতে থাকে, কথা বলতে বলতে আমাদের মধ্যেই কেমন যেন চতুর্থীর এক ভোর চলে এলো। আর সেই ভোরে কখন যে কার বাঁশি বেজে ওঠে সে বোঝা আমাদের পক্ষে সে কি সম্ভব? তবু আমরা অপেক্ষায় থাকি কখন সেই বাঁশি বেজে উঠবে।

যোগাযোগ মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাতসুরে সারাদিন সাতসুরে সারাদিন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্র গান সঙ্গে শরতের এই যে নতুন সময়। আসলে শরৎ সম্পর্কে রবীন্দ্রনাথের একটা দার্শনিক প্রকাশ রয়েছে। রবীন্দ্রনাথের কাছে শরৎ কেবল একটা প্রকৃতি নয়, মানব মনের আশ্বাস আর পুনর্জন্মের একটা প্রতীক। তার কাব্যে লেখা আকাশ ভরা সূর্যমুখী ফুলে, আকাশ ভরা কালো মেঘের দলে শরৎ এসেছে দাও শরৎ আশ্বাস। এই যে বর্ষার বিষণ্ণতার পরে শরৎ আমাদের মানুষের জীবনে একটা নতুন আশ্বাস নিয়ে আসে। শিশুর কবিতার উপন্যাসে শরতের কাশফুল একটা নতুন রকমের প্রেমের আবহ গড়ে তোলে। আর তার কালান্তর প্রবন্ধে তিনি একেবারে স্পষ্টভাবেই লিখেছেন, বর্ষার বিষণ্ণতা শেষে শরৎ হলো নতুন আশ্বাসের ভাষা। হ্যাঁ, রবীন্দ্রনাথ শরৎকে কেবলমাত্র একটা

ঋতুর মধ্যে আবদ্ধ করেননি, তিনি এটাকে একটা সামাজিক মানসিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। আর সেই কারণেই বোধহয় আমরা বারবার দেখতে পাই তিনি শরৎকে একেবারে যখন অন্যভাবে বর্ণনা করেন, অন্যভাবে লেখেন, তখন অবশ্যই সেই কথাটাও আসে জীবনে যা তিনি সারা হয়নি, জীবনে যা তিনি করতে পারেননি সেগুলো কেমন যেন এই সময় এসে মনে হয় এইবার করতে হবে। আর স্বভাবতই অনেকেই অনেক কিছু বলেছেন, কিন্তু তিনি সেসবে কখনোই কান দেননি। তিনি তার মতন করে যেমন ব্যাখ্যা করেছেন এই সময়কে, আর সেই সময়ে এই যে শরৎকালের এই সময় পূজোর সময়, আর সেই পূজোর সময়কে আমরাও অপেক্ষা করি তার লেখার মতো করেই, অথচ কখন যেন সেই সময় অদ্ভুতভাবে বর্ষার তীব্র এক চৌটাঘাতের থেকে, বর্ষার তীব্রতার থেকে কখন যেন হঠাৎ করে আস্তে আস্তে বদলে যায় আমাদের এই আনন্দের রঙে। আর সে কারণেই কে কি বলল তাতে কী বা আসে যায়, আমরা তো আর সেইখানে কখনোই ভাবি না যেমন তিনিও ভাবেননি। তিনি লিখে গেছেন তার কথা তার মতন করে।